আজ মঙ্গলবার, 9ই আষাঢ় 1948 শকাব্দ, 30শে জুন 2026 খ্রিস্টাব্দ, 15ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:57 সূর্যাস্ত বিকেল 6:22 আকাশবাণী কলকাতা। শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 11 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, FM প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: তরুণ লেখকদের উৎসাহ বর্ধন করবার জন্যে ও প্রতিভাবান তরুণ সাহিত্যিককে সাহিত্যক্ষেত্রে প্রতিষ্ঠিত করবার জন্যে আমাদের দেশে সমিতি গঠিত হওয়া দরকার। দেশের ধনী ও সাহিত্যামোদী ব্যক্তিগণের সাহায্যেই সব দেশে এসব কাজ হয়ে থাকে। আমাদের দেশেও পূর্বে হতো। সব প্রাণীরই অল্প বয়স্ক যারা, তাদের সাহায্য করা দরকার হয়। বিনা সাহায্যে, বিনা সহায়তায় তরুণেরা দাঁড়াতে পারে না। তরুণ লেখকদের পক্ষেও এ কথাটা খাটে। সাহিত্যক্ষেত্রে যিনি প্রতিষ্ঠা লাভ করেছেন, তাঁর কর্তব্য অন্তত একজনও প্রতিভাবান তরুণ লেখকের পক্ষাবলম্বন করে তাকে দাঁড় করিয়ে দেওয়া। যেসব সাহিত্যিক অর্থাভাবে নূতন দেশ দেখতে পারে না, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখে নব উদ্দীপনা সংগ্রহ করবার অবকাশ পান না, তাঁদের ভ্রমণের বা পড়াশুনোর ব্যবস্থা করবার জন্য ইউরোপের অনেক দেশে প্রতিষ্ঠান আছে। আমি এখানে এমন একটি প্রতিষ্ঠানের উল্লেখ করব, চেকোস্লোভাকিয়ায় রবার্ট নোভাক ফাউন্ডেশন লাইব্রেরি। তরুণ লেখকদের রচনা প্রতিযোগিতা আহ্বান করে সর্বশ্রেষ্ঠ বইটি নিজের খরচে প্রকাশ করেন ও গ্রন্থকারকে পুস্তকের জন্য 200 ক্রোনিন দক্ষিণা দেন। পরবর্তী সংস্করণের স্বত্ব লেখকেরই থাকে। আমাদের দেশেও এই রকম প্রতিষ্ঠান হওয়া আবশ্যক। আমরা তখনই মুক্তকণ্ঠে বলতে পারব সাহিত্যকে ভালোবাসি, যখন আমরা এই ধরনের দুস্থ তরুণ সাহিত্যিকদের বিকাশের সুযোগ ও সুবিধা করে দিতে পারব। সাহিত্যক্ষেত্রে দেশে কোথায় কি হচ্ছে সে সম্বন্ধেও সচেতন হওয়া বিশেষ আবশ্যক। কি উপন্যাসের, কি ছোট গল্পের, কি সমালোচনা ও সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে বর্তমানে নানা নূতন প্রচেষ্টার সূত্রপাত সাহিত্যে শুভক্ষণের ও শুভ যুগের সূচনা করছে। সাহিত্যের ক্ষেত্রেও ক্রমশ ব্যাপক হয়ে উঠছে সব দিক থেকে। কথা সাহিত্যের ক্ষেত্রেও অনেকদিন থেকেই নূতনের আগমন বার্তা ঘোষিত হচ্ছে। এ কথা আজ অস্বীকার করবার কোনো উপায় নেই যে বাংলাদেশে কথা সাহিত্য পৃথিবীর শ্রেষ্ঠ কথা সাহিত্যের আসরে সম্মানের আসন লাভ করবার উপযুক্ত হয়েছে। নবনব রস প্রেরণা ও অনাবিষ্কৃত ভূমির

0: সজীব, যারা তরুণ, তাঁদের নবপ্রতিভার দানে অনতি দূর ভবিষ্যতে আমাদের কথা সাহিত্যকে আরও সমৃদ্ধতর দেখতে পাব, এ আশা দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত মনে করবার কারণ ঘটেছে। বাংলাদেশের সাহিত্যের উপাদান বাংলার নরনারী, তাদের দুঃখ দারিদ্র্যময় জীবন, তাদের আশা নিরাশা, হাসি কান্না পুলক, বহির্জগতের সঙ্গে তাদের রচিত ক্ষুদ্র জগৎগুলির ঘাত প্রতিঘাত, বাংলার ঋতুচক্র, বাংলার সন্ধ্যা সকাল, আকাশ বাতাস, ফল ফুল, বাঁশবনের আমবাগানের নিভৃত ছায়ায় ঝরা সজনে ফুল বিছানো পথের ধারে যেসব জীবন অখ্যাতির আড়ালে আত্মগোপন করে আছে, তাদের কথাই বলতে হবে, তাদের সে গোপন সুখ দুঃখকে রূপ দিতে হবে। জীবনী কথা সাহিত্যের উপাদান, জীবন যেখানে যত গভীর ও বিচিত্র, কথা সাহিত্য সেখানে তত গভীর ও বিচিত্র। আমাদের দেশের জীবনধারার সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় হলে দেখা যাবে আমাদের নরনারীর জীবনে এমন একটি অপূর্ণ আকাঙ্ক্ষা, এমন একটি অসহায় সুরের রেশ রয়েছে, নিজের পারিপার্শ্বিকের মধ্যেই সরল আনন্দকে খুঁজতে যা ব্যগ্র, অথচ যার আদর্শবাদ অস্পষ্ট নয়, যার ভোগস্পৃহা অবদমিত হলেও অলস নয়, যে জীবনের বিচিত্র অধ্যায়গুলি শক্তিমান কথা সাহিত্যিকের লেখনীর অপেক্ষা রাখে তাদের পূর্ণ প্রকাশের জন্যে। চাই কেবল এই সব জীবনের প্রতি লেখকের দরদ ও সহানুভূতি, যে সহানুভূতি নতুন দৃষ্টি দান করে, নতুন সৃষ্টির প্রেরণা যোগায়, শত বাধা বিরোধ অতিক্রম করে প্রগতিকে আহ্বান করে আনে।
1: সুভাষিত অনুষ্ঠানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ শুনলেন আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, এখন সঙ্গীতাঞ্জলি। এই অনুষ্ঠানে আজ প্রথম গানটি গেয়েছেন শিবানী চট্টোপাধ্যায়।

শুনলেন সঙ্গীতাঞ্জলি। আজকের শিল্পীরা ছিলেন প্রথমে শিবানী চট্টোপাধ্যায় এবং পরে মাধুরী চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30টায়

আজকে চাষবাস। শুনবেন কথিকা, বাণিজ্যিকভাবে পোনা মাছের বীজ উৎপাদন, বলবেন প্রশান্ত চট্টোপাধ্যায়। সকাল 6:40 আপনার স্বাস্থ্য কথিকা, পেশাগত রোগ, বলবেন ডাক্তার সন্দীপন গঙ্গোপাধ্যায়। শুনবেন তৃতীয় পর্ব। 6:45 প্রাত্যহিকি, উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ এবং কল্লোল কোনার। 7:45 রবীন্দ্রসঙ্গীতে অর্পিতা দত্ত। 8:00 জানা অজানা, স্মরণে বরণে প্রশান্ত চন্দ্র মহলান বিশ, রচনা পঞ্চানন মণ্ডল, আধুনিক গানে রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়। 8:05 8:20 উত্তরণ, বিশেষভাবে সক্ষম মামনি জানা পাত্র সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। শুনবেন প্রথম পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল অনিরুদ্ধ ভট্টাচার্যের কণ্ঠে। 9:00 বাংলা ছায়াছবির অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। 9:25 জেলার চিঠি, পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সজল কান্তি মাইতি। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা, লাইভ ফোন ইন অনুষ্ঠান সুতপা চট্টোপাধ্যায়ের উপস্থাপনায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান, 8:00 অ্যাডভেঞ্চার, উপস্থাপনায় শ্রীপর্ণা পাল এবং দেবজিৎ অধিকারী। 12:00 নজরুল গীতি নবনীতা মণ্ডলের কণ্ঠে, সৌমিক দাসের কণ্ঠে লোকগীতি। 12:15 12:33 কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। এরপর শুনবেন গ্রামীণ অনুষ্ঠান উনো জমির দুনো ফসল, তরমুজ থেকে গুড় তৈরি, এ বিষয়ে অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। নির্বাচিত নজরুল গীতির অনুষ্ঠান দুপুর 1:00 1:45 মাননীয় সু, বয়স্ক মানুষদের জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠান উপস্থাপনায় মিতালি ভট্টাচার্য। 2:30 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি পরিবেশনে গোবিন্দ মুর্মু ও সহশিল্পীবৃন্দ, বাবুলাল সোরেন ও সহশিল্পীবৃন্দ। সাঁওতাল বিদ্রোহ 1855-এর ওপর একটি সঙ্গীতালেখ্য হুলে হুল, দ্বিতীয় পর্ব শুনবেন প্রযোজনা নিভা টুডু। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য। 11 শ্রেণীর সংস্কৃত বিষয়ে পাঠদানে গরিফা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মিতা দাস এবং সঙ্গে 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, বিখ্যাত সাঁওতালি ভাষার কবি ডক্টর দমন শাহু সমীর, বলবেন পরিমল হেমব্রম। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে 1855-এর সাঁওতাল বিদ্রোহ বা হুলের ওপর নির্মিত নাটক, রচনা ও প্রযোজনা পরিমল হেমব্রম। 6:38 কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। এরপর শুনবেন কৃষি কথার আসর, বর্ষাকালে গবাদি প্রাণীর রোগ ও প্রতিকার বিষয়ে ডক্টর ইন্দ্রনীল সামন্ত সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 তর্জা গানে কমল মণ্ডল ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, বলবেন দেবর্ষী ঘোষ। 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী, নাটক ঝি, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া, ব্যাংক ব্যবস্থার ইতিহাস, এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন বিজিতেন্দ্র মণ্ডল, ডেপুটি জেনারেল ম্যানেজার ইউকো ব্যাংক এবং অধ্যাপিকা ডক্টর সুপর্ণা নন্দী পাল। শুনবেন দ্বিতীয় পর্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য। 9:30 শ্রবণী পত্রিকা শীর্ষক অনুষ্ঠান কথিকা, স্মরণে বরণে অমিয় চক্রবর্তী, বলবেন শুভব্রত বন্দ্যোপাধ্যায়। এরপর স্বরচিত কবিতা পাঠে রাজীব কর। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান

লোকগীতি শিল্পী সৌমিক দাস, রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ শিল্পী অভিষেক লাহিড়ী। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে এখন শুনছেন সুবদ্ধ সঙ্গীত, শুনছেন গিটার শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। এরপরে রবীন্দ্রসঙ্গীত 6:25 অর্পিতা দত্তের কণ্ঠে, ধারাবাহিক রামচরিতমানস 6:35, 6:45 অতুল প্রসাদের গানে মৈত্রী চক্রবর্তী, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত অর্পিতা পালের উপস্থাপনায়, 1:30 নজরুল গীতি শিল্পী নবনীতা মণ্ডল, আধুনিক গানে রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায় 8:45, 9:00 লোকগীতি শিল্পী সৌমিক দাস, 9:10 রাসধারা, 10:15 অঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান হিটস অল দ্য ওয়ে, 12:00 সুরভি, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 অতুল প্রসাদের গানে মৈত্রী চক্রবর্তী, 5:20 উর্বশী, সন্ধ্যে 6:10 হিন্দি কথিকা, 6:30 আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের ম্যাচের ধারাভাষ্য হিন্দি এবং ইংরেজিতে শুনবেন, নিউজ অন এআইআর অ্যাপে শুনবেন গুল গুলশান, 7:10 আধুনিক গানে রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়। শুনলেন আজ সারাদিনে গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানের কথা। এখন বাংলা খবর।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার হিসেবে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করেছেন। দুদিনের সফরে তিনি আজ অন্ধ্রপ্রদেশে যাচ্ছেন। ভারত আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান স্থগিত রাখার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার ব্যাপারে সহমত হয়েছে। কাতারে আজ দুপক্ষ নতুন করে আলোচনায় বসবে। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়েছে 2টি গুরুত্বপূর্ণ বিল। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল জাপানকে 2-1 হারিয়ে শেষ 16-এ পৌঁছেছে। অন্যদিকে প্যারাগুয়ের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে জার্মানি। আরছি বিস্তারিত খবরে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত সন্ধ্যায় নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেন। বিশেষ ওই অনুষ্ঠানে তিনি দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে এই সম্মান তুলে দেন। এর মধ্যে আছে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক। এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ ভার্সনে, লেফটেন্যান্ট জেনারেল বিকাশ রাহেল্লা, লেফটেন্যান্ট জেনারেল হরভিন্দর সিং ভান্ড্রা ও লেফটেন্যান্ট জেনারেল মহিন্দর পাল সিং প্রমুখ অতি বিশিষ্ট সেবা পদক পেয়েছেন। সর্বোত্তম যুদ্ধ সেবা পদক প্রাপকদের মধ্যে আছেন লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা, এয়ার মার্শাল নাগেশ কাপুর এবং লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। পরম বিশিষ্ট সেবা পদকে ভূষিত হয়েছেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন, লেফটেন্যান্ট জেনারেল মঞ্জিন্দার সিং ও এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। উত্তম যুদ্ধ সেবা পদক পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, এয়ার মার্শাল মনীশ খান্না ও ভাইস অ্যাডমিরাল তরুণ সাপ্তি। দুদিনের সফরে রাষ্ট্রপতি আজ অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন। তিনি ভিজিয়ানা গ্রামে কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল 1 জুলাই তিনি অন্ধ্রপ্রদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনেও অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেশেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন, যা ভারত সেশেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী গতকাল বলেন, গত 50 বছরে দুদেশ

0: সম্পর্ক গভীর বিশ্বাস এবং পারস্পরিক অগ্রগতির মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। আগামী 50 বছরে তা সংজ্ঞায়িত হবে উদ্ভাবন, স্থায়িত্ব ও পারস্পরিক সমৃদ্ধির মাধ্যমে। উল্লেখ্য, 3 দিনের সেশেলস সফর শেষে প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় দেশে ফিরে এসেছেন। ভারত আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের এই ধরনের আচরণ শুধু যে আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত আনা তাই নয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষেও তা চরম হুমকি স্বরূপ। পাকিস্তানের এই ধরনের দুঃসাহসিক আচরণ সীমান্ত পারে সন্ত্রাস ছড়ানোর এক অসহনীয় প্রচেষ্টা বলেও ভারত উল্লেখ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় দক্ষিণ লেবাননে তাদের 3টি ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি সেনা হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় IDF বলেছে, তাদের সেনাবাহিনী লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে এক বিবৃতিতে IDF বলেছিল, দক্ষিণ পশ্চিম লেবাননে তারা 200 মিটার দীর্ঘ হিজবুল্লাহর একটি সুড়ঙ্গ ভেঙে দিয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকেই গণ্ডগোল চলেছে। হরমুজ প্রণালী নিয়ে দ্বন্দ্বের নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আজ কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসতে চলেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের 20% ওই জলপথের মাধ্যমেই পরিবাহিত হয়। সম্প্রতি সেখানে জাহাজ চলাচল নিয়ে নতুন করে উত্তেজনার আবহেই আজকের এই বৈঠক। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া হিংসার ফলে ওই অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি পায়। সপ্তাহের শেষে আমেরিকা ও ইরান দুপক্ষের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। বেশ কয়েকদিন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ ছিল, তবে দুপক্ষই আপাতত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি থাকা সামরিক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাই স্পিড ডিজেলের ওপর থেকে সাময়িক বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে এই নির্দেশ কার্যকর হবে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সীমান্ত এলাকার কাছে মাদক বোঝাই একটি ড্রোন ভেঙে পড়েছে। প্রায় 5 কেজি হেরোইন মাদকগুলি ড্রোনের মাধ্যমে ভারতে পাচার করা হচ্ছিল। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, লাহোর থেকে 70 কিলোমিটার দূরে এবং ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমানার 8 কিলোমিটারের মধ্যে নারাং মান্ডে এলাকায় এই ঘটনা ঘটে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যাও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। DTH পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় 2টি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026। এই 2টির ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগের আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যেই ফাঁকফোকর ছিল, বর্তমান আইনে তা থাকবে না। ভোটাভুটিতে বিলের পক্ষে 176 এবং বিপক্ষে 41টি ভোট পড়ে। ভোটদানে বিরত থাকেন 20 জন। এদিকে বিজেপির সংকল্পপত্রের প্রতিশ্রুতি মেনে রাজ্য সরকার অভিন্ন দেওয়ানি বিধি বা UCC আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় বলেন, আগামী 2 জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এজন্য উত্তরাখণ্ড ও অসমের অনুকরণে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
1: গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, দা ইউনিফর্ম সিভিল কোড আসাম 2026, দা ইউনিফর্ম সিভিল কোড অব উত্তরাখণ্ড 2024।

0: বেস করে ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে শুধু এক্ষেত্রে মূলবাসী আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে।
1: জনবিশ্বাস সংশোধনী আইন 2026 এর মাধ্যমে সরকার লিগাল মেট্রোলজি আইন 2009 এর আওতায় নতুন ইম্প্রুভমেন্ট নোটিশ মেকানিজম চালু করেছে। এর ব্যবস্থাপনার আওতায় প্রথমবার আইন না মানলে সংশোধনের সুযোগ দেওয়া হবে, তৎক্ষণাৎ জরিমানা বা শাস্তির সংস্থান থাকবে না। উপভোক্তা বিষয়ক মন্ত্রক বলেছে, অপ্রয়োজনীয় মামলা এড়াতে এবং নিজে থেকেই আইন মেনে চলাকে উৎসাহিত করতে এই সংস্কার। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে প্যারাগুয়ের বিরুদ্ধে টাই ব্রেকারে 4-3 পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল জার্মানি। নির্দিষ্ট সময় খেলা 1-1 থাকায় পেনাল্টি শুটআউটে খেলা গড়ায়। অন্য খেলায় ব্রাজিল জাপানকে 2-1 হারিয়ে শেষ 16 জায়গা করে নিয়েছে। জাপান খেলার শুরুতে 29 মিনিটে গোল করে এগিয়ে যায়। এরপর 56 মিনিটে ব্রাজিলের ক্যাশেমিরোর গোলে খেলায় সমতা ফেরে জয়সূচক গোল করেন মার্তিনেলি। আজ নকআউটের অন্য খেলায় নেদারল্যান্ডস মরক্কোর মুখোমুখি, খেলা শুরু ভারতীয় সময় 6:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি গতকাল নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার হিসেবে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করেছেন। দুদিনের সফরে তিনি আজ অন্ধ্রপ্রদেশে যাচ্ছেন। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 7:25।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন বাণিজ্যিকভাবে পোনা মাছের বীজ উৎপাদন, এ বিষয়ে বলছেন প্রাক্তন বিষয়বস্তু বিশেষজ্ঞ মৎস্য বিভাগ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র নিমপিটের প্রশান্ত চট্টোপাধ্যায়।
1: বাণিজ্যিকভাবে পোনা মাছের বীজ উৎপাদন করতে গেলে প্রথমে জানতে হবে পোনা মাছের বীজ কিন্তু তিন রকমের হয়। একটাকে বলে ডিমপোনা, আর একটা ধানিপোনা, এবং সবথেকে বড় বীজ হচ্ছে গিয়ে চারাপোনা। এখন এই ডিমপোনা যেটা পোনা মাছের প্রথম বীজ, এই বীজটা কিন্তু তৈরি হয় হ্যাচারিতে। হ্যাচারিতে কি করা হয়, প্রণোদিত প্রজনন বলে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে পরিণত পুরুষ এবং স্ত্রী মাছকে সঠিক সংখ্যায় রেখে তাদের উপযুক্ত পরিমাণে হরমোন ইঞ্জেকশন দেওয়া হয়, এবং হরমোন ইঞ্জেকশন দেওয়ার ফলে ওই হ্যাচারির মধ্যে তারা কিন্তু প্রজনন করবে এবং সেখানে ডিম দেবে, এবং শুক্রাণু দ্বারা ডিমগুলো নিষিক্ত হবে। এবং শুধু তাই না, ওই হ্যাচারির মধ্যে জলের স্রোত রাখা হয় এবং তার সঙ্গে সঙ্গে জলে বৃষ্টির মতো ফোয়ারা ফেলা হয়, যাতে মনে হবে যে পোনা মাছের প্রাকৃতিক জলাশয়ে তারা রয়েছে। এবং এইভাবে হ্যাচারিতে কিন্তু পোনা মাছের নিষিক্ত ডিম তৈরি হয়, এবং এই নিষিক্ত ডিম ওই হ্যাচারির মধ্যেই 15-20 ঘন্টা বাদে নিষিক্ত ডিম ফুটে বাচ্চা তৈরি হয়, যাকে বলা হয় হ্যাচলিং। এই হ্যাচলিং আরও 48-52 ঘন্টা বাদে, তার মানে সর্বমোট ডিম দেওয়া থেকে শুরু করে 72 ঘন্টা পরে কিন্তু আমরা ডিমপোনা হ্যাচারি থেকে পাই। এই ডিমপোনা যখন হ্যাচারিতে তৈরি হয়, যেহেতু তাদের ভেতরের কোনো রকম আকস্থলী বা অন্যান্য জিনিস, মুখ ইত্যাদি তৈরি হয়নি, তাই এদেরকে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন এদের 72 ঘন্টা বয়স হয়ে যায়, তখন তারা ডিমপোনায় রূপান্তরিত হয়, এবং ডিমপোনা যখনই তৈরি হয়ে যাচ্ছে, তখন এই ডিমপোনা, এই প্রথম বীজ পুকুরে নিয়ে ছাড়তে হবে, কারণ পুকুর থেকে এবার তারা প্রাকৃতিক খাবার খুঁজে খাবে। যারা বাণিজ্যিকভাবে এটা করতে চান, তাদের হ্যাচারি যে প্রযুক্তি রয়েছে, সেই প্রযুক্তি সম্বন্ধে প্রশিক্ষণ নিয়ে হ্যাচারি বানিয়ে অনায়াসেই করতে পারবেন। গ্রামের ভেতরে গ্রামীণ প্রযুক্তি অনুযায়ী অনেক কম খরচেও কিন্তু হ্যাচারি তৈরি করা যায়। এবার যারা ডিমপোনা পেয়ে গেলেন, এই ডিমপোনা যেহেতু হ্যাচারি থেকে পাওয়া গেল,

0: এরপরে আমরা তৈরি করব ধানিপোনা। যারা ধানিপোনা মাছের বীজ হিসেবে ধানিপোনা উৎপন্ন করতে চাইছেন তাদেরকে এই হ্যাচারি থেকে পোনা মাছের ডিমপোনা নিয়ে আসতে হবে এবং ডিমপোনা নিয়ে এসে একটি বিশেষভাবে তৈরি পুকুরে সেখানে ছাড়তে হবে। এই পুকুরগুলোকে সাধারণত আমরা আতুর পুকুর বা ইংরেজিতে নার্সারি পন্ড বলে, এবং এই পুকুরগুলো যেহেতু মাছ ছোট তাই পুকুর যত ছোট হবে তত ভালো। সাধারণত আমরা বলি যে 5-7 কাঠার পুকুর যাতে গভীরতা 3-3.5 ফুট আছে, এই ধরনের পুকুরে আমরা বিঘা প্রতি 6-6.5 লাখ ডিমপোনা আমরা সেখানে ছাড়তে পারবো। এবং এই 6-6.5 লাখ ডিমপোনা কিভাবে আমরা মাপবো, এর জন্য মাপার একটা আলাদা কায়দা রয়েছে। বাটি হিসেবে মাপা হয়, সাধারণত 160 মিলিলিটারের বাটিতে 80,000 ডিমপোনা ধরে, অর্থাৎ একটা 5 কাঠা পুকুরে আমরা 2 বাটি ডিমপোনা ছাড়তে পারি। এবং ডিমপোনা ছাড়ার পরে সেখানে কি করতে হবে, তার পরিচর্যা করতে হবে। আগেই বলেছি ডিমপোনার জন্য পুকুর ভালোভাবে তৈরি করে নিতে হবে এবং বিশেষ করে দেখতে হবে পুকুরে যেন কোনো রকম জলজ পোকামাকড় ইত্যাদি না থাকে। এরপরে ডিমপোনা ছাড়ার পরে সেখানটায় আমরা ডিমপোনার পরিচর্যা হিসেবে যেটা করব সেটা হচ্ছে প্রথম 5 দিন আমরা প্রতি 1 লাখ ডিমপোনার জন্য 600 গ্রাম খাবার দেব প্রতিদিন প্রথম 5 দিন। এবং তার পরের 5 দিন অর্থাৎ 6ষ্ঠ দিন থেকে 10ম দিন পর্যন্ত আমরা 1200 গ্রাম করে খাবার দেব। এই খাবার আমরা তৈরি করতে পারি সম পরিমাণে খুব মিহি করে চেলে নেওয়া ধানের কুড়ো এবং সর্ষের খোল দিয়ে। 11ম এবং 12ম দিনে আমরা কোনো খাবার দেব না, 12ম দিনে আমরা ধানিপোনা তুলে বিক্রি করব। এছাড়া আরেকটা পরিচর্যা রয়েছে ডিমপোনার, সেটা কি, ডিমপোনা ছাড়ার 2 দিন পর থেকে 10ম দিন পর্যন্ত আমাদের প্রতিদিন সকালে খাবার দেওয়ার আগে একটা নরম কাপড় বা গামছা টানতে হবে ডিমপোনাকে জাল খাওয়ানোতে ধাতস্থ করার জন্য, যাতে ধানিপোনা যখন 11 দিন বা 12 দিনের মাথায় আমরা তুলে বিক্রি করব তখন মাছের কোনো ক্ষতি হবে না। তাহলে ধানিপোনা তৈরি হয়ে গেল। ধানিপোনা তৈরি হয়ে যাওয়ার পরে এর পরবর্তী যে বীজ আমরা তৈরি করতে যাব সেটা হচ্ছে যারা চারাপোনার ব্যবসা করতে চাইছেন তারা কি করবেন, এই ধানিপোনা নিয়ে আবার বিশেষভাবে তৈরি পুকুরে ধানিপোনাগুলোকে ছাড়তে পারবেন। পুকুর তৈরির পদ্ধতি একই থাকছে, পুকুরটা ভালোভাবে তৈরি করতে হবে যাতে কোনো পুরনো মাছ প্রাণী পোকা মাকড় সাপ ব্যাং ইত্যাদি না থাকে। এবং এরপরে আমরা সেখানে ধানিপোনা ছাড়তে পারবো কত, বিঘা প্রতি 30,000, মনে রাখতে হবে বিঘা প্রতি মাত্র 30,000 আমরা ধানিপোনা ছাড়তে পারবো। এবং এই পুকুরের গভীরতা আরেকটু বেশি হলেও অসুবিধা নেই, 4-4.5 ফুট গভীরতা হবে এবং সেখানে আমরা এই ধানিপোনা ছাড়বো। ধানিপোনা ছাড়ার পরে আমাদের এখানে কিন্তু পরিচর্যা মাসিক এবং দৈনিক পরিচর্যা রয়েছে, যেহেতু এটা 3 মাসের চাষ। মাসিক পরিচর্যা হিসাবে মাসে একবার করে গোবর দেওয়া, মাসে একবার করে চুন দেওয়া, মাসে একবার জাল টানা এবং যদি প্রয়োজন হয় তাহলে কিছু রাসায়নিক সার দেওয়া আমাদের করতে হবে। এছাড়া দৈনিক পরিচর্যা হিসেবে আমরা প্রতিদিন সর্ষের খোল এবং ধানের কুড়ো অবশ্যই দেব এবং এর পরিমাণ হবে মাছের মোট দেহের ওজনের 3% হারে দেব। 90 দিনের ভেতর প্রথম 30 দিন আমরা এই খাবার শুকনো অবস্থায় মিহি খাবার জলের ওপর ভাসিয়ে দেব, আর পরের 2 মাসে প্রতিদিন আমরা খাবার একটি নির্দিষ্ট জায়গায় এবং নির্দিষ্ট সময়ে একটা ঝুড়িতে করে খাবার জল দিয়ে মেখে মন্ড করে আমরা দেব। এছাড়া আরও বিস্তারিত যদি জানতে হয় তাহলে স্থানীয় কৃষিবিজ্ঞান কেন্দ্র অথবা ব্লক আধিকারিকের অফিসে যে ফিশারি এক্সটেনশন অফিসার আছে তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন।
1: এতক্ষণ শুনলেন বাণিজ্যিকভাবে পোনা মাছের বীজ উৎপাদন, এ বিষয়ে বললেন প্রশান্ত চট্টোপাধ্যায়, প্রাক্তন বিষয়বস্তু বিশেষজ্ঞ মৎস্য বিভাগ, রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্র, নিমপিট।
2: এখন জানিয়ে দিই কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সারা পশ্চিমবঙ্গের আগামী 24 ঘন্টার জল হাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাগুলির বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার ও আলিপুরদুয়ার জেলার 2-1 জায়গায় 7-20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার 2-1 জায়গায়

0: 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার দু এক জায়গায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গায় ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। এই সঙ্গেই শেষ হল আজকের চাষবাস, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
6: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
8: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন 3 পর্বের ধারাবাহিকের তৃতীয় তথা শেষ পর্ব, পেশাগত রোগ, বলছেন চিকিৎসক সন্দীপন গঙ্গোপাধ্যায়।
9: জুনোটিক রোগ অর্থাৎ যেগুলো এই গবাদি পশু বা পোলট্রির যে সমস্ত পাখি এদের থেকে ছড়িয়ে থাকে, এই জুনোটিক রোগ এবং পরজীবী রোগ যেগুলো, এদের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট ডাস্ট মাইট অ্যালার্জি, টিক বোর্ন ডিজিজ যেমন লাইম ডিজিজ, টিক বোর্ন এনসেফেলাইটিস এবং বিভিন্ন ভাইরাল অসুখ যেমন বেবেসোসিস, কিউ ফিভার, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু। এই সমস্ত অসুখগুলোর থেকে বাঁচবার জন্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো যখন এই পোলট্রি বা ফার্মে শ্রমিকরা কাজ করবেন তখন তাদেরকে বিভিন্ন রকমের প্রোটেকশন ইউজ করতে হবে। সবথেকে বড় প্রোটেকশন হলো যে এই সমস্ত প্রাণীদের দেহরস, মলমূত্র বা এদের পাখনা ইত্যাদির সঙ্গে যতটা সম্ভব কম ডাইরেক্ট কন্ট্যাক্ট যেন হয়, অর্থাৎ প্রোটেকশন ইউজ করা, প্রোটেকটিভ ক্লোদিং, গ্লাভস ইত্যাদি ইউজ করা, যাতে এদের মলমূত্র বা এদের দেহরসের সঙ্গে সরাসরি কোনো সংস্পর্শ না হয়, এবং দ্বিতীয়ত কোনোভাবেই যেন মুখের মধ্যে এই সমস্ত ব্যাপারগুলো না যায়, অর্থাৎ মুখে মাস্ক ইউজ করা এবং কাজের শেষে প্রথমেই খুব ভালো করে সাবান দিয়ে হাত পা ধুয়ে নেওয়া, সম্ভব হলে সাবান দিয়ে স্নান করে নেওয়া, এবং জল বা খাবার ইত্যাদি কোনোভাবেই যেন কন্টামিনেটেড না হয়, অর্থাৎ যেটা তাদের কাজের জায়গা সেটা সম্পূর্ণভাবে খাবার জায়গা বা জলপান করার জায়গার থেকে আলাদা হতে হবে। খাবার বা জলপান করার জায়গা যেটা, সেটাকে সম্পূর্ণভাবে এই সমস্ত জীবাণু মুক্ত হতে হবে। বার্ড ব্রিডার্স লাং, যেটা আরও এক ধরনের খুব গুরুত্বপূর্ণ অসুখ, সেটাও এই সমস্ত পোলট্রিতে যারা কাজ করেন তাদের মধ্যে দেখা যায়। এটিও এক ধরনের হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস জাতীয় রোগ। পাখির পালক বা বিষ্ঠাতে বিশেষ কিছু প্রোটিনের থেকে শুকনো বাতাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে এই রোগ হয়। ফলে এই রোগের প্রতিকারের জন্যেও মুখে মাস্ক পরতে হবে, গ্লাভস পরে কাজ করতে হবে এবং মাঝে মধ্যে অ্যালার্জি টেস্ট করিয়ে নিতে হবে। পায়ে সর্বদা গামবুট পরতে হবে এবং অবশ্যম্ভাবীভাবে কাজের পরে হাত পা খুব ভালোভাবে সাবান দিয়ে ধুতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা যা যা আলোচনা করলাম সেগুলো সবই শ্রমিক, কৃষক, এই সমস্ত যেসব কর্মচারী তাদের রোগ। এবার আমরা আসব যে অন্যান্য নিচু স্তরের কর্মচারী যারা হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্র

0: কেন্দ্র কিংবা বিভিন্ন ল্যাবরেটরি এই সমস্ত জায়গায় যারা কাজ করেন, এদের ক্ষেত্রেও কিন্তু এই পেশাগত রোগের দ্বারা সংক্রামিত হওয়ার সম্ভাবনা প্রবল। এবং অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন রকম সংক্রামক রোগ যেগুলো হসপিটাল থেকে সংক্রমণ ঘটে সেগুলো এদের ক্ষেত্রে ঘটে থাকে। বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি দ্বারা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ম্যালেরিয়া, ডিপথেরিয়া, টিউবারকুলোসিস, কালাজার, ক্যাম্পাইলোব্যাক্টার এবং অন্যান্য আরও কারণ ঘটিত ডায়রিয়া, এছাড়া রক্ত ও অন্যান্য দেহরসের এবং দেহতরলের সংস্পর্শে সংক্রামিত বিভিন্ন ধরনের রোগ যেমন HIV, এইডস, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এবং বিভিন্ন ধরনের পরজীবী ঘটিত রোগ যেমন কৃমি, অ্যাসকারিয়াসিস, টিনিয়াসিস, এগুলো এদের ক্ষেত্রে দেখা যায়। এই হসপিটাল অ্যাকোয়ার্ড যে সমস্ত রোগগুলো সেগুলোর থেকে প্রতিকার পেতে গেলে এই সমস্ত কর্মীদের সবার আগে মনে রাখতে হবে যে এদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে অবশ্যম্ভাবীভাবে সাবধানতা অবলম্বন। কর্তৃপক্ষ এবং সরকার তো নিশ্চয়ই পদক্ষেপ নেবেন যাতে হাসপাতালে সুস্বাস্থ্য বজায় রাখা যায় এবং পানীয় জলের সুবন্দোবস্ত করা যায়। তাছাড়াও এখানে যারা কাজ করেন তাদের সমস্ত সময়ই মনে রাখতে হবে, ঠিক যেরকম যারা জন্তু জানোয়ারের সঙ্গে কাজ করেন তাদেরকে প্রোটেক্টিভ ক্লোদিং বা মাস্ক এবং কাজের শেষে হাত পা পরিষ্কার করে ধোয়া এগুলো মেনে চলতে হবে, ঠিক একইভাবে যারা এই হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্র বা অন্যান্য ল্যাবরেটরি এই সমস্ত জায়গাতে কাজ করছেন তাদেরকেও সমস্ত সময় কাজের শেষে হাত পা পরিষ্কার করে ধুয়ে নেওয়া এবং কাজের জায়গাকে খাবার এবং জলপান করার জায়গার থেকে আলাদা রাখা এটা করতেই হবে অবশ্যম্ভাবীভাবে। এরপরে আমরা আসছি বাস, ট্রাক ইত্যাদি যারা চালান তাদের যে ধরনের অসুস্থতা এই সমস্ত পেশাগত কারণে দেখা যায়, তাতে অস্থি বা পেশি সংক্রান্ত সমস্যা, কাঁধ বা পিঠে ব্যথা হওয়া, ব্যায়াম করা, বিশ্রাম দিয়ে কাজ করা ইত্যাদি করলে এটা সহজেই কমানো সম্ভব।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন তিন পর্বের ধারাবাহিক কথিকার তৃতীয় তথা শেষ পর্ব পেশাগত রোগ, বললেন চিকিৎসক সন্দীপন গঙ্গোপাধ্যায়।

আজ এই সকালে আপনাদের নিয়ে যাব সাঁওতাল পরগনার ভগ্নাডিহির মাঠে। সেটা 1855 সালের 30 জুন। ইংরেজ শাসকের মদতে জোদ্দার জমিদাররা অমানুষিক অত্যাচার চালিয়ে যাচ্ছে নিরপরাধ সাঁওতাল সম্প্রদায়ের মানুষের ওপর। একদিকে পরাধীনতার জ্বালা, অন্যদিকে অত্যাচারের ক্ষত, সব মিলিয়ে জন্ম নিল বিদ্রোহের বীজ। সিধু কানু নেতৃত্বে 1855-র 30 জুন 10,000-এরও বেশি সাঁওতাল জড়ো হল ভগ্নাডিহির মাঠে। শপথ নিলেন হুল বা বিদ্রোহের। ঐতিহাসিকভাবে দিনটি চিহ্নিত হল হুল দিবস বা সাঁওতাল গণসংগ্রামের দিন হিসেবে।

0: আজ 30শে জুন, আজকের এই সকালে প্রাত্যহিকীর দরবারে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই।
1: মায়া মমতার মতো এখন শীতের রোদ মাঠে শুয়ে আছে, আর কেউ নেই। ওরা সব ফিরে গেছে ঘরে, দু একটা নিবার কণা খুঁটে খায় শালিকের ঝাঁক, ওপরে টহল দেয় গাংচিল যেন প্রকৃতির কোতোয়াল। গরুর গাড়িটি বড় তৃপ্ত, টাপুটুপু ভরে আছে ধানে, অন্নমনা ডাহুকির মতো শ্লথ গতি। অদূরে শহর আর কোষ দুই পথ, সেখানে সবাই খুব প্রতীক্ষায় আছে। দালাল পাইকার ফোড়ে মিল পার্টি নেকড়ে ও পুলিশ, হলুদ শস্যের স্তূপে পা ডুবিয়ে ওরা মল্লযুদ্ধে মেতে যাবে। শোনা যাবে ঐকতান, ছিঁড়ে খাবো চুষে খাবো, ওই লোকটিকে আমি তোমাদের আগে ছিঁড়ে খাবো।
0: ১৮৫৫ থেকে এবার চলে যাই ১৯১২র 30শে জুনে। লন্ডনে শিল্পী রোদেনস্টাইনের বাড়িতে বসে আইরিশ কবি ডব্লিউবি ইয়েটস রবীন্দ্রনাথের ইংরেজি গীতাঞ্জলি থেকে কয়েকটি অনুবাদ কবিতা পাঠ করেছিলেন উপস্থিত বিদগ্ধ শ্রোতৃমণ্ডলীর সামনে। এর পরের ঘটনা তো সবারই জানা। ১৯১৩ সালে রবীন্দ্রনাথের নোবেল জয়, ১৯১২র সেই ঐতিহাসিক ঘটনাটিকে স্মরণে রেখে 30শে জুনকে পালন করা হয় আন্তর্জাতিক কাব্যপাঠ দিবস হিসেবে। এই দিনে আমরা একটু আগেই শুনলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের কণ্ঠ।
2: এবার ১৯২৩-এর আজকের দিন অর্থাৎ 30শে জুন। বিশ শতকের দ্বিতীয় দশকে বাংলা থিয়েটারের স্বর্ণযুগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে আর্ট থিয়েটার লিমিটেড। স্টার থিয়েটারে আর্টের প্রথম অভিনয় শুরু হয় ১৯২৩ সালের আজকের দিন। প্রথম প্রযোজনা ছিল মঞ্চ সাফল্যের নিরিখে বাংলা নাট্যশালার ইতিহাসে কালোজয়ী নাটক অপরেশচন্দ্র মুখোপাধ্যায়ের কর্ণার্জুন। এরপরে ইরানের রানী, কপালকুণ্ডলা, প্রফুল্ল, জনা, চিরকুমার সভা, চন্দ্রগুপ্ত, বিল্লুমঙ্গল প্রভৃতি বিখ্যাত সব প্রযোজনা মঞ্চস্থ হয়েছে এখানে। এখানেই আত্মপ্রকাশ করেন নটসূর্য অহিন্দ্র চৌধুরী, জহর গাঙ্গুলি, তুলসী চক্রবর্তী, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রমুখ অভিনেতাগণ। এছাড়াও বহু বিখ্যাত অভিনেতা অভিনেত্রী আর্ট থিয়েটারের পতাকাতলে অভিনয় করেছেন। তারা সুন্দরী, সুশীলা বালা, নরেশচন্দ্র মিত্র, এমনকি শিশির কুমার পর্যন্ত। বছর দশেক আর্ট থিয়েটার লিমিটেডের কাজকর্ম চলেছিল। ১৯৩৩-এর মাঝামাঝি বন্ধ হয়ে যায় আর্ট থিয়েটার। বাংলা নাট্য আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর্ট থিয়েটার লিমিটেডের ভূমিকা আজও স্মরণীয়।
0: ১৯২২ সালে ইউনিভার্সিটি ইনস্টিটিউট মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের বৈকুণ্ঠের খাতা নাটকের অভিনয় হয়। অভিনয় দেখবার জন্য দর্শকাসনে উপস্থিত ছিলেন কবি স্বয়ং। অভিনয় শেষে প্রযোজনার এবং বিশেষ করে কেদার চরিত্রাভিনয়ের উচ্ছ্বসিত প্রশংসা করে কবি বলেন, কেদারের ভূমিকা অভিনেতা আমার ঈর্ষার পাত্র, একদা এই পাটে আমার যশ ছিল। এই কেদার চরিত্রে অভিনয় করেছিলেন রসরাজ অমৃতলালের কথায় যিনি বাংলা থিয়েটারের নবযুগের প্রবর্তক, নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ি। ১৮৮৯ সালের 2রা অক্টোবর হাওড়া জেলার রামরাজাতলায় শিশির কুমারের জন্ম হয়। ১৯১৪ সালে মাত্র 24 বছর বয়সে তিনি বিদ্যাসাগর কলেজের ইংরেজি সাহিত্যের অধ্যাপক হন। কিন্তু সুবেশ ও সুকণ্ঠ হিসেবে অত্যন্ত জনপ্রিয় অধ্যাপক শিশির কুমার তাঁর মাত্র 7 বছরের অধ্যাপক জীবন ছেড়ে 1921 সালে সম্পূর্ণরূপে অভিনয় শিল্পে নিজেকে নিয়োজিত করেন। প্রতিভাধর কয়েকজন নবীন শিল্পীকে নিয়ে গড়ে তুললেন এক নতুন নাট্যগোষ্ঠী, প্রযোজনা করলেন দ্বিজেন্দ্রলালের সীতা। বিলাতি ভাবধারা সম্পূর্ণ বর্জন করে কনসার্টের বদলে রোশন চৌকি ব্যবহার করে প্রবেশপত্র বাংলা ভাষায় লিখে প্রবেশপথে আলপনা ও পূর্ণ কলস, প্রেক্ষাগৃহে চন্দন অগুরু ধূপের গন্ধ ছড়িয়ে আর পাদ প্রদীপের বদলে আলোক সম্পাদ, সিনের পরিবর্তে বক্স সেট ব্যবহার করে নতুনত্বের স্বাদ বয়ে আনলেন শিশির কুমার। ক্রমে জনা, পাশানি, চন্দ্রগুপ্ত, আলমগীর প্রভৃতি মঞ্চস্থ করেন। 1930 সাল পর্যন্ত যশের সঙ্গে অভিনয় করেন ক্ষীরোদপ্রসাদের ভীষ্ম, গিরিশচন্দ্রের প্রফুল্ল, বলিদান, শরৎচন্দ্রের ষোড়শী, দ্বিজেন্দ্রলালের শাহজাহান, রবীন্দ্রনাথের বিসর্জন, যোগাযোগ, চিরকুমার সভা, শেষ রক্ষা প্রভৃতি। 1931 সালে শিশির কুমার সীতা প্রযোজনা নিয়ে সদলবলে আমেরিকা যান। নিউ ইয়র্কের ভান্ডারবিল্ট থিয়েটারে সীতা মঞ্চস্থ হয়। পৃথিবীর অন্যতম সেরা অভিনেতা হিসাবে স্বীকৃত হন শিশির কুমার। আমেরিকা থেকে ফিরে রংমহলে যোগদান করেন। এরপরে কখনো নাট্যনিকেতন, কখনো স্টার বা নবনাট্য মন্দিরে অভিনয় করেন তিনি। শেষ জীবনে তৈরি করেন শ্রীরঙ্গম। 1956 সালে অর্থাভাবে শ্রীরঙ্গম বন্ধ হয়ে যায়। শেষ জীবনে অর্থকষ্টে পড়লেও আত্মমর্যাদা ত্যাগ করেননি তিনি। জীবিতকালেই কিংবদন্তি হয়ে ওঠা নটসম্রাট শিশির কুমার ভাদুড়ি প্রয়াত হন 1959 সালের আজকের দিনে, অর্থাৎ 30শে জুন।

প্রমীলা ইসলাম, প্রকৃত নাম আশালতা সেনগুপ্ত। কবি নজরুল ইসলাম নতুন নামকরণ করেছিলেন প্রমীলা। বাংলা 1316 বঙ্গাব্দের 17ই বৈশাখ 1908 সালে ঢাকা জেলার মানিকগঞ্জ মহকুমার অন্তর্গত তেউতা গ্রামে প্রমীলা জন্মগ্রহণ করেন। পিতা বসন্ত কুমার সেনগুপ্ত ত্রিপুরা রাজ্যে নায়েবের চাকরি করতেন, মায়ের নাম গিরিপালা দেবী। পিতার অকাল মৃত্যুর পর প্রমীলা তার মায়ের সঙ্গে কুমিল্লার কান্দির পাড়ে চলে যান। 1924 সালের 24শে এপ্রিল কলকাতার 6 নম্বর হাজি লেনে প্রমীলা সেনগুপ্তের সঙ্গে বিয়ে হয় নজরুলের। এই বিয়েতে প্রধান উদ্যোগী ছিলেন সুলেখিকা মিসেস এম রহমান। নজরুলের বয়স তখন 23 আর প্রমীলার 16 বছর।

কবিপত্নী প্রমীলা পক্ষাঘাতে আক্রান্ত হন 1938 সালে, আর কবি অসুস্থ হয়ে পড়েন 1942-এর মাঝামাঝি। 1962 সালের আজকের দিন প্রয়াত হন কবিপত্নী প্রমীলা। তাকে জানাই শ্রোতা।

0: এই সমস্ত মানুষরা আমাদের জীবনে আছেন বলেই তো আমরা এত সুন্দরভাবে বেঁচে থাকি, তাদের দেখানো পথ অনুসরণ করে
1: বেঁচে থাকার রসদ পাই।
0: আর এই যে অতীতের এত ঐতিহ্য, তাকে বর্তমানের পথ বেয়ে ভবিষ্যতের দিকে আরো সম্প্রসারিত করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের।
1: একদমই তাই।
0: হাতে হাত ধরে আসুন না এ দেশের মাটিটাকে আর একটু শক্তপোক্ত করি, আমরা মাটির প্রতি শ্রদ্ধা জানাই এই সকালে পবিত্র মুহূর্তে, সকলে মিলে একসঙ্গে গেয়ে উঠি দেশবন্দনা।

0: দেশমাতৃকাকে বন্দনা জানালাম দেশবন্দনায় দ্বিজেন মুখোপাধ্যায়ের সঙ্গী হয়ে আমরাও।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ

0: এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: জুলাই মাসের প্রথম পক্ষের বিষয় এতদিনে তো ঘোষণা হয়ে গেছে, আপনারা সবাই জেনে গেছেন। বিষয়ে মন খারাপের মহ ঔষধ। মন খারাপ বলে কয়ে আসে না সবসময়, এক একজনের ক্ষেত্রে পরিস্থিতি বিশেষে তার কারণও আলাদা আলাদা, রূপও ভিন্ন। আবার কোনো কোনো মন খারাপ এমন বেয়ারা যে তার নির্দিষ্ট কারণও বোঝা যায় না ছাই। তবে মন খারাপ যেমন ব্যক্তিগত, তার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়ও এক একজনের কাছে এক এক রকম। আপনার মন খারাপ কাটানোর মহ ঔষধ কী, লিখুন প্রাত্যহিকীতে। আমাদের মেল আইডি চিঠির ঝাঁপি .air@gmail.com, chithijanpi.air@gmail.com। আর চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুলাই মাসের প্রথম পক্ষের বিষয় মন খারাপের মহ ঔষধ। এবারে জুন মাসের দ্বিতীয় পক্ষের প্রাত্যহিকীর বিষয় নিয়ে যে চিঠিপত্র, আজকেই তো শেষ দিন পড়ার, তাই না?
2: একদমই তাই।
1: তোমার হাতে রয়েছে নিশ্চয়ই অনেকগুলো চিঠি।
2: হ্যাঁ, বিষয় জ্বরের নাম বিশ্বকাপ, আর খুলে ফেললাম চিঠির ঝাঁপি। প্রথমেই হাতে এলো বড়ানগর ফকির ঘোষ লেন কলকাতা থেকে মীনাক্ষী দাসের চিঠি। লিখছেন, বিশ্বকাপ ফুটবল যখন দোরগোড়ায় কড়া নাড়ে, তখন পুরো পৃথিবী যেন এক অদ্ভুত জ্বরে আক্রান্ত হয়। এটি কেবল কোনো খেলা নয়, বরং এমন এক মানবিক উন্মাদনা যা সব শ্রেণী বা পেশার মানুষকে এক অমোঘ সুতোয় গেঁথে ফেলে। মানুষের বয়স কিংবা অভিজ্ঞতার পরিধি নির্বিশেষে এই উত্তাপ ছড়িয়ে পড়ে প্রতিটি হৃৎস্পন্দনে। প্রবীণের জরাজীর্ণ স্মৃতির দর্পণে যেমন ভেসে ওঠে পুরনো মহাতারকাদের কিংবদন্তিতুল্য মুহূর্ত, তেমনি নতুন প্রজন্মের চোখেও জ্বলে ওঠে সাফল্যের স্বপ্নিল প্রতিচ্ছবি। সারা বিশ্বের আনাচে কানাচে প্রিয় দলের পতাকায় বাড়ির ছাদ রাঙিয়ে তোলা কিংবা জার্সির রঙের সঙ্গে একাত্ম হয়ে নিজেকে সাজিয়ে নেওয়া এই উৎসব যাবতীয় পার্থিব বিভেদ ভুলে যাওয়ার এক অমোঘ মন্ত্র। মাঝরাতে টেলিভিশনের নীল আলোয় উদ্ভাসিত ঘরের কোণে কিংবা অলিগলির বড় পর্দায় যখন খেলা চলে, তখন প্রতিটি গোল যেন কোটি কোটি প্রাণসত্তায় একই কম্পন তোলে। প্রিয় দলের হারে বিষণ্ণতা আর জয়ে বাঁধ ভাঙা উল্লাস, এই আবেগের কোনো মানদণ্ড নেই, নেই কোনো সীমানা। বিশ্বকাপ মানেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চারিত এক ফুটবলীয় উত্তরাধিকার। পরিবারের বড়রা যখন ছোটদের হাতে ফুটবলের ইতিহাস তুলে দেন, তখন সেই খেলার মাটি হয়ে ওঠে পারস্পরিক সম্প্রীতির শ্রেষ্ঠ মঞ্চ। এই উন্মাদনা আমাদের মনে করিয়ে দেয় যে মাঠের ঘাসে যখন বল গড়ায়, তখন বিশ্বজুড়ে মানুষের মন একই ছন্দে তাল মেলায়। খেলার শেষ বাঁশি বেজে গেলেও এই সংহতি আর অকৃত্রিম আনন্দের রেশ প্রতিটি মানুষের অস্তিত্বের গহীনে দীর্ঘস্থায়ী হয়। লিখলেন মীনাক্ষী দাস, বড়ানগর ফকির ঘোষ লেন কলকাতা থেকে।

0: সেই ফুটবলই প্রতি চার বছর অন্তর বিশ্বে জ্বর ধরিয়ে দেয়। বিশ্বের নানা দেশের সব নামজাদা ফুটবল খেলোয়াড়েরা আসে, যাদের এক একজনের নাম উচ্চারণ করতে দাঁত ভেঙে যায়। তাদের খেলার স্টাইল, দৌড়ানো, লাফানো, ডিগবাজি খাওয়া সবটাই যেন উঠে যায় শিল্পকর্মের পর্যায়ে। তা দেখতেই আমি রাত জেগে বসি টিভির সামনে, এমনকি আমার অশীতিপর মাও আমার সঙ্গে এসে বসেন। ঘুম চোখে অফিসে হাজির হই পরদিন। আমার ঘরের পাশে পুরুষ কর্মচারীদের ঘর, সেখানে তখন আগের রাতের খেলা নিয়ে চরম হইচই। আগের রাতে জার্মানির কোনো এক খেলোয়াড়ের ভুল শটের জন্য তাদের গোল মিস হয়ে গেছে, তাই জার্মানির ফ্যান আমাদের শিবপদবাবু অতিশয় ক্ষুব্ধ, উত্তেজিতভাবে তখন দেখাচ্ছেন ঠিক কীভাবে পা চালালে নির্ঘাত গোলটি হতো। বিশাল লম্বা করে তিনি পদসঞ্চালনা করলেন, তার পদসঞ্চালনার বলের বদলে পদাঘাত পড়ল প্রণবের পশ্চাদ্দেশে। বাপরে বলে প্রণব হুমড়ি খেয়ে পড়ল দিব্যেন্দু টেবিলের কোনায়। দিব্যেন্দু তখন কাগজপত্র গুছিয়ে বসেছে, প্রণবের আচমকা ধাক্কায় টেবিলে রাখা জলভরা কাঁচের গ্লাসটি উল্টে পড়ে কাগজপত্র ভিজিয়ে সজোরে আছাড় খেয়ে মেঝেতে পড়ে চুরমার। ঘরে উঠল গেল গেল রব। মাঠে যে গতিতে খেলা চলে সেই গতিতে ঘটে গেল পুরো ঘটনাটা। এহেন ধুমধুমার আওয়াজে অনেকে ছুটে এলো ঘরে, চমকে উঠে ম্যানেজার সাহেবও ছুটে এসেছেন তার ভ্রযুগলে গণিতের সেকেন্ড ব্র্যাকেটের ভঙ্গি। তিনি আসাতেই সকলে সচকিত। ম্যানেজার সাহেব সব শুনলেন, শুনেই বুঝলেন বিশ্বকাপ জ্বরে আজ সব আক্রান্ত। তিনি তার পদমর্যাদা রক্ষার্থে মৃদু ধমক দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার সময় তার মুখে দেখি মুচকি হাসি, মৃদুভাবে মাথা নেড়ে তিনি স্থান ত্যাগ করলেন। বোধহয় তিনিও তখন ছিলেন জ্বর আক্রান্ত। এ জ্বরের কোনো প্রতিষেধক ওষুধ নেই, এ জ্বর ভালোবাসার জ্বর। আজ রাজনীতি, কুটকচালি, দূষিত পৃথিবীতে, যুদ্ধতীর্ণ পৃথিবীতে এই জ্বর প্রতি চার বছর অন্তর এনে দেয় একটু ভালো লাগা, একটু বন্ধুত্বের পরশ। এই জ্বরটির বড় প্রয়োজন আজ আমাদের। রীতা ঘোষ, মেফেয়ার রোড, বালিগঞ্জ, কলকাতা 7,19 থেকে ছিল আপনার চিঠি।
1: এবারে চিঠিটি লিখলেন তাপস কুমার বেরা, রাউতারা, পূর্ব মেদিনীপুর থেকে। লিখছেন, প্রিয় প্রাত্যহিকী, তোমার বিষয় নির্বাচনের ক্ষেত্রে তোমার তুলনা তুমি নিজেই। পশ্চিম গোলার্ধে চলছে 23তম বিশ্বকাপ ফুটবল, ওই গোলার্ধে তো বটেই, পূর্ব গোলার্ধে বসে আমরাও আক্রান্ত হচ্ছি বিশ্বকাপ জ্বরে। হব নাই বা কেন, যেখানে এই বিশ্বকাপে খেলছে সর্বাধিক সংখ্যক 48টা দেশ, আর খেলছেন মেসি, রোনাল্ডো, এমবাপে, হ্যারিকেন, আর্লিং হ্যালান্ড, নয়ারের মতো অসংখ্য উজ্জ্বল হীরে। একমাত্র আক্ষেপ, চারবারের বিজয়ী ইটালি গতবারের মতো এবারও যোগ্যতা অর্জন করতে পারেনি। সে যাই হোক, এ জ্বর থাকবে ফাইনাল অর্থাৎ 19 জুলাই পর্যন্ত, তারপর আস্তে আস্তে স্তিমিত হবে। আমাদের বাড়ির কনিষ্ঠ কিশোর সদস্যটি ফুটবল বলতে একেবারে অজ্ঞান। ফুটবল খেলে, বলে নিয়ন্ত্রণ মোটামুটি, অনুশীলনে ফাঁকি দিতে ভীষণ রকম আপত্তি তার। গত বেশ কয়েকদিন যখন তখন বৃষ্টি এবং ভ্যাপসা গরমে একেবারে কাহিল হয়ে সত্যি সত্যি জ্বরে আক্রান্ত হয়েছে। বাড়ির সকলে উদ্বিগ্ন। বাবা বললেন, ও কিছু নয়, রোদে বৃষ্টিতে ক্লান্ত হয়ে পড়েছিল, সেরে যাবে তাড়াতাড়ি, টিভি চালিয়ে ওকে একটু বিশ্বকাপ ফুটবল দেখতে দাও, এই ভালো হলো বলে। সেদিন পর্তুগাল বনাম কঙ্গোর খেলা দেখতে দেখতে তন্দ্রায় আচ্ছন্ন হয়েছে দেখছি। এমন সময় পর্তুগালের অর্ধে কঙ্গোর আক্রমণ শানিত হচ্ছে, হঠাৎ সে বলে উঠল, রোনাল্ডো দা, গোলে মারো। আমরা তো অবাক, বলে উঠলাম, সে কি, কঙ্গো তো আক্রমণে রয়েছে, রোনাল্ডো গোলে মারবে কি? তন্দ্রা কেটে গেল তার, লজ্জিত হলো। আসলে ক্রিশ্চিয়ানোর একনিষ্ঠ ভক্ত, সে সাময়িক তন্দ্রায় ভুল করে ফেলেছে, জিব কাটল। এ হলো ফুটবলের প্রতি জ্বর, নিজের নায়কের প্রতি জ্বর। গোটা ঘর জুড়ে নানা ভঙ্গিমা ছবি। আমরাও যে ফুটবলের অসম্ভব ভক্ত, ভাবি কবে আমাদের দেশ এই আসরে খেলবে, আমরা আরও বেশি করে বিশ্বকাপ জ্বরে আক্রান্ত হব। বাড়ির কনিষ্ঠটি এই মুহূর্তে পর্তুগিজ হয়ে গেছে, যেন এই জ্বরেই আক্রান্ত হয়ে থাকি না আগামী 19 জুলাই পর্যন্ত। ক্ষতি কী তাতে, কারণ এ খেলায় নেই গ্যারাকল, এ খেলা সহজ ও সরল। আন্তরিক নমস্কার আনতে তাপস কুমার বেরা, গ্রাম রাউতারা, পোস্ট ধানগা, জেলা পূর্ব মেদিনীপুর।
0: অমিতাভ মিত্র, দমদম ক্যান্টনমেন্ট, উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন। আনন্দ ভৈরবী প্রাত্যহিকী, মেলাবেন তিনি মেলাবেন, এই ফুটবলে লিপিয়ার বেশ মিলিয়ে।

0: নিয়েছো তুমিও হাতে আমার চা কাপ, কানে আকাশবাণী গীতাঞ্জলিতে জ্বরের নাম বিশ্বকাপের পত্র মর্মর, চোখের ফোকাসে টিভির মুখ পর্দায় 23তম বিশ্বকাপ ফুটবলের যুদ্ধ খেলার চলচঞ্চল দৃশ্য, 22 জোড়া পায়ের ভূকম্পে রাতভর শুনেছি ফুটবল নামে নিরীহ অস্ত্রের ধপ ধপ ধপ, দেখেছি তিন কাঠির লক্ষ্যভেদের প্রত্যয়, জবা কুসুম শঙ্কা সক্ষীগুলোকে তাই জ্বরের সম্পাদ্য। স্মৃতি জাগানিয়া প্রাত্যহিকই এই সুযোগে বলি, সেদিন ছিল ইস্টবেঙ্গল মাঠে বালি প্রতিভা বনাম ইস্টবেঙ্গল ম্যাচ, সন তারিখ সঠিক মনে পড়ছে না, তো ফ্রি কিকে পরিমলদের পা থেকে যেন একখানা কামানের গোলা ধনুকের মতো বাঁক খেয়ে গোল হয়ে গেল। প্রথমটায় গ্যালারি জোড়া পিন পতন মৌনতা, তারপর বুঝি হঠাৎ বুঝতে পারায় ইস্টবেঙ্গলি সমর্থকেরা ফেটে পড়লেন উল্লাসে। হে স্বপ্ন সঞ্চারী প্রাত্যহিকী, আফ্রিকার পশ্চিমের ছোট্ট দ্বীপ দেশ কাবু ভার্দি যদি স্পেনকে রুখে দিতে পারে, সবচেয়ে তারুণ্য সমৃদ্ধ 140 কোটির বেশি জনসংখ্যার দেশ ভারত কেন স্বপ্ন দেখবে না মরক্কো, দক্ষিণ কোরিয়া, জাপানের সঙ্গে খেলতে খেলতে ভারতও নিশ্চয়ই বিশ্বকাপে খেলবে। মেসি এমবাপেদের হয়ে দ্বিধা বিভক্ত হয়ে গলা ফাটাতে ফাটাতে বিশ্বকাপ জ্বরে আক্রান্ত আমরা ভারতীয়রা একদিন ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হয়ে উরুগুয়ের মতো বাজিমাত করতে যদি নাও পারি, গৌরবময় অংশগ্রহণের মধ্যে দিয়ে যেন সচকিত করে দিতে পারি সম্ভাব্য সেরাদের। নিবেদনে অমিতাভ মিত্র, দমদম ক্যান্টনমেন্ট, উত্তর চব্বিশ পরগনা।
1: এবারে চিঠিটি লিখেছেন বড়ানগর থেকে শুভাশিস ভৌমিক, লিখছেন 1982 সালের বিশ্বকাপ, তখন আমি চিত্তরঞ্জনে স্কুলে পড়ি, তখনও ঘরে ঘরে টেলিভিশন আসেনি। সেই বছরেই আত্মপ্রকাশ করা একটি সংবাদপত্রে অসাধারণ অফসেটে ছাপা ছবি ও খবর ছিল আমার বিশ্বকাপের রসাস্বাদনের একমাত্র উপায়। তেলে সান্তানার কোচিংয়ে জিকো সক্রেটিসের শৈল্পিক ফুটবল গোটা বিশ্বের হৃদয় হরণ করেছিল। ফাইনাল ম্যাচটি অল ইন্ডিয়া রেডিওতে সম্প্রচার করায় ধারা বিবরণী শুনে ধন্য হয়েছিলাম। এরপর 1986 সালের মেক্সিকো বিশ্বকাপ, ততদিনে প্রায় সকল বাড়িতেই অন্তত সাদা কালো টিভি চলে এসেছে, সেবার রোজ তিনটি করে খেলা হতো, দূরদর্শনের সৌজন্যে বিশ্বকাপের প্রতিটি খেলা সরাসরি তো বটেই, পরের দিন তিনটি খেলারই সম্পূর্ণটা পুনঃসম্প্রচার করা হয়েছিল মনে আছে। কাকে বলে ফুটবল জ্বর, প্রাত্যহিকই ভারতবাসী সেই প্রথম টের পেল। পরে প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় তাঁর বিশ্বকাপ বিষয়ক রম্য রচনার শিরোনাম দিয়েছিলেন অতিশয় অশান্তির নাম বিশ্বকাপ। সেমিফাইনালের আগেই বন্ধু প্রবীরলালের বাড়িতে রঙিন টিভি এলো, প্রবীরলালের বাড়িতে বসে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ দেখার সেই অভিজ্ঞতা আমার স্মৃতিতে আজও অমলিন। বিশেষ করে ফাইনাল খেলার রাতে ওদের কোয়ার্টারে ঘরের ভেতরে এবং বারান্দায় তিল ধারণের জায়গা ছিল না, ওই উচ্চ পর্যায়ের রুদ্ধশ্বাস ফুটবল অবাক বিস্ময়ে উপভোগ করেছিলাম এবং মারাদোনার সেই মায়াবী ফুটবলের জাদুতে নিজের অজান্তেই আর্জেন্টিনার প্রেমে পড়েছিলাম। শুভেচ্ছান্তে শুভাশিস ভৌমিক, রামকৃষ্ণ ঘোষ রোড, সিঁথি, বড়ানগর, কলকাতা।
0: অতনু সামন্ত, সদরচক সবং, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, আমি খুব সহজে কোনো আবেগের কাছে নিজেকে সমর্পণ করি না, কিন্তু আজ সকাল থেকেই যেন মনটা অন্যরকম এক অনুভূতিতে ভরে উঠেছে। ঘুম ভাঙতেই বাতাসে টের পেলাম এক চাপা উত্তেজনার ঘ্রাণ, চায়ের কাপে ধোঁয়া উঠছিল আর স্কুলে আশিসবাবুর কণ্ঠে ভেসে আসছিল গতকালের ম্যাচের চুলচেরা বিশ্লেষণ। স্কুলের পাঁচিলের ওপার থেকে শুনতে পাচ্ছিলাম পাড়ার ছেলেদের প্রাণ খোলা তর্ক, কার দল এগিয়ে, কে হবে সেরা, কার হাতে উঠবে কাঙ্ক্ষিত ট্রফি। মুহূর্তেই বুঝে গেলাম আবার ফিরে এসেছে সেই চেনা উন্মাদনা, যার নাম একটাই, জ্বরের নাম বিশ্বকাপ। এই জ্বর কোনো অসুখ নয়, এক অদ্ভুত আবেগের সংক্রমণ। 4 বছরে একবার এই ভাইরাসে আক্রান্ত হয় আমাদের নীল গ্রহ, চেনা চারপাশটা কেমন যেন রাতারাতি বদলে যায়। পাড়ার মোড়ে মোড়ে ঝুলে পড়ে প্রিয় দলের চেনা অচেনা সব দেশের পতাকা, নীল সাদা, হলুদ সবুজ, লাল সাদার রঙে রঙিন হয়ে ওঠে অলিগলি। বন্ধুদের আড্ডা টিমটা ভাগ হয়ে যায় প্রিয় দলের সমর্থনে। যে মানুষটা সারা বছর ফুটবলের খোঁজও রাখে না, সেও ফুটবলের এই গ্রেটেস্ট শো অন আর্থ দেখতে মাঝরাতে চোখ কোচলে টিভির সামনে বসে পড়ে। আসলে বিশ্বকাপ মানে তো শুধু একটা সোনালি ট্রফি বা কয়েকটা গোল নয়, বিশ্বকাপ মানে এক জাদুকরী আবেগ, যেখানে ভূগোলের সীমানা পেরিয়ে লাতিন আমেরিকা আর ইউরোপের ফুটবলাররা আমাদের ঘরের ছেলে হয়ে ওঠে। মেসির জাদুকরী ড্রিবলিং বা এমবাপের গতিময় দৌড় আমাদের রক্তে দোলা দেয়। হারের বেদনায় যেমন চোখ দিয়ে জল গড়ায়, তেমনি প্রিয় দলের জয়ে মাঝরাতেও পাড়া মাথায় করে চলে উল্লাস। এই কয়েকটা দিনের জন্য মানুষ যেন তার সমস্ত বিভেদ ভুলে যায়। ধর্ম, জাত, ভাষা, পেশা কিংবা সামাজিক অবস্থানের দেয়ালগুলো কোথায় যেন মিলিয়ে যায়। এক টুকরো বল, 22 জন খেলোয়াড় আর অগুন্তি স্বপ্নকে ঘিরে মানুষ একসঙ্গে হাসে, কাঁদে, অপেক্ষা করে। মনে হয় পৃথিবীটা যদি সারা বছর এমনই থাকতো। এই বিশ্বকাপের জ্বর যেন কখনো আমাদের ভালোবাসার উষ্ণতা কেড়ে না নেয়। দিন শেষে এই ফুটবল জ্বর আমাদের এক সুতোয় বেঁধে রাখুক। অতনু সামন্ত, সদরচক, সবং, পশ্চিম মেদিনীপুর।
1: এবারে চিঠিটি লিখেছেন পশ্চিম মেদিনীপুর থেকে আশিস চক্রবর্তী। লিখছেন ফুটবল আমোদী প্রাত্যহিকী। ইতিমধ্যেই চায়ের দোকানে, বারান্দায় কিংবা ডাইনিং রুমে চায়ে চুমুক দিতে দিতে আড্ডাবাজ বাঙালিদের মনজ্ঞ ফুটবল চর্চা শুরু হয়ে গেছে। অন্তত এক মাস ফুটবল আমোদী বাঙালিদের ফুটবল জ্বর বাড়তে থাকবে ঊর্ধ্বগামী লেখচিত্রের মতো। এই তো সেদিন দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দিতে হারুদার কী আনন্দ, পান চিবোতে চিবোতে বলতে থাকলেন, এই তো এশিয়া পেরেছে। হারুদার কথা শুনে ভম্বলদা হো হো করে হাসলেন। এশিয়ার কোনো দল বিশ্বকাপ পাবে নাকি তুমি কিচ্ছু বোঝো না। এবারের হট ফেভারিট লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল আর আর্জেন্টিনা। ছবির মতো অসাধারণ স্লো পাস ওদের, চুম্বকের মতো বলকে যেন পোষ মানায়। সঙ্গে সঙ্গে ভম্বলদাকে রাগিয়ে দিলাম আমি, না ভম্বলদা, ইউরোপিয়ানদের গতিশীল ফুটবল আমার পছন্দ। ফ্রান্স, জার্মানি কিংবা স্পেন এবারে যোগ্য দাবিদার বিশ্বকাপের। দুর্দান্ত গতি, তার সঙ্গে অসাধারণ টেকনিক ওদের। আমাদের কথার মাঝখানে হৃদয় দাদু চিৎকার করে বললেন, তোমরা বাচ্চা ছেলে, বিবর্তন হয়েছে গো, বিবর্তন। ব্রাজিল, আর্জেন্টিনা এখন গতিশীল ফুটবল খেলে, আর ইউরোপের দেশগুলো গতির সঙ্গে সুন্দর শর্ট পাস দিয়ে খেলে। আহা প্রাত্যহিকী, কতজনের কত কথা, উত্তাপ বাড়তে থাকে ফাইনাল খেলা অবধি। খেলা চলাকালীন হারুদা, ভম্বলদা, হৃদয় দাদু সহ অসংখ্য বাঙালি ফুটবল প্রেমিক খেলা উপভোগ করতে এবং প্লেয়ারদের পারফরমেন্স বিচার করতে ভুলে যান। শুধু প্রিয় দলের সমর্থক হয়ে বুঁদ হয়ে যেন তেনভাবে দলের জিত আশা করেন। পছন্দের দল গোল দিলেই তাঁদের আর পায়কে গোল গোল গোল বলে চিৎকার করেন, আর প্রিয় দল গোল খেলে নীরবতা পালন আর তাঁদের ভাল লাগে না। কি করে যে গোল শোধ করা যায় এই তাঁদের চিন্তা। বিপক্ষের দল যদি কর্নার কিক পায় তবে হৃৎকম্প বাড়ে, তাঁদের প্রার্থনা গোল যেন না হয়। অবশেষে প্রিয় দল জিতে গেলেও পরবর্তী খেলাগুলির জন্য উৎকণ্ঠা বাড়ে, মানে জ্বর বাড়ে, আর হারলে মন খারাপ, কি যেন হারিয়ে গেছে। প্রাত্যহিকী, এগুলো সব বিশ্বকাপ জ্বরের পজিটিভ লক্ষণ। শুভেচ্ছান্তে আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, নাতন, পশ্চিম মেদিনীপুর।
0: সুজাতা চৌধুরী, উদয়নপল্লী, বোলপুর, বীরভূম থেকে। জেঠু, মাকে বলে রেখো আমি নিয়ে যাব, আর শেষ হলে দিয়েও যাব, চিন্তা নেই। 25-26 বছর আগেকার কথা, আমার ছেলে তখন 4 বা 5 পড়ে। পড়শি ফুটবল পাগল অবসরপ্রাপ্ত দাদা আমার ছেলেকে জেঠু বলে, দুজনেই পরস্পরকে জেঠু ডাকে। ছেলে, মেয়ে, আমার এক ভাইপো, ওর শিক্ষিকা স্ত্রী আর এক বন্ধুকে নিয়ে খেলা দেখার জমজমাট আসর। ছেলে মেয়ে কী বুঝে বুঝি না, কিন্তু খেলা দেখার নামে লাফিয়ে ওঠে, আমি বারণ করতে পারি না। জেঠুর থেকে ফুটবল খেলার প্রতি ভালোবাসা ওদের। খেলা দেখার উত্তেজনা পড়শিরাও খুব ভালোই টের পায় ওদের। সেমিফাইনাল বা ফাইনালের দিন আরও 2-3 জন অংশ নেয়, সবাই বিশ্বকাপের জ্বরে উত্তেজনায় কাঁপতে থাকে। আমরা বাড়ি থেকেই সেই জ্বরের প্রকোপ বুঝতে পারি। আমার আবার অন্যান্য সমস্যা, সারা রাত ঘুমাতেও পারি না, কখন ওরা ফিরবে যদি ঘুম না ভাঙে। তাছাড়া বাড়ি ফিরে ওদের উত্তেজনা কমে না, ঘুম পাড়াতে যথেষ্ট বেগ পেতে হয়, ঘণ্টা 4 পরেই তুলতে হবে। ও মা, সকালে স্কুল না, ঢুলতে ঢুলতে হাই তুলতে তুলতে স্কুলে যাবে, খুব কষ্ট হয় ওদেরও আমারও, কিন্তু জ্বরের প্রকোপ কাটে না। পরের খেলার দিন একই ঘটনার পুনরাবৃত্তি হবে। এখন দিন বদলে গেছে, দাদা দিদি মেয়ের কাছে কলকাতা চলে গেছে, ছেলে একা একাই খেলা দেখে, সেই অনুভূতিগুলো কি কিছুটা হারিয়ে গেছে? ভালোবাসার জনেদের কাছে এই জ্বর একরকম কাঁপুনি নিয়ে আসে। সুজাতা চৌধুরী, উদয়নপল্লী, বোলপুর, বীরভূম থেকে ছিল আপনার চিঠি।
1: আকাশ বাতাসের কথা, প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 34 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 25.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 97, সর্বনিম্ন 72%, বৃষ্টি হয়েছে 27.9 মিলিমিটার।
0: আজ প্রাত্যহিক দরবার আমরা এখানেই শেষ করছিলাম। অয়ন্তিকা ঘোষ,
1: কল্লোল কোণার।
0: একটু পরেই সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি ও সরবরাহের ওপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান স্থগিত রাখার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার ব্যাপারে সহমত হয়েছে। কাতারে আজ দুপক্ষ নতুন করে আলোচনায় বসবে। ভারত আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ওই বিমান হানায় 36 জন সাধারণ নাগরিক প্রাণ হারান, আহত আরও 163। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানি বিধি আনার সিদ্ধান্ত নিয়েছে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে দুটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে বিধানসভায়। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছেছে। প্যারাগুয়ের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে জার্মানি, এখন নেদারল্যান্ডস ও মরক্কো মুখোমুখি। আরছি বিস্তারিত খবরে, সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাইস্পিড ডিজেলের ওপর থেকে সাময়িক এই বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে নির্দেশিকা কার্যকর হবে। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ায় দেশের খুচরো বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার চলতি মাসের 12 তারিখ বিধিনিষেধ জারি করে। এর অধীনে প্রত্যেক গ্রাহক বা গাড়ির ক্ষেত্রে হাইস্পিড ডিজেলের পরিমাণ প্রতিদিন সর্বোচ্চ 200 লিটার বেঁধে দেওয়া হয়। তবে দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের বর্তমান সরবরাহ পরিস্থিতির প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞার আর প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে দ্বন্দ্বের নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আজ কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসবে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের 20% ওই জলপথের মাধ্যমে পরিবাহিত হয়। সম্প্রতি সেখানে জাহাজ চলাচল নিয়ে নতুন করে তৈরি উত্তেজনার মধ্যেই আজকের এই বৈঠক। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া হিংসার ফলে ওই অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি পায়। সপ্তাহের শেষে আমেরিকা ও ইরান দুপক্ষের মধ্যেই ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ায় বেশ কয়েকদিন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ ছিল। তবে দুপক্ষই আপাতত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ভারত আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। আফগানিস্তানের আবাসিক এলাকায় ওই বিমান হানায় মহিলা ও শিশুসহ 36 জন সাধারণ নাগরিক প্রাণ হারান, আহত হন আরও 163 জন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের এই ধরনের আচরণ শুধু যে আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হানা তাই নয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষেও তা চরম হুমকি স্বরূপ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় দক্ষিণ লেবাননে তাদের 3টি ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি সেনা হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় IDF বলেছে, তাদের সেনাবাহিনী লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকেই দুপক্ষের মধ্যে গণ্ডগোল চলেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সীমান্ত এলাকার কাছে মাদক বোঝাই ড্রোন ভেঙে পড়েছে। প্রায় 5 কেজি হেরোইন ড্রোনের মাধ্যমে ভারতে পাচার করা হচ্ছিল। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, লাহোর থেকে 70 কিলোমিটার দূরে এবং ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমানার 8 কিলোমিটারের মধ্যে নারাংমান্ডি এলাকায় এই ঘটনা ঘটে। চীনের পিপলস লিবারেশন আর্মি PLA সম্প্রতি অরুণাচল প্রদেশে ঢুকে

0: সেখানে ক্যাম্প তৈরি করেছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট ভারতীয় সেনা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। সেনাবাহিনী বলেছে এই ধরনের তথ্য সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত সন্ধ্যায় নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যারান্ট্রি অ্যাওয়ার্ড প্রদান করেন। এর মধ্যে আছে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক। রাষ্ট্রপতি দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশে যাচ্ছেন। তিনি ভিজিয়ানা গ্রামে কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল তিনি অন্ধ্রপ্রদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনেও অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা বলেছেন, গত 12 বছরে দেশের স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন হয়েছে। নতুন দিল্লিতে গতকাল সেন্ট্রাল কাউন্সিল অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ষোড়শ সম্মেলনে ভাষণে শ্রী নাড্ডা জানান, সারা দেশে প্রায় 1,85,000 আয়ুষ্মান আরোগ্য মন্দির স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে স্বাস্থ্যক্ষেত্রে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলেও শ্রী নাড্ডা উল্লেখ করেন।
1: Applications launch is going to play a very important role. Under the visionary leadership of Prime Minister Shri Narendra Modi ji, many new initiatives have taken place in the past 12 years. The National Health Authority and PM Jai Pradhan Mantri Jan Arogya Yojana has expanded the health facility and made it accessible and affordable throughout the length and the breadth of the country. And incorporates 62 crore people. And now India is the world's largest digital public infrastructure healthcare.
0: ভারতীয় চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক স্তরে আরও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। চলচ্চিত্র পরিমণ্ডলে প্রযুক্তির ব্যবহার, চলচ্চিত্র নির্মাণ ও ডিস্ট্রিবিউশন ব্যবস্থা উন্নত করে তুলতে উদ্যোগী হয়েছে সরকার। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশ নেন। বৈঠকে চলচ্চিত্র শিল্পের সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। অন্যদিকে প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশীর পৌরোহিত্যে একটি উচ্চ পর্যায়ের স্টাডি গ্রুপও গঠন করা হয়েছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। বিজেপির সংকল্পপত্রের প্রতিশ্রুতি মেনে পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় বলেন, আগামী 2 জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এজন্য উত্তরাখণ্ড, গুজরাট ও অসমের অনুকরণে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
2: গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, দ্য ইউনিফর্ম সিভিল কোড আসাম 2026, দ্য ইউনিফর্ম সিভিল কোড অব উত্তরাখণ্ড 2024, একে বেস করে ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে। শুধু এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মিসহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে।
0: এদিকে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরের সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় 2টি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। দিল্লি বৈদ্যুতিক যানবাহন নীতি অনুমোদন করেছে দিল্লি মন্ত্রিসভা। আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে 4 বছরব্যাপী এই পরিকল্পনা। এর ফলে 2030 সালের 30শে মার্চের মধ্যে জাতীয় রাজধানী অঞ্চলকে সম্পূর্ণভাবে শূন্য নির্গমন বা জিরো এমিশন পরিবহন ব্যবস্থায় রূপান্তর করা সম্ভব হবে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত, বেশ কিছু জায়গায় সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতি পর্যালোচনায় গতকাল অরুণাচল প্রদেশ ও অসমের মুখ্যমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। অরুণাচল প্রদেশের অন্তত 12টি জেলা প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত। অসমে ধেমাজির 69টি গ্রামের প্রায় 16,000 মানুষ দুর্গত। জম্মু কাশ্মীরের 57 দিনের অমরনাথ যাত্রা আগামী 3রা জুলাই শুরু হতে চলেছে। তার আগে যাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে পাঞ্জাব থেকে জম্মু কাশ্মীর পর্যন্ত যাত্রা পথে মক ড্রিলের আয়োজন করা হয়। আজ ঐতিহাসিক হুল দিবস। 1895 মহাবিদ্রোহের আগে ঔপনিবেশিক শাসক ও দেশীয় জমিদার মহাজানের অত্যাচারের বিরুদ্ধে সিধু কানুর মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহের স্মরণে আজকের দিনটি উদযাপিত হচ্ছে। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল জাপানকে 2-1 গোলে হারিয়ে শেষ 16 জায়গা করে নিয়েছে। অন্যদিকে প্যারাগুয়ের বিরুদ্ধে টাইব্রেকারে 4-3 পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে জার্মানি। আজ সকালে নকআউট পর্বের খেলায় নেদারল্যান্ডস মরক্কোর মুখোমুখি। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য। খবর আপাতত এ পর্যন্ত। এখন শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। একই সঙ্গে পাশ হয়েছে ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল। বিধানসভা ভোটের সময় উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জিকে আজ কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করতে যেতে হবে কিনা তা নিয়ে কলকাতা হাইকোর্টে কোনো সিদ্ধান্ত হয়নি। রাজ্য সরকার পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানী বিধি বা ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। আজ ঐতিহাসিক হুল দিবস, নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি স্মরণ করা হচ্ছে। একাদশ শ্রেণী পড়ুয়াদের জন্য রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাউন্সেলিং এর প্রথম দফায় নাম নথিভুক্তিকরণ শুরু হচ্ছে আজ। হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনে বিধ্বংসী আগুন লেগেছে। গোটা রাজ্যেই আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 দুটির ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বলেন, আগের আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যেই ফাঁক ফোকর ছিল, বর্তমান আইনে তা থাকবে না। রাজনৈতিক কারণে এই আইনের অপব্যবহার করা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এই আইন শুধুমাত্র গুন্ডা ও অসামাজিক কার্যকলাপে জড়িতদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্যই আনা হয়েছে।
1: ভদ্রলোক যারা আছে তাদের উপরে প্রয়োগ হবে না, যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। আর যে যার পাস রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক যে নেতাই হোক, 1 বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে।
0: রাজ্য বিধানসভায় গতকাল ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল পাশ হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ গতকাল দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দ্যান এসসি এসটি রিজার্ভেশন অব ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। তিনি বলেন, 113টি জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার সংস্থান রয়েছে এই বিলে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে কোন রকম সমীক্ষা ছাড়াই 2012 সালে এই 113টি জাতিগোষ্ঠীকে অন্যান্য অনগ্রসর শ্রেণী হিসেবে তালিকাভুক্ত করেছিল। 1993 সালের বিভিন্ন সমীক্ষার মধ্যে দিয়ে যে 66টি জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, এই বিলে সেটি বহাল থাকছে। এদিকে বিধানসভায় ওবিসি আইন পাশের ঘটনাকে স্বাগত জানিয়েছে বিজেপি। দলের মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, বিস্তৃত সমীক্ষা করে প্রকৃত ওবিসিদের এই তালিকায় রাখা হয়েছে।
2: সমীক্ষার পরে ওবিসি যারা আছেন, যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তাদেরকে খুঁজে বার করা হোক এবং তাদেরকে এই সুযোগ দেওয়া হোক। আজকে সরকার সেই কাজই করেছেন, আমরা সরকারকে সাধুবাদ জানাচ্ছি।
0: এদিকে তৃণমূল কংগ্রেসের আমলে ওবিসি তালিকায় যারা জালিয়াতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বর্তমান সরকার পিছিয়ে পড়া শ্রেণীর সংরক্ষণ বাতিল করছে বলে সিপিআইএম এর রাজ্য সম্পাদক

0: মোহাম্মদ সেলিম মন্তব্য করেন।
1: এসসি এসটি ওবিসি তৃণমূল দলের লোকজন টাকা পয়সা নিয়ে অনেক নকল সার্টিফিকেট দিয়েছিল, তাহলে নকল যারা সার্টিফিকেট দিয়েছে যে অফিসার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। জালিয়াতদের না ধরে এই যে পিছিয়ে পড়া গরিব মুসলমান ওবিসি তাদের রিজার্ভেশনটাকে বন্ধ করছে।
0: অন্যদিকে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই এই বিল আনা হয়েছে বলে আইএসএফ বিধায়ক নসাদ সিদ্দিকী মন্তব্য করেছেন।
2: একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে ওবিসির ওপরে, যেখানে রাজ্য সরকার সম্পূর্ণরূপে রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য একটা নির্দিষ্ট কমিউনিটির মানুষকে দেখে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে নির্দেশন দেওয়ার চেষ্টা করছে। এই বিলের বিরোধিতা করেছি আমরা, এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছি।
0: বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি মেনে রাজ্য সরকার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় বলেন, আগামী 2রা জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এজন্য গুজরাট, উত্তরাখণ্ড ও অসমের অনুকরণে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিলে রাজ্য সরকার তার উপর বিধি তৈরি হবে। তবে আদিবাসী, কুর্মী ও প্রাচীন জনজাতি গোষ্ঠী সম্প্রদায়ভুক্তরা এই বিধির আওতার বাইরে থাকবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, ধর্মের ভিত্তিতে ব্যক্তিগত আইন চালু থাকার পরিবর্তে গোটা রাজ্যে একটাই আইন কার্যকর হবে। সংশ্লিষ্ট কমিটি রাজ্যে বর্তমানে প্রচলিত বিভিন্ন ব্যক্তিগত ও পারিবারিক আইন নিয়ে বিস্তারিত সমীক্ষা চালাবে। বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রস্তাবিত এই উদ্যোগ নিয়ে কারো কোনোরকম মতামত থাকলে তা রঞ্জনা দেশাই কমিটির কাছে লিখিত আকারে জমা দেওয়া যাবে। বিধানসভা ভোটের সময় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জিকে আজ কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করতে যেতে হবে কিনা তা নিয়ে কলকাতা হাইকোর্টে গতকাল কোনো সিদ্ধান্ত হয়নি। বিধাননগর আদালত আজ বিধাননগর সাইবার থানায় কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করার নির্দেশ দিয়েছিল। তার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। বিচারপতি কৌশিক চন্দ্র বেঞ্চে মামলা থাকলেও তিনি গতকাল অনুপস্থিত থাকায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জরুরি ভিত্তিতে শুনানি গ্রহণ করেন। তিনি এ ব্যাপারে রাজ্যের কি বক্তব্য তা আজ হাইকোর্টে জানানোর নির্দেশ দিয়েছেন। তারপরই অভিষেককে রক্ষা কবচ দেওয়া হবে কিনা তা স্থির হবে। শালবনীতে সরকারি জমি বিক্রির অভিযোগে অভিষেক ব্যানার্জির বাড়িতে তার আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজে তল্লাশির ঘটনায় পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্ট নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে। 13 জুনের ওই ঘটনার সিসিটিভি ফুটেজ এবং তল্লাশির অডিও ভিডিও রেকর্ড সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। 21 জুলাই মঞ্চ বাঁধা নিয়ে জরিপের কাজ করার জন্য তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ, বৈশ্যনাথ চ্যাটার্জি এবং দোলা সেনের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। বেন্টিং স্ট্রিটের একাংশে প্রায় 1 ঘন্টা ধরে জরিপের কাজ চলায় যান চলাচল ও নিত্যযাত্রীদের অসুবিধা হয়েছে বলে পুলিশের অভিযোগ। এরপরই এই তৎপরতা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ ঐতিহাসিক হুল দিবস। মহাবিদ্রোহের আগে 1895 ঔপনিবেশিক শাসন ও দেশের জমিদার মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে আজকের দিনে সিধু ও কানু মুর্মু নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। তারই স্মরণে দিনটি উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ভারতীয় জাদুঘরে দুটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মশালায় অংশ নেবেন বাঁকুড়া পুরুলিয়ার আদিবাসী শিল্পীরা। দুপুরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ কলকাতার বালিগঞ্জ দ্বিতীয় ক্যাম্পাসেও হুল দিবস উদযাপন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে রাজ্য সরকারের হুল দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাঁকুড়ার মুকুটমণিপুর যাচ্ছেন। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাউন্সেলিং এর প্রথম দফায় নাম নথিভুক্তিকরণ শুরু হচ্ছে আজ। সফল প্রার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন, ফি জমা এবং পছন্দের কলেজ বাছাই করতে পারবেন 5 জুলাই পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার্থীরা নিজেদের কলেজ ও বিষয়ভিত্তিক পছন্দ পরিবর্তন বা নিশ্চিত করতে পারবেন। যারা এবছর WBJEE বা JEE মেন্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বৈধ মেরিট র্যাঙ্ক বা অল ইন্ডিয়া র্যাঙ্ক পেয়েছেন তারাই এই কাউন্সেলিং প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন। একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বাংলা শিক্ষা পোর্টালে অনলাইন রেজিস্ট্রেশনের আজই ছিল শেষ দিন। গতকাল সংসদ জানিয়েছে, আগস্ট মাসের 4 থেকে 13 তারিখ পর্যন্ত পোর্টাল খোলা থাকবে, তখনই আবার বিনামূল্যে রেজিস্ট্রেশন করা যাবে। বইমেলা কখনোই রাজনৈতিক একাধিপত্য বিস্তারের জায়গা নয় বলে রাজ্যসভার সাংসদ ও রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য মত প্রকাশ করেছেন। কলকাতায় গতকাল সাহিত্যিক বুদ্ধদেব গুহর জন্মদিন উপলক্ষে বঙ্গীয় গ্রন্থ শিল্প পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আন্তর্জাতিক কলকাতা বইমেলা সুবর্ণ জয়ন্তী বর্ষে ভারতীয় সংস্কৃতিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। অনুষ্ঠানে বুদ্ধদেব গুহর কল্যাণ মানিনি বইমেলাকে কলকাতা ময়দানে ফিরিয়ে আনা যায় কিনা সে ব্যাপারে সব পক্ষকে তৎপর হওয়ার আহ্বান জানান। পূর্ব মেদিনীপুরে হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনে বিধ্বংসী আগুন লেগেছে। গতরাত থেকেই পাইপলাইন লিক করে ন্যাপথা বেরোচ্ছিল, আজ সকালে তাতেই আগুন ধরে যায়। ঘটনায় অন্তত 20-25 জন আহত হয়েছেন, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আশেপাশের এলাকাও ক্ষতিগ্রস্ত, দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন জল ও ফোমের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। হিমালয় সন্নিহিত 5 জেলার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকলেও আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান জেলায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কলকাতা সহ বাকি জেলাতেও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে বৃষ্টি হতে পারে। জুন মাস ছানি নিবারণের মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের দ্বিতীয় শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরো কড়া অবস্থান নিতে বিধানসভায় 2 গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। আজ ঐতিহাসিক হুল দিবস, নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি স্মরণ করা হচ্ছে। হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনে বিধ্বংসী আগুন লেগেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর সকাল 9:15।
3: আকাশবাণী কলকাতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অর্পিতা দত্ত।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্পিতা দত্ত, আকাশবাণী কলকাতা।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: জানা
3: স্মরণে বরণে বিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহলানবিশ শুনবেন আজকের জানা অজানায়। এটি লিখেছেন পঞ্চানন মণ্ডল। ভারত সবেমাত্র স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু স্বাধীনতার আনন্দের পাশাপাশি দেশ জুড়ে দারিদ্র, খাদ্য সংকট, বেকারত্ব এবং অনিশ্চয়তা। দেশে সেভাবে বড় শিল্প কারখানা নেই, নেই কর্মসংস্থান। দেশের নেতাদের সামনে তখন এক বিশাল চিন্তা, এত বড় দেশকে গড়ে তোলা যাবে কিভাবে। সমস্যাটা শুধু অর্থের ছিল না, সমস্যা ছিল দেশটাকে ঠিকমতো চিনতে না পারার মধ্যে। দেশের কত মানুষ কৃষির উপর নির্ভরশীল, কোথায় খরার আশঙ্কা বেশি, কোথায় হাসপাতাল বা শিল্প কারখানা দরকার, এসব তথ্য ছিল প্রায় অজানা। ঠিক সেই সময় এক ভারতীয় পরিসংখ্যানবিদ দৃঢ়ভাবে জানালেন, অনুমান ভিত্তিক তথ্য দিয়ে দেশ গড়া যাবে না, সঠিক পরিসংখ্যান বুঝতে হবে। সেই মানুষটির নাম প্রশান্ত চন্দ্র মহলানবিশ। তিনি মনে করতেন, পরিসংখ্যান ও তথ্যের সঠিক বিশ্লেষণ বলে দিতে পারে যে দেশের অর্থনীতির দুর্বলতা কোথায়, কোথায় উন্নয়নের সম্ভাবনা, এমনকি কোথায় দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি হচ্ছে। আধুনিক ভারতবর্ষে তথ্যভিত্তিক পরিকল্পনা ও পরিসংখ্যান চর্চার অন্যতম প্রধান স্থপতি ছিলেন তিনি। প্রশান্ত চন্দ্র মহলানবিশ জন্মেছিলেন 1893 সালের 29 জুন কলকাতায়। তার পরিবার ছিল শিক্ষিত ও সংস্কৃতি মনস্ক। ছোটবেলা থেকেই তিনি ছিলেন কৌতূহলী ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। পড়াশোনা করেন প্রেসিডেন্সি কলেজে, পরে উচ্চশিক্ষার জন্য যান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। সেখানে যখন পদার্থবিদ্যা নিয়ে পড়ছিলেন তিনি, তখন একদিন তার হাতে আসে বায়োমেট্রিকা নামে এক বৈজ্ঞানিক জার্নাল। এই জার্নালই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি উপলব্ধি করেন, পরিসংখ্যান কেবল হিসাবের বিষয় নয়, এটি মানুষের সমাজ, অর্থনীতি ও প্রকৃতির গভীর সত্য বুঝতে সাহায্য করতে পারে। ভারতে ফিরে এসে গবেষণায় মন দেন তিনি। মানুষের উচ্চতা থেকে শুরু করে আবহাওয়া, কৃষি, জনসংখ্যা, সব তথ্যের মধ্যেই লুকিয়ে থাকা প্যাটার্ন খুঁজতেন তিনি। সেই সময় ভারতে আধুনিক পরিসংখ্যান গবেষণার তেমন কোনো প্রতিষ্ঠান ছিল না, তাই নিজের ঘর থেকেই কাজ শুরু করেন তিনি। সেখানেই পরে জন্ম নেয় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, যা আজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পরিসংখ্যান গবেষণা প্রতিষ্ঠান। মহলানবিশের সবথেকে বিখ্যাত বৈজ্ঞানিক অবদানগুলোর অন্যতম হল মহলানবিশ ডিস্ট্যান্স। শুনতে বিষয়টি জটিল লাগলেও ধারণাটি কিন্তু অসামান্য। ধরুন, আপনি হাজার মানুষের মধ্যে খুঁজে বের করতে চান কি অস্বাভাবিক বা কোন বৈশিষ্ট্য বাকিদের থেকে আলাদা। শুধু গড় মান দেখলে বোঝা যায় না সবসময়, কারণ বাস্তব তথ্য বহু মাত্রায় ছড়িয়ে থাকে। মহলানবিশ এমন একটি গাণিতিক পদ্ধতি তৈরি করেন যা তথ্যের ভেতরে লুকিয়ে থাকা সম্পর্ক বিবেচনা করে দূরত্ব মাপতে পারে। আজ এই ধারণা ব্যবহৃত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা, জিনবিদ্যা, অর্থনীতি থেকে আবহাওয়া বিশ্লেষণ, এমনকি মহাকাশ গবেষণাতেও। অর্থাৎ আধুনিক ডেটা সায়েন্সের বহু জায়গায় তাঁর চিন্তার ছাপ রয়েছে। কিন্তু শুধু গবেষণাগারেই তিনি থেমে থাকেননি, চেয়েছিলেন বিজ্ঞান সরাসরি মানুষের

0: পরিকল্পনার অন্যতম প্রধান স্থপতি ছিলেন মহলানবিশ। সেই সময় ভারত কিভাবে শিল্প গড়ে তুলবে, কোথায় বিনিয়োগ করবে, কিভাবে সম্পদ বণ্টন করবে, এসব প্রশ্নের উত্তর খুঁজতে মহলানবিশ তথ্য ও পরিসংখ্যান ব্যবহার করেন। তার আরেকটি যুগান্তকারী অবদান ছিল স্যাম্পল সার্ভে বা নমুনা সমীক্ষা পদ্ধতি। তিনি দেখান পুরো দেশের তথ্য জানতে প্রত্যেক নাগরিক সম্পর্কে বা প্রত্যেকটি নমুনা সম্পর্কে তথ্য সংগ্রহের প্রয়োজন নেই, সঠিকভাবে নির্বাচিত কিছু নমুনা নিয়ে তথ্য বিশ্লেষণ করেই নির্ভরযোগ্য ধারণা পাওয়া সম্ভব। আজকে জনমত সমীক্ষা, স্বাস্থ্য সমীক্ষা বা কৃষি সমীক্ষা সবখানেতেই তাঁর এই ধারণার প্রয়োগ দেখা যায়। পিসি মহলানবিশ তাই শুধু একজন পরিসংখ্যানবিদ ছিলেন না, তিনি ছিলেন এমন এক দূরদর্শী চিন্তাবিদ যিনি দেখিয়েছিলেন বিজ্ঞানকে মানুষের জীবন ও সমাজের সমস্যার সমাধানে কিভাবে কাজে লাগানো যায়। স্মরণে বরণে বিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহলানবিশ। শুনলেন জানাও জানায়, এটি লিখেছেন পঞ্চানন মণ্ডল।
1: আকাশবাণী কলকাতা। এখন আধুনিক গান শুনবেন শিল্পী রাজশ্রী বন্দ্যোপাধ্যায়।

0: আবার
1: রাজশ্রী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আধুনিক গান। এখন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে উত্তরণ। দীঘার অনতি দূরে উড়িষ্যা সীমান্তের একটি প্রত্যন্ত গ্রাম রানীবাসা। এখানেই 1983 চব্বিশে মার্চ জন্মগ্রহণ করেন মামনি জানা পাত্র। না, জন্মের সময় তার কোনো সমস্যা ছিল না, কিন্তু যখন 2.5 বছর বয়স তখন মামনি জ্বরে আক্রান্ত হন। এরপরেই ওর জীবনে নেমে আসে চরম বিপত্তি। শুরু হয় মামনি ও তার পরিবারের নতুন লড়াই। চলুন শুনে নি এই লড়াইয়ের গল্প। আজ প্রথম পর্ব।
2: আমার বাবা খাটাখাটনি করেন, যেহেতু সেদিকে বড়জের কাজ থাকে। মা তো সাধারণ গৃহবধূ। মা খুব কম বয়সে মা হয়েছিলেন, তাই খুব একটা অভিজ্ঞতা ওনার ছিল না। যখন আমি অসুস্থ ছিলাম তখন একটা সন্তান ছিলাম, কিন্তু তারপরে আমার আরো দুটো বোন আর একটা ভাই হয়েছিল। এবার 2.5 বছর বয়সে জ্বরের পর তারা বুঝতেই পারেননি যে কি জিনিসটা হয়েছে। কিছুদিন পর তারা দেখেন যে আমি আর স্বাভাবিকভাবে হাঁটছি না, বাম পাটাকে ঝুলিয়ে রাখছি। আর তখনই তারা বুঝতে পারলেন যে কিছু একটা সমস্যা হয়েছে। এমনিতে স্বভাবে সংসার, তারপর এরকম একটা সমস্যা, তো তারা যথারীতি ভয় পেয়ে গেলেন এবং চিন্তায় বললেন। সেক্ষেত্রে আমার যে মামা দাদু, তিনি সরকারি কর্মচারী ছিলেন স্বাস্থ্যকেন্দ্রে, তো তিনি বুঝতে পারলেন যে কিছু তো একটা সমস্যা হয়েছে। এবার মামা দাদু কাঁথির একজন শিশু বিশেষজ্ঞ আর কি, ওনাকে দিয়ে আমার ট্রিটমেন্ট করানো হয়। উনিও এক মাস খানিক ট্রিটমেন্ট করেন, কিন্তু সেভাবে কিছু উপকার পাওয়া যায়নি। মামা দাদু যেহেতু সচ্ছল পরিবার ছিল, উনি তখন আমাকে কলকাতা নিয়ে যান। কলকাতার বিভিন্ন জায়গায় আমার ট্রিটমেন্ট করানো হয়। তারাও জানান যে পোলিও হয়েছে আমার। ততদিনে কিন্তু আমার পা আরো সরু হতে লাগলো আর কি, মানে আমার চলন ক্ষমতা ধীরে ধীরে কমে গেল। তারা সেভাবে খুব একটা ট্রিটমেন্টের ইয়ে দেননি, শুধু শুনেছিলাম যে তারা নাকি বলতেন এক্সারসাইজ করাতে হবে, আর ওই কোমর পর্যন্ত একটা পা পরার জন্য আমাকে দিয়েছিলেন আর কি। পরবর্তীকালে জানলাম ওটা ক্যালিপা বলে, ওটা পড়লে পায়ের জোর ঠিক থাকবে। মামা দাদু তখন আমাকে বাড়িতে রেখে দিলেন, যেহেতু মা ও বাচ্চা মেয়ে, আর অভাবের সংসার, আরো দুটো বন্টন হয়েছে, ভাই পরে হয়েছে অনেক। তো প্রতিদিনই দেখতাম মামা দাদু, মামা দিদা আমার এক্সারসাইজ করাতেন। তো আর ট্রিটমেন্ট খুব একটা হয়নি। এরপর তারা ভেবে নিলেন যে ওকে পড়াশোনা করাতে হবে, আর চিকিৎসার পথে তারা যাননি। তারপরে দহদিয়া প্রাথমিক বিদ্যালয়ে আমার প্রাথমিক শিক্ষা শুরু হয়। যেহেতু গ্রামের দিকে তখন কাদা বৃষ্টি, তো আমার বড় মাসি, ছোট মাসি, মামা, এরা কম বেশি আমাকে কোলে পিঠে করে স্কুলে ছেড়ে আসতেন। আমি হাঁটতে পারতাম, কিন্তু কষ্ট হতো আর কি, হাঁটতাম। তো এইভাবে আমার প্রাথমিক স্কুলে পড়া হয়ে গেল। প্রাথমিক স্কুলটা তো গ্রামেই ছিল, এতটা সমস্যা হচ্ছিল না। যখন আমাকে মানে হাই স্কুলে ভর্তি করানো হলো ক্লাস ফাইভে, সেটা ছিল দীঘা বিদ্যাভবন, সেটা আমাদের মামার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে। সেক্ষেত্রে যাতায়াতেই সমস্যাটা শুরু হলো, যে প্রতিদিন সাইকেলে করে একজন মেয়েকে কি করে ছাড়া হবে। কোনোদিন কাউকে হয়তো পাওয়া গেল, কোনোদিন পাওয়া গেল না। আমি যে এক একদিন হেঁটে যেতাম সেটা খুবই কষ্টের ছিল। একসঙ্গে হেঁটে এতটা পারতাম না, একটু হাঁটতাম, একটু জিরিয়ে নিতাম। এই করে করে দেখা যেত আমার 15-20 মিনিটের রাস্তা, আর চলে যেত 2 ঘন্টা। আমি 8টায় বেরিয়ে যাচ্ছি, 10টায় পৌঁছাচ্ছি। সে যাই হোক, আমি 9 পর্যন্ত এইভাবে আমার হয়েছে। কোনোদিন কেউ ছেড়ে দিয়েছে, কোনোদিন আমি গেছি। আবার রাস্তায় অনেকে যেতেন যারা মানে কি হতো, দেখে একটু কষ্ট হতো, চল আমার সঙ্গে চল, একটু সাইকেলে বসে ছেড়ে দিয়েছেন। তো এইভাবেই চলছিল ক্লাস 9 থেকে। আমার জেদ চাপলো যে আমাকে সাইকেল শিখতেই হবে। সেক্ষেত্রে আমি আমার একজন মামা, যদিও উনি পেঁচে নেই, উনি খুব ভাবে আমাকে সাহায্য করেছিলেন। আমি সাইকেল শিখে ফেললাম, মাস 6 লাগলো। মানে পড়ে উঠে সেটাও একটা মানে প্রতিকূলতা, মানে একজন সুস্থ ছেলে মেয়ে যতটা সহজে সাইকেল শিখতে পারবে, আমার যেহেতু একটা পায়ের জোর কম, সেক্ষেত্রে সমস্যা হলো, তাতেও আমি হাল ছাড়িনি আর কি। তো সাইকেলটা শিখে নেওয়ার পর আমার ওই স্কুল যাওয়া বা টিউশন যাওয়া, ওটাতে আর খুব একটা সমস্যা হলো না। এইভাবে মাধ্যমিক পাস করলাম 1998 সালে। প্রথম বিভাগেই পাস করেছিলাম দীঘা বিদ্যাভবন থেকে। তারপর উচ্চ মাধ্যমিক পড়লাম গোবরা হাই স্কুল, ওটা আর একটু দূরে। পিওর সায়েন্স নিয়েছিলাম, আসানোর রেজাল্ট হয়নি, ওই দ্বিতীয় বিভাগে পাস করি। কাঁথি কলেজে ভর্তি হই, গ্রাজুয়েশনে, সেখানে লেডিস হোস্টেলে থাকি। এবার গ্রাজুয়েশন করার পরই বাড়ির লোক ঠিক করলেন যে এ সময় কিছু একটা, মানে সেই সময় আমরা শুনতাম যে ওই পিটিটিআই ট্রেনিং করে নেওয়া, তখন আমি ওই পিটিটিআই করার কথা ভাবলাম এবং বাড়ির লোকের চেষ্টায় আমি কলকাতা বেলতলা পিটিটিআই ট্রেনিং কলেজে ভর্তি হলাম। সেখান থেকে 2002-03 নাগাদ কোর্সটা কমপ্লিট করি, এক বছরের ট্রেনিং কোর্স। সেখানে হোস্টেল ছিল না, সেখানে থাকতাম, আমার বড় মামা কলকাতাতে থাকতেন, উনি ওখানে কাজ করতেন আর কি, একটা ছোট্ট বাসার মতো ছিল, ওখানে মামা টুকটাক রান্না বান্না করতেন আর আমি খেয়ে কলেজ যেতাম, এভাবেই চলতো। এবার সাথে সাথে আরেকটা কোর্স করেছিলাম ওই বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন থেকে, 6 মাসের সার্টিফিকেট কোর্স করেছিলাম লাইব্রেরি সায়েন্সের, সান্ধ্য বিভাগ ছিল সেটা। কোর্সগুলো করার জন্য আমি কলেজে একটু বিচ্ছিন্ন হয়ে গেলাম, পরবর্তীকালে ধরেই নিলাম যে প্রাথমিক শিক্ষক ট্রেনিং করা আছে, মানে চাকরি অবধারিত এরকম ধরে নেওয়া হয়েছিল। তো সেই জন্য আমি আবার কলেজ যেতে একটু ইয়ে হলাম। পরবর্তীকালে আমি আবার ওই নেতাজি অফ ইউনিভার্সিটি থেকে জুলজি অনার্স নিলাম, 3 বছরের কোর্স, তারপরে আবার এমএসসি করলাম। কিন্তু এই যে চাকরি হয়ে যাবে, কিন্তু আমাদের তখন একটু নিয়মের গড়বড়ের জন্য ওই যে এনসিইআরটি বললেন যে 2 বছরের প্রাইমারি টিচার ট্রেনিং করতে হবে, ওই কারণে আমাদের চাকরি কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকলো। মানে 2002-03 আমি কোর্স কমপ্লিট করলেও 5-7 বছর আমাদের নিয়োগ আর হলো না। তখন তো আমি অনেকটা ভেঙে পড়লাম যে কি করব, এদিকে কিছুই তো সেভাবে করতে পারছি না। সেরকমই সময় আমার যে যিনি দিদা ছিলেন, মানে মামা দাদু দিদা, উনারাই আমার, মানে কি বলবো, উনারা আমার বলতে গেলে আমার দেবদূত। তো উনাদের স্নেহ ছায়ায় আমি বড় হয়েছিলাম। ঠিক সেই সময় 2008 সালে আমার দিদার ক্যান্সার ধরা পড়লো। তো তিনি প্রায় 2 মাসের মধ্যেই পৃথিবী থেকে চলে গেলেন আর কি। সেই সময়গুলো আমার কঠিন সময় ছিল, মানে এইদিকে চাকরি বাকরি হচ্ছে না, সেদিকে আমার নিজের বলতে আমার যিনি একেবারে আপন তিনিও চলে গেলেন, তো একেবারে খারাপ পরিস্থিতির মধ্যে কাটছিল আর কি। তারপরে 2010-06 মার্চ প্রাইমারি টিচারে যোগদান করলাম আর কি, যেটা আমাদের কাছেই পেয়েছিলাম, মানে আমার মামার বাড়ি থেকে 3-4 কিলোমিটার দূরে স্কুলে পেলাম। আমাদের যেহেতু ওই ট্রেনিং ছিল, আমরা ইয়ে দিয়েছিলাম, মানে আমাদের যে তখন ছিল এক্সচেঞ্জ অফিস না, ওখানে আমাদের ট্রেনিং অ্যাড করা ছিল, তারপরে একটা পরীক্ষা করানো হয়েছিল। তবে 2010-এ যারা চাকরি পেয়েছিলেন তাদের সবারই ওই ট্রেনিং করা ছিল বলেই ওই সময় নিয়োগটা হয়েছিল, একসঙ্গে যতজন ট্রেনিং করেছিলেন সবাই চাকরি পেয়েছিলেন সেই সময় 2010। সেখানে আমি সাইকেল করে নিয়মিত যেতাম। প্রথম স্কুলটা ছিল আমার দাসনপুর হরিজন প্রাথমিক বিদ্যালয়, মৈত্রাপুর বলে থাকে, একটু দূরত্ব ছিল, দূরত্বের কারণে আমি বদলির চেষ্টা করেছিলাম। এবার বদলির পরই আমি আরেকটু কাছে চলে এলাম, কাছে মানে ওই জগদীশপুর প্রাথমিক বিদ্যালয়। আর এই দিকে আসার কারণে যার সঙ্গে আমার বিবাহ হয়েছে উনি ওই পাশাপাশি গ্রামেরই ছেলে ছিলেন, উনিও একটি অভাব পরিবারে বড় হয়েছিলেন, তো উনি উচ্চশিক্ষিত ছিলেন, তখন তিনি কোনো চাকরি বাকরি করতেন না, উনি বিভিন্ন পরীক্ষা দিতেন আর কি। আগে থেকে পরিচিত হলেও তারপরে বন্ধুত্বটা বেড়েছিল। 2013 সালে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই।
0: শুনলেন মামুনি জানা পাত্রর জীবন সংগ্রামের কাহিনী। এই অসাধারণ কাহিনীর দ্বিতীয় তথা শেষ পর্ব শোনাব আগামী উত্তরণ অনুষ্ঠানে। গ্রন্থনা সুচিস্মিতা গুপ্ত, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, নিবেদনে বাংলা কথিকা বিভাগ।
3: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
4: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
5: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
7: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
8: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
4: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
5: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 বেজে 50 মিনিটে।

0: শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন এআইআর অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
2: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: আকাশবাণী কলকাতা, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। দেশি টোরি রাগে খেয়াল পরিবেশন করবেন অনিরুদ্ধ ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সঙ্গত করেছেন ইমন সরকার এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়, শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দেশি টুরির আগে খেয়াল, পরিবেশনায় শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সঙ্গত করলেন ইমন সরকার এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11টা বেজে

0: 50 মিনিটে শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন এআইআর অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
2: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: পুলিশ?
4: মিস সীমা
3: বলুন,
4: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
3: কিন্তু কেন? মানে
4: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
3: ডিজিটাল অ্যারেস্ট?
4: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
3: এতগুলো টাকা?
4: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
3: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
4: আরে,
3: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
5: হ্যালো মাম্মা।
3: হাই।
6: আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: আকাশবাণী কলকাতা, এখন বাংলা ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান গানে গানে। আজ অভিমান ছায়াছবি থেকে শুনবেন বেশ কিছু গান, প্রথমে শিল্পী অনুরাধা পড়োয়াল, পরে আশা ভোঁসলে।

ছবির নাম অভিমান। এবারের গান কিশোর কুমারের কণ্ঠে, আর পরের গান শিল্পী আশা ভোঁসলের কণ্ঠে।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান স্থগিত রাখার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার ব্যাপারে সহমত হয়েছে। কাতারে আজ দুপক্ষ নতুন করে আলোচনায় বসবে। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনে বিধ্বংসী আগুন লেগেছে, জখম বেশ কয়েকজন। পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানি বিধি আনার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক স্তরে আরও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। জাতীয় রাজধানী দিল্লিতে এসআইআর এর জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ফর্ম বিলির কাজ আজ শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছেছে, অন্যদিকে প্যারাগুয়ের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে জার্মানি। আসছি বিস্তারিত খবরে। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাইস্পিড ডিজেলের ওপর থেকে সাময়িক এই বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামীকাল অর্থাৎ পয়লা জুলাই থেকে নির্দেশিকা কার্যকর হবে। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ায় দেশের খুচরো বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার চলতি মাসের 12 তারিখ বিধিনিষেধ জারি করে। এর অধীনে প্রত্যেক গ্রাহক বা গাড়ির ক্ষেত্রে হাইস্পিড ডিজেলের পরিমাণ প্রতিদিন সর্বোচ্চ 200 লিটার বেঁধে দেওয়া হয়েছিল। তবে দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের বর্তমান সরবরাহের পরিস্থিতির প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞার আর প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে দ্বন্দ্বের নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান আজ কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসবে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের 20% ওই জলপথের মাধ্যমে পরিবাহিত হয়। সম্প্রতি সেখানে জাহাজ চলাচল নিয়ে নতুন করে উত্তেজনার মধ্যেই আজকের এই বৈঠক। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই হিংসার ফলে ওই অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি পেয়েছিল। সপ্তাহ শেষে আমেরিকা ও ইরান দুপক্ষের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ায় বেশ কয়েকদিন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ ছিল। তবে দুপক্ষই আপাতত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের গোড়ার দিকে দুদেশের মধ্যে যে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছিল তার কয়েকটি দিক, বিশেষ করে 5 নম্বর ধারায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে মতানৈক্য দেখা দেয়। এরপরই শুরু হয় নতুন করে উত্তেজনা। ভারত আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। আফগানিস্তানের আবাসিক এলাকায় বিমান হানায় মহিলা ও শিশুসহ 36 জন সাধারণ নাগরিক প্রাণ হারান, আহত হন আরও 163 জন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের এই ধরনের আচরণ শুধু যে আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হানা তাই নয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষেও তা চরম হুমকি স্বরূপ। পাকিস্তানের এ ধরনের দুঃসাহসিক আচরণ সীমান্ত পারে সন্ত্রাস ছড়ানোর এক অসহনীয় প্রচেষ্টা বলেও ভারত উল্লেখ করেছে। সংকটের এই সময় ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি তাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে। ভারত অপারেশন আমিস্টারের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ত্রাণ কর্মসূচি আরও জোরদার করেছে। এই কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত মানুষদের চিকিৎসা, জরুরি ত্রাণ সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত মানুষদের সম্ভাব্য সব ধরনের সাহায্য করছে বলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভেনেজুয়েলায় অবস্থিত ভারতীয় দূতাবাসে জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনী সেখানে একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করে চিকিৎসার ব্যবস্থা করছে বলেও জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনে বিধ্বংসী আগুন লেগেছে। গত রাত থেকেই পাইপলাইন লিক করে ন্যাপথা বেরোচ্ছিল, আজ ভোরে তাতেই আগুন ধরে যায়। নিমিষে আগুন ছড়িয়ে পড়ে, বেশ কয়েকজন ঝলসে গিয়ে গুরুতর জখম হয়েছেন। স্থানীয় মতে আহতের সংখ্যা অনেক বেশি হলেও এখনও পর্যন্ত সরকারিভাবে 11 জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধার করে প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি জটিল হওয়ায় কয়েকজনকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে গেছেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলি। এদিকে আগুনের ফলে আশেপাশের এলাকাও ক্ষতিগ্রস্ত। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন জল ও ফোমের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। এখনই ঘটনার প্রকৃত কারণ কি তা জানা সম্ভব নয় বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। তবে শুরু হয়েছে তদন্ত। দুর্ঘটনাস্থল রেললাইনের খুব কাছে হওয়ায় আপাতত পাঁশকুড়া হলদিয়া রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে হলদিয়া শোধনাগারে আগুন লেগেছে বলে কয়েকটি সংবাদ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা বিভ্রান্তিকর বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, শোধনাগার সংলগ্ন হলদিয়া পেট্রোকেমিক্যালের একটি ইউনিটে এই দুর্ঘটনা ঘটে। বিজেপির সংকল্পপত্রের প্রতিশ্রুতি মেনে পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানী বিধি বা ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় বলেন, আগামী 2 জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে।
1: গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, দ্য ইউনিফর্ম সিভিল কোড আসাম 2026, দ্য ইউনিফর্ম সিভিল কোড অব উত্তরাখণ্ড 2024, একে বেস করে ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে শুধু এক্ষেত্রে মূলবাসী আদিবাসী এবং কুর্মিসহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে।
0: অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে সরকারি ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভা 2টি গুরুত্বপূর্ণ বিল পাশ করেছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026, এই দুটির ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগের আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যেই ফাঁকফোকর ছিল, বর্তমান আইনে থাকবে না। ভারতীয় চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক স্তরে আরও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক। চলচ্চিত্র পরিমণ্ডলে প্রযুক্তির ব্যবহার, চলচ্চিত্র নির্মাণ ও ডিস্ট্রিবিউশন ব্যবস্থা উন্নত করে তুলতে উদ্যোগী হয়েছে সরকার। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশ নেন। অন্যদিকে প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশীর পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের স্টাডি গ্রুপও গঠন করা হয়েছে। জুন মাস ছানি নিবারণের মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। জাতীয় রাজধানী দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ফর্ম বিলির কাজ আজ শুরু হচ্ছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক অশোক কুমার নতুন দিল্লিতে একথা জানান। বুথ লেভেল আধিকারিক বিএলওরা আগামী 29 জুলাই পর্যন্ত এই ফর্ম বিলির কাজ করবেন। 5 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত এ সংক্রান্ত অভাব অভিযোগ জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 7 অক্টোবর। দিল্লি সরকার বৈদ্যুতিক যানবাহন নীতি অনুমোদন করেছে। এই নতুন নীতিতে যে সমস্ত বৈদ্যুতিক গাড়ির দাম 30 লক্ষ, সেগুলির রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স থেকে অব্যাহতি দেওয়া হবে। পাশাপাশি পুরনো গাড়ি বাতিল করে নতুন বৈদ্যুতিক গাড়ি কেনার ক্ষেত্রে 1 লক্ষ টাকার ইনসেন্টিভের ব্যবস্থা রয়েছে নতুন দিল্লিতে। দিল্লি সরকার এই নীতি আগামীকাল থেকে কার্যকর করতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2 দিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন। তিনি ভিজিয়ানা গ্রামে কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল 1 জুলাই তিনি অন্ধ্রপ্রদেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনেও অংশ নেবেন। দিল্লির একটি আদালত চলতি বছরের নিট ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধৃত 10 অভিযুক্তের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 11 জুলাই পর্যন্ত বাড়িয়েছে। এর আগে গত 15 জুন রাউস অ্যাভিনিউ আদালত এদের জেল হেফাজত দেন। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ 2 দিনের উত্তর পূর্বাঞ্চল সফর শুরু করবেন। আসামে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে শস্য উৎপাদনে বন্যার প্রভাব নিয়ে পর্যালোচনা করবেন তিনি। আসাম ও সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতির ত্রাণ ব্যবস্থার গতিবিধির মূল্যায়ন হবে বৈঠকে। আজ ঐতিহাসিক হুল দিবস। হুল দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সিধু কানু, চাঁদ ভৈরব, ফুলো ঝানো এবং অসংখ্য সাঁওতাল সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শহীদ সাঁওতাল সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ জেলার ভগ্নাদেহি গ্রামে এই উপলক্ষে সাঁওতাল হুদ বিদ্রোহের অমর শহীদ সিধু কানু, চাঁদ ভৈরব, ফুলো ঝানো স্মৃতিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের রুদ্ধশ্বাস ম্যাচে ব্রাজিল জাপানকে 2-1 হারিয়ে শেষ 16 জায়গা করে নিয়েছে। জাপান খেলার শুরুতে 29 মিনিটে গোল করে এগিয়ে যায়। এরপর 56 মিনিটে ব্রাজিলের কাশেমিরোর গোলে খেলায় সমতা ফেরে। খেলার শেষ মুহূর্তে ইনজুরি টাইমে জয়সূচক গোলটি করেন মার্টিনেলি। এদিকে প্যারাগুয়ের বিরুদ্ধে টাইব্রেকারে 4-3 পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে জার্মানি। নির্দিষ্ট সময় পর এক্সট্রা টাইম খেলাতেও ফলাফল 1-1 থাকায় খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। এই প্রথমবার বিশ্বকাপে পেনাল্টি শুট আউটে পরাজিত পরাজিত হল জার্মানি। 2006 এর প্রথমবার সে ১৬ পৌঁছেছে প্যারাগুয়ে। আজ সকালে নকআউট পর্বের অন্য খেলায় নেদারল্যান্ডস মরক্কোর মুখোমুখি হয়েছে। এক্সট্রা টাইমের পরও খেলার ফল ১-১। শুরু হয়েছে পেনাল্টি শুট আউট। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পূর্ব মেদিনীপুরে হলদিয়া পেট্রোকেমিক্যালের নাফতা পাইপলাইনে বিধ্বংসী আগুন লেগেছে, জখম বেশ কয়েকজন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল ১০:১০।
2: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সজল কান্তি মাইতি। পূর্ব মেদিনীপুর থেকে অজয় মুখার্জির পর রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন জেলার মানুষ শুভেন্দু অধিকারী। বিজয় খুশি পূর্ব মেদিনীপুর জেলার মানুষ। জেলার অনেক উন্নয়ন হবে স্বপ্ন দেখছে সকলে। দেশের জলপথ যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে এবং শিল্পের প্রসার ঘটাতে কেন্দ্রীয় সরকারের নেওয়া সাগরমালা 2.0 প্রকল্পে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। এতে লাভবান হবে পূর্ব মেদিনীপুর। জেলার প্রায় ৬০ কিলোমিটার সুদীর্ঘ মনোরম সুন্দর সমুদ্র সৈকতে রয়েছে দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণির মতো পর্যটন কেন্দ্র। এবার হবে গভীর সমুদ্র বন্দর। জেলার রামনগর ২ ব্লকের দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদিয়ার পর এটি হবে জেলার দ্বিতীয় বন্দর, হবে কর্মসংস্থান, হবে জেলার অর্থনৈতিক উন্নয়ন। জেলার হাওড় এবং রাধামোহনপুরের মাঝে ৭১ কোটি টাকা ব্যয়ে একটি রোড ওভারব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে রাজ্যে এসে এই রোড ওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিল্প শহর হলদিয়া ও নন্দীগ্রামের মাঝে হলদি নদীর ওপর ফোল্ডিং ব্রিজ নির্মাণের জন্য রাজ্য বাজেটে প্রাথমিকভাবে ১০০ কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। জেলার ফুল চাষীদের জন্য ইন্টিগ্রেটেড ফ্লাওয়ার মার্কেট হাব তৈরি হবে কোলাঘাটে। পাশাপাশি কোলাঘাটকে নতুন পৌরসভায় উন্নীত করার কথা ঘোষণা করা হয়েছে এবারের বাজেটে। পূর্ব মেদিনীপুর জেলা ভেঙে পৃথক কাঁথি পুলিশ জেলা হতে চলেছে। জেলার ২২৩টি গ্রাম পঞ্চায়েত এলাকায় জোর কদমে চলছে আবাস যোজনার বাড়ির জন্য সরকারি সমীক্ষা। দীর্ঘদিন থমকে থাকা নন্দীগ্রাম রেললাইন ও দীঘা নন্দকুমার জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ নতুন উদ্যমে শুরু হয়েছে। দীঘা স্টেট জেনারেল হাসপাতালকে ১০০ শয্যার আধুনিক হাসপাতালে রূপান্তরিত করার কাজও শুরু হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস পরিচালিত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি পদত্যাগ করায় নতুন সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে বামদেব গুছাইত ও বাঁশরী পণ্ডিত। রাজ্যে প্রথম কোনো জেলা পরিষদ গেল বিজেপির দখলে। অধিকাংশ পৌরসভা সদস্য পদত্যাগ করায় প্রশাসক হিসেবে কাঁথি পৌরসভার দায়িত্ব গ্রহণ করেছেন কাঁথির মহকুমা শাসক অশোক প্রতীক ধুমাল। এক পেড় মা কে নাম কর্মসূচিতে তমলুকে জেলাশাসক অফিস চত্বরে গাছ লাগান জেলাশাসক নিরঞ্জন কুমার সহ জেলার শীর্ষ আধিকারিকরা। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে কেবলমাত্র সরকারি উদ্যোগে জেলায় লাগানো হয়েছে প্রায় ২৫,০০০ গাছ। পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনের উদ্যোগে আয়োজিত পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার ও জেলা পুলিশ সুপার অংশুমান সাহা সহ প্রশাসনিক আধিকারিকরা। তমলুক রাজবাড়ি চত্বরে, কাজলাগড় রাজবাড়ি চত্বরে, হলদি নদীর তীরে, মন্দারমণির সমুদ্র সৈকতে সমস্ত স্কুল কলেজ সহ পুরো জেলা জুড়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিশ্ব যোগ দিবস পালিত হয়েছে মহা সমারোহে। জামাই ষষ্ঠী, দশহরা, অম্বুবাচী, মহরম সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান জেলার মানুষ পালন করেছে ঐতিহ্য, পরম্পরা ও রীতিনীতি মেনে। ওড়িশা সরকারের অনুরোধে মুখ্যমন্ত্রীর নির্দেশে দীঘা জগন্নাথ মন্দিরের নাম থেকে ধাম শব্দটি সরিয়ে ফেলা হয়েছে। তমলুকের ঐতিহাসিক দেবী বর্গভীমা ও তমলুকের গৌরবকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে সম্প্রতি একটি বিশেষ খাম প্রকাশ করেছে ভারতীয় ডাক বিভাগ। বিশিষ্ট বাংলা ব্যাকরণবিদ, লেখক, শিক্ষাবিদ কালীপদ চৌধুরী প্রয়াত হয়েছেন গত ২১ জুন। জেলার চিঠি শেষ হল। পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সজল কান্তি মাইতি।
3: আকাশবাণী কলকাতা। এখন বাংলা ছায়াছবির গান নিয়ে গানে গানে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুনবেন অমর পন্থন ছবি।

থেকে বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান। প্রথম গানটি শিল্পী আশা ভোঁসলে এবং মোহাম্মদ আজিজ, দ্বিতীয় গানটির শিল্পী আশা ভোঁসলে।

ব্যাপি লাহিড়ি এবং রেমা লাহিড়ির দ্বৈত কণ্ঠে শুনলেন গানটি। আমার তুমি ছবির শেষ গান ব্যাপি লাহিড়ি এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

কোন জায়গায়? এ নিয়ে স্বাভাবিকভাবেই গবেষকরা গবেষণা করেছেন, এখনও করে চলেছেন, নিরন্তর হতেই থাকছে। আসলে বাংলা গানের যে সমৃদ্ধি তাতে কাজী নজরুল ইসলামের তো অনেকখানি অবদান, এ কথাকে তো আমরা অস্বীকার করতে পারবো না কখনোই কোনো অবস্থাতেও। এবং সেই যে অবদান, তার একটা বড় জায়গা জুড়ে আছে বিদেশি সুর সংগ্রহ, আকর্ষণীয় সুর, তা সে যে ভাষার হোক না কেন, কানে এলেই তিনি সেই সুর বাংলা গানে ধরে রাখার চেষ্টা করেছেন। এতে বাংলা গানের সুরের ভাণ্ডার যেমন সমৃদ্ধ হয়েছে, তেমনি নজরুল গীতিতেও সুরের মাদকতা বেড়েছে। মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশের বিভিন্ন রকম সুর তিনি সংগ্রহ করেছেন এবং হুবহু সেই সুরের ফ্রেমে বাংলা কথা বসিয়ে দিয়েছেন। ঠিক এক্ষুনি যে গানটি আমরা শুনলাম সেটিও এমনই একটি গান, তুরস্কের লোকসঙ্গীতের সুরে তিনি রচনা করেছিলেন এই গান, শুকনো পাতার নূপুর পায়ে নাচেছে ঘূর্ণিবায়, যে গান দিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান চন্দ্রাবলী রুদ্র দত্তর কণ্ঠে। ঠিক একই রকমভাবে এই সুরেই তিনি রচনা করেছিলেন আরও একটি ইসলামী গান, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলুরে দুনিয়ায়। আবার দেখুন, আরবের লোকগীতির অনুকরণে তিনি রচনা করেছেন একটি গান যেটি আমরা এর আগের পর্বে শুনেছি, চমকে চমকে ধীর ভীরুপায়। কিন্তু যেটি ইতিমধ্যে শুনে ফেলেছি সেটি আর শুনছি না, বা পরবর্তী সময় যদি আবার কিছুদিন বাদে শুনি তো শুনব, আজ আপাতত একটু এড়িয়ে যাচ্ছি এই গানটিকে। দেখুন, ইজিপশিয়ান ড্যান্সের সুরে তিনি একটি গান রচনা করেছেন, সেই গানটি এবারে শুনি, শিল্পী রূপঙ্কর।

0: 2213134222 দুই একদিন একদিন চার দুই খোলা আছে আপনাদের জন্য। এবং বেশ অনুষ্ঠানের শুরু থেকেই সবাই হলদে সবুজ আলো আমাদের জানান দিচ্ছে যে অনেকেই আগ্রহী আমাদের সঙ্গে কথা বলার জন্য। আজ নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার,
0: কার সঙ্গে কথা বলছি?
1: অসীম কুমার মন্ডল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে।
0: বলুন।
1: আসলে নজরুল হচ্ছেন মরমী প্রেমের কবি। সেই প্রেমের রূপ, ভাবনা, প্রকাশ বৈচিত্র্যময় ও বহুমুখী। এবং কখনো কোমল কবির হৃদয়ে প্রেম ধরা দিয়েছে নস্টালজিক ছোঁয়ানি, কখনো দূরত্বের যন্ত্রণা মাখা না পাওয়ার আক্ষেপ রিক্ত ভিন্ন রকম প্রেমাস্বাদ, আবার কখনো পাওয়ার পূর্ণতায় তৃপ্তির হাসি। প্রেমের রূপ বহুমুখী, এটা কিন্তু বলাই যায়। আর কবির ব্যক্তি প্রেম ক্রমে উত্তীর্ণ হয় বিশ্বপ্রেমে। নজরুলকে আমরা বিভিন্ন কবিতার অভিমুখ বিশ্লেষণ করলে বিভিন্ন রকম ভাবে তার মনের ভাব বুঝতে পারি এবং তার কবিতায় যথেষ্ট আত্মমগ্ন প্রকার প্রেমানুভূতি উন্মোচিত হয়েছে। এবং বিভিন্ন স্থানে যে লুকিয়ে থাকা ইমেজ ধরা গিয়েছে ভালোবাসার কবি হয়ে, তাই আজকের গানের বেলায় অসাধারণ শুরুটা আমার খুব ভালো লেগেছে। প্রচ্ছদটা যখন আপনি শুরু করেছেন এত সুন্দরভাবে, আশা করছি ভেতরের গল্পটা আরো প্রগাঢ় হবে। সেই শোনার অপেক্ষাতেই থাকলাম।
0: অনেক ধন্যবাদ। হ্যাঁ বলুন। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। কেউ কেউ নিশ্চিত আন্দাজ করে ফেললেন যে কোন গান আমরা এখন শুনতে চলেছি। আসলে এখন আমরা শুনব একটি আরবি সুরের গান। আরবি সুর, শিল্পী ফিরোজা বেগম।

0: রুমঝুম রুমঝুম করতে করতে আমাদের টেলিফোনেও এক বন্ধু আছেন, 2213-1342 তে দেখে নি কে আছেন। নমস্কার সুপ্রভাত।
1: হ্যাঁ সুতপাদি, সুপ্রভাত জানাচ্ছি।
0: কার সঙ্গে কথা বলছি?
1: লক্ষণ দাসেন হাওড়া ময়দান থেকে
0: বলুন। দাদা
1: আপনার আজকের অনুষ্ঠান শুনে দেখুন বুঝতে পারছি যে বিদেশি সুরে নজরুল গীতি আপনি আজকে বিষয় উপস্থাপন করছেন।
0: না পুরোপুরি না, কিন্তু কিছু গান শুনে তারপর আবার অন্য প্রসঙ্গেও যাব। বলুন।
1: যাই হোক আপাতত যেটা শুরু,
0: আমার
1: দুটো গানের কথা খুব মনে পড়ছে, একটু কম শোনা গান। একটি ফিরোজা বেগমের পরি যাপ রানী গাঙ্গুলি চলে সিরাজের ওপরই, এই গানটা যখন শুনি তখন কিন্তু একবারও মনে হয় না যে আমাদের এই বাংলার কৃষ্টি সংস্কৃতির সঙ্গে গানটা খাপ খাওয়া ছিল। আসলে
0: আরেকবার একটু বলুন, আমি আপনার গানের লাইনটা মিস করে গেলাম।
1: খুব ভালো বিদেশি শব্দ গানের মধ্যে চয়ন করেছিলেন, সেরকম একটি গানের কথাও খুব মনে পড়ছে, আলগা করবো খোপার
0: বাঁধন।
1: এটা মোহাম্মদ রফির কণ্ঠে শুনেছি। আসলে মানে বিদেশি শব্দকে আমাদের বাঙালির সংস্কৃতির সঙ্গে এমন ভাবে মিশিয়ে দিয়েছিলেন, এর ফলে হয়েছে কি মানে আমরা যথেষ্ট সমৃদ্ধ হয়েছে। আপনি অনুষ্ঠান শোনান, অবশ্যই সঙ্গে আছি।
0: বেশ, অনেক ধন্যবাদ। এবারে আমরা যে গান শুনব সে গানটি আমরা ফিরোজ বেগমের গাওয়া গান এই মুহূর্তে শুনেছি, রুমঝুম রুমঝুম রুমঝুম ঝুম। এবারে একটি নৌরচকার সুরে গান, এই গানের শিল্পী সুস্মিতা আনিস।

আবারও 2213 1342 তে আমরা গান পাতব। নমস্কার, সুপ্রভাত, কে আছেন আমাদের টেলিফোন লাইনে?

0: নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার, সুপ্রভাত দিদি ভাই।
0: কে বলছেন?
1: অনেকদিন পর এলাম, আমি নদিয়ার করিমপুরের বাঁশপড়িয়া গ্রাম থেকে, রাজু দাস বৈরাগ্য। কেমন আছেন দিদি?
0: হ্যাঁ, ভালো আছি, বলুন।
1: হ্যাঁ, আপনি তো আর কি নজরুল গীতি গান শোনাচ্ছেন, বিদেশি সুরের যে গানগুলো রয়েছে সেখান থেকে কিছু কিছু গান আপনি শোনাচ্ছেন, এর আগেও এরকম অনুষ্ঠান আমরা শুনেছি। তো দেখুন, আসলে কাজী নজরুল ইসলামের তো নানা ধরনের গান রয়েছে, আমরা অনেক রকমের গান পেয়ে থাকি, যেমন প্রেমের গান, বিদ্রোহের দেশের মানে দেশের গান, আবার কি বলবো, ভক্তিমূলক গান যেগুলোকে শ্যামা সঙ্গীত গান সেগুলোকে বলে থাকি, আবার লোকসঙ্গীতের সেখান থেকেও কিন্তু আমরা নানা ধরনের সুর আমরা পেয়ে থাকি। আসলে তিনি তো বহুমুখী ছিলেন, তার গানের তো শেষ নেই, গান এবং কবিতা নানা ধরনের সে সব জায়গার থেকে তিনি একটু একটু করে তুলে ধরেছেন আমাদের সামনে। আর সেখান থেকে আপনি আর কি বিদেশি গানগুলো শোনাচ্ছেন, এই গানের বেলাতে আমরা শুনছি এবং আমরা হয়তোবা মানে কিছু কিছু গানের কথা আমাদের মনে রয়েছে এবং আপনি নতুন করে আমাদের মানে নতুন তথ্য দিয়ে আমাদের মানে সাজিয়ে ঘুরিয়ে তুলে ধরছেন। তো খুবই ভালো লাগছে গান শুনতে, নজরুল গীতি গান বলুন, রবীন্দ্রসঙ্গীত গান বলুন, যে গানই বলুন, আকাশবাণী থেকে যেগুলো আমরা পাই সেগুলো অনেক আমাদের কি বলবো একেবারে অন্তরে গেঁথে থাকে। আর অনেকদিন পর এলাম, হয়তো বা কি ভুল ভাল বললাম কিনা জানি না, এটুকু বলে গেলাম।
0: অনেক ধন্যবাদ, ভালোবাসা, অনেক ধন্যবাদ। আমরা কাজী নজরুল ইসলামের কাছ থেকে গানের সঙ্গীতের ক্ষেত্রে বহু পরীক্ষা নিরীক্ষা পেয়েছি এবং পরীক্ষা নিরীক্ষা তো অবশ্যই বিদেশি সুর নিয়েও তিনি করেছেন, সে কথা দিয়েই আজ শুরু করেছি অনুষ্ঠান। এবং বিদেশি সুরের একটা অন্যরকম মাদকতা আছে, সে তো যারা বিদ্বজ্জন, যারা রসিকজন তারা বোঝেন, কিন্তু দেখুন যারা আমাদের মতন একেবারে সাধারণ, যাদের সঙ্গীতের সেই চর্চা, সেই বিশেষভাবে শিক্ষাটা নেই, তারাও আমরা এই ধরনের গান, এই সুরের গানগুলোকে কতখানি ভালোবেসেছি, কতখানি আমাদের ছুঁয়ে গেছে, আমাদের ভালো লাগা তৈরি করেছে, সেটা বোঝা যায় যখন আমরা গানগুলো আবার করে শুনি এবং শুনে কীরকম যেন দুলে দুলে দুলে দুলে উঠি। এবারে এটি কিউবান ডান্সের সুরে গান শুনব, এই গানের শিল্পী ফিরোজা বেগম।

দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের প্রথমার্ধ পার করে ফেলেছি। এখন সময় 10:33 হয়ে 5 সেকেন্ড, অর্থাৎ আমরা 33 মিনিট বিদেশি সুরের গান, কাজী নজরুল ইসলামের বিদেশি সুর প্রভাবিত কিছু গান শুনলাম। এবারে প্রসঙ্গান্তরে যাব। দেখুন, কোরাস গান, এই কোরাস গান কিন্তু কাজী নজরুল ইসলামের আরও একটি খুব উজ্জ্বল সৃষ্টি আমরা বলতেই পারি। এর আগে দেশাত্মবোধক গানে সমবেত কণ্ঠে গাওয়া হয়েছে, সমবেত কণ্ঠ ব্যবহার হয়েছে দেশাত্মবোধক গানের ক্ষেত্রে, কিন্তু নজরুলের যে কোরাস গান সেটা শুধুমাত্র এই দেশাত্মবোধক গানের মধ্যেই, সেই ভাবনার মধ্যেই সীমাবদ্ধ রইল না। তার কোরাস গানের মধ্যে আমরা কী পেলাম? ছাত্রদলের গান পেলাম, সেখানে মার্চ সঙ্গীত পেলাম, ধীবর কৃষকের গান পেলাম, আবার জাতীয় জাগরণের গানও পাচ্ছি, সাম্প্রদায়িক সম্প্রীতির গানও নজরুল সার্থকভাবে সমবেত কণ্ঠে ব্যবহার করেছিলেন, এবং বিদ্রোহের গান বা দেশাত্মবোধক কোরাস গান তো আজও সেই একই রকম আবেদন নিয়ে আমাদের কাছে আসে। ভাবুন, যে সময়ে যে প্রেক্ষাপটে এ গানগুলো লেখা হয়েছিল, আজও কিন্তু আমাদের সেই একই রকম ভেতরে উন্মাদনা তৈরি করে সেই সময়কার তৈরি হওয়া দেশাত্মবোধক গানগুলো। এবার দেখুন, একটি গান মানে সেটা তো প্রায় ইতিহাস হয়ে গেছে, ইমন আর কেদারার মিশ্রণে তিনি সুরারোপ করেছিলেন দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার। এই গানটির সুরের মধ্যে একটা কী একটা ব্যাপার আছে না, তাকে কি মাধুর্য বলবো নাকি উন্মাদনা বলবো, ঠিক যেন শব্দে প্রকাশ করা একটু কঠিন হয়ে পড়ে। এই গান এমন একটাভাবে আমাদেরকে মানে মনের সব দিক ছড়িয়ে যায় যখনই যে মুহূর্তে আমাদের শ্রবণে আসে, এবং এমন একটি কোরাস গান আমাদের বাংলা গানের ক্ষেত্রে এর সমপর্যায়ের আরও একটি এরকম গান সত্যি খুব ভেবে চিনতে তবে বার করতে হয়। আসলে কিছু কিছু জিনিস হয় না যে এত লাখে এক, এই গানটিও তেমনই একটি, এই সৃষ্টিও সেই লাখে এক। আবার দেখুন, আমরা আরও সেই সময়কার যারা সমসাময়িক বা তার পূর্বজ বা সামান্য কিছু অনুজ, তাদের কাছেও আমরা দেশপ্রেমের গান শুনেছি, তরুণ দলকে উদ্দীপিত করার গানও শুনেছি, কিন্তু নজরুলের গানে সেই সময়কার তরুণ সমাজ যেভাবে উদ্দীপ্ত হয়ে উঠেছিল তা যেন কারুর সঙ্গে তুলনীয় নয়, বা কেউ তার সমান্তরালে আসতে পারছিল না। এবং এই ধরনের গানে ছন্দ আর সুর নজরুল একটা অন্যরকম একটা কী যেন তিনি নিয়ে এলেন, যার ফলে গানগুলো যেন আগুন ঝরাতে লাগলো সেই সময় তরুণ মনে, তরুণ প্রজন্মের কাছে, এবং কী যেন একটা সেই পৌরুষের একটা দিক নির্ণয় করতো এই সমস্ত গান। তেমনই একটি গান শুনবো, যদিও দুর্গমগিরি কান্তার মরু এই গানটির প্রসঙ্গ উল্লেখ করেছি, কিন্তু এটি আমরা গতদিন শুনেছি তো আজ একটু সরিয়ে রাখলাম পাশে, আর তার বদলে এই গানটি শুনি। এটিও সেই সময়কার গান, বা সেই সময় কেন, আজকেরও গান, আজকেরও একই রকম। আসুন শুনি সমবেত কণ্ঠে।

যারা রসিকজন তারা এই গান শোনা মাত্র, সুর মনের মধ্যে ভাবনাটা উদয় হওয়া মাত্রই তারা বুঝে ফেলেন যে এটি ইমন আর বিলাবলের আমেজে ভরা, একতলায় নিবদ্ধ।

0: এবারে কান পাতব 2213-1342-তে। আমাদের বন্ধু আছেন, ইতিমধ্যেই তিনি জানান দিচ্ছেন তিনি এসে গিয়েছেন, দেখা যাক। নমস্কার সুপ্রভাত।
1: হ্যালো, আমি বিছড়া খন্ডবাস পূর্ব বর্ধমান থেকে সাংস্কৃতিক কর্মকার বলছি।
0: বলো বাবা।
1: আজকে আজকে বিদ্যাসাগর কাজী নজরুল ইসলামের এই অনুষ্ঠান আমার খুব ভালো লাগছে, তার স্মৃতির উদ্দেশ্যে আমি একটি গান গাইতে চাই।
0: কিন্তু এটা তো ছুটির ঘন্টা, গল্পদাদুর আশীর্বাদ শিশু মহলের অনুষ্ঠান নয়, এখানে গান না গিয়ে তুমি যদি কিছু বলতে চাও কবি সম্পর্কে সেটি বরং বলতে পারো। তুমি কোন ক্লাসে পড়ো সেটি আগে বলো। তাহলে তো তুমি বেশ বড় হয়ে গেছো। তুমি কাজী নজরুল ইসলাম সম্পর্কে কি জানো একটু বলো না। না, পাশ থেকে কেউ বলে দিলে হবে না, বরং তুমি আমাদের ছোট্ট বন্ধু, হয়তো বা প্রথম এই গানের ভালায় অনুষ্ঠানে এসেছো জানি না, তুমি আরেকটু তৈরি হও, আরেকটু তৈরি হয়ে তারপর তো এসো, তোমার সঙ্গে অবশ্যই কথা হবে। আমরা এবারে যে গান শুনতে চলেছি সেটি অবশ্যই কোরাস গান। এই গান আসুন না, এই গান সম্পর্কে বেশি কিছু নাই বা বললাম, সমবেত কণ্ঠে এ গান একেবারে রক্তে আগুন ধরিয়ে দিত সেই সময়। এ গান আসুন শুনি।

0: এবারে একটি গান আমরা শুনবো, সমবেত কণ্ঠে এই মুহূর্তে আমরা শুনছি না, কিন্তু এই গান সমবেত কণ্ঠে গাওয়া হয়েছে এবং বহুশ্রুত গান, বহু অসম্ভব জনপ্রিয়। কিন্তু সে গান শুনবার আগে আমাদের টেলিফোন লাইনে যে বন্ধু আছেন একটু তার সঙ্গে কথা বলে নি। নমস্কার সুপ্রভাত।
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: কাজী নজরুল ইসলামের জীবনবোধ বা তার দেশাত্মবোধ আমাদেরকে যেভাবে আকৃষ্ট করে তা অবশ্যই অবর্ণনীয়। যে সময় তিনি এসেছেন অগ্নিযুগের এক বিপ্লবের জ্বালাময় পরিস্থিতিতে, সেই সময় এসে তিনি সেই পরিবেশকে আন্দোলিত করেছেন তার গানে কবিতায়, কি বিদ্রোহী হোক। আর একটু আগে শোনালেন কারোর এই লৌহ কপাট, খুব ভালো লাগছে।
0: বেশ,
1: নমস্কার,
0: অনেক ধন্যবাদ। এবারে আমরা যে গান শুনব, এটি এখানে আলাদা করে একটু বলবার এ কারণে যে এখানে অনেকগুলো সুর এসে মিশে গেছে। কিরকম সুর? যেমন মালকোষ, ভৈরব, মেঘ, বসন্ত, হিন্দুল, নটনারায়ণ, রাগরাগিনীর ভাঙা গড়া একটা নতুন সুরের সৃষ্টির খেলায় যেন মেতেছিলেন কবি এই গানে। এবং তার এই যে রাগরাগিনীর ভাঙা গড়ার খেলায় তিনি যে কতটা পারদর্শী ছিলেন সে কথা বলতে গেলে নিঃসন্দেহে যারা বিশেষজ্ঞ, যারা গবেষক, যারা নজরুল প্রসঙ্গে চর্চা করেন তারা এই গানটিকে অবশ্যই উল্লেখ করেন। তাই সেই গানটি আমরা শুনব এবারে, শিল্পী অংশুমান রায়।

তুলয় এবার ঘনি আসে, জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, এবার মহানিশার শেষে আসবে উষা

0: করবে এবার কর, তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কাল বসে কির ঝড়, তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর।
1: কি অদ্ভুত সুর না বলুন, শুনতে শুনতে কেমন একটা নিজেদের মধ্যে একটা কি যেন একটা অস্থিরতা তৈরি করে, কোথায় যেন একেবারে নত হয়ে যেতে ইচ্ছে করে, সমর্পণ করতে ইচ্ছে করে এই সুরের কাছে, এই স্রষ্টার কাছে। 2213134221342 আপনাদের অপেক্ষায়। নমস্কার, সুপ্রভাত।
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন?
2: আমি বাগুইয়াটি থেকে প্রতিমা জান বলছি।
1: বাগুইয়াটি থেকে প্রতিমা দাস বলছেন?
2: প্রতিমা জান বলছি, প্রতিমা জান।
1: প্রতিমা জান, আপনি একটু টেলিফোনে কাছে এসে কথা বলুন, আপনার পুরো কথাটা না সব সময় খুব স্পষ্ট হচ্ছে না। হ্যাঁ বলুন।
2: বলছি কাজী নজরুল ইসলাম নিজের নিজের গলাতে একটু গান শোনানো যেতে পারে?
1: হ্যাঁ শোনানো তো যেতে পারে অবশ্যই, কিন্তু আজ যে ভাবনায় ভাবিত হয়ে এসেছি তাতে এই মুহূর্তে পারলাম না, কিন্তু নিশ্চয়ই কোনো না কোনো সময় শোনাবই। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। একেবারে শেষ দিকে চলে এসেছে তো একটু দ্রুত এগোই। এবারে একটু বলবো মার্চ সঙ্গীত বা কুচকাওয়াজের গানের কথা। এই মার্চ সঙ্গীত বা কুচকাওয়াজের গান কিন্তু প্রথম আমরা পেলাম এই কাজী নজরুল ইসলামের কাছ থেকেই। এ কথা আমরা বহু সময় বহুবার বিভিন্ন প্রসঙ্গেই আমরা বলি, বলতে হয়, কারণ ইতিহাসকে তো অস্বীকার করা যায় না। আসলে এই যে মার্চ সঙ্গীত বা কুচকাওয়াজের গান, তার সৈনিক জীবনের শিক্ষা বলুন বা সৈনিক জীবন যাপনই বলুন, যেটাই বলিক না কেন, মোদ্দা কথা তার সৈনিক জীবনের যে অধ্যায়, সেখান থেকেই কোথাও উৎসারিত হয়েছিল এই গান তার মনের মধ্যে, তার চিন্তনে। এবারে তেমনই একটি গান সমবেত কণ্ঠে।

সময় তো আর একেবারে নেই, নেই মানে একেবারেই নেই, একটি মাত্র গান শোনার অবকাশ রয়েছে, তাতে আর কথা বললে গান সম্পূর্ণ শোনা যাবে না, এতেও সম্পূর্ণ শোনা যাবে কি না একটু সন্দিহান আমি, কিন্তু তবু চেষ্টা করি এই গানেই শেষ করি আজকের গানের ভালা, পরবর্তী দিন নিশ্চয়ই আমরা প্রসঙ্গান্তরে আসব। এই গানের শিল্পীরা হলেন ক্যালকাটা ইউথ কোয়ার।

0: গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীপর্ণা পাল এবং দেবজিৎ অধিকারী।

0: কি আর করা যাবে, মানে না না না না, ভয় পেও না ভয় পেও না ভয় পেও না। আমি তোমাকে একটা কথা বলি, আমার হ্যাঁ আমি বলছি সেটাই বলছি, একদমই ভয় পেও না। হ্যাঁ এই মুহূর্তে একদম যাকে ডাকা দরকার, যে মানুষটাকে আমাদের স্টুডিওতে প্রয়োজন, ঠিক সেই মানুষটাকে আমি স্টুডিওতে ডেকে নিয়েছি। একদমই পারো রিলিভড হতে, কারণ আমাদের সঙ্গে আজকে রয়েছে শাশ্বত ঘোষ। তাকে আমরা সকলেই মোটামুটি চিনি, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার তিনি, এবং তার সঙ্গে তো সাপেদের একটা দারুণ বন্ধুত্ব, তাই না? আচ্ছা বন্ধুরা, যারা এতক্ষণে আমাদের পোস্টার দেখে ফেলেছো প্রোগ্রামের, তারা কিন্তু সত্যি সত্যি জানো যে এখন অবধি মানে স্টুডিওতে সাপ টাপ ঢোকেনি। যার কিন্তু অ্যাডভেঞ্চারের কোনো শেষ নেই, মানে যার গল্পে আমরা অ্যাডভেঞ্চার ভুরি ভুরি পাবো। তো প্রথমেই জানাবো, ওয়েলকাম শাশ্বতদাকে, আর কেমন লাগছে শাশ্বতদা আজকে এখানে এসে?
1: নমস্কার, আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। ছোটোবেলায় বাবাকে দেখতাম রেডিও শুনতে, আমিও গান শুনতাম সেখানে, অন্যান্য প্রোগ্রাম শুনতাম, কিন্তু মহালয়া শুনতাম, কিন্তু রেডিওতে যে আমার ভয়েসও কেউ শুনবে এটা সত্যি একটা অন্যরকম একটা অনুভূতি লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
2: তো তোমার কাছে এই যে দেবজিৎ আমার সাথে একটা ছোট্ট প্র্যাঙ্ক করলো, সেই প্র্যাঙ্কটা তো তুমি দেখে প্রচন্ড হাসছিলে, আমি বুঝতেই পেরেছি, এবং এই প্র্যাঙ্কটার আমার কোনো আইডিয়াই ছিল না, এবং দেবজিৎকে থ্যাংক ইউ প্র্যাঙ্কটা করার জন্য। এবং তারই সঙ্গে এই যে শাশ্বতদা আজকে আমাদের সঙ্গে রয়েছে, যারা বন্ধুরা যারা শাশ্বতদাকে প্রচুর মানুষ চেনেন এটা আমরা জানি, এবং শাশ্বতদা বিভিন্ন মানে শাশ্বতদার সাথে অফিয়ার কথা হচ্ছিল, শাশ্বতদা পশু পাখি প্রচণ্ড ভালোবাসে সেটা বলেছে আমাদেরকে, তারই পাশাপাশি শাশ্বতদার যে মূল কাজ এই যে ওয়াইল্ড লাইফ রেস্কিউ করা, এবং তার মধ্যেও একটা বিশেষ প্রাণীকে রেস্কিউ করা, সেটা হলো সাপ।
0: যে প্রাণীটাকে দেখলে মানে নাম শুনলেই মানুষ ভয় পালিয়ে যায়,
2: অদ্ভুত আতঙ্ক তৈরি হয় আমাদের,
0: সেখানে শাশ্বতদা কিন্তু একদম বিপরীত দিকে হাঁটে,
2: একদম বিপরীত দিকে হাঁটে। এবং প্রচুর ছবি দেখেছি আমরা, ভিডিও দেখেছি, সেখানে শাশ্বতদা অবলীলায় কিন্তু সেই কোনো একটা বিষধর সাপকে কিন্তু রেস্কিউ করছে। এবার এটা যে কতটা অবলীলায় আর ঠিক কতটা ভয় বা কতটা টেনশন কাজ করে, কতটা প্রিকশন নিতে হয়, সেই সবটা কিন্তু আজকে আমরা জিজ্ঞেস করবো দাদাকে। তার সঙ্গে অ্যাডভেঞ্চারের গল্প হবে, দাদার এই যে নানান যে অভিযানগুলো সেগুলো কিভাবে করেছো, কি করে না করেছো, সেগুলো আমরা দাদার কাছে জানবো। আর সেটা ছাড়াও তোমরা যদি দাদার কাছে কোনো প্রশ্ন করতে চাও, 0332213134 এই নাম্বারে ঝটপট চলে এসো।
0: আর তাছাড়াও আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে কিন্তু আজকের পোস্টারের নিচে তোমরা কমেন্ট করতে পারো। আর তাছাড়াও দাদার একটা ছোট্ট ভিডিও আমরা আপলোড করেছি, যেখানে দাদা কিন্তু অলরেডি আগে থেকে জানিয়ে দিয়েছিল আমাদের ফলোয়ার্সদেরকে যে দাদা আজকে এখানে আসছেন, তো সেখানেও তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের আইডি যুববাণী কলকাতা, YUVAVANIKOLKATA, সেখানে আজকে পোস্টারের নিচে কমেন্ট করতে পারো। তো অবভিয়াসলি আমরা তোমাদের সঙ্গে আড্ডা দেবো বলে অপেক্ষা করছি, আর দাদার কাছে তো প্রচুর প্রশ্ন,
2: প্রচুর মিথস আছে, প্রচুর প্রবাদ আছে, প্রচুর ভুল ধারণা আছে, সেইগুলো হয়তো গল্পে গল্পে আজকে দাদার কাছ থেকে জানতে পারবো যে কি করা উচিত বা কি করা উচিত নয় সেটাও, তাই না দেবজিৎ?
0: একদম একদম। তো প্রথমেই দাদার কাছে একটা প্রশ্ন আমার খুব রাখতে ইচ্ছে করছে শ্রীপর্ণা, যে এই যে একটা অদ্ভুত প্রফেশন, প্রফেশন বলা যায় কিনা আমি জানি না, এটা হয়তো
1: প্যাশন,
0: পিওরলি আউট অফ
2: প্যাশন,
0: তো সেই জায়গা থেকে এরকম একটা মানে কাজ করবার আগ্রহটা কিভাবে তৈরি হলো?
1: দেখো এই ব্যাপারটা অনেক আগে থেকে, ছোটবেলা থেকেই আমার বাড়িতে প্রচুর কুকুর থাকতো, সেখানে অন্যান্য অবলা প্রাণীরা থাকতো,
0: ঠিক
1: রাস্তাঘাটে কোনো অবলা প্রাণীর যদি কোনো কষ্ট দেখতাম তো সেগুলোকে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করতাম। তো এই ব্যাপারটা আমার ছোট থেকেই, এবং এটা ইনবর্ন মানে আমার ফ্যামিলিগত বলতে পারো, আমার মাকে দেখতাম যে সমস্ত নির্বিষ সাপগুলো সেগুলো হ্যান্ডেলিং করতে দেখতাম, হ্যাঁ তো সেখান থেকে সাপের প্রতিও একটা ভালো লাগা জন্মায়, ভালোবাসা জন্মায়।
0: বেশ,
1: তো একদম ছোট থেকেই আমার এই অবলা প্রাণীর প্রতি যে মানে ওরা যে কথা বলতে পারে না এবং তাদেরও যে কষ্ট হয়, কষ্ট হলেও বলতে পারে না, এই ব্যাপারটা আমাকে অ্যাট্রাক্ট করে
0: একেবারেই।
1: তো সেই ছোট থেকেই আমার কাজটা স্টার্ট। তবে এই যে এখন যেভাবে কাজ করছি, বাড়ি বাড়ি গিয়ে যে রেস্কিউ করা, মানুষকে সাপ থেকে উদ্ধার করা, সাপকে মানুষের থেকে উদ্ধার করা, তো এটা বলতে পারো ওই কোভিডের টাইমটা থেকে বাড়ে, মানে ওই টাইমটায় কোনো কাজকর্ম সব স্টপ ছিল, ওই টাইমটা থেকে আমার এই প্যাশনটা বলতে পারো ব্যাপকভাবে স্প্রেড করে, মানুষ জানাজানি শুরু হয় যে অমুক একজন আছে সে এরকম কাজ করে, তো এই ব্যাপারটা তখন থেকে স্প্রেড করে বলতে পারো।
0: বুঝতে পারছি। তবে এই যে আর একটা খুব ইম্পর্টেন্ট কথা তুমি তোমার উত্তরেই বললে, সেটাকে একটু আমি চেষ্টা করবো হাইলাইট করবার, যে সাপকে মানুষের থেকে বাঁচানো।
1: একদম একদম। তো কারণ মানে সাপ হচ্ছে বেসিক্যালি ভীষণ ভীতু একটা প্রাণী।
0: ঠিক।
1: মানে কতটা ভীতু সেটা বলে বোঝাতে পারবো না। দেখো আমরা তো সবাই ভয় পাই, শ্রীপর্ণা তুমি ভয় পাচ্ছিলে, তুমিও ভয় পাও,
0: শুধু সাউন্ডেই ভয় পাচ্ছে শ্রীপর্ণা আজকে এতটা।
1: তো এরা কিন্তু এরও বহু গুণ বেশি ভয় পায়।
2: আচ্ছা হ্যাঁ।
1: আমরা যদি এই স্টুডিও

0: প্যানিক না করে যদি স্টিল আমরা এখানে থাকি, তারা আমাদের পায়ের উপর দিয়ে চলাফেরা করবে কিন্তু কোনো বাইট করবে না।
1: কিন্তু মনে হচ্ছে শিবর না, একবার ট্রাই করে দেখো না।
2: শাশ্বতটা এক্সপার্ট, আমি নই তুমি নও, দাদার কাছে গল্প শুনবো,
1: গল্প শুনবো শুধু।
0: তো ওরা ভয় পেয়েই কামড়ায়, মানে মানুষ ভয় পায়, মানুষ ভয় পেয়ে পালাতে যায়, হাত পা মুভ করে এবং সেই মুভমেন্ট দেখে ওরা আরো বেশি ভয় পেয়ে যায়।
2: আচ্ছা,
0: সেই ভয় পাওয়া থেকেই অ্যাটাকিং ব্যাপারটা আসে। তাছাড়া কিন্তু ওদের মধ্যে এই অ্যাটাকিং, যে এবং শুধু সাপ না, যে কোনো ওয়াইল্ড অ্যানিমেলের ক্ষেত্রে এটা প্রযোজ্য, তারা সবাই ভীতু হয়, প্রচন্ড ভীতু হয়।
1: এবং সেখানে তো মানুষের একটা দায়িত্ব কোথাও না কোথাও থেকেই যায় যে আমরা তাদের মানে বাসস্থান যেটা রয়েছে সেটাকে আমরা অনেকটা হয়তো
0: হ্যাম্পার করে ফেলেছি, ভীষণভাবে করেছি। আমরা রাস্তার সম্প্রসারণ বলো বা ফ্যাক্টরি এই সমস্ত নামে অল ওভার ইন্ডিয়া আমরা বিভিন্ন জায়গাতেই দেখেছি যে প্রচুর পরিমাণে অরণ্য ছেদন হয়েছে, সেই অনুপাতে কিন্তু বৃক্ষরোপণ কিন্তু হয়নি
1: একেবারে।
0: তো সেই জায়গা থেকে ইকোসিস্টেমের ব্যালেন্স কিন্তু দীর্ঘ মানে দিনকে দিন হারিয়ে যাচ্ছে।
2: তার
0: একটা রেজাল্ট
1: মানুষ দায়ী,
0: তার একটা রেজাল্ট আমি মানে জলজান্ত উদাহরণ, অনেকে যারা এসি পছন্দ করতো না তারা বাধ্য হয়ে আজকে এই গরমে এসি কিনতে বাধ্য হচ্ছে। তারা দেখবে এটা কিন্তু আমার কথার সাথে অনেক দর্শক মানে শ্রোতারা মিলাতে পারবে যে তারা এসিতে থাকা পছন্দ করে না,
2: কিন্তু
0: বাধ্য হয়ে যা অবস্থা হয়ে যাচ্ছে পরিবেশে বাধ্য হয়ে তারা এসি কিনছে। তো এটা কিন্তু দিনকে দিন আরো খারাপ ওয়েদার হয়ে যায়
1: একেবারে,
0: এবং আমরা এটা রিয়ালাইজ করছি না। এটা আমাদের দুর্ভাগ্য যে ইকোসিস্টেমের ব্যালেন্স আমরা হারিয়ে ফেলছি, গাছপালা ওয়াইল্ড লাইফ সমস্ত কিছু আমরা হারিয়ে ফেলছি এবং এর জন্য আমরাই দায়ী, কিন্তু আমরা এই বিষয়ে কোনো সচেতন হচ্ছি না।
2: আরো বেশি করে দাদা এই যে জলাভূমি যেগুলো সেগুলো কমে যাচ্ছে, কারণ সাপের তো একটা থাকার জায়গা জলাভূমি এবং তার আশেপাশে যে জঙ্গলটা সেটা কোথাও গিয়ে আস্তে আস্তে কমছে, এবং খুব স্বাভাবিকভাবেই তারা আমরা মনে করছি যে ওরা আমাদের থাকার জায়গায় চলে আসছে, আমরা উল্টোটা ভাবছি না,
0: ব্যাপারটা হচ্ছে উল্টোটা যে ওরা ওদের বাসস্থানেই আছে, আমরা ওদের বাসস্থান কেড়ে নিয়ে ঘরবাড়ি বানিয়ে ফেলছি। তো তাহলে তো স্বাভাবিক না, আমাদের ঘরের মধ্যে ওরা ঢুকে যেতেই পারে।
2: হ্যাঁ, এবার সেখানে আমাদের একটা ভয় সৃষ্টি হচ্ছে। এবার এই ভয়টা কাটানোর যে ব্যাপারটা, তোমাকে আমি এটাই জিজ্ঞেস করবো যে তুমি বলছো ছোটবেলা থেকে তুমি ভালোবাসতে পশু পাখি, তাও একটা মানে পশু পাখি ভালোবাসা সাপ মানে দুটোর মধ্যে একটা একটা সামান্য পার্থক্য আছে না? এই ভয়টা
1: আমার বাড়ির পোষ্য কুকুরটিকে নিয়ে গুড মর্নিং মানে মর্নিং ওয়াকে বেরোনো আর একটা সাপ রেস্কিউ করা, সে ভোর তিনটে হোক আর বিকেল পাঁচটা হোক,
2: একদমই তাই। তুমি নানান জায়গা থেকে রেস্কিউ কল পাও, এই যে ব্যাপারটা যে হ্যাঁ কেউ হয়তো তোমাকে ফোন করে বলছে যে আমি হয়তো একটা চন্দ্রপোড়া দেখতে পেলাম বা হয়তো একটা গোখরো, আমি জানি না যে এইটা শোনার পরে তুমি হয়তো খুব ক্যাজুয়ালি বলো যে হ্যাঁ আমি যাচ্ছি, এই ব্যাপারটা কিভাবে তৈরি করেছে জাস্ট এটা যদি বলো।
0: দেখো একটা কথা আমি ছোট করে বলবো যে সাপ এই কথাটাতে বেশি ভয় প্রাণীটার থেকে
1: একদম।
0: তো মানুষ সব কিছুই পারে, হ্যাঁ তোমরা যে এইভাবে এত সুন্দর করে অবলীলায় কথা বলছো এটাও কিন্তু যথেষ্ট কঠিন একটা জব, এটা সবাই পারে না। অন্য কাউকে র্যান্ডম তুমি এখানে বসিয়ে দেবে গলাটা কাঁপবে
1: ঠিকই।
0: তো ব্যাপারটা এটাই যে ওই ভয়টা যদি কাটাতে পারো তাহলেই সব কিছু সহজ জিনিস। তো প্রাণীটাতে বেসিক্যালি কোনো ভয় নেই, কিছু টেকনিক্যাল ব্যাপার অবশ্যই রয়েছে, টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয়। আমি যতবার আমি সাপের গায়ে হাত দিই 110% মনোযোগ সেদিকে রাখতে হয়, মনোযোগ রাখার পরেও আমার একটা দুর্ঘটনা ঘটে গেছিল। তো হ্যাঁ অবভিয়াসলি এটা অনেক বেশি রিস্কি জব, হ্যাঁ মানে যতক্ষণ তোমার হাতে সেই অ্যানিমেলটা থাকবে তোমাকে টোটাল ফোকাসটা সেই দিকে রাখতে হয়, তার সাথেও আমাকে ক্যামেরা অডিয়েন্স পাবলিক সমস্ত কিছুই দেখতে হয়, যেহেতু আমাকে একটা আমি সেটাকে প্রেজেন্টও করি,
1: সেখানে খুব উত্তেজিত একটা মব থাকে যারা মানে ভীষণ কিউরিয়াস এবং উত্তেজিত।
0: তো সেখানে সমস্ত কিছু হ্যান্ডেল করার পরেও আমাকে কিন্তু 110% মনোযোগ সেই অ্যানিমেলটার দিকেই থাকে। অনেকে বলে যে দাদা তুমি ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছো তুমি,
2: হ্যাঁ সাংঘাতিক একটা বিষয়। আমি তোমার ভিডিওগুলো দেখে আমি ভাবছি যে একটা মানুষ কিভাবে মানে হাত কাঁপছে না তোমার, তুমি যে এরকম করছো যে একসাথে তুমি একটা একটা প্রাণীকে রেস্কিউ করছো যে যে কোনো মোমেন্টে যে কোনো কিছু করে উঠতে পারে, এবং সেখানে তোমাকে কথা বলতে হচ্ছে, এবং এই যে দেবজিৎ বললো যে একটা উত্তেজিত এক্সাইটেড জনতা তোমাকে ঘিরে থাকে পুরোপুরি, যে কিভাবে দাদা কাজটা করছে সেটা দেখার জন্য, এই পুরোটাকে সামলানো তো একটা খুব বড় ব্যাপার।
0: অবশ্যই অবশ্যই এটাও মানে অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ কারণ এই চাপটা সামলে সমস্ত কিছু সামলেও তার দিকে তার প্রত্যেকটা মুভমেন্টের দিকে যে নজর রাখা, আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি কিন্তু আমার কনসাস মাইন্ডের চোখটাও কিন্তু সেই দিকেই কিন্তু ফলো রাখছে, হ্যাঁ না রেখে উপায় নেই। কারণ জিনিসটাই এমন, তো একটু ভুল তো ইস্পার উস্পার হয়ে যাবে,
2: ইস্পার উস্পার হয়ে যাবে, সত্যি তাই।
0: তো সতর্ক থেকে কাজটা করতে হয় এই আর কি।
2: এই যে একটা কনসেন্ট্রেশন, এই যে মনের একটা খুব বড় সংযোগ কোথাও গিয়ে দেবজিতে, আমি জানি না, দেখো মানে প্রাণীটা এমনই দেখতে খুব সুন্দর, আমি নো ডাউট বলবো আমার দেখতে খুব ভালো লাগে, সেটাও টিভির চ্যানেলে, টিভির চ্যানেলে, ডিসক্লেমার, টিভির চ্যানেলে। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে দেখতে ভালোবাসতাম, কিন্তু কোনোদিনই, হ্যাঁ আস্তে আস্তে যখন বড় হয়েছি, প্রচুর

বিদেশি এরকম অনেকে আছেন যারা কাজগুলো করেন, আমাদের নিজেদের মধ্যে আমাদের ঘরের ছেলে সেই জায়গায় কোথাও গিয়ে একটা গর্ববোধও আছে, এবং সেই ভালোবাসা থেকেই এরপরে দাদার জন্য একটা গান থাকবে, এবং সেই গানের ঠিক পরে আমরা ফিরছি তোমাদের ফোন কল, তোমাদের কমেন্টস সবটা নিয়ে দাদার কাছে আড্ডা দিতে। আজকে আড্ডায় অ্যাডভেঞ্চারিস্ট শ্রীপর্ণা দেবজিৎ এবং আমাদের সঙ্গে অবশ্যই আমাদের বিশেষ অতিথি ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার শাশ্বত ঘোষ। শাশ্বত দা,

ফিরেলাম গানের বিরতির পর, তোমাদের সঙ্গে রয়েছি আজকে আমি, তোমাদের বন্ধু দেবজিৎ, আর আমার সঙ্গে রয়েছে তোমাদের আরেক বন্ধু শ্রীপর্ণা। আর আজকে আড্ডায় অ্যাডভেঞ্চার অনুষ্ঠান, সেই আড্ডা কিন্তু জমে গেছে অলরেডি, কারণ আমাদের সঙ্গে তোমরা অলরেডি

0: জানো যে আমাদের সঙ্গে রয়েছে শাশ্বত ঘোষ, শাশ্বতদা। তো ডেফিনেটলি আমরা যাওয়ার আগে অনেকগুলো প্রশ্ন করেছিলাম আর এখনো অনেক প্রশ্ন রয়েছে। তো শাশ্বতদা, এর পরের প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। শ্রীপর্ণার একটা বক্তব্য ছিল যে শাশ্বতদা সাপটা ধরে কিভাবে আর ছাড়ে কিভাবে,
1: মানে মানে পুরো প্রসেসটা যদি তুমি বলো, পদ্ধতিটা, যে তুমি কোথাও একটা ধরতে গেলে সাপটা, ঠিক তারপরে বিষয়টা কিভাবে হচ্ছে।
2: মানে ধরো আমার কাছে ফার্স্টে কল আসে, কারণ যেহেতু সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া, ধরো ইউটিউব বা ফেসবুকে, ধরো আমার কন্ট্যাক্ট নাম্বার তো সব জায়গাতেই পাবলিক রয়েছে, তো সেখান থেকে কারোর বাড়িতে যদি সাপ বা অন্যান্য কোনো ওয়াইল্ড অ্যানিমেল যদি ঢোকে, তো সেখান থেকে কলগুলো আসে এবং কল আসার পর আমাকে সেখানে যেতে হয়। তো সেখানে যাওয়ার পর রেস্কিউটা করা হয়, যেরকম তোমরা ভিডিওর মধ্যে দেখো। তো সেই রেস্কিউ করার পর সেগুলোকে আমরা ব্যাগেজ করি। তো রেস্কিউ করার পর সেগুলো, সেই যে ওয়াইল্ড অ্যানিমেলটা আমরা রেস্কিউ করি সেটাকে ধরো ব্যাগেজ করা হয়, এবং ব্যাগেজ করার পর আমরা রিলিজ স্পটে যাই, মানে কোনো একটা জঙ্গলের মধ্যে যাই, সেই জঙ্গলের মধ্যে সেগুলোকে আমরা রিলিজ করে দিই। যেরকমটা ভিডিওতে দেখানো হয় সেরকমটাই হয়, সব কিছু একদম অ্যাজ ইউজুয়াল প্রসেসেই সেটা করা হয়।
1: মানে ধরো তোমার কাছে একটা কল এলো, সেই কলটা আসার পরে তুমি এক্স্যাক্টলি মানে কতক্ষণ সময় নাও, বা ধরো অনেকটা দূরে?
2: দেখো বিভিন্ন জায়গা থেকে কল আসে, প্রচুর দূর দূর থেকেও কল আসে, কিন্তু সব জায়গায় যাওয়াটা পসিবল হয় না। এবার যতটা আমার রেঞ্জের মধ্যে থাকে সেই জায়গায় আমরা যেতে পারি।
0: বেশ, বুঝতে পারছি। তো মানে আর একটা জিনিস জানতে চাইবো, যে মানে যেটা আমার খুব জানার ইচ্ছা ব্যক্তিগতভাবে, যে এতগুলো তো রেস্কিউ তুমি করো, মানে সাপ এবং অন্যান্য বিভিন্ন রকমের বন্য প্রাণী যেগুলো তুমি রেস্কিউ করে থাকো, তো সেক্ষেত্রে কোন এমন একটা কোনো রেস্কিউ অপারেশন যেটা শুনলে একদম মানে এখন অবধি গায়ে কাঁটা দেয় এবং আমাদের শ্রোতা বন্ধুরা দারুণ মজা পাবে আর কি, এরকম একটা কোনো গল্প যদি?
2: সেরকম গল্প অনেকই আছে, তার মধ্যে যদি প্রথম বলো তাহলে আমি বলবো যে ফার্স্ট যখন আমি একটা রক পাইথন রেস্কিউ করি, অজগর সাপ,
0: রাইট,
2: যেটা আমাদের বেথডরি অভয়ারণ্যেতে কিছু ছাড়া আছে।
0: আচ্ছা,
2: কিন্তু সেগুলো কি হয়, পর্যবেক্ষণের অভাব বা ইনফ্রাস্ট্রাকচারের অভাব যাই বলো না কেন, সেগুলো বেরিয়ে চলে আসে
0: একদম
2: এবং মানুষের বাড়িতে ঢুকে যায় কখনো কখনো। তো সেই রকম কোনো একটা মানে ফার্স্ট যেটা আমি সিঙ্গেল, মানে আমি একা গিয়ে উদ্ধার করি, সেই সাপটা একটা মিড নাইটে, এটা রেস্কিউ অপারেশনটার কল এসেছিল, এবং সেটা আমি অন্য কোনো রকম কোনো কাউকে হেল্প মানে হিসেবে পাইনি। মানে ম্যাক্সিমাম কেসে কি হয় যে আমার সাথে ক্যামেরাম্যান যায় বা অন্য কেউ যায়, তো যেহেতু মিড নাইট হওয়ার কারণে আমাকে একাই সেখানে যেতে হয় এবং একা গিয়েই সেই রেস্কিউটা করি, এবং সেই রেস্কিউ করতে গিয়ে সেটা একটা বিরাট বড় অজগর ছিল, প্রায় 11 থেকে 12।
0: মানে তুমি কমপ্লিটলি একা গিয়েছিলে?
2: আমি টোটালি একা,
0: বাবা,
2: এবং সেই বাড়ির মানুষজনও মানে ধরার মতো সেরকম কেউ ছিল না, এবং সেই সাপটা এতটাই বড়, এতটাই মোটা ছিল, মানে সে নিজে
0: আমাকে
2: জড়িয়ে ফেলছিল। এবং তোমাদেরকে বলবো যে অজগর সাপ এমন একটা সাপ যে সাপটা ও হচ্ছে র্যাপ করে জড়িয়ে ধরে
0: একদম
2: দম বন্ধ করে মেরে দেয়, ওর এমনি কোনো বিষ নেই, কিন্তু ও যদি তোমার গলাটাকে যদি একবার যদি ভালো করে র্যাপ করে নিতে পারে তাহলে ও কিন্তু দম বন্ধ করে মেরে দেবে।
1: মানে পুরোপুরি তোমার মাসল চোক করে মানে একদম পেশিটা বন্ধ করে দেবে, শ্বাস নেওয়ার অবস্থাটা পুরো শেষ,
2: একদম একদম একদম।
0: তো সেগুলো হয়তো আমরা ভিডিওতে দেখেছি, বাট এরকম একটা প্রাণী একদম নিজে হাতে ধরা,
2: অত বড় একটা সাপ,
0: পুরোপুরি একা, অত বড় একটা সাপ,
2: তো ওটাকে হ্যান্ডেল করতে আমার প্রচন্ড কষ্ট হয়েছিল, কারণ ওটা আমার ফার্স্ট একা গিয়ে অজগর উদ্ধার ঘটনা ছিল।
0: বুঝতে পারছি।
2: তো সেইটা একটা মানে আমার একটা দুঃসাহসিক উদ্ধার কার্যের মধ্যে একটা আমি বলবো,
0: কিন্তু
2: আলটিমেটলি পেরেছিলাম, আলটিমেটলি ওটাকে রেস্কিউ করে সেই বাড়ির মানুষজন সবাইকে হেল্প নিয়ে সেটাকে বস্তাবন্দি করা হয় এবং তারপর অ্যাজ ইউজুয়াল আবার ফরেস্টের ভিতরে আবার ছেড়ে দেওয়া হয়।
0: নিশ্চয়ই তাই, কারণ তোমার সঙ্গে কথা বলতে বলতে আমি বুঝতে পারছিলাম যে তোমার সেই উইল পাওয়ারটা রয়েছে একদম ভেতরে।
1: না মানে দেখছি তুমি বিষয়টা ভাবতে পারছো যে অজগরের ওজন কিন্তু অনেক বেশি,
0: অনেক বেশি, এবং তার মানে ওই জড়িয়ে ধরার যে একটা প্রবণতা যেটা দাদা বলছিল, এবং সেই মুহূর্তে দাদা একা রেস্কিউ করেছে, এবং আমি চাইবো যে ভবিষ্যতে এরকম আরো অনেক অনেক অনেক সফল রেস্কিউ ওয়ার্ক তুমি করো। কিন্তু আরেকটা কথা দাদা, যেটা আমার মনে হচ্ছে যে ধরো মানে এরকম একটা বাড়ির ভেতর বা কোনো গ্রামের ভেতর যখন হঠাৎ করে এরকম সাপ, বা আমি মানে সাপের প্রসঙ্গটা থেকেও যদি একটুখানি বেরিয়ে আসি, যে অন্য কোনো বন্য প্রাণী তারা যদি ঢুকে আসে এবং সেখানে মানুষ যখন মানে চূড়ান্ত উত্তেজনায়, মানুষকে কিভাবে বোঝা মানে কিভাবে কন্ট্রোল

0: এই ব্যাপারটা যে হ্যাঁ মানে তুমি একজন, কারণ তো মানে ডেফিনেটলি তুমি হয়তো বন দপ্তর মানে অফিসিয়ালি কোনো হয়তো ওরকম তোমার কাছে এভিডেন্স নেই, কোনো প্রুফ নেই, আইডি প্রুফ নেই, তুমি হয়তো একজন ইন্ডিপেন্ডেন্ট রেস্কিউ ওয়ার্কার। তো সেক্ষেত্রে তুমি যখন যাচ্ছ সেই মানুষগুলোকে তুমি কিভাবে হ্যান্ডেল করো যে হ্যাঁ আমার হাতে নিরাপদ এরা?
1: প্রথমে প্রথমে যখন ফোনটা আসে তখনই আমি তাদেরকে ওখানে ওভার কলই আমি বলে দিই যে তোমরা একটা সেফ ডিস্টেন্সে থাকো, কাছাকাছি থেকো না, এবং যাতে কেউ কাউকে হার্ম না করতে পারে, যাতে কেউ সাপটাকে না মারতে পারে বা মাম বিড়ালটাকে বা গোসাপটাকে যাতে না মারতে পারে সেটাও দেখতে, যেহেতু আমি যাচ্ছি হয়তো 10 মিনিট বা আধ ঘন্টা বা 1 ঘন্টা সময় লাগবে আমি যাচ্ছি, সেই আশ্বাস মানে আশ্বস্ত করি তাদেরকে, এবং তারাও যাতে কোনোভাবে তাদের থেকে মানে ওই ওয়াইল্ড অ্যানিমেলটা থেকে যাতে হার্ট না হয় একটা সেফ ডিস্টেন্স থেকে জাস্ট ফলো রাখতে বলি, এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। এবং তারপর যখন স্পটে পৌঁছাই তখন তো তাদেরকে সেফ ডিস্টেন্স করে দিয়ে অ্যানিমেলটাকে যেভাবে অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম রেস্কিউ করি সেরকমভাবে ওটাকে উদ্ধার করে নিই, সেটাতে কোনো অসুবিধা হয় না। এবং যেহেতু তারা আমাকে মানে মানুষ সত্যি আমাকে ভীষণ ভালোবাসে সেটা আমি বুঝতে পারি যখন যে স্পটগুলোতে আমরা যাই, মানে আমার সাথে কথা বলার জন্য আমার সাথে মানে আমার কথা তারা শোনে, মানে মব কন্ট্রোল করতে আমার কোনো সমস্যা তেমন কিছু হয় না।
2: এখানে একটা খুব টেনশন থাকে যে মানুষ কিভাবে বিষয়টা নেবেন বা কিভাবে বলবেন,
1: তারা ভীষণ আমাকে বেশ ভালোবাসে, মানে তারা
0: ভালোবাসা উত্তরোত্তর বাড়ুক। তবে এই মুহূর্তে যেহেতু আমরা সাপ নিয়ে কথা বলছি শ্রীপর্ণা, তো যদি একটা ওই একটু একটু বিষাক্ত গান যদি হয়ে যায়,
2: মানে গানটা বিষাক্ত নয়, হ্যাঁ গানটা একদমই বিষাক্ত নয়, গানটা বরঞ্চ খুবই উত্তেজনক এবং খুবই মানে একটা খুব লাইভলি গান, এবং সেই গানটা ডেফিনেটলি লাইভলি বললেই আমাদের যার কথা মাথায় আসে রূপম ইসলাম ফসিলস। তো ফসিলসের থেকে বিষাক্ত মানুষ তোমাদের জন্য ফিরছি দেবজিৎ শ্রীপর্ণা আড্ডা অ্যাডভেঞ্চার নিয়ে।

0: ফিরে এলাম গানের পর। বিষাক্ত মানুষ এতক্ষণ শুনছিলে ফসিলসের তরফ থেকে, বাট এই মুহূর্তে আমার মনে হয় শ্রীপর্ণা আমাদের কোন এক বন্ধুতে অ্যাটলিস্ট চাইছে যে দাদার কাছে কোনো একটা প্রশ্ন রাখবে আমাদেরই মতন। তো চলো শুনে নি কে কে বলছেন। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: অসীম কুমার মণ্ডল।
2: হ্যাঁ হ্যাঁ, বলুন কোথা থেকে বলছেন।
1: একটু অন্য সুরে বলি।
0: হ্যাঁ বলুন।
1: অনুষ্ঠান জুড়ে হাজির হলাম, পেলাম একটু অনুপ্রেরণা, তাই তো কান পেতে শুনছি কত অজানা প্রাণী হলো আজ জানা। গ্রামে বাস করি আমরা, তাই দেখি কত রূপে সাপেদের, অবশ্য সেটা মোদের জানা, হয়তো সেটা জানে না শ্রীপর্ণা। অনুষ্ঠান জুড়ে থাকুক এমন খবরাখবর সঙ্গে গীত।
0: অনেক ধন্যবাদ আমাদের এই বন্ধুকে, যিনি সুন্দর একটা ছন্দে পড়তে
2: আমাদেরকে সুন্দর একটা মানে কি বলবো ওয়েলকাম জানিয়েছে, বন্ধু তার মনের কথা জানিয়েছে। তোমরাও ফোন করতে থাকো, তোমাদের যদি দাদার কাছে কোনো প্রশ্ন থাকে যে হ্যাঁ মানে আমার কোনো একটা পার্সোনাল কিছু একটা দাদাকে জিজ্ঞেস করা আছে যেটা এই ওয়াইল্ড লাইফ সংক্রান্ত কোনো জিনিসপত্র, তাহলে তোমরা কিন্তু সেটা করতে পারো। ঝটপট চলে এসো ফোন লাইনে 0332213342, আর এসে কিন্তু তোমরা বলতে পারো তোমাদেরও মনের কথা।
0: তাছাড়াও আমাদের ফেসবুক অফিসিয়াল ফেসবুক পেজ আজকে পোস্টার বা মানে আমাদের লাইভের নিচেও কমেন্ট করে জানাতে পারো তোমাদের প্রশ্ন, তোমাদের অভিজ্ঞতা তোমরা শেয়ার করতে পারো। তবে পরবর্তী আচ্ছা, অলরেডি আমাদের কাছে কমেন্ট চলে এসেছে।
2: হ্যাঁ, সৌমেন দাস লিখছেন যে যুববাণীর আড্ডা অ্যাডভেঞ্চার অনুষ্ঠানে আমাদের সাহসী দাদাভাই শাশ্বত ঘোষকে নমস্কার জানালাম। আমরা সাধারণত সাপ দেখলে যে ভয় পাই সেই, কিন্তু সাপকে আঘাত না করলে সাপ কোনো ক্ষতি করে না, এই বিষয়টা দাদা খুব ভালো বললেন, দাদাকে অসংখ্য ধন্যবাদ। এটা সত্যিই তাই, মানে আমার যে প্রশ্ন এবং আমি সত্যি কথা বলতে এত বড় হওয়ার পরে পড়াশোনা করার পরেও আমার মনে হতো যে সাপ বোধ হয় কিছু একটা করে ফেলবে দেখলে। সত্যি বলছি দেবজিৎ, আমার আজকে অন এয়ার
0: আওয়াজ শুনেই কিছু একটা করে ফেলবে ভেবেছো, দেখা তো অনেক দূর কি বাত।
2: আমি আর এটা নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু দাদাকে আমি যেটা জিজ্ঞেস করতে চাই যে দাদা এই প্রফেশনের বা প্যাশন, তুমি যেটা শুরুতেই বললে প্যাশনের একটা বিরাট বড় চ্যালেঞ্জ আছে, একটা ভয় আছে, আতঙ্ক কাজ করে, এইগুলোকে তুমি কিভাবে নিজের মধ্যে সেই সাহসটা এনেছো বা সেই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হওয়ার জন্য তুমি ঠিক এক্স্যাক্টলি কী কী করেছো বা কী কী ভাবো বা ওই সময়টাতে মাথায় কী কী চলে?
3: এটা আমি আমার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনাটা দিয়ে বলি এক্সাম্পল হিসেবে।
0: একদম প্লিজ।
3: মানে দেখো, যখন আমি, সেটা ছিল 2024 সালের 10th May, অক্ষয় তৃতীয়ার দিন ছিল, তো একটা রাসেলস ভাইপার যেটা চন্দ্রগোড়া সাপের উদ্ধার কার্যের একটা ফোন আসে আমার বাড়ি থেকে 1.5-2 কিলোমিটারের মধ্যেই, তো সেখানে যাই, রেস্কিউ করি, টোটাল অপারেশনটা কমপ্লিট হয়, তাকে ব্যাগের মধ্যে বন্দি করা হয়ে যায় এবং তারপর তাকে সেই ব্যাগটাকে, মানে সাপটা যে থলের মধ্যে রাখি সেই থলেটাকে আবার যখন আমাদের পিঠ ব্যাগের মধ্যে ঢোকাতে যায়, তখন সে আমার আঙুলটাতে বাইট করে দেয়।
0: ওকে,
3: অ্যাকচুয়ালি ওরা তো হিট সেন্স করে বাইট করে, ওরা চোখে দেখে বাইট করে না।
0: আচ্ছা,
3: তো ওরা ঠিক বুঝে গেছিলো যে আমার আঙুলটা ওর নাগালের মধ্যে চলে এসেছিল। তো দেখো, আমি একজন রেস্কিউয়ার হিসেবে আমি জানি যে কি কি হতে পারে আগামী কয়েকদিনের মধ্যে, আমি এক্সপায়ারও করে যেতে পারি, অনেক কিছু আমার মাথার মধ্যে চলছে। এবার সব কিছু মাথার মধ্যে চলার পরেও নিজেকে ঠান্ডা রাখতে হচ্ছে, এটা ভীষণ বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার। দেখো, তুমি জানো না সেই জায়গা থেকে তোমার মধ্যে টেনশন হওয়া বা কতটা কি ব্যাপার হওয়া, সেটা একরকম, কিন্তু যখন তুমি সব কিছু

0: জানো, জানার পরেও তুমি নিজেকে ঠান্ডার যে রাখছো, এটা অনেক বিরাট বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো যাই হোক, আমি সেই মুহূর্তে কিন্তু সময় নষ্ট করিনি
1: একেবারে,
0: কারণ আমি সবসময় বলি যে সাপ কামড়ানোর পর, সাপের ছোবল স্নেক বাইট ইনসিডেন্টের পরে প্রাইমারি ট্রিটমেন্ট বলে কিছু হয় না,
1: আচ্ছা
0: প্রাথমিক চিকিৎসা বলে কিছু হয় না। এবং অনেকে অনেক রকম বলবে যে 100 মিনিটের গল্প দেবে, অনেকে অনেকে বলবে 1 ঘন্টা সেফ পিরিয়ড। আমি বলি কোনো টাইমই সেফ না, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাকে হসপিটালে পৌঁছাতে হবে, এবং লোকাল হসপিটালে, সব থেকে কাছের যে হাসপাতাল রয়েছে, স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানে পৌঁছাতে হবে।
1: ঠিক,
0: অনেকে দূরের কোনো ভালো নার্সিং হোম বা ভালো বড় হাসপাতাল নিয়ে যাওয়ার চক্করেও কিন্তু অনেক পেশেন্ট এক্সপায়ার করে গেছে।
2: আচ্ছা,
0: তো এই চক্করে পড়তে আমি মানা করি। তো সেই জায়গা থেকে আমার হসপিটাল যাওয়ার পথে মাঝে একটা রেল গেট পড়ে, সেই রেল গেটেও যখন আমি দূর থেকে ঢুকছি হসপিটাল যাওয়ার রাস্তায়, তখন দেখছি রেল গেট, আমার চোখটা ব্লারি ব্লারি হয়ে গেছে, আমি ঝাপসা ঝাপসা দেখছি।
1: আচ্ছা,
0: মানে ওটা সাপের বিষের এফেক্ট বলতে পারো। তো দূর থেকে দেখছি গেটটা পড়ে যাচ্ছে, তো মানে টাইমটা আরো আমার ডিলে হতে চলেছে। সেই জায়গাতে দেখো, যখন আমি গেটের কাছে পৌঁছালাম, মানে আমার মাইন্ড চলছে যে, মাইন্ড বলছে, আমার মন বলছে যে আমাকে তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে।
1: ঠিক ঠিক,
0: আমি সেই বাইক, মানে যাদের যে বাড়িতে গিয়ে ইনসিডেন্টটা ঘটে তারই বাইকে করে আমি চলে এসেছিলাম। তো আমি ওখানেই আমি নেমে গেলাম, রেল গেটের ওই পারে আর একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, তার ফেসটা আমি আজও আমি মনে করতে পারবো না।
1: আচ্ছা,
0: তার কাছেও থ্যাঙ্কফুল। আমি জাস্ট তার বাইকে আমি উঠে গেলাম, বললাম আমাকে ঘুরিয়ে একটু হসপিটালে নিয়ে যাও।
1: আচ্ছা,
0: সেও ওখানে কোনো টাইম ওয়েস্ট করেনি, সে হয়তো আমাকে চিনত, সে সঙ্গে সঙ্গে আমাকে ব্যাক করে ওখান থেকে হসপিটালে নিয়ে চলে গেল।
1: সাংঘাতিক। ঠিক আছে,
0: তো এই ব্যাপারগুলো, এই দেখো কমন সেন্স,
2: মানে কিছু অবস্থায় বাইকে বসে হসপিটালে গেছো।
0: হ্যাঁ, কারণ আমি জানি
1: রেল গেটটা পার করে তুমি
0: হেঁটে যাচ্ছো শ্রীমান। হ্যাঁ, ওটা আমি বাইক থেকে নেমে হেঁটে রেল গেটটাও ক্রস করেছি। হ্যাঁ, তো এগুলো দেখো কিছু কমন সেন্স তোমার জীবন বাঁচায়। তো আমি যদি ওখানে গেট ওঠার অপেক্ষা করতাম, ওখানে আরো 10-15 মিনিট টাইম যেত, জ্যাম বেঁধে যেত।
2: মনের জোরেরও তো একটা ব্যাপার রয়েছে।
1: অবশ্যই, আমি তো ওটাই বললাম দাদার, যে উইল পাওয়ারটা খুব বড় একটা ফ্যাক্টর যেটা কাজ করে।
0: এবং ওখানে গিয়েও আমি আর একটা কথা বলি, আমি হসপিটালে যখন পৌঁছালাম, প্রত্যেকটা পেশেন্টের ব্লাড নেওয়া হয় প্রথমে। আজকে তুমি যদি হসপিটালে গিয়ে বলো যে স্যার আমাকে সাপে কামড়েছে, ফার্স্ট অফ অল তোমার ব্লাড কালেকশন নেবে,
1: রাইট?
0: ব্লাডটাকে কালেক্ট করে ওরা 20 মিনিটস WBCT টেস্ট বলে, জাস্ট একটা ভায়ালের মধ্যে ওটাকে চুপচাপ রেখে দেবে।
1: কারেক্ট,
0: 20 মিনিট ওখানে কিন্তু টাইম নষ্ট হয়।
2: আচ্ছা, মানে ততক্ষণ কোনো,
0: আমি ওই টাইমটা ওয়েস্ট করতে দিইনি। যে ডাক্তারবাবু ছিলেন আমাদের বেথরধরি গ্রামীণ হাসপাতালে, তিনিও আমাকে চেনেন, এবং আমি বলেছিলাম স্যার ব্লাড নিতে হবে না, আপনি অ্যান্টিভেনাম চালিয়ে দিন। ওখানে আমার 20 মিনিট ওখানে সেভ হলো,
1: রাইট?
0: তো ডাক্তারবাবু আমার কথা শুনে, মানে উনি কিন্তু ঝটপট ঝটপট, মানে 10 ভায়াল অ্যান্টিভেনাম ওখান থেকে স্টার্ট করে দিল, এবং টাইম ওয়েস্ট ওখানে কোনোভাবেই হয়নি। ওখান থেকে সরাসরি জেলা হাসপাতালেও রেফার করে দেওয়া হলো, ওই অ্যান্টিভেনামটা চলতে চলতে স্যালাইনের থ্রু চলছে, আর আমি অ্যাম্বুলেন্সে আমি জেলা হাসপাতালে যাচ্ছি। তো এই রকম কিছু কিছু কমন সেন্স তোমার লাইফ বাঁচিয়ে দিতে পারে।
1: ঠিক,
0: তো যে কমন সেন্সগুলো, মানে দেখবে আমরা অনেক সার্ভাইভাল মুভি দেখি, তো সেখানে কিন্তু দেখবে মুভিগুলোর একটাই উদ্দেশ্য থাকে যে সেই ওই রকম একটা টেরিফিক মুমেন্টে, যে মুমেন্টটা তোমার জীবন কেড়ে নিতে বসেছে, কিছু কমন সেন্স, মাথা ঠান্ডা রেখে সেই জায়গাটা হ্যান্ডেল করার জন্য কিন্তু সে কিন্তু সার্ভাইভ করে গেল।
1: একদম,
2: এই কারণে নামটাও সার্ভাইভাল মুভি কোথাও গেছে। সাংঘাতিক সাংঘাতিক বিষয়গুলো থেকেও মানুষ কিভাবে বেঁচে আছে, হ্যাঁ আমরা ভাবি যে ঠিক আছে সিনেমা না, আজকে সিনেমা
0: না, অবশ্যই না,
2: সত্যিকারের গল্প, কিন্তু আমরা সত্যিকারের একজন মানুষের থেকে শুনছি, যে মানুষটা কিন্তু শুধু কাজটা করেছেন এমনটা নয়, নিজেও কিন্তু সেই বিপদের সম্মুখীন হয়েছেন, এবং অবশ্যই বলা যায় ঠাকুরের
1: সেটা হচ্ছে যে এই যে তুমি কাজটা করো, তোমার ফ্যামিলি মেম্বারসরা এই ব্যাপারটা কিভাবে নেয়, মানে এই যে তোমার একটা দুর্ঘটনা ঘটেছে, তুমি না হয় কমন সেন্স, তুমি জানো যে আমি যেভাবে হোক ফিরে তো আসবো, বাট ফ্যামিলির লোকজন তারা কিভাবে ব্যাপারটাকে দেখে, কিভাবে নেয়?
0: দেখো শুধু আমি না, আজকে অল ওভার দ্য ওয়ার্ল্ড যত রেস্কিউয়ার রয়েছে, আমি মনে করি তাদের ফ্যামিলি কখনোই চায় না যে সে এই কাজের সাথে যুক্ত থাকুক, কারণ এই কাজটাই এতটাই ঝুঁকিপূর্ণ।
1: বুঝতে পারছি।
0: তো সেই জায়গা থেকে একটা প্যাশন, ভালোবাসা তো কাজ করে, যেটা সেই মানুষগুলোর বিরুদ্ধে গিয়েও আমাদেরকে করতে হয়।

0: এখন কিছুটা বলতে পারো যে ইউজ টু হয়ে গেছে তারাও, যে তারাও আর অতটা এটাকে পাত্তা দেয় না, বা মানে তাদের কাছে এটা একটা গা শোয়া ব্যাপার হয়ে গেছে, যেটা হয়তো প্রথম দিকে থাকে না কিন্তু পরের দিকে আস্তে আস্তে গা শুয়ে যায় ব্যাপারটা। তবে হ্যাঁ, এটা আমি বললাম যে শুধু আমার না, আমার মনে হয় প্রত্যেক রেস্কিউয়ারের ফ্যামিলি মেম্বাররাই চায় যে সেই যেন এই কাজটা না করে, এটা তাদের বিরুদ্ধে গিয়েই কাজটা আমাদেরকে করতে হবে।
1: মানে একটা টেনশন তো সবসময় তাদের মধ্যে কাজ করছে, খুব স্বাভাবিক কথা হবে। মানে তোমাকে হয়তো অনেক সময় এরকম রিকোয়েস্টও করে যে ছেড়ে দাও,
0: হ্যাঁ
1: অনেক সময়, হ্যাঁ কিন্তু কিছু করার নেই, তোমার এটা প্যাশন, তুমি এটা করবেই কোথাও গিয়ে। আর শুধু প্যাশন নয়, তুমি শুরুতেই বলেছিলে যে আমরা যে ওদের জায়গাটা কেড়ে নিচ্ছি, থাকার জায়গাটা, তো এখানে কোথাও গিয়ে তুমি এটা বোঝানোরও চেষ্টা করছো মানুষের মধ্যে যে একটা দায়িত্ব আমাদেরও
0: বর্তায়,
1: আমাদের মধ্যে দায়িত্বটা রাখাটা দরকার।
0: সব থেকে বড় কথা কি বলতো, মানে আমি মনে করি যে মৃত্যু তুমি ঘরে বসে থাকলেও তোমার হতে পারে,
2: একদম
0: মৃত্যু তুমি রাস্তায় সেফলি তুমি ফুটপাথ ধরে হাঁটছো, উপর থেকে দাম করে একটা গাছের ডাল পড়ে স্পট ডেথ হয়ে গেল। মানে মৃত্যুকে কেউ ওইভাবে কিন্তু ভাবতে পারে না, যে মৃত্যু অনেক, ওটা আনএক্সপেক্টেডই হয়, যে কোনোভাবেই হয়
2: একেবারে।
0: তো এই মানে প্যাশনে, এই কাজের মধ্যে আছি বলে যে এখান থেকেই আমার খারাপ কিছু হতে পারে এমনটা না, তো ওই ব্যাপারটাকে আমি ওইভাবে ভাবি না। যে কোনো সময় যে কোনোভাবে মৃত্যু আসতেই পারে, তো ওই ব্যাপারটা আমি কোনো সময়ই আমার মাইন্ডের মধ্যে আনি না। আমি
2: বুঝতে পারছি, যাই হোক দেখে নিই ফোন লাইনে কে রয়েছে বন্ধু।
1: হ্যালো
3: হ্যালো হ্যালো,
1: হ্যাঁ কি বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি হুগলি জেলার পুকুর থানার কেলেই অঞ্চলে একজন মাস্টারমশাই বলছি।
2: হ্যাঁ,
3: অনুষ্ঠানটা খুব ভালো লাগবে।
2: হ্যাঁ আচ্ছা,
3: তা আপনার ওই ওই যে সাপের কথা যে আলোচনা হচ্ছে, আমরা কালার সাপ কিনবো কি করে?
2: আচ্ছা
0: নমস্কার মাস্টার মশাই, ভালো থাকবেন,
1: শুনতে থাকুন। হ্যাঁ, আর দাদাও বোধহয় উত্তরটা দেবে।
0: হ্যাঁ হ্যাঁ
2: হ্যাঁ, একটু যদি বলো আর কি, যে কোন মানে উনি কালার সাপের কথা বলেছেন, বাট আমার বক্তব্য হচ্ছে যে মানে খুব চট করে এটা জানতে চাইবো যে দু একটা এমন কোন সাপ যেগুলো থেকে মানুষের আলাদাভাবে ভীষণ সতর্ক থাকা উচিত, মানে সেগুলোকে যদি দেখতে পায় এবং সেগুলোকে চিনবো কি করে, কমন কিছু খুব বিষধর সাপ তাদের কথা যদি একটু বলো।
0: দেখো, পৃথিবীতে প্রায় 3000 প্রজাতির সাপ রয়েছে, এবং সেই 3000 প্রজাতির সাপের মধ্যে বিষধর যদি বলো তাহলে কিন্তু মাত্র মেরে কেটে ওই 300 পৌঁছাবে, তার বেশি না।
2: আচ্ছা,
0: মানে দেখতে গেলে প্রত্যেকটা 10টা সাপের মধ্যে তুমি ধরো আশেপাশে 10টা সাপ দেখছো, সেই 10টা সাপের মধ্যে একটা সাপই হচ্ছে বিষধর।
2: আচ্ছা,
0: বাকি 9টা সাপই কিন্তু নির্বিষ।
1: দাদা, এখানে আরো একটা জিনিস, যে মানুষের মধ্যে তো প্রচুর ভুল ধারণা আছে, তুমি এই যে বলছো যে আমরা জানি না কতগুলো প্রজাতির সাপ হয়তো বিষধরই নয়, খুব কম প্রজাতির, তো আরো কি কি রকমের ভুল ধারণা রয়েছে যেগুলো আমরা একদম ছোটবেলা থেকে, সেটা গ্রামাঞ্চলে বলো বা শহরাঞ্চলে, প্রচুর মানুষ বিশ্বাস করেন এবং যেগুলো হয়তো কোথাও গিয়ে একটু নতুন করে সচেতনতা পাওয়াটা দরকার, সবারই থাকা দরকার।
0: দেখো, প্রচুর ভুল ধারণা রয়েছে, মানে বেশিরভাগ ধারণাগুলোই হচ্ছে সাপ সম্পর্কে ভুল ধারণা মানুষ জানে বোঝে, এবং আমি এই বিষয়ে আমি সরকারের কাছেও একটা বার্তা রাখবো যাতে এই ভুল ধারণাগুলো কাটানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়। কারণ হচ্ছে, আমরা বিভিন্ন পাঠ্যপুস্তকের মধ্যেও আমরা অনেক সময় দেখি যে ভুল তথ্য লেখা থাকছে, এমনকি বিএড লেভেলের যে সমস্ত পাঠ্যপুস্তক রয়েছে তার মধ্যেও অনেক ভুল তথ্য লেখা রয়েছে। তো এগুলোকে একটু রেক্টিফাই করার দরকার, হয়তো এগুলো দীর্ঘদিন ধরে রেক্টিফিকেশন হয়নি তাই ওই একইভাবে প্রিন্টিং হয়ে আসছে। যেরকম আমি তোমাকে কিছু কিছু কথা বলি, যে সাপ হয়তো তোমার হাতে বা পায়ে কোথাও কামড়ালো, কামড়ানোর পর মানে প্রাথমিক চিকিৎসা হিসেবে একটা পয়েন্ট থেকে যে সেই জায়গায় পাশে নাকি চিরে দিতে হয়, ব্লেড দিয়ে চিরে সেই জায়গা টিপে রক্ত বার করে দিতে হয়, তাহলে নাকি ওই বিষ রক্তটা নাকি বেরিয়ে যায়,
1: আরো ক্ষয়ক্ষতি হবে,
0: আরো ক্ষয়ক্ষতি হয়ে যাবে
1: সেটাই।
0: হ্যাঁ, এটা যদি তোমার রাসেলস ভাইপার হয় তাহলে সেই জায়গাটা গ্যাংরিং হয়ে যাবে, মানে পচে যায়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, এই যে আমার এই আঙুলটা তোমরা তো দেখতে পাচ্ছ, এই আঙুলটা পুরোই পচে গেছিল। এটা এই জায়গা থেকে, এখানে শুধু আমার হাড়টা ছিল, আমার এই আঙুল তো বাদ যেতই, আমাকে আমার যে শক্তিনগর জেলা হাসপাতাল সেখান থেকে বলেছিল এই লেফট হ্যান্ড পুরোটাই বাদ যাবে, এতটা ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছিল, এই আমার এই পায়ের মতো ফুলে গেছিল হাতটা।
2: এই কাণ্ডটির জন্য কোন স্পেসিফিক সাপটি দায়ী ছিলেন?
0: রাসেলস ভাইপার,
1: মানে বাংলায়
0: চন্দ্রবোড়া,
1: মানে খুব পরিচিত একটি সাপ যেটা আমরা প্রায় দেখতে পাই, একটু সরু।

0: হয়?
1: না না না না না,
0: ওই সাপটি
1: না না না, চন্দ্রবোড়া মোটা হয়।
0: ও আচ্ছা।
1: এবং গায়ে চোখের মতো,
0: এই দেখেছো দেখেছো তো, আমি সাপ চিনি না, আমি একদম চিনি না, আমি শুধু দেখতেই চিনি।
2: সেইজন্য আমি জিজ্ঞেস করেছিলাম যে কোন সাপগুলো আমাদের একটু চিনে রাখা উচিত।
1: একটু একটু মোটা টাইপের হয়, ওকে। এবং প্রচন্ড প্রেসার কুকারে সিটির মতো আওয়াজ দেয়, যে আওয়াজটা তোমাকে শোনানো হয়েছিল প্রোগ্রামের ফার্স্টে, ওটা রাসেলস ভাইপারের সাউন্ড ছিল। তো ওইরকম মানে প্রেশার কুকারের মতো প্রচন্ড জোরে জোরে সাউন্ড করে, মানে ওর কাছাকাছি চলে গেলে ও ওটা সতর্ক করে, যে তুমি আমার রেঞ্জে চলে এসেছো, দূরে যাও আমার থেকে। ওটা সতর্ক বানিয়ে দেয়, যদি তুমি তাও যদি সতর্ক না হও তখনও একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে বসিয়ে দেয়।
2: বেশ, রাসেলস ভাইপারের ইয়ে তো আমরা দেখতে পাচ্ছি, কাণ্ডটি তো। কিন্তু আমাকে আর একটা কথা বলো, যে যেটা উনি বললেন ওই যে কালাচ,
1: কালাচ
2: সেটাকে আমরা চিনব কি?
1: কালাচ সাপ হচ্ছে আমাদের শুধু ভারতবর্ষ না, গোটা এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বেশি মানুষকে মেরে ফেলে।
2: ওকে।
1: আমার নিজের অনেক আত্মীয়ও মারা গেছে, সেটা অবশ্য বহু বছর আগে। তো ব্যাপারটা কি হয় বলি, কালাচ সাপ হচ্ছে নিশাচর সাপ।
2: আচ্ছা।
1: খুব বড় হয় না,
2: ঠিক,
1: ম্যাক্সিমাম 2.5 থেকে 3 ফুট, মানে অ্যাভারেজ লেন্থ। পুরো কালো রঙের হয় এবং কালো চকচকে হয় এবং গায়ে সাদা সাদা স্ট্রাইপ থাকে।
2: আচ্ছা।
1: কখনো সেটা জুড়াই জুড়াই আংটির মতো থাকতে পারে বা সিঙ্গেল সিঙ্গেল স্ট্রাইপও থাকতে পারে।
2: বেশ।
1: ওর কোনো ফনা হয় না, মানে প্রচলিত আমরা যে ফনা দিয়ে যে সাপকে চিনি, কোনো ফনা নেই। সাপটার কোনো আওয়াজ নেই, কোনো গর্জন নেই, একদম সাইলেন্ট সাপ। ও শুধু রাত্রিবেলাতেই বেরোয়। এবং রাত্রিবেলায় কি হয়, গ্রামে গঞ্জে সারাদিন ধরো মানুষ মাঠে ঘাটে পরিশ্রম করে, তারপরে এসে কারেন্ট ফারেন্ট থাকে না, মাটিতেই শুয়ে পড়ে, মাদুর ফাদুর কিছু একটা পেতে খালি গায়ে মাটিতে হয়তো শুয়ে পড়ে।
2: আচ্ছা।
1: গরমের মধ্যে।
2: হ্যাঁ হ্যাঁ। আর আমরা দেখতেই পাই
1: কালাচকে, মানে কমন ক্রেটকে আমরা মিড নাইট স্নেক বলি। ও রাত্রিবেলায় বেরিয়ে এসে, ধরো একটা মানুষ খালি গায়ে শুয়ে আছে, ওই বডির ঠান্ডাটা নিতে খুব পছন্দ করে। ও কি করে, পিঠ বরাবর বা পা বরাবর চুপচাপ শুয়ে থাকে।
0: এবার
1: বাইট করে না,
2: যদি মানুষটা নড়াচড়া করে।
1: এইবার দেখো, ও মাঝে মধ্যে হয়তো একটু নড়ছে, এবার তোমার গায়েও হয়তো ঠান্ডা লাগছে, হ্যাঁ একটু সুসুম করছে কিছু একটা, তখন কি হলো, হয়তো ঘুমের ঘরে, তুমি তো ঘুমের মধ্যে আছো, হয়তো পাশ ফিরে শুলে।
0: আচ্ছা।
1: এবার পাশ ফিরতে গিয়ে কি হয়, ও চাপ খেয়ে যায়,
0: স্বাভাবিকভাবে ও
1: তখনও বাইটটা করবে,
0: বাইট করবেই।
1: আর ম্যাক্সিমাম কেসগুলো কি হয়, ও যখন বাইট করে তখন অন্ধকারের মধ্যেই ধরো হলো,
2: ঠিক,
1: এর বিষের মধ্যে কোনো জ্বালা যন্ত্রণা সৃষ্টিকারী কোনো কম্পোনেন্ট নেই। মানে অন্যান্য সাপে কামড়ালে তোমার যেরকম প্রচন্ড জ্বালা যন্ত্রণা হয়, জায়গাটা ফেটে যাবে, জ্বলবে, শরীরে রিঅ্যাকশন স্টার্ট হয়ে যাবে, এর কি হবে, প্রথম 2-3 ঘন্টা কোনো রিঅ্যাকশনই হবে না,
0: মানে
1: বোঝাই যাবে না। অনেক ক্ষেত্রে তো এরকম পেশেন্টের মানে পোস্টমর্টেম করে দেখা গেছে কোনো বাইট মার্ক নেই, কোনো কাট মার্ক নেই, পোস্টমর্টেম করে ধরা পড়েছে যে নিউরোটক্সিন এফেক্ট। ঠিক আছে। তো এতটাই সূক্ষ্ম দাঁত, জ্বালা যন্ত্রণা হয় না, এই কারণে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট কামড় খাওয়ার পরেও মশা কামড়েছে বলে
0: বুঝতে পারে না,
1: ওইভাবেই শুয়ে থাকে
0: এবং সেই রিঅ্যাকশন থেকে পেশেন্ট মারা
1: ঘুমের ঘরেই মারা যায় ম্যাক্সিমাম কেসগুলো। এই কারণে এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বেশি মানুষকে ঘুমের ঘরে মেরে দেয় এই কমন ক্রেট বা কালাচ।
2: আর একটা খুব বিষধর সাপ, আমি নামটা জানি তাই আমি তোমায় এটার ব্যাপারে প্রশ্ন করছি, সেটা হচ্ছে স্পেকটেকল কোবরা, মানে যেটা গোখরো। এটা কি বাবা, আমিও জানি,
0: আমি ভাবছিলাম মনে মনে,
1: এটা চেনার খুব সহজ উপায়। এটা আমরা সাপুরিয়া থেকে শুরু করে অনেকের কাছে এই সাপটা দেখি। ফনা থাকে একটা।
2: আচ্ছা, একদমই,
1: মানে এটা খুব কমন একটা বিষয় কিন্তু। ফনা থাকে, হুড ধরে থাকে এবং হুডের পিছনে একটা ইউ বা ভি শেপের একটা মার্ক থাকে। তো সেই মার্ক দেখে আমরা স্পেকটিকেল কোবরাটাকে কিন্তু আইডেন্টিফাই করতে পারি।
2: আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আর এরকম কোনো নাম কি মাথায় আসছে যেটা আমাদের সত্যি সত্যি খুব সতর্ক থাকা উচিত যেগুলো থেকে?
1: আমাদের যদি তুমি পশ্চিমবঙ্গের কথা বলো, পশ্চিমবঙ্গে বিষধর সাপগুলোর মধ্যে এক হচ্ছে কমন ক্রেট, যেটাকে কালাচ সাপ বলা হয়, নিশাচর সাপ, এটা থেকে সতর্ক থাকা উচিত।
2: আচ্ছা।
1: স্পেকটিকেল কোবরা, গোখরো সাপ,
2: আচ্ছা,
1: এটা থেকে সতর্ক থাকা উচিত।
2: হ্যাঁ।
1: একটা আছে মনোক্লেট কোবরা, যেটাকে কেউটে বলা হয়,
2: ঠিক,
1: দেখতে ওই গোখরোর মতনই হয়, শুধু হুডের পিছনে মার্কিংটা একটা ও টাইপের থাকে, গোল গোল শেপ থাকে।
2: ওকে।
1: ওটা একটু জলের মধ্যে থাকতে বেশি পছন্দ করে, মানে যেখানে একটু ওয়েট ল্যান্ড টাইপের, আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, মেদিনীপুর, এই সমস্ত এরিয়াগুলো থেকে প্রচুর কেউটে সাপের কল আসে। নদিয়া মুর্শিদাবাদ থেকে আসে না, ওদিকে নেই কেউটে সাপ। আর বলতে পারো শাখামুটি সাপ, ব্যান্ডেড গ্রেট।
2: আচ্ছা।
1: এটা একটা ভীষণ উপকারী সাপ।
2: উপকারী বলতে,
1: উপকারী বলতে এ কি করে, এ হচ্ছে বিষধর সাপগুলোই হচ্ছে এর প্রধান খাদ্য, মানে চন্দ্রবোড়া ধরে খেয়ে নেয়।
2: আচ্ছা।
1: কালাচ সাপ ধরে খেয়ে নেয়, গোখরো সাপ ধরে খেয়ে নেয়।
2: বলছো কি, তার মানে এই বিষধর সাপগুলোকে আরেকটা অন্য সাপও খেয়ে নিতে পারে,
1: মানে উপরওয়ালা সবই তৈরি করে দিয়েছে।

0: মানে সব কন্ট্রোল করা সিস্টেম উনিই তৈরি করে দিয়েছেন, কিন্তু আমরা কি করেছি, মাঝখান থেকে গন্ডগোল করে ফেলেছি। এই ব্যান্ডেড ক্রেট বা শাঁখামুটি সাপটা দেখতে খুব সুন্দর হয়, দাঁড়াশের মতো বড় বড় হয়, লম্বা আর হলুদ কালো ব্যান্ড ব্যান্ড হয় দেখতে।
1: আচ্ছা,
0: এটাও নিশাচর, কিন্তু চোখে পড়ে খুব, ওই যে হলুদ কালো যে একটা শাইনি একটা কালার বডি কালারের জন্য, আর দেখতে বিরাট বড় হয়, তো ওই কারণে মানুষ চোখে পড়েছে বিরাট, মেরেও ফেলেছে বিরাট। আজকে শাঁখামুটি সাপ বিপন্ন, খুব কম রেস্কিউ করি, হয়তো 20টা রেস্কিউ বা 30টা রেস্কিউর মধ্যে একটা হয়তো ব্যান্ডেড ক্রেট পাওয়া যেতে পারে। যেহেতু শাখামুটি কমে গেছে, তাই অন্যান্য বিষধর সাপগুলো একধারে কিন্তু বেড়ে যাচ্ছে, বিশেষ করে রাসেলস ভাইপার সাপটা আজকে একটা বিরাট বড় একটা আতঙ্ক তৈরি হয়েছে, প্রচুর পরিমাণে বেড়ে গেছে।
1: বুঝতে পারছি। তো যাই হোক, আজকের গল্পে শিপর্ণা, আমার কিন্তু কিরণের হাত পা কিরণ ঠান্ডা হয়ে যাচ্ছে।
2: এইটা একটা ব্যাপার যে মানে দাদা এমন ভাবে গল্পগুলো বলছে, দাদা অবলীলায় বলছে, এবং দাদার যে এত বড় অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটার কথাও দাদা এখন হাসতে হাসতে বলছে আমাদের সামনে স্টুডিওতে বসে।
1: মানে কি অদ্ভুত লাগছে,
2: সত্যি তাই,
1: এরকম হয়, মানে এরকম মানুষ আমাদের আশেপাশেই হয়তো রয়েছে, একটু চোখ ফিরে দেখলে দেখা যায় যে যারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে হলেও কখনো কখনো আমাদের ভালোর জন্য অনেকটা দূর এগিয়ে গেছে, হয়তো মানুষ সচেতন করার জন্য। তো দাদা, শেষ যেহেতু পর্ব আমাদের একদম অনুষ্ঠানের, তাই একটু একটা একটা কোনো দারুণ একটা রাউন্ড আমাদের রয়েছে, আমাদের কাছে র্যাপিড ফায়ার রাউন্ড, তো সেটা শুরু করব। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, র্যাপিড ফায়ার রাউন্ডে স্নেক রেস্কিউ, মানে স্নেক রেস্কিউয়ার যদি তুমি না হতে তাহলে কোন পেশা বেছে নিতে?
0: দেখো, পেশায় কিন্তু আমি অলরেডি আছি, আমি একজন শিক্ষক, প্রাথমিক শিক্ষক।
2: আচ্ছা আচ্ছা, হ্যাঁ,
0: তো হয়তো ওটাই করতাম যদি স্নেক রেস্কিউ না করতাম।
2: আচ্ছা, এখনো পর্যন্ত সবথেকে কঠিন রেস্কিউ কোনটা?
0: আমাদের বেশিরভাগ রেস্কিউগুলোই টাফ হয়, মানে হয়তো খোঁড়াখুঁড়ি করতে হয়, ভেতরে হয়তো ডিম দেখা গেছে, ডিম দেখে ফোন করেছে, এবার সেখানে খুঁড়তে গিয়ে হয়তো মা সাপ, বাবা সাপ, এবং হয়তো আমরা মনে আছে চাপড়াতে গেছিলাম একটা উদ্ধার কার্যতে, এবং সেখানে সারাটা দিন আমাদের লেগেছিল, প্রচুর খোঁড়াখুঁড়ি করতে হয়েছিল, অল টোটাল 50 থেকে 55 খানা ডিম উদ্ধার করেছিলাম, এবং 2 খানা গোখরো সাপ উদ্ধার করেছিলাম বড়, এবং কিছু বাচ্চা উদ্ধার করেছিলাম। তো
1: ফুল ফ্যামিলি ছিল,
0: ফুল মানে একটা ফ্যামিলি না, ওখানে দুটো ফ্যামিলি, মানে দুটো ডিমের থোকা ছিল ওখানে।
1: আচ্ছা,
0: এবং সবই ওরকম কোবরা ছিল, মানে ওইখানে কিন্তু মানুষ লিটারেলি বাস করছিল, ওই মেঝেতে মানুষ খাওয়া দাওয়া করতো, ঘুমাতো, সেই মেঝে ঘুরে আমরা কিন্তু এই একটা সারাদিন ধরে উদ্ধার করে, মানে এতগুলো আমরা
2: তার মানে তার
0: উদ্ধার করেছিলাম,
2: মেঝের নিচে ওরা নিজেদের থাকার জায়গা তৈরি করে
0: নিয়েছিল। অ্যাকচুয়ালি সাপ তো তৈরি করে না, মানে ইঁদুরের গর্তে ওরা বাসা বাঁধে। তো কঠিন উদ্ধার কার্য এরকম অনেকই হয় আমাদের।
1: বুঝতে পেরেছি।
2: তো কোনটা সামলানো বেশি ডিফিকাল্ট, যে সাপটাকে রেস্কিউ করতে গেছো ধরা পড়েছে, নাকি এই যে উত্তেজিত জনতা যারা এক্সাইটেড প্রচন্ড?
0: কখনো কখনো দুটোই হয়, আবার কখনো কখনো দুটোই খুব ইজি হয়ে যায়।
1: বুঝতে পারছি। আচ্ছা, শেষ প্রশ্ন আমার আরেকটা, সেটা হচ্ছে যে এই যে এতগুলো রেস্কিউ করেছো তুমি অলরেডি, এবং শুধুমাত্র সাপ নয় বিভিন্ন রকমের প্রাণী, সেক্ষেত্রে কোন প্রাণীটা বা কোন স্পেসিফিক সাপটার কথা বলবে যেটা এখন অবধি, মানে ওই রেস্কিউ কার্যটা যদি মনে আসে আর কি, যে হ্যাঁ একটু টেনশন তো হয়, ওই জায়গাটাতে একটা টেনশন ছিল?
0: সেটা বলতে পারো, রাসেলস ভাইপার উদ্ধার করতে গিয়েই আমাদেরকে মানে বেশি সতর্ক থাকতে হয়, কারণ চন্দ্রপোড়া সাপটা এমন একটা সাপ যে সাপটা টোটালি আনএক্সপেক্টেড, মানে ও 3 থেকে 4 ফুট জাম্প করেও বাইট করে দিতে পারে, হঠাৎ করে চুপচাপ থাকতে থাকতেও হঠাৎ করে অ্যাগ্রেসিভ হয়ে মিলি সেকেন্ডে বাইট করে দিতে
2: পারে,
0: ওকে একদমই প্রেডিক্ট করা যায় না। হ্যাঁ, মানে যদি কোনো সাপকে দেখে মনে হয় যে না এটা একটু শান্ত প্রকৃতি, পরক্ষণে ও এমন মুড দেখিয়ে দেবে, এমন ও তার অ্যাটিটিউড দেখিয়ে দেবে, মানে আমাদের ভুল ধারণা থেকে
2: সতর্ক থাকতে হচ্ছে তোমাদের সবসময়।
0: একদম, রাসেলস ভাইপার রেস্কিউ করতে গিয়ে আমাদের 110% অ্যাটেনশন ওদিকে রাখতে হয় ফুললি, একদম।
1: আচ্ছা, আমার একটা লাস্ট কোয়েশ্চেন আছে শিপর্ণা, তুমি নিশ্চয়ই করবে, আমি তার আগে ছোট্ট করে সেরে ফেলি আমার প্রশ্নটা আগে। হ্যাঁ, প্লিজ। সেটা হচ্ছে যে যেহেতু স্পেকটেকল কোবরা তুমি বললে, যেটাকে মানে যার ইংরেজি নাম মানে গোখরোর ইংরেজি নাম, আমার বক্তব্য হচ্ছে যে কিং কোবরা আর স্পেকটেকল কোবরা
2: দুটোর মধ্যে পার্থক্য কি,
1: পার্থক্য
2: এটা আমারও খুব জানার ইচ্ছে,
1: এবং চিনবো কিভাবে?
0: কিং কোবরা আকারে অনেক বড় হয়, 10 থেকে 12 ফুট এরকম লম্বা হয়,
1: বেশ,
0: আর স্পেকটেকল কোবরা অ্যাভারেজ 4 থেকে 5 ফুট হয়।
1: আচ্ছা,
0: আর কিং কোবরা আমাদের এইদিকে নেই, আমাদের মানে দক্ষিণবঙ্গে তো একদমই নেই, সুন্দরবনের দিকে কিছু আছে, পুরুলিয়া ঝাড়গ্রামের ওই জঙ্গলের দিকে কিছু আছে, সামান্য কিছু আছে, আর বাকি সব আছে জলপাইগুড়ি।

0: ওই সমস্ত ডুয়ার্স উত্তরবঙ্গে ডুয়ার্সের ওই সমস্ত চা বাগান এরিয়াগুলোতে ওই সমস্ত দিকে কিছু কিংকবরা পাওয়া যায়। এবং কিংকবরা তুমি দেখেই বুঝতে পারা যাবে ওর নাম কিং এমনি এমনি হয়নি, ওর সাইজের জন্য ওর বিহেভিয়ারের জন্য চট করে মানুষকে অ্যাটাক করে না,
1: একটু রাজকীয় বিহেভিয়ার, রাজকীয় বিহেভিয়ার, সেই জন্য কিংকবরা কথা
0: ও চট করে মানুষকে বাইট করে, অ্যাটিটিউড আছে ওর, একটা দারুণ একটা অ্যাটিটিউড আছে। তো মানে ও প্রায় 3-4 ফুট হাইট নিয়ে ও হুড নিয়ে দাঁড়িয়ে যাবে,
1: এটা আমরা সবাই অনেকেই,
0: এবং মানুষকে ভয় দেখায় ওই একটা প্রচন্ড একটা হিসিং সাউন্ড করে, এবং ওর ওই আকার দিয়ে, ওই রাজার মতো যে আকার, সে আকার দিয়েই ভয় দেখায়, ওই ভয়েই মানুষের অবস্থা খারাপ হয়ে যায়, তখন ওর মতো সাইড করে
1: চলে যায়। হ্যাঁ, সাধারণ মানে,
0: কারণ কিংকবরা নিজেও জানে যে ও যদি একটা মানুষকে বাইট করে সেই মানুষের বাঁচার কোনো সম্ভাবনা নেই বললেই চলে, কারণ ওর ভেনম এতটা থাকে,
1: খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়,
0: একবার কামড়ে যে বিষ ঢালবে সেই বিষে মানে 20-25টা মানুষ মরে যাবে।
1: আচ্ছা,
0: এতটা কোয়ান্টিটিতে ও ভেনমটা ছাড়ে, বিরাট বড় সাপ তো,
2: একটা মানুষের মানে মারা যাওয়ার জন্য আর কি, একদম
0: মাত্র 12 মিলিগ্রাম তোমার বিষ দরকার হয় নিউরোটক্সিন, যেটা স্পেকটিকল কোবরার লাগে।
2: ওকে,
0: তো সেখানে তো মানে স্পেকটিকল কোবরাই ধরো প্রায় 30-40 মিলিগ্রাম বিষ ঢেলে দিতে পারে এক একটা বাইটে, আর কিং কোবরা ভাবো ধারণার বাইরে,
1: মানে তার মানে এটা বোঝাতে হচ্ছে যে আমি সাপ দেখলে প্যানিক করব না,
0: তাদেরকে
1: খবর দেওয়া পুরো বিষয়টাতে। তো একদম শেষ প্রশ্ন দাদা, আজকে আমাদের আর একটুখানি সময় বাকি, তো তোমার কেমন লাগলো এই এতক্ষণ আড্ডা দিয়ে যদি বলো?
0: খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো এইভাবে, মানে আমিও কোনোদিনও এক্সপেক্ট করিনি যে আমার মতো এরকম ক্ষুদ্র মানুষকে তোমরা যে ডাকবে। হ্যাঁ, আমি সত্যিই ভীষণ সম্মানিত বোধ করছি, এবং যেটা আমি বললাম যে অলরেডি মানে আমরা ছোট থেকে রেডিও শুনি, এবার আমার ভয়েসও যে মানুষে শুনবে এটা সত্যিই অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও এইভাবে এগিয়ে যাও, কাজ করো,
2: পালা
1: আজকে মোটামুটি শেষ। দেবজিৎ শ্রীপর্ণা ছিল এবং অবশ্যই আমাদের সঙ্গে ছিলেন ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার শাশ্বত ঘোষ, দাদাকে অনেক ধন্যবাদ। তবে এবার টাইমটা চলছে বিশ্বকাপ, চলছে ফুটবল বিশ্বকাপ, উত্তেজনা চারিদিকে, আর যুববাণী তোমার জন্য রোজ নিয়ে থাকছে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ রইল তোমার জন্য এক্ষুনি।
3: নকআউট পর্বের উত্তেজনা এখন হাই ভোল্টেজ হয়ে গেছে, আজ মাঠে যে 3-3 নকআউট ম্যাচ হয়ে গিয়েছে আর সেখানে 4 ঊর্ধ্বশ্বাস ড্রামা ঘটে গেছে, তা দেখার পর সমস্ত ফুটবল ফ্যানদের হার্টবিট আলাদাই লেভেলে পৌঁছে গেছে, তা বলাই বাহুল্য। আর বিশেষ করে আজকে রাতটা ইউরোপিয়ান জায়ান্টদের জন্য দুঃখের রাত ছিল, আর সেই সমস্ত ম্যাচের একদম ইন ডিটেলস অ্যানালিসিস নিয়ে আমি চলে এসেছি ঋত্বিক তোমার সঙ্গে আজকে রাউন্ড আপে। শুরুতেই কথা বলা যাক সেলসাওদের ম্যাচটা নিয়ে, যেখানে মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং আমাদের এশিয়ান জায়ান্ট জাপান। ম্যাচের শুরুটা কিন্তু ব্রাজিল ফ্যানদের জন্য বেশ কঠিন ছিল, কারণ প্রথম অর্ধেই ব্রাজিল 1-0 পিছিয়ে পড়ে, যেখানে জাপান কাউন্টার অ্যাটাক করে মাঝমাঠ থেকে এক দূরপাল্লা শট দিয়ে 1-0 এগিয়ে যায়। কিন্তু সেকেন্ড হাফে ব্রাজিলের ম্যানেজার কার্লোস অ্যানচেলোত্তি দেখিয়ে দিল যে ওয়াই হি ইজ দ্য বস অ্যান্ড ওয়াই হি ইজ দ্য ডন। সেকেন্ড হাফে তার মাস্টার ক্লাস ট্যাকটিক্সে ব্রাজিল তার খোলস ছেড়িয়ে বেরিয়ে মারাত্মক হাই প্রেসিং ফুটবল খেলতে শুরু করে আর জাপানের ডিফেন্সকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। প্রথমে ক্যাসিমেরো তার দুর্দান্ত এক হেডারে গোল করে ম্যাচে 1-1 সমতায় ফেরান। তারপর থেকে ব্রাজিল অ্যাটাক করে গেছিল আর সেই অ্যাটাক কোনোভাবে ডিফেন্স করে যাচ্ছিল জাপান, কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাচের একদম শেষ মিনিটে মার্শিয়ালির ম্যাজিক ঘটিয়ে দিলেন, তার বিশ্বমানের গোলে 2-1 ব্যবধানে জয় ছিনিয়ে নিল ব্রাজিল, আর এরই সঙ্গে জাপানের আবার স্বপ্ন ভঙ্গ হলো, কারণ আজ পর্যন্ত জাপান কিন্তু ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে নকআউটের ম্যাচে একটা ম্যাচও জিততে পারেনি। এরপরেই আসা যাক আজ রাতের সবচেয়ে বড় অঘটন, যেটা ঘটলো জার্মানি বনাম প্যারাগুয়ে ম্যাচে। ম্যাচের ফার্স্ট হাফেই 1-0 খেয়ে জার্মানি রীতিমতো ব্যাকফুটে চলে গিয়েছিল। প্যারাগুয়ে

0: প্রথমে লিড নেওয়ার পর কিমিচ মুসিয়ালা অনবরত চেষ্টা করলেও 90 মিনিট পর্যন্ত সেইভাবে খেলা খেলতে পারেনি। তবে সেকেন্ড হাফে তারা গোল শোধ করে এক একে চলে এসেছিল। তবে পুরো 90 মিনিট যেইভাবে খেলেছে সেটা জার্মানির খেলার ধরন ছিল না। এরপরে যখন খেলা এক্সট্রা টাইমে চলে যায়, 117 মিনিট ছিল, সেখানে তেরের এক অসাধারণ হেডারে গোল হয়। তবে দুর্ভাগ্য এটাই যে সেই গোল অফসাইডে বাতিল হয়ে যায়, আর তারপরেই জার্মানিকে পেনাল্টি শুট আউটে যেতে হয়, আর সেইখানে খেলা
1: প্যারাগুয়ে
0: জিতে নেয়। ম্যানুয়েল নয়্যার অসাধারণ সেভ করেছিল ঠিকই, তবে পানামা কিন্তু শেষ হাসি হাসলো। জার্মানি আবারও 2014 বিশ্বকাপ জেতার পর ওয়ার্ল্ড কাপে তারা তাদের রং এলে ধরতে পারলো না। এরপরেই যেই ম্যাচটা ঘটলো, যেটা হচ্ছে নেদারল্যান্ডস বনাম মরক্কোর ম্যাচ, যা ছিল পিওর নেল বাইটিং থ্রিলার। ম্যাচের শুরুতেই দুর্দান্ত অ্যাটাক করেছে মরক্কো, আর সেখানেই কিন্তু এক গোলে লিড নিয়ে নেয়। তবে ডাচরাও কিন্তু কম যায় না, গ্যাকপোর গোলে সেকেন্ড হাফে কিন্তু নেদারল্যান্ডস এক এক করে সমতায় ফিরে আসে। এরপর পুরো 120 মিনিট পর্যন্ত নেল বাইটিং ম্যাচ চলেছে, কখনো নেদারল্যান্ডস অ্যাটাক করছে কিংবা কখনো মরক্কো অ্যাটাক করছে, কিন্তু স্কোর লাইন এক এক ছিল, একটুও বদলায়নি। তবে শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণ করার জন্য এখানেও আবার পেনাল্টি শুটআউট হয়। এইখানে পেনাল্টি শুটআউটে মরক্কো এবং নেদারল্যান্ডস দুটো টিমের মধ্যে কম্পিটিশন চলছিল যে কে সবথেকে বাজে পেনাল্টি শুটআউট করবে, আর সবথেকে বাজে পেনাল্টি শুটআউট করলো নেদারল্যান্ডস, আর সেই কারণে মরক্কো এই ম্যাচ জিতে গেল। মরক্কো কিন্তু এইবার আবার আরেকটা জায়ান্টসকে হারিয়ে দিল। আর তোমাদের সবার প্রথমে বলেছিলাম যে মরক্কো কিন্তু জায়ান্টস কিলার। লাস্ট ইয়ারেও পর্তুগাল স্পেনকে হারিয়েছিল, এই বছরও কিন্তু তারা নেদারল্যান্ডসকে নকআউটে হারিয়ে দিয়ে তাদের যাত্রা শুরু করে দিয়েছে। আর এইবার দেখার বিষয় যে মরক্কো রাউন্ড অফ 16-এ কাকে হারায়, আর ব্রাজিল রাউন্ড অফ 16-এ পৌঁছে গেছে আর অপেক্ষা করছে নরওয়ে কিংবা আইভরি কোস্টের জন্য। তোমার কি মনে হয় যে আজ ব্রাজিল জিতলো সেখানে কার্লোস আনচেলত্তির স্ট্র্যাটেজির কতটা ভূমিকা ছিল? আর নেদারল্যান্ডস এবারের মতো ব্ল্যাক হর্স থেকে গেল, তারা কিন্তু সেই তকমাটা এইবারও তুলতে পারলো না। আজকের মতো রাউন্ড আপ এইটুকুই, এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি ঋত্বিক। টিল দেন কিপ লাভিং ফুটবল।
2: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

0: শেষ হলো যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন শ্রীপর্ণা পাল এবং দেবজিৎ অধিকারী। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন শুনুন নজরুল গীতি, শিল্পী নবনীতা মণ্ডল।

0: নজরুলগীতি শুনলেন নবনীতা মণ্ডলের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
2: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
3: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন শুনুন প্রচলিত লোকগীতি, শিল্পী সৌমিক দাশ।

0: প্রচলিত লোকগীতি শুনলেন সৌমিক দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
2: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
3: দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গ্রামীণ সংবাদ।
4: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুভ্রা চক্রবর্তী। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনের বিধ্বংসী আগুন এখনও পুরোপুরি নেভেনি। পাইপলাইনের দুদিকের ভালভ বন্ধ করা হলেও লাইনে থাকা অতিদাহ্য ন্যাপথার কারণে আগুন এখনও জ্বলছে। আগেই জানানো হয়েছে আজ ভোরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপলাইনে থাকা ন্যাপথা লিক করে আগুন ধরে যায়, নিমেষে তা ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন ঝলসে গিয়ে গুরুতর জখম হয়েছেন। স্থানীয় মতে আহতের সংখ্যা অনেক বেশি হলেও এখনও পর্যন্ত সরকারিভাবে 11 জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধার করে প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি জটিল হওয়ায় কয়েকজনকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন 9 জনের মধ্যে 7 জনকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। হাসপাতালে তাদের দেখতে যান হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলি। তিনি বলেন, দমকল কেন্দ্র কাছে থাকায় এই অগ্নিকাণ্ডে দ্রুত ব্যবস্থা নেওয়া গেছে। হলদিয়া মহকুমা হাসপাতালে অগ্নিদগ্ধ মানুষজনদের দেখতে যান মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি বামদেব গুছাইত। পর্যাপ্ত বৃষ্টির অভাবে মুর্শিদাবাদে জেলা জুড়ে কৃষিকাজে সংকট দেখা দিয়েছে। কিছুদিন ধরে জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তা চাষাবাদের ক্ষেত্রে অপর্যাপ্ত। হরিহরপাড়া, বহরমপুর, বেলডাঙ্গা 1, নওদাও ডোমকল ব্লকের বিস্তীর্ণ এলাকায় মৌসুমি আনাজের ক্ষেত বৃষ্টির অভাবে শুকিয়ে যাচ্ছে। অন্যদিকে জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকা পাট চাষের জন্য জাঁক দেওয়ার পর্যাপ্ত জল না থাকায় পাট চাষিরা পড়েছেন সংকটে। হিমালয় সন্নিহিত 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকলেও আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ছাড়টন্ডু মেজপাড়া বস্তি এলাকায় বজ্রপাতে একটি হাতির মৃত্যু হয়েছে। জানা গেছে ডুয়ার্সের ওই বস্তি এলাকায় রবিবার বিকেলে বৃষ্টির সময় একটি হাতি ওই এলাকায় ঢুকে পড়ে। অনুমান করা হচ্ছে বজ্রপাতেই সেটির মৃত্যু হয়েছে। বনকর্মীরা হাতিটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার নারায়ণপুর ফেরিঘাটে আজ সকালে একটি ফিশিং ট্রলারের ধাক্কায় 3টি খালি যাত্রীবাহী নৌকো নদীতে ডুবে গেছে। সকাল 9:10 মিনিটে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের দাবি, ট্রলারটির যান্ত্রিক ত্রুটির জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ঘাটে বাঁধা 3টি নৌকোয় ধাক্কা।

0: আর ধাক্কার তীব্রতায় নৌকোগুলি ভেঙে নদীতে তলিয়ে যায়। এখনও পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের খবর নেই। উত্তরবঙ্গের মোহিতনগরে উদ্ভাবিত উন্নত মানের সুপারি বীজ এখন সারা দেশেই জনপ্রিয় হয়ে উঠেছে। সাধারণ সুপারি গাছের তুলনায় কম উচ্চতাযুক্ত এবং মাত্র চার বছরের মধ্যেই ফলন শুরু হওয়ায় এই বীজের জনপ্রিয়তা বাড়ছে। একটি পূর্ণবয়স্ক গাছ থেকে 20 কেজিরও বেশি সুপারি পাওয়া যায়। মাত্র 15 টাকায় অনলাইনে এই গাছের চারা সংগ্রহ করা যাচ্ছে। কম খরচে বেশি লাভের আশায় এই সুপারি বীজ এখন কৃষকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। মুর্শিদাবাদের সাগরদিঘিতে পরিচয় লুকিয়ে বাসরত মোহাম্মদ সোহেল নামে এক বাংলাদেশিকে পুলিশ আটক করে শিবিরে পাঠিয়েছে। ধৃতের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জে। 10 বছর আগে বনগাঁর ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে ঢুকে তিনি রাজমিস্ত্রির কাজ করতে মুম্বাইয়ে যান। আজ ঐতিহাসিক হুল দিবস, তাঁরই স্মরণে দিনটি উদযাপিত হচ্ছে। রাজ্য সরকারের হুল দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাঁকুড়ার মুকুটমণিপুর যাচ্ছেন। অন্যদিকে এই উপলক্ষে হুগলি জেলার আরামবাগের গির্জাতলা মোড়ে সিধুকানু মূর্তিতে মাল্যদান করেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, পুরসুরার বিধায়ক বিমান ঘোষ এবং খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘণ্টার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলার বেশিরভাগ জায়গায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলার অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের দু একটি জায়গায় ভারী অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার দু একটি জায়গায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলিতে এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলারই দু একটি জায়গায় ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর থেকে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর।

0: এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান। নিবেদন করছেন তুহিন চট্টোপাধ্যায়।
1: শ্রোতা বন্ধুদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজ আমরা এসেছি হুগলি জেলার ধনিয়াখালি ব্লকের দশঘরা পূর্ব পাড়ায়, যেখানে রয়েছে বেঙ্গল এগ্রিটাস্ট ফার্মার্স প্রোডিউসার কোম্পানি। আমরা সকলেই জানি খেজুরের গুড়, আখের গুড়, এগুলোর সঙ্গে আমরা সকলেই পরিচিত। আজকে যে বিষয়টা আমরা দেখছি বা জানতেও পারছি, যে ধারণাটা আমাদের মধ্যে অনেকেরই ছিল না, আপনাদের মধ্যেও হয়তো অনেকের নেই, সেটি হচ্ছে তরমুজ থেকেও গুড় তৈরি করা যায়। এই বিষয় নিয়ে আজকে এখানে একটি প্রশিক্ষণ শিবির চলছে। এই প্রশিক্ষণ শিবিরের মধ্যেই আমরা যাকে পেয়েছি, রাজ্য সরকারের কৃষি দপ্তরের এগ্রিকালচার ট্রেনিং সেন্টার, এরই জয়েন্ট ডিরেক্টর অভিজিৎ বণিক মহাশয়কে পেয়েছি। ওনার কাছ থেকে আমি প্রথমে আগে জেনে নিই। অভিজিৎবাবু, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
2: নমস্কার। আজকে এই যে প্রোগ্রামটি চলছে সেটি হচ্ছে ডেজির অন্তর্গত, মানে ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন ফাংশনারিজ ফর ইনপুট ডিলার্স ফিল্ড ভিজিট অনুষ্ঠান। এই ফিল্ড ভিজিট অনুষ্ঠানে আমার যে আইডিয়া ছিল সেই ধারণা অনুযায়ী তরমুজ থেকে গুড় করা যায় কিনা সেটা আমরা ভাবছিলাম। গত 2-3 বছর আগে আমি এখানে এসে দেখেছি এখানকার ফার্মার্সদের ডিস্ট্রেস সেল, মানে অর্থাৎ দাম পাচ্ছে না, সে করছে 2 টাকা পিস বা 3 টাকা পিস বা 5 টাকা কিলো, কখনো কখনো আবার কেউ কিনছে কেউ কিনছে না, বড় সাইজের যেগুলো মানে মার্কেটেবল সেগুলোই কিনছে, ছোটগুলো ফেলে দিচ্ছে, যে কি করা যায় স্যার এত প্রোডাকশন হয়েছে। তখন আমি ভাবতে লাগি তরমুজের বাই প্রোডাক্ট কি করা যায় কিছু করা যায় কিনা। আমরা জানি এমনি তরমুজ ড্রিঙ্ক হিসাবে

0: গরমের সময় এমনি কাঁচা খেয়ে নেয়। তো কিছুদিন আগে আমার মা আর কি ভুল করে তরমুজ কাটা একটা গামলা বসিয়ে দিয়েছিল গ্যাসের মধ্যে, লো সিমে।
1: মানে আপনার মাথায় যে প্রথম যে
0: প্রথম
1: চিন্তাটা কোথা থেকে এলো?
0: চিন্তাটা আসলে এইভাবেই আসে, তখন সেই মা বসানোতে গন্ধ পাচ্ছি যে পোড়া পোড়া গন্ধ, গিয়ে দেখি লালচে কালচে ভাব এবং সেটা একটু আঠালো টাইপের হয়ে গেছে, গিয়ে দেখি যে তরমুজের ফ্রিজে ছিল সেটা ভুল করে বসিয়ে দিয়েছে দুধের বদলে। এইটা যখন আমার মাথায় গেল আঠালো ভাব হয়ে গেছে, এমনিতে তরমুজ কাটলে একটু রস লাগলে যে এই চ্যাট চ্যাট করে, এটা মানে সুগার থাকার জন্য, আমি দেখলাম যে একটা আঠালো ভাব, একটু মিষ্টি মিষ্টি টেস্ট লাগছে এবং গুড়ের মতো হয়ে গেছে, যদিও সেখানে পাল টাল ছিল, বীজ ছিল সেগুলো। তো আমার এই মাথায় আসার পর আমি কিছুটা তরমুজ জোগাড় করলাম, তো এগ্রিকালচার ট্রেনিং সেন্টারে সেখানে আমি বানিয়েছি 5টা যে ছোট ছোট তরমুজ, তার মধ্যে সাদা অংশ ছিল এবং লাল অংশ, সাদা লাল দুটো মিশানো একদম মোজাইকের মতো ছিল, সেগুলোকে কেটে তার থেকে রস বের করে ছাকুনি দিয়ে ছেঁকে কাপড়ে ছেঁকে নিয়ে যে রসটা বেরিয়েছিল মোটামুটি 1 লিটারের মতো রস পেয়েছিলাম। এই রসটা নিয়ে যখন আমি জাল দিলাম প্রায় 1.5 ঘন্টা পর আর কি ওখান থেকে গুড় তৈরি হয়ে গেল। 1 লিটার থেকে মোটামুটি 60-70 গ্রাম, ম্যাক্সিমাম 100 গ্রাম এই গুড়টা তৈরি হয়েছে।
1: যে এই যে আপনার মা বয়স হয়েছে, তো তিনি হয়তো দুধ বসানোর জায়গায় গ্যাসেতে তরমুজের দুটো টুকরো গুলোকে বসিয়ে দিয়েছে ভুলবশত, কিন্তু সেখান থেকেই আপনার মাথায় প্রথম এলো যে যখন এটা অন্যরকম ফর্ম ধারণ করেছে, যে তরমুজটা পুড়ে গেছে, তা থেকে কিছু রস বেরিয়েছে এবং আপনি তখন চেকে দেখলেন টেস্ট রয়েছে একটা, তখন এখান থেকেও গুড় তৈরি করে, যে প্রথম যে আপনার মাথায় যেটা এলো সেটা কিন্তু আপনার মায়েরই ভুল
0: মানে কর্ম থেকেই এসেছিল, কিন্তু সেটাকেও একটা ইনোভেশন দেওয়া যায়। তো সেখানে গিয়ে আমি যখন তৈরি করলাম এবং টেস্ট করলাম, সত্যি একদম খেজুর গুড়ের মতো এবং যে টেস্ট এবং তার স্বাদ একই রক্ত।
1: কিন্তু আজকে আপনি এই যে নতুন প্রযুক্তি এবং সেটা মানুষকে শেখানোর চেষ্টা করছেন যদি তারা করতে পারে, এটা কি আপনি যে হায়দ্রাবাদের যে ট্রেনিং হচ্ছে হায়দ্রাবাদের ম্যানেজার
0: থেকে বলেছেন যে একটা
1: আপনি ওদেরকে জানালেন
0: স্টোরি? হ্যাঁ, আগের দিনই আমার সঙ্গে কথা হয়েছিল যে আপনি আর কি দেখাতে চান, তা আমি বললাম যে এরকম আমি সামনের দিন তরমুজ আমি জোগাড় করছি, তরমুজের জ্যাগারি তৈরি করবো, অর্থাৎ গুড় তৈরি করবো, ওয়াটারমেলন জ্যাগারি তৈরি করবো। তো উনি বললেন অবশ্যই আমাকে দেখাবে, সাকসেস স্টোরি হিসাবে পাঠাতে চাই, এবং উনিও বলেছেন সাকসেস স্টোরি হিসাবে তাড়াতাড়ি করে পাঠালে আমরা এটা ইয়ে করবো এবং ইনোভেটিভ আইডিয়া যাতে ফার্মার্সদের লস না হয়। শুধু এটাই নয়, গুড় তৈরি নয়, যে পাল্প অংশটা রয়ে যাচ্ছে ছাকনি দিয়ে ছাকার পর সেটা দিয়েও এবার চাটনি বা আপনার জেলি টাইপের জিনিস করা যায়, আমরা সিড বা বীজগুলোকে আলাদা করে সেটাকে চার মগজ হিসাবে ব্যবহার করা যায় এবং তার মধ্যে যে পাল্পগুলো আছে সেগুলোকে আমরা যদি চিনি দিয়ে গরম করি এবং তার মধ্যে এলাচ বা অন্য কিছু দিয়ে সেখান থেকে একটা জেলি টাইপের চাটনি আমাদের তৈরি হয়ে যাবে, যেটা কিন্তু উপাদেয়। তাছাড়া এর মধ্যে ফাইবার আছে, এটাও কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো। তো আগে একটু বলে নেই যে তরমুজের মধ্যে প্রায় 90-92% জল থাকে, মানে 90-92% জল, আর তার বাইরে হচ্ছে 8%-এর মধ্যে হচ্ছে প্রায় 7.5% হচ্ছে আপনার সুগার থাকে, আর বাদ বাকি 0.5-1% হচ্ছে বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়েন্ট, নাইট্রেট, পটাশ থাকে। হ্যাঁ, এগুলো ছাড়াও সাইট্রুলিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড থাকে, যেটা আমাদের দেহের মধ্যে যে ব্লাড ভেসেল থাকে সেই ব্লাড ভেসেলের মধ্যে আমাদের রক্ত প্রবাহ বাড়িয়ে দেয় এবং আমাদের গাউট, কিডনি স্টোন, কিডনিতে অসুখ এবং অন্যান্য বিভিন্ন শারীরিক প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। কিডনি স্টোন বা কিডনির কোনো অসুখে কিন্তু তরমুজ খেতে ডাক্তাররা বলেন, এটার কিন্তু উপাদেয়। এটা কাঁচা অবস্থায় যখন আমরা ইয়ে করছি তখন কিন্তু খাওয়া এবং গুড় যখন তৈরি করছি হয়তো সেগুলো গরম করার পরে তার অবস্থা কি সেগুলো আমাদের কেমিক্যাল টেস্টিং এর পরেই বোঝা যায় যে তরমুজের গুড়ের মধ্যে কি কি পাওয়া যাবে, সেগুলো কিন্তু পরবর্তী ধাপে আমাদের এগোতে হবে।
1: যখন আমরা বাজার থেকে কিনি খাবার জন্য তখন দেখি কিছু কিছু তরমুজ অত্যন্ত লাল, কিছুটা অতটা হয়তো লাল নয়, আবার কিছু দেখি ভেতরে লাল না, তাই আমরা তখন বলি ঠকে গেলাম, তরমুজটা ঠিক লাল হলো না। এই যে একটা লাল, একটা অতটা লাল নামে একটু সাদাটে, এটা কেন?
0: সাধারণত দেখুন লাল হলেই তার মিষ্টত্ব বাড়ে এবং লাইকোপিন বলে একটা কেমিক্যাল কম্পাউন্ড, টারপিন মানে ক্যারোটিনয়েড থাকে, সেই ক্যারোটিনয়েড জাতীয় যেটা টমেটোতেও থাকে তার জন্যই লাল হয়। দেখবেন টমেটো লাল হচ্ছে, এটাও লাইকোপিনের জন্য। এই লাইকোপিন কন্টেন্ট বেশি থাকলে তার মিষ্টত্ব বাড়ে এবং তার লাল বেশি ভাব হয়, এবং যেখানে এই লাইকোপিন সিনথেসিস কম হয় সেখানে সাদাটে হয়ে যায়, শক্ত হয়ে যায়, আর লাইকোপিন হলেই সেখানে পাল্পটা নরম হয়, তার থেকে জল বেশি থাকে এবং মিষ্টত্ব বাড়ে। 1 গ্রাম যদি আপনার তরমুজের পাল্প বা শ্বাস নেওয়া হয় তার মধ্যে 72 মাইক্রোগ্রাম লাইকোপিন পাওয়া যায়, আর টমেটোতে যদি আমাদের লাইকোপিন কন্টেন্ট দেখা যায়, সেখানে 1 গ্রাম থেকে আমরা 42 মাইক্রোগ্রাম লাইকোপিন পাই।
1: এটা তো কালারটার কথা, রংটার কথা বলছেন, এটার কি কোনো উপকারিতা রয়েছে?
0: লাইকোপিন বা হচ্ছে আপনাদের অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে, বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া আমাদের

0: অ্যান্টিঅক্সিডেন্ট মজবুতি দেয় আমাদের, মানে সুস্বাস্থ্য প্রদান করে, বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়ায় আমাদের সহায়তা করে দেহের।
1: তরমুজের উপকারিতা সম্বন্ধে আপনি বললেন, এবং তরমুজ থেকে যখন আমরা জাগারি বা গুড় যেটা তৈরি করছি, এই যে বিষয়গুলো যেগুলো তরমুজের মধ্যে যে কন্টেন্টগুলো ভিটামিন, আয়রন, অমুক যা কিছু খাদ্যগুণ যেগুলো রয়েছে, সেগুলো কি পুরোপুরি বজায় থাকবে?
0: দেখুন, মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আছে সেগুলো থাকবে, কিছু ভিটামিন থাকতে পারে, ভেঙে যেতে পারে, ABC যেগুলো আছে আর কি সেগুলো থাকবে, আবার হিটিং এর জন্য ভেঙেও যেতে পারে। সেগুলো টেস্টিং না করা পর্যন্ত এখনই ডাইরেক্ট বলা যাবে না, কারণ এটা প্রথম আমাদের হাতে এলো, এটা আমরা তৈরি করলাম। এবার আমরা সেটা ল্যাবরেটরিতে পাঠিয়ে সেখান থেকে আমরা বুঝতে পারবো কি কি কন্টেন্ট আছে।
1: এবার চলে আসছে এই যে গুড় তৈরির পদ্ধতিটা, প্রথম তো আপনার মাথায় প্রযুক্তিটা এলো আপনার মায়ের ভুল থেকে, সেটা আমরা শুনলাম। তারপর আপনি সেটা নিজে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে হ্যাঁ করতে করা যায় কিনা, সেখানেও আপনি সফলতা পেলেন। আজকে আমি খানিকক্ষণ আগে দেখছিলাম যে বেশ কিছু কয়েকটা তরমুজকে আমি টুকরো টুকরো করে কাটলেন, কেটে তারপর এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা যদি একটু বলেন।
0: পদ্ধতিটা হচ্ছে তরমুজগুলোকে এটা হাইজেনিক পদ্ধতিতে করতে হবে, মাটি থেকে, মাঠের থেকে বা বাজার থেকে কিনে এনে সেগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে গামলাতে আমরা রেখে সেই ছুরি টুরি সমস্ত কিছু পরিষ্কার করে সেখান থেকে পাল্পগুলো বের করলাম। তারপরে সেটাকে আমরা কোনো জুসার মেশিন দিয়েও আমরা যদি করি সেখান থেকে জুসটা বেরিয়ে যাবে, পাল্প আলাদা হয়ে যাবে। আর আমরা হাতে যে মেশিন থাকে ঘষার মেশিন, সেই ঘষার মেশিনে আমরা হাত দিয়ে করলাম, জুসটা পুরোটাই বেরিয়ে গেল, আর কিছু পাল্প রয়েছে। তো এই পাল্পের পরিমাণটা প্রায় ধরুন আমি আজকে যেটা বের করলাম প্রায় 5.5 কেজি তরমুজ ছিল, প্রায় 2 লিটার 400 ml মানে রস, আর বাদবাকি যেগুলো আছে তার মধ্যে ধরুন প্রায় 400 গ্রামের মতো পাল্পটা রয়েছে, মানে ফাইবার সহ জেলিটা মানে অংশ আর কি, মাঝখানকার অংশগুলো রয়েছে, বীজও আছে। এই 2 লিটার 400 ml গরম করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, এবং সেটা বের করবো মোটামুটি আমার ম্যাক্সিমাম 10% গুড় বেরোবে, 2.5 লিটারের মধ্যে 250 গ্রাম বেরোতে পারে বা 200 গ্রামও বেরোতে পারে। এটা ওয়াটার কন্টেন্ট এবং সুগার কন্টেন্টের উপর নির্ভর করছে, কোন জাতের তরমুজ আমি ব্যবহার করছি সেই তরমুজের মধ্যে কত পার্সেন্টেজ অফ সুগার আছে, 7ও থাকতে পারে, 8ও থাকতে পারে বা 6.5ও থাকতে পারে। সেই জন্য আমরা এটাকে আপাতত মোটামুটি 10% মধ্যেই পাই।
1: আচ্ছা, এই যে মিষ্টি তো গুড়ের যে একটা মিষ্টি যে পাই আমরা, যেমন আখের গুড়ের যে মিষ্টি আছে, খেজুরের গুড়ের যে মিষ্টি আছে, এই মিষ্টি কি ঠিক ততটা পরিমাণ হবে? সেটা আপনি বলেছেন যে সুগার কন্টেন্ট সেই তরমুজের মধ্যে কতটা পরিমাণ তার উপর নির্ভর করবে,
0: কিন্তু সেটাকে যখন বেরোবে কিন্তু মানে মিষ্টত্ব একই থাকবে, সুইটনেস একই থাকবে, সুগারের সুইটনেস আর এর সুইটনেস একই থাকবে, কিন্তু লাইকোপিন থাকার জন্য কালারটা একটু কালচে, যেমন খেজুর গুড়ে হয় কালচে বা রেডিশ টাইপের, এটা এরকম হতে পারে।
1: টেস্ট করে দেখেছেন কেমন?
0: আমি টেস্ট করে দেখেছি, একদম খেজুর গুড়ের মতোই লাগে, এবং এর মধ্যে অ্যারোমা থাকে বলে কিছু অ্যালকোহল জাতীয় একটা সুগন্ধও থাকে যেমন খেজুর গুড়ের থাকে।
1: এটা কি সেই সুগন্ধটা কি আমি তরমুজের সুগন্ধই পাবো?
0: সুগন্ধটা তরমুজের তো আর মানে থাকবে না, তরমুজ যখন থাকলে মানে ওয়াটারি টেস্ট এবং তার কালারটা একটা ভাব থাকে, তার থেকে একটু আলাদাই পাবেন, তরমুজ বলে মনে হবে না, এটা ওই অ্যালকোহলিক অ্যারোমা থাকবে।
1: এখন যেটা আপনি প্রথমেই বললেন যে চাষিদের বিশেষ করে হুগলি জেলা, চাঁপাডাঙ্গা বা ধনিয়াখালী, তখন হচ্ছে বর্ধমান, এই সমস্ত যে জায়গায় প্রচুর পরিমাণ কিন্তু তরমুজ হয়, এবং একটা সময় ঠিক টমেটোর মতনই দেখেছি, টমেটো বা আলুর সময় বিক্রি যদি না হয়, এত স্টোরেজ ব্যবস্থা কিন্তু আমাদের এখানে নেই, ফলে খুব কম দামে দিয়ে দিতে হয় অথবা পচিয়ে নষ্ট হয়ে ফেলে দিতে হয়। তা সেইখান থেকে যা যে সমস্ত চাষির এই যে বাই প্রোডাক্ট, এটা একটা বাই
0: প্রোডাক্ট,
1: এইখান থেকে চাষিরা যদি সেই বাই প্রোডাক্টের দিকে নজর দেয়, তাহলে কি আপনি কি বলছেন এটা কি লাভবান হবে?
0: লাভবান তো অবশ্যই হওয়ার জায়গা আছে, ধরুন 1 লরি তরমুজ বা লার্জ স্কেলে যদি করা হয় তাহলে আপনার 50 কেজি যদি কেউ তৈরি করতে পারে, তো অবশ্যই সেটা রেমুনারেটিভ 100 টাকা কিলো তো মিনিমাম বিক্রিই হবে। যেটা আমি ফেলে দিচ্ছি, আমার ইনগ্রেডিয়েন্টস আছে সব কিছুই, শুধু আমার এখানে কড়াই লাগবে, তার মাঝখানে আপনার খড় দিয়ে আগুন জ্বালানো, আর সেখান থেকে যে রস থেকে আমার ইয়ে হবে 10% ধরুন ম্যাক্সিমাম।
1: তরমুজের যে দানা যেটা আমরা বাজারে চারু মগজ, মগজ দানা ইত্যাদি বিভিন্ন নামে লোকে ডাকে,
0: তা এই যে ইনগ্রেডিয়েন্টস, চার মগজের মধ্যে একটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে তরমুজের দানা, এগুলোকে শুকিয়েই কিন্তু ওর মধ্যে ব্যবহার করা হয়। এছাড়া যে খোসাগুলো আছে, খোসাগুলো কিন্তু আমরা কেটে ভার্মি কম্পোস্ট পিটের বা জৈব সারের মধ্যে ব্যবহার করতে পারি, অথবা সাদা সবুজ অংশটা বাদ দিয়ে সাদা অংশটা কিন্তু মানে সবজি হিসাবে খাওয়াও যায়।
1: এইভাবে কিন্তু তরমুজকে আমরা বাই প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারি। কিন্তু অনেকেই দেখছি খুব আগ্রহের সঙ্গে, খুব মনোযোগ দিয়ে আপনার যে তৈরি করছিলেন সে জিনিসটা দেখছিল, অনেকে ফটো তুলছে কিভাবে করছে, এবং এখনো কয়েকজন আমার সামনে দেখতে পাচ্ছি যে

0: হয় তরমুজের যে রসটা সেটা নেড়ে চলেছেন, মহিলারও রয়েছেন এখানে, শেষ যেটা আপনি একজন এক্সপার্ট হিসেবে জিজ্ঞেস করব, যে যদি কোনো কৃষক আজকের এই দেখে বা শুনে তারা মনে করলেন যে আমার জমির যে তরমুজটা বিক্রিত হচ্ছে না, আমি এটা লার্জ স্কেলে করব এবং এটা মার্কেট করব, তার কি কোনো ব্যবস্থা রয়েছে?
1: মার্কেটিং সবে আমরা এটাকে হাতে পেয়েছি, এবং মার্কেটিং তো নিশ্চয়ই না করলে হবে না। মার্কেটিং আমরা চেষ্টা করব, মার্কেটিং কিভাবে করা যায় বিভিন্ন সমবায় সমিতি আছে। দেখুন, খেজুর গুড়ের মার্কেটিং এর জন্য আলাদা একটা সিস্টেম আছে, ওটা একবারে চালুই আছে, এটা তৈরি হয়ে আছে। এটার জন্য আমাদের সেই রকম ভাবেই ব্যবস্থা করতে হবে। তালের যে গুড় হয় সেখানেও মার্কেটিং হয়ে যাচ্ছে, বাজারে যদি তৈরি হয় প্রোডাক্ট, যদি তৈরি হয়ে যায় অবশ্যই তার মার্কেটিং হবে।
0: তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা শুনলাম যে অভিজিৎ বাবু কিভাবে তার প্রথম মাথায় চিন্তাধারাটা কিভাবে এলো, তারপর তিনি নিজে হাতে কলমে সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে হ্যাঁ হয় কিনা। পরবর্তীকালে হায়দ্রাবাদের যে ম্যানেজ রয়েছে তাদের তাদের অনুমতি নিয়েই যে সত্যি আজকে আমরা এটাকে নিয়ে একটা সাকসেস তৈরি করতে পারি এবং বেশ কিছু মানুষকে স্বনির্ভর করে তুলতে পারি, এবং সেই সঙ্গে সঙ্গে যারা তরমুজ চাষের সঙ্গে যুক্ত রয়েছে চাষি বন্ধুরা, তারাও কিন্তু একটা আয়ের মুখ দেখতে পারে। এবং এই যে বাই প্রোডাক্ট, শুধু তরমুজের রস বিক্রি করব, তরমুজ থেকে গুড় তৈরি হলো, তারপর তার যে দানাগুলো সেখান থেকে আমরা চারু মগজ যেটা বাগাজের বাজারে কিনতে পারা যায় সেগুলো তৈরি করতে পারি, বাকি সবুজ অংশটা ফেলে যে সাদা অংশ সেখান থেকে আমরা সবজি হিসেবে সেটাকে ব্যবহার করতে পারি, আমরা কেঁচো সারের পিঠে সেগুলোকে লাগাতে পারি, ইত্যাদি অনেক রকম, অর্থাৎ কোনো অংশটাই কিন্তু ফেলার নয়। অতএব আমাদের চিন্তা করতে হবে যে কোনো একটি ফসল যদি উদ্বৃত্ত হয় তাকে নষ্ট না করে ফেলে না দিয়ে কিভাবে তা থেকে আনুষাঙ্গিক অন্যান্য কিছু জিনিস তৈরি করা যায়, তাহলে কিন্তু আমাদের চাষি যেমন লাভবান হবে সেই সঙ্গে সঙ্গে গ্রামের অর্থনীতির যে ভিত সেটাও কিন্তু অনেকটা মজবুত হবে বলেই মনে করা যায়।
1: একদম সঠিক কথা বলেছেন, একদম অর্থনৈতিক ভিত এবং অন্যান্য কাজকর্ম যাতে আমাদের চাষিরা বা তাদের ছেলেমেয়েরা পায় সেটার দিকে একটা বড় নজর দিতে গেলে এটা কিন্তু একটা ভালো সিস্টেম আমরা তৈরি করে ফেলতে পারি।
0: অভিজিৎবাবু, আপনি এই যে আপনার মহৎ প্রচেষ্টা আশা করি খুব কম দিনেই সাফল্য পাবে এই কামনা করে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
1: নমস্কার।
0: তরমুজ থেকে যে গুড় তৈরি হচ্ছে, আজকে যে ট্রেনিং একটা দেওয়া হচ্ছে, যদিও কতটা বাজার দর রয়েছে, কিভাবে এটা মার্কেটিং করা হবে, কিন্তু চাষিদের সুবিধার্থে, চাষিদের জন্য, তাদের অর্থনৈতিক উন্নতির জন্য এই যে প্রচেষ্টা, এটা সত্যিই সাধুবাদ জানানোর যোগ্য। এরকমই কয়েকজন মহিলা আমার সামনে রয়েছেন যারা আজকে এই ট্রেনিং নিতে এসেছেন। আপনার নাম?
2: আমার নাম সুজাতা মাইতি, আমি ডেজি কোর্স 6 এর ছাত্রী।
0: অতিরিক্ত তরমুজ ফেলে না দিয়ে নষ্ট না করে যখন দাম পাওয়া যায় না বাজারে, সেখান থেকে আমরা কিন্তু একটা এইভাবে প্রসেসিং যেটাকে করতে পারি, তাহলে কিন্তু চাষিদের একটা লাভ হতেই পারে। আজকে আপনি একজন মহিলা, আপনি নিজেও তো স্বনির্ভর হওয়ার ক্ষেত্রেও তো এটা একটা দিক বলা যেতে পারে, সেই দিক থেকে আপনি কি বলবেন?
2: সেই দিক থেকে এটা ঠিকই আছে, এটা করলে চাষিদেরও পক্ষে ভালো আর যে তৈরি করে বিক্রি করবে তার পক্ষেও ভালো, এটা করলে উন্নতিজনক, মানে অর্থের দিক থেকে উন্নতি।
0: না, যখন যেহেতু আপনি খানাকুল থেকে আসছেন, ওই দিকেও তো প্রচুর তরমুজের চাষ হয়, একটা সময় তো নিশ্চয়ই আপনি দেখেছেন যে তরমুজের যথেষ্ট দাম পাওয়া যায় না।
2: না, সেক্ষেত্রে তো ধরুন যেমন তরমুজগুলো না পচিয়ে নষ্ট করে ফেলে না দিয়ে সেগুলো যদি ওই ওই পদ্ধতিতে একটা গুড় তৈরি করে মার্কেটে ছাড়া যায়, সেখানে কি বলেন তো যে একটা অর্থ আসবে আর ওই জিনিসটা নষ্ট হবে না, ওদিক দিয়ে সবারই লাভবান, সবাই লাভবান হবে।
0: অর্থাৎ আমার বাড়িতে যে গুড়টা তৈরি হয়, কারণ আমরা তো জানি আমরা সবাই বাঙালি, এই যে শীতকাল মানে আমাদের পিঠে খাবার ইচ্ছা থাকে, সেই নিজের ইচ্ছাটা বা নিজের যে চাহিদাটা সেটাও যদি আমরা পূরণ করতে পারি, তাহলে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী হতে পারবো নাকি?
2: হ্যাঁ হ্যাঁ, এটা বাড়িতেও করলে আরো ভালো হবে, নিজেরা আমরা নিজেরা এই মহিলারা ওটাও তো নিজের মহিলারাও করতে পারবো, এটা খুব একটা সহজ মানে সরল পদ্ধতি, যেটা দেখলাম দেখে যেটা আমি শিখলাম সেটা একদমই সরল পদ্ধতি, সবাই করতে পারে, সবাই বানাতে পারবে।
0: আপনার নাম কি?
3: আমার নাম চৈতালি ত্রিবেদী, আমি খন্ডান ইটাচুনা থেকে আসছি, পান্ডা ব্লক।
0: খন্ডান ইটাচুনা থেকে? মানে তরমুজ থেকে যে গুড় তৈরি এটা তো আপনি দেখলেন, বেশ ইন্টারেস্টিং, অনেক ফটো তুললেন দেখলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ উপভোগ করলেন, আপনার কেমন লাগছে?
3: আমার তো খুবই ভালো লাগলো, এত সুন্দর একটা ট্রেনিং এসে না আসতে পারলে আমরা বুঝতেও পারতাম না যে এরকম ছোটো ছোটো জিনিসগুলো নিয়েও যে এরকমভাবে চিন্তাভাবনা করা যেতে পারে, সেই জিনিসগুলো নতুনভাবে দেখিয়ে আমরা মানে নতুন চিন্তাধারা থেকে আর কি উদ্বুদ্ধ হলাম আর কি, দেখি চিন্তাধারা থেকে। ফেলে না দিয়ে দাম

0: মার্কেটে না পেলে সেই জিনিসটা পচিয়ে ফেলে না দিয়ে সেটা থেকে কিভাবে জিনিসটাকে ব্যবহার করা যায় সেটা আমরা শিখলাম আর কি ঘরোয়া পদ্ধতিতে।
1: বিশেষ করে যে সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে তরমুজের চাষ হয়, চাঁপাডাঙ্গা, খানাকুল, হুগলির বিভিন্ন এবং এই গোঘাট এই সমস্ত যে ব্লকে, এখানকার তো একটা সময় তরমুজের দাম আমরা পাই না। তো সেক্ষেত্রে আপনি একজন, আপনি নিশ্চয়ই কোনো না কোনো স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত, তাদের মাধ্যমেও যদি করা যেতে পারে তাহলে মহিলাদের স্বনির্ভরতার ক্ষেত্রে তো একটা ভালো দিক বলতে পারেন।
0: অবশ্যই একটা স্বনির্ভরতার দিক থেকে অবশ্যই এটা ভালো দিক বলবো, কারণ তারাও তো নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে কোনো মানে কিছু একটা ইয়ে করার জন্যই করছে। হ্যাঁ, সেই দিক থেকে দেখতে গেলে তারাও খুবই উপকৃত হবেন।
1: দেখার পর আপনি কি বাড়ি থেকে নিজের চেষ্টা করবেন?
0: অবশ্যই একবার ট্রাই করে দেখবই অবশ্যই, এবং অন্যকেও যাতে সেটা জিনিসটা করবার জন্য তাদেরও উৎসাহ দেবো যে আমরা করছি আপনারাও করুন, এগিয়ে আসুন, এই দেখুন জিনিসটা ফেলে পচিয়ে নষ্ট না করে জিনিসটা থেকে কিভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি।
1: অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: এখানে আমি আরেকজন কৃষক বন্ধুকে পেয়েছি যিনি সরাসরি মানে তরমুজ চাষ করছেন একদম। আপনার নাম?
2: সনত কুমার সাঁতরা।
1: আপনার বাড়ি কোথায়?
2: আমার বাড়ি হচ্ছে মনসুনপুর, কিন্তু আমি চাষ করি একটু দূরে নারায়ণপুরে।
1: নারায়ণপুরে চাষ করেন?
2: হ্যাঁ।
1: আপনার জমি কতটা?
2: এক হেক্টর।
1: এক হেক্টর মানে কত বিঘা?
2: এই 7.5 বিঘা, 8-9 বিঘে মতো।
1: 9 বিঘার মতন জমি আছে।
2: হ্যাঁ,
1: এই 9 বিঘায় জমি আপনি কী কী চাষবাস করেন?
2: আমি বর্ষাকালে তরমুজ আর আলু, আর গ্রীষ্মকালে কিছু বাদাম, কিছু তরমুজ,
1: এগুলো চাষ করেন?
2: হ্যাঁ।
1: এই যে বর্ষাকালে তরমুজটা মানে বর্ষান?
2: হ্যাঁ।
1: আর এই ফসলটা উঠতে তো গ্রীষ্মকাল?
2: না, এটা তো 75 দিনের ফসল, টোটাল 80 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে।
1: তরমুজের কি কোনো জাত রয়েছে?
2: হ্যাঁ, তরমুজ ধরুন দু রকম হয়, একটা হচ্ছে গোল সাইজের আর একটা হচ্ছে লম্বা মানে ক্যাপসুল, এই দু রকম। এবার বিভিন্ন কোম্পানি আরও।
1: আপনি কোন জাতের তরমুজটা চাষ?
2: আমি ক্যাপসুল তরমুজটাই চাষ করি।
1: ক বিঘা জমিতে আপনি চাষ করছেন?
2: আমি 7 বিঘে।
1: 7 বিঘা জমির মধ্যে যখন তরমুজ বসাচ্ছেন, এর কি আলাদা কোনো পদ্ধতি রয়েছে?
2: হ্যাঁ, প্রথমে পলি মালচিং করে নেওয়া হয়, তারপর দানা পোঁতা হয়, আবার কিছু কিছু সময় আমরা প্লাগটাতেও চারা তৈরি করে নিই। দেখুন, সব বছর তো সমান পাওয়া যায় না কাঁচা ফসল, ধরুন 8 টাকা 10 টাকা থেকে 4 টাকা 5 টাকা 3 টাকা 2.5 টাকা হয়ে যায় অনেক সময়। যখন 2 টাকা হয়ে যায়, চাষি আর মাঠের দিকে যায় না। গরু আমাদের এখানে ছাগলগুলোর অত্যাচার বেশি, বা যেখানে আমাদের ফসলের নিরাপত্তাটা একটু কম আমার এরিয়ায়, সে গরু ছাগল বেঁধে দিচ্ছে, এরকম একটা পরিযায় মানে সে তাকে মাঠ ছেড়ে দিতে হয়।
1: এই যে যখন বলছেন যে ছেড়ে দিতে হয় মানে দাম পাওয়া যাচ্ছে না,
2: হ্যাঁ,
1: তা সেই সময় আপনি এই তরমুজটাকে আমি কিভাবে, তখন তো আপনার লস হয়ে যায় তাহলে?
2: হ্যাঁ, আমাদের তো লস, আমরা কিছুই করতে পারি না, দাঁত মানে হাঁকড়ে দেখা ছাড়া আমাদের কিছু উপায় থাকে না।
1: এই যে আজকে দেখতে পাচ্ছি আমরা যে তরমুজ থেকেও গুড় তৈরি হতে পারে,
2: হ্যাঁ,
1: এটা ট্রেনিং দেওয়া হচ্ছে, যদি কেউ সেটাকে নেন এবং সেটা ফেলে দেবেন কেন, যদি সেটাকে একটু লার্জ স্কেলে আপনি যদি করতে, আপনি যদি বাড়ির গুড়টা তৈরি করেন।
2: হ্যাঁ, আমি সেটাই বলছি,
1: ফ্যামিলির যে
2: আমার সারা বছরে হয়তো 20 কেজি গুড়ের দরকার, সেই গুড়টা আমরা নিজেরা 2 কুইন্টাল 4 কুইন্টাল নিয়ে আমরা করে নিতে পারি, এটা মানুষ করতে পারে,
1: করতে পারে।
2: হ্যাঁ,
1: এই যে দেখলেন,
2: হ্যাঁ,
1: আপনার কেমন লাগছে, কি বুঝছেন আপনি?
2: না, এটা প্রসপেক্ট আছে জিনিসটা, কিছু না হোক সে নিজের চাষ তো তার নিজের ফসলটা মানে গুড়টা প্রয়োজনটা মিটিয়ে নিতে পারে, এবং এর মধ্যে কোনো ভেজাল নেই তার চোখের সামনেই হচ্ছে, এবার জৈব ব্যাপার।
1: গ্রামে গঞ্জে আপনার ধানও রয়েছে, ধানের খড়কে পুড়িয়ে যদি একটু জাল দিয়ে, সবসময় যে গ্যাস ব্যবহার করতে হবে, কেরোসিন তেলের স্টোভ ব্যবহার করতে হবে, ইলেকট্রিক হিটার ব্যবহার, তা তো নয়, একটু যদি খড়কে পুড়িয়ে বড় করে যেভাবে আমরা খেজুরের গুড় তৈরি করি, এভাবে যদি তৈরি করা যায় তাহলে তো লাভ তো রয়েছে, এবং সেই সঙ্গে যে ফসলটা নষ্ট হয়ে যাচ্ছিল, যেমন টমেটো একটা সময় নষ্ট হয়ে যায়, অনেকে করে সেটাকে একটু শস করে রাখে, যদি এই রকম ধরনের যদি গ্রামে ছোট ছোট এন্টারপ্রেনার, অর্থাৎ ছোট্ট ছোট্ট কুটির শিল্প যদি গড়ে তোলা যায়, আপনারা যখন বিষয়টাকে নিজের মতন করে গড়ে নেবেন যে আমরা এটাকে করব, তখন আশা করি সরকারের মাথাও আসবে যে এটাকে কিভাবে মার্কেট করা যায়, এটাকে আরো কিভাবে প্রসেসিং করা যায়, সেটা তো নিশ্চয়ই সরকার নজর, উদ্যোগ তো আপনাদেরকে গ্রহণ করতে হবে আগে।
2: হ্যাঁ, আমরা উদ্যোগ কেন গ্রহণ করবো, নিশ্চয়ই করবো। যেমন আমি বলছি পাঞ্জাবিকে পয়সা দেবো না, আমি সত্যি কথাই বলছি স্যার, এটা আমি ভেবে রেখেছি,
1: মানে আলু আর নিয়ে আসবেন না, নিয়ম নিয়ে
2: পারদপক্ষে নেবো না, আমি এটা চেষ্টা করছি, পাঞ্জাবিকে পয়সা দেবো না, ওরা বীজ নয়, বীজ বলে ওদের ওখানকার যত আলু সবই বীজ বলে বিক্রি করে।
1: যদি সেরকম সম্ভাবনা থাকে আপনারা উদ্যোগ নিতে পারেন বলছেন,
2: হ্যাঁ,
1: আপনাদের এই উদ্যোগ আরো সত্যি সত্যি একদিন সাফল্য লাভ করবে এই কামনা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
2: নমস্কার স্যার।
1: এতক্ষণ আমরা শুনছিলাম হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের 10ঘরার পূর্ব পাড়ায় বেঙ্গল কৃষি ডেভেলপমেন্ট ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের, এখানে যে তরমুজ থেকে যে গুড় তৈরির প্রক্রিয়া নেওয়া হয়েছে সে বিষয়ে আমরা শুনলাম। আশা করি।

0: আপনারা যারা অনুষ্ঠান শুনলেন, বিশেষ করে যারা তরমুজ চাষি, যারা তরমুজ চাষ করছেন, তারা যদি একটু উদ্যোগ নেন, মনে হয় কিছুটা হলেও হয়তো এ থেকে একটা লাভের মুখ দেখতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান, নিবেদন করলেন।

0: আমি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর ইলোরাশ্রী চক্রবর্তী। অনেক মহিলারা ভাবেন মাসিক উঠে গেছে, মেনোপজ হয়ে গেছে, মানে সব পার্ট চুকে গেল। এটা কিন্তু খুব ভুল ধারণা। কিছু না হলেও বছরে অন্তত একবার ডাক্তারকে দিয়ে পরীক্ষা করানো এবং কিছু পরীক্ষা তার সঙ্গে একটা সোনোগ্রাফি, যে জরায়ু ওভারি সব ঠিক আছে কিনা, একটা প্যাপস্মিয়ার, ভেতর থেকে স্রাব নিয়ে যে টেস্টটা হয়, ক্যান্সারের আশঙ্কা আছে কিনা, ব্রেস্ট নিজে তো দেখবেনই মাসে একবার করে, হাতের চেটু দিয়ে বুকের উপরে একটু ফ্ল্যাট করে চেপে ধরে দেখা হাতে কোনো টিউমার জাতীয় কিছু লাগছে কিনা, বছরে একবার অন্তত ম্যামোগ্রাফি বা সোনোগ্রাফি করে ব্রেস্ট দেখে নেওয়া, আর কিছু রক্ত পরীক্ষা, সুগার আছে কিনা, কোলেস্টেরল বাড়লো কিনা, একটা ইসিজি, হার্টের কিছু হলো কিনা, আর একটা হচ্ছে হাড়গুলো পলকা হচ্ছে কিনা, বিএমডি বলে, সেটারও টেস্ট হয়। এগুলো করতে পারলে খুব ভালো, যদি কিছু হয় সাথে সাথে চিকিৎসা হবে। যদি কখনো ব্লিডিং হয় সেটাকে কখনো অবহেলা করবেন না, সাথে সাথে ডাক্তারের কাছে আসবেন, দেখাবেন, এইগুলো মাথায় রাখবেন। সুস্থ থাকুন, খুব ভালো থাকুন।
1: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নির্বাচিত নজরুল গীতি। এই অনুষ্ঠানে আজ প্রথমে উষা উত্থুপের গাওয়া গান।

শুনছেন নির্বাচিত নজরুল গীতি। তন্দ্রা রায়ের পর এবারে শ্রীকান্ত আচার্য।

0: এতক্ষণ শুনলেন নির্বাচিত নজরুল গীতি, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
0: সংবাদ আর কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ইউরোব্যাঙ্ক গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউপিআই ভিত্তিক রেমিটেন্স পরিষেবা চালু করেছে। উপকূলরক্ষী বাহিনী জাহাজ সচেত ম্যাঙ্গালুরু উপকূলের কাছে ভারতীয় মাছ ধরার নৌকো মঞ্জুমাথা থেকে ছজন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারতীয় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি চিকিৎসা সেবা প্রদানে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে। আফগানিস্তানে পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় বেশ কয়েকজন বিশ্বনেতা ও আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 32 থেকে জার্মানি, নেদারল্যান্ডস, জাপান বিদায় নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। ইউরোব্যাঙ্ক গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউপিআই ভিত্তিক রেমিটেন্স পরিষেবা চালু করেছে। এই উদ্যোগটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া NPCI ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের সঙ্গে ব্যাংকের কৌশলগত সহযোগিতার একটি অংশ। সামাজিক মাধ্যমের এক পোস্টে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন যে ইউরোব্যাঙ্কে এই পরিষেবা চালু হওয়ায় ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিশ্বব্যাপী সম্প্রসারণের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন হল। তিনি আরও বলেন যে গ্রিসে ইউপিআই পরিষেবা চালু হওয়ায় যোগ্য গ্রাহকেরা এখন তাৎক্ষণিকভাবে নিরাপদে ও সহজে অর্থ স্থানান্তর করতে পারবেন এবং এর ফলে লেনদেনের খরচ প্রথাগত পদ্ধতির তুলনায় অনেক কম হবে। শ্রী গোয়েল বলেন, বিশ্বজুড়ে ইউপিআই এর ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির প্রতি আস্থারই প্রতিফলন। শ্রী গোয়েল গ্রিসে ইউরোব্যাঙ্কের CEO ফোকিওয়ান কারাভিয়াসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় নেতা ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন এবং গ্রিসের ব্যবসায়ীদের ভারতে বিনিয়োগে উৎসাহিত করেন। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি ও সরবরাহের উপর জারি সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাই স্পিড ডিজেলের উপর থেকে সাময়িক এক বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জোরের সঙ্গে বলেছেন যে কৃষিক্ষেত্রের উন্নয়ন ছাড়া বিকশিত ভারতের লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। হরিয়ানার হিসারে আয়োজিত খেত বাঁচাও অভিযানের সমাপ্তি অনুষ্ঠানের ভাষণ দেওয়ার সময় শ্রী চৌহান জানান, সরকার এমন একটি মোবাইল অ্যাপ তৈরির কাজ করছে যাতে

0: মাটি এবং মাটিতে কি পরিমাণ সার প্রয়োজন সে সংক্রান্ত তথ্য প্রদান করবে। তিনি কৃষকদের মাটির গুণমান ও স্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে জমিতে সার ও কীটনাশক সুষমভাবে ব্যবহারের আহ্বান জানান। পাশাপাশি তিনি কৃষকদের জৈব সার পদ্ধতি গ্রহণেরও পরামর্শ দেন।
1: हम संतुलित खाद डालें, संतुलित कीटनाशक जितनी जरूरत है, जिन तत्वों की आवश्यकता वही डालें। अत्यधिक केमिकल फर्टिलाइजर के उपयोग से हमारी धरती बीमार हो रही है, हमारी मिट्टी खराब हो रही है और उसमें उत्पादित जो फल सब्जी और अनाज है उसके कारण कई तरह की बीमारियां मानव शरीर में भी घर कर रही है। अलनीनो का प्रभाव यहां भी है, बारिश नहीं हो रही है, तो इस प्राकृतिक संतुलन को हमको बना के रखना पड़ेगा ताकि हमारी धरती सुरक्षित रहे तो हम भी सुरक्षित रहेंगे।
0: ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জাহাজ সাচেত ব্যাঙ্গালুরু উপকূলের কাছে ভারতীয় মাছধরার নৌকো মঞ্জুমাথা থেকে ছজন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। উপকূলরক্ষী বাহিনী সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, গতকাল উত্তাল সমুদ্রে নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরে জল ঢুকে পড়ায় তারা লাইফ জ্যাকেট ব্যবহার করে সমুদ্রে ভেসে থাকেন। এই অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়। উপকূলরক্ষী বাহিনী আরও জানিয়েছে যে উদ্ধার করা মৎস্যজীবীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে নিউ ব্যাঙ্গালুরুতে নিয়ে আসা হচ্ছে। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে ভারতীয় সেনাবাহিনী কোনো একক ব্যক্তির কাছ থেকে নয়, বরং সৈনিক, কমান্ডার, প্রবীণ সেনা সদস্য, তাঁদের পরিবারবর্গ এবং দেশের নাগরিকদের অটল আস্থার উপর ভিত্তি করেই শক্তি অর্জন করে।
2: চার দশক সে অধিক সময় ভারতীয় সেনা মে সেবারত রহনা মেরে জীবন কা সবসে বড়া সৌভাগ্য রহা। ভারতীয় সেনা কিসি এক ব্যক্তি বিশেষ সে নহীঁ বল্কি আপনে সৈনিকোঁ, কমান্ডারোঁ, পূর্ব সৈনিকোঁ, পরিবারজনোঁ অর দেশবাসিওঁ কে অটুট বিশ্বাস সে শক্তি প্রাপ্ত করতি। সর্বপ্রথম মে ভারতীয় সেনা কে হর সৈনিক শামিল বীরগতি প্রাপ্ত বলিদানিওঁ কো নমন করতা হুঁ।
0: আজ নতুন দিল্লিতে সেনাপ্রধানের দায়িত্ব হস্তান্তরের সময় জেনারেল দ্বিবেদী কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন যে চার দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সেনাবাহিনীতে সেবা করতে পারা তাঁর জন্য ছিল পরম সৌভাগ্যের বিষয়। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলার ভারত তার মানবিক সহায়তা প্রদান জোরদার করেছে। ভেনেজুয়েলার কারাকাসে ভারতীয় দূতাবাসে সামাজিক মাধ্যমের এক পোস্টে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী একটি দল ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি চিকিৎসা সেবা প্রদানে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে। উল্লেখ্য, গত ২৪শে জুন ভেনেজুয়েলার মধ্য উত্তরাঞ্চলে পরপর কয়েকটি ভয়াবহ ভূমিকম্পে অন্তত ১৭১৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আজ ঐতিহাসিক হুল দিবস। মহাবিদ্রোহের আগে ১৮৫৫ ঔপনিবেশিক শাসন ও দেশের জমিদার মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে আজকের দিনেই সিধু কানু মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল, তারই স্মরণে এই দিনটি উদযাপিত হচ্ছে। হুল দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সিধু কানু, চাঁদ ভৈরা, ফুলঝানো এবং অসংখ্য সাঁওতাল সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করেছেন। জুন মাস ছানি নিবারণ মাস হিসাবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের দ্বিতীয় শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ রাত ৮টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। ডিটিএইচ পরিষেবা ও সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানে বিমান হামলার ঘটনায় বেশ কয়েকজন বিশ্বনেতা ও আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে। এই হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন সাধারণ নাগরিকের হতাহতের খবর পাওয়া গেছে। তালিবান সরকারের মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন যে ২৮শে জুন রাতে ওই বিমান হামলায় ৩৬ জন অসামরিক নাগরিক নিহত ও ১৬৩ জন আহত হন এবং তিনটি আবাসিক বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এরপরে এসব প্রতিক্রিয়া আসে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সংঘর্ষ বন্ধের আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নও অবিলম্বে উত্তেজনা প্রশমন ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। গতকাল আফগান বিদেশমন্ত্রক কাবুলে নিযুক্ত পাকিস্তানের দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধানকে ডেকে পাঠায়। পশ্চিম এশিয়ার উত্তেজনা কমানোর লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা শুরুর আগেই বাধার মুখে পড়েছে, কারণ দোহায় পরবর্তী পর্যায়ের আলোচনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে। দোহায় নতুন করে আলোচনার সম্ভাবনার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে তেহরান

এই দাবি প্রত্যাখ্যান করে দান জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা বর্তমানে তাদের নেই। ইরান কোনো চূড়ান্ত চুক্তি আলোচনার আগে তাদের 14 দফা সমঝোতা স্মারক বাস্তবায়ন করার বিষয়ে জোর দিয়েছে। 2026 ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 থেকে জার্মানি বিদায় নিয়েছে। বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে অতিরিক্ত সময় শেষে 1-1 সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুট আউটে প্যারাগুয়ের কাছে 4-3 ব্যবধানে হেরে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। বিশ্বকাপে এটি জার্মানির পেনাল্টি শুট আউটের প্রথম পরাজয়। এই জয়ের মাধ্যমে প্যারাগুয়ে বিশ্বকাপে রাউন্ড অফ 16 পৌঁছে গেল। আরও 3টি দল প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। নেদারল্যান্ডস, জাপান ও জার্মানিকে যথাক্রমে হারিয়ে মরক্কো, ব্রাজিল ও প্যারাগুয়ে রাউন্ড অফ 16 নিজেদের জায়গা করে নিয়েছে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইউরোব্যাঙ্ক গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউপিআই ভিত্তিক রেমিটেন্স পরিষেবা চালু করেছে। উপকূলরক্ষী বাহিনী জাহাজ সাচেত ম্যাঙ্গালুরু উপকূলের কাছে ভারতীয় মাছ ধরার নৌকো মঞ্জুমাথা থেকে 6 মৎস্যজীবীকে উদ্ধার করেছে। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারতীয় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি চিকিৎসা সেবা প্রদানে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে। আফগানিস্তানের পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানে বিমান হামলার ঘটনায় বেশ কয়েকজন বিশ্বনেতা আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 32 থেকে জার্মানি, নেদারল্যান্ডস, জাপান বিদায় নিয়েছে। খবর শেষ হলো স্থানীয় সংবাদ এরপরেই।

0: আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনের বিধ্বংসী আগুন এখনও পুরোপুরি নেভেনি। পাইপলাইনের দুদিকের ভালভ বন্ধ করা হলেও লাইনে থাকা অতিদাহ্য ন্যাপথার কারণে আগুন এখনও জ্বলছে। আগে জানানো হয়েছে, আজ ভোরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপলাইনে থাকা ন্যাপথা লিক করে আগুন ধরে যায়। নিমেষেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন ঝলসে গিয়ে গুরুতর জখম হয়েছেন। স্থানীয় মতে আহতের সংখ্যা অনেক বেশি হলেও এখনও পর্যন্ত সরকারিভাবে 11 জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি জটিল হওয়ায় কয়েকজনকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন 9 জনের মধ্যে 7 জনকে কলকাতায় নিয়ে আসা হয়। হাসপাতালে যান হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলি। তিনি বলেন, দমকল কেন্দ্র কাছে থাকায় এই অগ্নিকাণ্ডে দ্রুত ব্যবস্থা নেওয়া গেছে।
1: এটা হলদিয়া বন্দর থেকে পাইপলাইনে করে যে ন্যাপথা আসছে, সেটা ঠিক পেট্রোকেমিক্যালসে ঢোকার আগেই বাউন্ডারের বাইরেই এই ঘটনাটি ঘটেছে। যারা আহত হয়েছেন প্রত্যেককেই হসপিটালে নিয়ে এসেছে আমাদের ছেলেরা, এবং প্রশাসন সঙ্গে সঙ্গেই সজাগ আছে। আর যেখানে ঘটনা ঘটেছে ওখান থেকে আপনার আমাদের ফায়ার স্টেশন খুব বেশি হলে 1/2 কিলোমিটার, যার ফলে খুব তাড়াতাড়ি টেক অফ হয়েছে, নাহলে আরও বড় ঘটনা ঘটে।
0: হলদিয়া মহকুমা হাসপাতালে অগ্নিদগ্ধ মানুষজনের দেখতে যান মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি বামদেব গুছাইত। নৈহাটি জুটমিল এবং হাওড়ার ভারত জুটমিল সহ রাজ্যের বন্ধ থাকা সমস্ত চটকল আগামী 10 জুলাই এর মধ্যে খুলে দেওয়া হবে বলে শ্রমমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন। তিনি গতকাল এই নিয়ে ত্রিপাক্ষিক এক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান।
2: 18টা জুটমিল বন্ধ ছিল, এটা নিয়ে 3টে খুলে গেল, আর আজকে হয়তো 3টে আরো হয়ে যাবে। কালকে ভারত জুটমিলের মিটিং হয়েছে, ভারত জুটমিলকে ব্যাপকভাবে ধাঁধলি হচ্ছে। মিলটাকে প্রমোটারদের হাতে বিক্রি করে দেওয়া, সরকারি মিল ছিল, আমরা আশা করি 10 তারিখের মধ্যে প্রায় সব জুটমিল খুলে দেওয়া যাবে।
0: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির বিরুদ্ধে আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের উস্কানিমূলক বক্তব্যের জেরে তার সভার 3 আয়োজককে পুলিশ গতরাতে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম আমিনুল শেখ, গোলাম মোস্তাফা ও আনিসুর রহমান। উল্লেখ্য, গতকালই মুখ্যমন্ত্রী এ বিষয়ে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এ ধরনের বেপরোয়া আচরণ বরদাস্ত করা হবে না। এই ঘটনায় শক্তিপুর ও রেজিনগর থানায় 2টি FIR দায়ের হয়। গতরাতে রেজিনগর থানার পুলিশ অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে গোলাম মোস্তাফা ওই দলের সভাপতি এবং বাকি 2জন কাশীপুর পঞ্চায়েতের সদস্য। তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের ওপর হামলা ও ডিম ছোড়ার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে, কলকাতা হাইকোর্ট তা রাজ্যকে জানাতে নির্দেশ দিয়েছে। এ ধরনের ঘটনায় কতগুলি FIR দায়ের হয়েছে তাও জানাতে বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এ ধরনের ঘটনা বন্ধ করতে সমস্ত থানার জন্য পুলিশের মহানির্দেশক এবং পুলিশ কমিশনারকে নির্দিষ্ট গাইডলাইন তৈরির

0: নির্দেশ দেয়। রাজ্যকে হলফনামা সহ রিপোর্ট এবং কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তাও বিস্তারিত জানাতে বলা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি 20 জুলাই। আরামবাগের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলীকে এনআইএ আজ গ্রেপ্তার করেছে। রামনবমীর মিছিলে অশান্তির মামলায় এনআইএ আধিকারিকরা আজ অপরূপা পোদ্দারের বাড়িতে যান। রিশরার গান্ধী সড়ক সংলগ্ন বাড়িতে চলে তল্লাশি। এরপরই রিশরা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপরূপার স্বামী সাকির আলীকে এনআইএ গ্রেপ্তার করে। আগামীকাল 1 জুলাই অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় পর্যায়ের অর্থ প্রদান শুরু হচ্ছে। রাজ্যের 1.5 কোটিরও বেশি যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে। নেতাজি ইন্ডো স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে কর্মসূচির সূচনা করবেন বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। যারা নির্ধারিত পোর্টালে সফলভাবে নাম নথিভুক্ত করেছেন এবং যাদের আবেদন যাচাই প্রক্রিয়ায় অনুমোদিত হয়েছে তারাই এই দফায় অর্থ পাবেন। পূর্ব বর্ধমানের নাদনঘাটের নসরতপুর পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তৃণমূল নেতা মোবিল হোসেন মণ্ডলের বিরুদ্ধে গতকাল তোলাবাজি ও হুমকির অভিযোগ জানায় স্থানীয়রা। দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের পরিষেবা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা। অন্যদিকে পূর্ব বর্ধমানেরই 1 নম্বর ব্লকের বিজুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিথি রক্ষিতের স্বামী কৌশিক রক্ষিতকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ। ঐতিহাসিক হুল দিবস আজ। মহাবিদ্রোহের আগে 1855 ঔপনিবেশিক শাসন ও দেশের জমিদার মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে আজকের দিনে সিধু ও কানু মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। তারই স্মরণে দিনটি উদযাপিত হয়ে থাকে। রাজ্য সরকারের হুল দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাঁকুড়ার মুকুটমণিপুর যাচ্ছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর তার প্রথম বাঁকুড়া জেলা সফর ঘিরে পুলিশ ও প্রশাসন এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে। ঐতিহাসিক হুল দিবস উপলক্ষে সকালে ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ভারতীয় জাদুঘরে দুটি সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মশালায় অংশ নেন বাঁকুড়া পুরুলিয়ার আদিবাসী শিল্পীরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস, পশ্চিমবঙ্গ খেরিয়া সবর কল্যাণ সমিতির ডিরেক্টর প্রশান্ত রক্ষিত, আশুতোষ মিউজিয়াম অব ইন্ডিয়ান আর্টের অধ্যক্ষ দীপক কুমার বরপান্ডা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া দুপুরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জের দ্বিতীয় ক্যাম্পাসেও হুল দিবস উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আগামী 2-3 ঘন্টার মধ্যে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে হিমালয় সন্নিহিত 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমল সতর্কতা থাকলেও আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। এর পরের খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।
2: পুলিশ
3: মিস সীমা,
2: বলুন,
3: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
2: কিন্তু কেন? মানে
3: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
2: ডিজিটাল অ্যারেস্ট?
3: 1 লাখ দিয়ে দিন, বেঁচে যাবেন।
2: এতগুলো টাকা?
3: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
2: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
3: আরে,
2: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
4: হ্যালো মাম্মা।
2: হাই।
4: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
6: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830460

0: 8136 আবারও বলি 9830468136 অলিভিয়া নার্সিং হোম
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন শুরু হচ্ছে মাননীয় ইস্যু, উপস্থাপনায় মিতালী ভট্টাচার্য।

এতটা পথ হাঁটা হলো, এখন ভালোবাসার হিসেব চাইছ? এসব কিছু তো কবেই সওয়া হয়ে গেছে। রাত জেগে এতগুলো বছর ধরে কত পরিচর্যা, কত শারীরিক মানসিক ক্লান্তি জমা হয়ে রয়েছে। সংসারের সব দিকে যাঁদের তটস্থ দৃষ্টি, তার ঝাপসা ছুটন্ত পাগুলো, ব্যস্ততায় জুড়ে থাকা হাতগুলো শান্ত। আর তাদের জন্যই তো প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার 1:50 মাননী এসো। আমি আছি আপনাদের সঙ্গে মিতালী ভট্টাচার্য, আর আপনারা আমার সঙ্গে 0332213134 এই নম্বরে।

কেন এমন করো দাদু ভাই? এই তো ঘন দুধের সঙ্গে আমসত্ব দিলাম, এরই মধ্যে আবার রোদে শুকোতে দেওয়া কাঁচা আমসত্ব খেলে। চল না দিদি ভাই, আজ শপিং মল ঘুরে রেস্টুরেন্টে খাবো। দাদু ভাই, দেরি হলে একটা ফোন করো, এই বয়সে টেনশন সহ্য করতে পারি না, অস্থির লাগে। এমন আদর আবদার, খুনসুটি মেশানো একটা মিষ্টি সম্পর্কের রোজ নামছা তো চলতেই থাকে, একটা স্নেহ জড়ানো অধিকার বোধ। জীবনের এতটা পথ পেরিয়ে এসে কত ভালোবাসাই তো পেয়েছেন, দিয়েছেন, তবুই নরম মনটা আকুলি বিকুলি করতে থাকে। ইচ্ছে একটাই, একটু ভালো থাকা, একটু ভালো রাখা। আজকে যারা ফোনে আসতে চাইছেন, একটু কথা বলতে চাইছেন, তাদের জন্য বলি, বাড়ির সবচেয়ে বড়দের সঙ্গে সবচেয়ে ছোটদের যে সম্পর্ক, আপনাদের যে মজার মুহূর্ত, ভালোবাসার মুহূর্ত, সেই সব নিয়েই কিছু বলুন। 0332231314 এই নম্বরে আপনাদের কাছ থেকে দাদু দিদা নাতি নাতনি হোক বা পাড়ার বা বাড়ির অন্য ছোটদের সঙ্গে সম্পর্ক হোক, এমনটাই শুনতে চাই আপনাদের কাছ থেকে ফোনে। অপেক্ষায় রইলাম 0332231314 এই নম্বরে।

প্রথমে জানিয়ে দিই আপনাদের জুলাই মাসে মাননীয় ইস্যুতে চিঠি লেখার বিষয়। স্নেহ অতি বিষম বস্তু। আমাদের ইমেল আইডি MANANIYESHU manoniyeshu@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায় মাননীয়েশু, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুন মাসের, মাফ করবেন, জুলাই মাসের মাননীয়েশুতে চিঠি লেখার বিষয়

0: স্নেহ অতি বিষম বস্তু। স্নেহ অতি বিষম বস্তু, এই বিষয়ে আপনারা জুলাই মাসে মাননীয় সুতে চিঠি লিখবেন, তার অপেক্ষায় রইলাম। আর এই মাসের যে বিষয় সেই চিঠিতে যাব, তার আগে একটু ভরসা, একটা কাঁধ একটু ছুঁয়ে থাকা, একটু পাশে থাকার প্রতিশ্রুতি যদি পেতাম। সব বয়সেই দরকার, কিন্তু মাননীয়সুর বন্ধুদের মনে হয় একটু বেশি দরকার, তাই না বন্ধু? অনেক বছর পর অন্য রকম কিছু সকাল রাত, মানে ধরুন সদ্য কিছু কথা বললাম কিন্তু মুছে যাচ্ছে স্মৃতি থেকে, অথচ পুরনো দিনের কথা কিন্তু সবটা অক্ষরে অক্ষরে মনে আছে। আর সেই কথাগুলো নিয়ে কেউ কথা বলুক আমার সঙ্গে, আমার কাছ থেকে জানতে চাক, এটা একটা দারুণ ভালো লাগা তৈরি করে। কিন্তু এখনকার কথাগুলো যে ভুলে যাচ্ছি। দু মিনিট আগে ফোনে কথা শেষ হলো, আবার ফোন করলাম, একই বিষয় জানতে চাইলাম। বুঝতে পারছি সামনের মানুষজন ভীষণ বিরক্ত হচ্ছে, কিন্তু মনে থাকে না যে ওষুধ খাওয়ার পর মনে হচ্ছে ওষুধটা তো মনে হয় খাইনি সবটা। কথা বলতে চাইছি, অনেক কথা, শব্দ খুঁজে পাচ্ছি না, দু তিনটে বাক্য, তারপরে আবার কেমন একটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা। তখন মনে হয় কেউ একটু জড়িয়ে ধরে বলুক, ঠিক আছে কিচ্ছু আর বলতে হবে না, আমরা সবটা বুঝে নেব, এত ভেবো না, সব ঠিক থাকবে, এমনটা চাই আমরা। কিন্তু সবসময় কি হয় বা কোথায় হয়, কারা দেন এমন কাঁধ, এমন হাত বাড়িয়ে কারা অপেক্ষা করে আছেন আমাদের জন্য? খুব খুব প্রয়োজনীয় এই কাঁধ। একটা সময় দাপিয়ে বেড়াতাম ঘরে বাইরে, কিন্তু এখন কারোর কথা শোনার সময় নেই, ভাল লাগে না, স্মৃতি চলে যায়, উদ্যম চলে যায়, কিভাবে ভালো থাকব? শুনবেন কিভাবে ভালো থাকবেন, বলছেন কলকাতার একজন ব্যস্ততম মনোচিকিৎসক, আমরা যাকে সাইকো অ্যানালিস্ট বলি। তিনি তার মনোবীক্ষণিক দৃষ্টিভঙ্গি থেকে এমন মানুষদের বহু বছর ধরে পরিচর্যা করছেন এবং সহায় হয়ে রয়েছেন। শুনব সাইকো অ্যানালিস্ট নূপুর ঘোষের বক্তব্য।
1: প্রবীণ মানুষ, তাদের অনেকেই একাকিত্ব, দুঃখ, উদ্বেগ, অনেক সময় প্রিয়জনকে হারানোর কষ্ট, পারিবারিক দূরত্ব এবং অবসর পরবর্তী জীবনের নানা মানসিক সমস্যার মধ্যে দিয়ে তারা যান। আজ আমি বার্ধক্যের নিঃসঙ্গতা নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে ভাগ করছি। আমরা প্রায় বলি যে বার্ধক্য হলো জীবনের শরৎকাল। এই সময় মানুষের জীবনে অভিজ্ঞতা ও প্রজ্ঞা বাড়ে, কিন্তু অনেকের এই সময় খুব একাকীও হয়ে ওঠে। একজন মনোবিশ্লেষক হিসেবে আমি দেখেছি, নিঃসঙ্গতা মানে কিন্তু যে শুধু একা থাকা, সেটা কিন্তু নয়। নিঃসঙ্গতা হচ্ছে এমন এক অনুভূতি যখন মানুষ মনে করেন তাকে আর কেউ সত্যিই বুঝছে না বা অনুভবই করছে না। একই বাড়িতে অনেক মানুষের সঙ্গে থেকেও একজন মানুষ কিন্তু খুব একা অনুভব করতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অনেক পরিবর্তন আসে, যেমন চাকরি থেকে অবসর, শরীরের বিভিন্ন ধরনের অসুস্থতা, চলাফেরায় অসুবিধা, জীবন সঙ্গী বা প্রিয় বন্ধুদের হারানো, এসব জীবনের কিন্তু তখন একটি অংশ হয়ে যায়। একসময় একজন মানুষ নিজের পরিচয় খুঁজে পেতেন তার কাজের মধ্যে, পরিবারের দায়িত্বে বা সমাজের তার অবদানের মাধ্যমে, কিন্তু অবসরের পর অনেকেই ভাবতে শুরু করে

0: আজ আমি কে, মানে আমাকে কি এখনো কারোর প্রয়োজন? তো মনোবিশ্লেষণ বলে কিন্তু আমাদের জীবন সম্পর্কের মধ্য দিয়েই কিন্তু গড়ে ওঠে, বাবা মা, বন্ধু, জীবন সঙ্গী, সন্তান, সহকর্মী, মানে সবাই কিন্তু আমাদের মনের অংশ হয়ে যায়। তাই যখন এই সম্পর্কগুলো বদলে যায় বা হারিয়ে যায়, তখন শুধু মানুষকেই নয়, নিজের একটি অংশকেও আমাদের একটা হারানোর অনুভূতি হয়। অনেক প্রবীণ মানুষ একসঙ্গে অনেক কষ্ট কিন্তু বয়ে বেড়ান, মানে ধরুন জীবন সঙ্গীর মৃত্যু, বন্ধুদের হারানো, অনেক সময় সন্তানদের দূরে চলে যাওয়া, শরীরের শক্তি কমে যাওয়া, কিংবা আমরা দেখি অনেক সময়তে এই স্মৃতি শক্তিরও বিভিন্ন পরিবর্তন ঘটছে। সব মিলিয়ে মনের উপর একটা ভীষণ বড় চাপ পড়ে। আরো একটি বড় সমস্যা হলো অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ার ভয়। যারা সারাটা জীবন ধরুন অন্যের পাশে থেকেছেন, কথা বলে তারা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করেছে, আজ তাদের যখন নিজের প্রয়োজনের কথা বলতে হচ্ছে তখন তারা সংকোচ বোধ করছে। তারা ভাবেন আমি যেন কারোর বোঝা না হয়ে যাই, তাই অনেক সময় তারা চুপ হয়ে থাকে। এই নীরবতাটা কিন্তু আমরা অনেকে একটা ভুল বুঝেনি। আজ প্রযুক্তির মাধ্যমে ধরুন আমরা মুহূর্তের মধ্যে দূরের মানুষের সঙ্গে কথা বলতে পারছি, কিন্তু একটি ভিডিও কল কখনো কিন্তু একসঙ্গে বসে গল্প করা বা এক কাপ চা খাওয়া বা নীরবে পাশে থাকার যে উষ্ণতাটা, সেটার কিন্তু বিকল্প হতে কখনোই পারে না। বার্ধক্যে অনেক পুরনো স্মৃতি, কষ্ট, অপূর্ণ ইচ্ছা বা অনেক সময় আমরা দেখি একটা অপরাধ বোধ, সেগুলো মনে পড়ে যাচ্ছে, কারণ তখন বাইরের ব্যস্ততা কমে যায় আর নিজের ভেতরের যে কথাগুলো সেটা আমরা শুনতে শুরু করে দিচ্ছি। তো এটা কিন্তু কোনো দুর্বলতা নয়, বরং এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে বার্ধক্য শুধু কষ্টের সময় না, আমি সেটা একেবারেই বলছি না। এই সময় অনেক মানুষ জীবনের প্রকৃত অর্থ নতুন করে খুঁজে পায়, তারা বুঝতে শেখেন শুধু সাফল্য নয়, ব্যর্থতা, দুঃখ এবং সংগ্রামও কিন্তু মানুষকে অনেক সমৃদ্ধ করে। এখন প্রশ্ন হলো আমরা কি করতে পারি? প্রবীণ মানুষদের সবচেয়ে বড় প্রয়োজন কি দামি উপহার দিয়ে তাদের সন্তুষ্ট করা? না, তাদের দরকার আমাদের সময়, আমাদের মনোযোগ আর ভালোবাসা। তাদের কথা মন দিয়ে শুনুন। একই গল্প যদি তারা বারবার বলছে বিরক্ত হবেন না, কারণ সেই গল্পগুলোর মধ্যেই লুকিয়ে আছে তাদের জীবন, তাদের স্মৃতি, তাদের পরিচয়। যখন একজন দেখবেন প্রবীণ মানুষ বলেন মনে আছে, তখন কিন্তু আসলে হয়তো তিনি জানতে চাইছেন যে আমি কি এখনো তোমাদের জীবনের অংশ। আর যারা আজ প্রবীণ শ্রোতা হিসেবে আমাদের এই কথাগুলো শুনছেন, আমি তাদের বলবো নিজের কষ্টের কথা বলতে কিন্তু দ্বিধা করবেন না। সঙ্গ চাওয়া কিন্তু দুর্বলতা একেবারেই নয়, ভালোবাসা, সম্মান আর আপনজনের প্রয়োজন মানুষের সারা জীবনই কিন্তু থাকে। বন্ধুদের সঙ্গে আড্ডা মারুন, পাড়ার ক্লাব, প্রবীণদের সংগঠন, বই পড়ার আসর, ধর্মীয় বা সামাজিক কাজ কিংবা স্বেচ্ছাসেবামূলক কিছু কাজ করুন। এসব কিন্তু নতুন সম্পর্ক গড়ে তুলতে আপনাকে অনেকটাই সাহায্য করবে। এবং অনেক সময় দেখবেন আন্তরিক কথাবার্তার মাধ্যমেও কিন্তু আমরা একাকিত্ব অনেকটা কমিয়ে দিতে পারি। শেষে শুধু একটা কথাই আমার বলার আছে যে বার্ধক্য কিন্তু কোনো সমস্যা না, যাকে দূর করতে হবে। এটি জীবনের একটি মূল্যবান অধ্যায় যাকে সম্মান করা উচিত আমাদের প্রত্যেকে। প্রতিটি বলি রেখা কিন্তু একটি গল্প বলে, প্রতিটি সাদা চুল জীবনের অভিজ্ঞতার চিহ্ন, প্রতিটি প্রবীণ মানুষ আমাদের সমাজের এক একটি জীবন্ত ইতিহাস। একটি সভ্য সমাজের পরিচয় হলো যে সে তার প্রবীণ মানুষদের কতটা সম্মান, ভালোবাসা এবং মর্যাদা দেয়। তাহলে আসুন আমরা একটি এমন সমাজ গড়ে তোলার চেষ্টা করি যেখানে কোনো প্রবীণ মানুষ নিজেকে একা বা অপ্রয়োজনীয় বা অবহেলিত মনে করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রবীণ মানুষদের পাশে থাকুন।
1: শুনলেন মনোবিশ্লেষক নূপুর ঘোষের বক্তব্য। আসলে এটা তো সত্যি ভীষণ চিন্তার বিষয়, কারণ 2023-এর ইন্ডিয়া এজিং রিপোর্ট বলছে 2050-এর মধ্যে ভারতে ষাটোর্ধ মানুষের সংখ্যা হবে প্রায় 34.7 কোটি। আর বিভিন্ন সমীক্ষা বলছে দেশের প্রায় 35

0: শতাংশ প্রবীণ কোনো না কোনো অবসাদে ভোগেন। তাহলে পরিসংখ্যানগত দিক থেকেও এটা যথেষ্টই ভাববার বিষয়। তাই মনোবিশ্লেষক নূপুর ঘোষের কথা অনুযায়ী, নির্দেশ অনুযায়ী, আমাদের সবাইকে এমনই একটা আয় বেঁধে বেঁধে থাকি সমাজ তৈরি করতে হবে আপনাদের জন্য। আপনারা রয়েছেন 0332231342 এই নম্বরে, শুনব আপনাদের কথা। কে আছেন বন্ধু দেখিনি। নমস্কার বন্ধু।
1: আজ যে আলোচনা চলছে, এই আলোচনার মধ্যে দিয়ে আমি বলছি, আমি বহরমপুর মুর্শিদাবাদ থেকে।
0: আচ্ছা।
1: আজ আমার বয়স কিন্তু 90, এই 90 বছর বয়সে এসে আমি যে ভাবনাটা ভাবছি আর কি, সেটা হচ্ছে এই যে আমার অতীতের যে ঘটনা প্রবাহগুলো আমার জীবনে, সেগুলো এত পরিষ্কার মনে পড়ছে সময়ে সময়ে। যখন চিন্তা ভাবনা করি তখন অতীতের ঘটনাগুলো মনে হয় যেন একবার চাক্ষু দেখছি, এখন মনে হচ্ছে যেন আমার সামনে সে সমস্তগুলো ঘটছে, কিন্তু বর্তমানে আমার কথা কিছু মনে থাকছে না। কেউ কিছু বলছে যে কিছু করছে আর কি, সেটা একটু পরেই ভুলে যাচ্ছি।
0: আচ্ছা, আপনার বাড়ির ছোটরা ছোটরা ছোটদের সঙ্গে কেমন সম্পর্ক?
1: হ্যাঁ বলুন,
0: বাড়ির ছোটদের সঙ্গে কেমন সম্পর্ক?
1: সম্পর্ক খুব ভালো।
0: বাহ, এইটাই এইটাই আমাদের জানার, এইটাই আপনার জীবনের বিরাট বড় প্রাপ্তি। ধন্যবাদ, ভালো থাকবেন। 90 বছরের একজন প্রবীণ বন্ধু ফোনে ছিলেন, অনেকটা পাওয়া আমাদের। আমরা চিঠির প্রসঙ্গে চলে আসি। জুন মাসের বিষয় ছিল, বলা হয়নি। প্রথমে আশিস কুমার চিত্রকর। বন্ধু মাননীয় সু, শরীরচর্চার পাশাপাশি মণিমালায় সাংস্কৃতিক অনুষ্ঠানে চর্চা ছিল। এখনকার মতো তখন রেকর্ডে গান বাজিয়ে নাচের অনুষ্ঠান হতো না, হতো লাইভ। নৃত্যনাট্য গীতিনাট্যের গানে গানে থাকতেন ধনঞ্জয় দা, সুলেখা দি, আনন্দ দা, সুমনা দি। কিন্তু আমাকে আকর্ষণ করত তবলচি দাদা। দাদার নামটা এখন আর মনে নেই, রিহার্সালে হাঁ করে দেখতাম তার তবলা বাদন, তবলার কেরামতি। সেই থেকে তবলাকে মনে মনে ভালোবাসলাম। সেবার মামাবাড়ি কাটোয়ায় মান্নাদের গানের জলসা, জলসায় মান্নাদে মহাশয় পরপর 29টি সঙ্গীত পরিবেশন করেছিলেন। কিশোর বয়সে আমি কর গুণে তার হিসাব রেখেছিলাম, তবে এখনও আমার বিশেষ আকর্ষণ ছিল তবলা বাদক। চোখে চোখ কান সরাতে পারেনি তার বাদন শৈলী থেকে, বিশেষ করে যখন তিনি গোলাপের ওলি আছে ফাগুনের আছে বাহার গানটি বাজলেন, তখন তবলার প্রতি জেগে থাকা ভালোবাসাটা লকলক করে উস্কে উঠল। ওর নামটা অবশ্য আমার মনে আছে, শুধু আমার কেন, প্রতিটি বাঙালির হৃদয়ে সে নাম রয়ে গেছে, শ্রদ্ধেয় রাধাকান্ত নন্দী। প্রতিজ্ঞা করে বসলাম তবলা আমাকে শিখতেই হবে, কিন্তু এ তো গুরুমুখী বিদ্যা। পাঁচ ভাই বোনের সংসারে অনটন লেগেই থাকত, স্কুলের মাসিক বেতন 4 টাকা 25 পয়সা, সেটাও বাবা জোগাড় করতে পারতেন না। হাফ ফ্রিজ ফুল ফ্রির ওপর আমার পড়াশোনা। এমতো অবস্থায় বাবাকে আর বলা হয়নি, বাবা আমি তবলা শিখতে চাই, অদম্য ইচ্ছেটা চাপা পড়েই থাকে। শুভেচ্ছান্তে আশিস কুমার চিত্রকর, আমোদপুর, বীরভূম। পরের চিঠি, আলোক সামন্ত পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন। জন্মেছিলাম সবুজ ঘেরা দূর প্রান্তের এক ছোট্ট গ্রামে। সেই গ্রামে অনেক কিছু ছিল না, তবে যা ছিল তা ছিল আমার কাছে অমূল্য। সেই গ্রামে আমি বেড়ে উঠেছি গাছের ছায়ায়, ঘুম ভেঙেছে ভোরের পাখির।

কুজনে শুনেছি নদীর কলতান। চাষিরা যখন দল বেঁধে গান গাইতে গাইতে মাঠে চাষ করত, শুনে কি আনন্দ যে হতো। গরুর গাড়ি চেপে হাঁটে যাওয়া, নৌকো চেপে নদীর বুকে মাঝি মাল্লাদের গান শুনতে শুনতে ঘুরে বেড়ানোর স্মৃতি মনের আকাশে জলজল করছে। স্কুলের পড়ার শেষে উচ্চশিক্ষার উদ্দেশ্যে অন্যত্র পাড়ি, আমার এমন সুন্দর জন্মস্থান ছেড়ে যেতে।

কিন্তু উপায় ছিল না। তবু ভেবেছিলাম ছুটিতে তো বাড়ি আসব, পড়া শেষে আবার ফিরে এসে পুরনো দিনগুলি ফিরে পাব। তা আর হলো কই, একটা ধাপ পার হবার পর আরেকটা ধাপ, এইভাবেই সিঁড়ি ভাঙতে ভাঙতে এগিয়ে চলি। কিন্তু গ্রামে আর স্থায়ীভাবে ফেরা হলো না। একবার পৈতৃক ভিটেতে পরিবারের সবাই মিলে গেলাম। কথা ছিল একটা ছোট্ট মাটির বাড়ি তৈরি করব, কিন্তু ওখানে গিয়ে সব কিছু দেখে শুনে সবাই মত বদলে ফেলল। বাড়ি তৈরির প্রস্তাব বানচাল হয়ে গেল, প্রবল বাধায় আমি চুপ হয়ে গেলাম। আমি যে প্রকৃতির মাঝে ওই মানুষগুলোর সঙ্গে মাঠে ঘুরে বেড়াতে চাই, ওদের সঙ্গে বসে নদীর গান শুনতে চাই, খোলা আকাশের নিচে বসে তারাদের সঙ্গে মনের কথা কইব, সাঁতার কাটব, নীল দিগন্তে ভেসে যাব, রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে গোধূলি সূর্যের রক্তি মাফায় আকাশটাকে দুচোখ ভরে দেখব, না মাননি এসু এসব কথা মনের মধ্যে গুমড়ে মরে, কাউকে বলা হয়নি। আলোক সামন্ত, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর। প্রায় 50 বছর পরেও না বলতে পারার আক্ষেপ আজও আছে। লিখছেন ডক্টর কাঞ্চন চ্যাটার্জি, বিশ্বকর্মানগর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। রেজাল্ট ভালো হতো, তাই ভালো ছেলের তকমাও গায়ে ছিল। তখন ক্লাস 9 পড়ি, টিফিনের সময় বৃষ্টি শুরু হলো, তাই সেদিন মাঠে হুটোপুটি করতে পারিনি, মনটা বেশ খিঁচড়েছিল। সেকেন্ড হাফে ক্লাস করার মন ছিল না কারোরই। নির্দিষ্ট সময়ে কিন্তু সবার প্রিয় অঙ্কের শিক্ষক ক্লাসে ঢুকলেন। তিনি ভীষণ সিরিয়াস প্রকৃতির মানুষ, বোর্ডের দিকে ঘুরে পরিমিতির অঙ্ক বোঝাচ্ছিলেন। অঙ্ক বোঝার মন ছিল না, আমি চকের টুকরো ছুঁড়ে চলেছি। গন্তব্য সামনের বেঞ্চে বসা বন্ধু, হাতের টিপ ফসকে একটি চক গিয়ে পড়ল স্যারের মাথায়। স্যার ঘুরে তাকালেন, ওর রক্তবর্ণ চোখের দিকে চাইতে পারছিলাম না। কে ছুঁড়েছে চক? সাহস করে বলতে পারিনি। তারপরে ক্লাস 10 এবং 11 পড়াকালীনও অনেকবার ভেবেছি স্যারকে সেদিনের ঘটনা বলে ক্ষমা চেয়ে নেব, বলা হয়নি। আরেকটি ঘটনার উল্লেখ করি, আমি তখন ডিজাইন ইঞ্জিনিয়ার পদে কর্মরত। তখনও কম্পিউটার আসেনি, তাই ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলেটার ব্যবহার করতাম। আমার ক্যালকুলেটারের ব্যাটারি শেষ, অগত্যা সহকর্মীর ক্যালকুলেটার নিয়ে কাজ করতে হয়েছিল। ছুটির সময় নিজের ড্রয়ারে রেখেই অফিস থেকে বাড়ি ফিরেছিলাম। তারপরে দুদিন অফিসের ছুটি ছিল, ক্যালকুলেটরের কথার মনেই নেই। আরও দিন তিনেক পরে সহকর্মী তার ক্যালকুলেটার চেয়ে বসল, ড্রয়ারে দেখতে পাইনি বস্তুটি। সহকর্মীকে বললাম, আমি তো তোমাকে ফেরত দিয়েছি। মিথ্যে বলেছি, ও মানেনি, তর্কাতর্কি অনেক দূর গড়িয়েছিল। নতুন ব্যাটারি লাগিয়ে আমার ক্যালকুলেটরটি সহকর্মীকে ফেরত দিয়ে সমস্যা থেকে রেহাই মিলেছিল। প্রায় মাসখানেক পরে অফিসের ড্রয়ার পরিষ্কার করতে গিয়ে ওই হারিয়ে যাওয়া ক্যালকুলেটরের সন্ধান পেয়েছিলাম। সহকর্মীকে মিথ্যে বলার জন্য ভীষণ অনুতপ্ত, সে কথার আর তাকে বলা হয়নি। কাঞ্চন চ্যাটার্জি, বিশ্বকর্মানগর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। সত্যি কত কথা অব্যক্ত থেকে যায়, অব্যক্ত কথার আড়ালে কেটে যায় আমাদের দাম্পত্য জীবনের 35 বছর। হ্যাঁ মাননীয় সুর বন্ধুরা, আমরা চলে গেছি, কিন্তু পরের চিঠিতে। লিখেছেন কেয়া মাইতি, নিউ দিল্লি থেকে। লিখছেন, জীবনের বাঁকে বাঁকে কত ঝড় ঝাপটা, সেসব পেরিয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বয়ে গেছে জীবন নদীর স্রোত। ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, মত পার্থক্যের আড়ালে ফুলগুড় মতো বয়ে গেছে আমাদের ভালোবাসা। রাস্তা হারালে পায়রার মতো পথ খুঁজে নিয়েছি, আগামী প্রজন্মের হাত ধরে এগিয়ে চলেছি গন্তব্যের পথে। কখনো তানপুরা তার কেটে বেসুরো হয়নি, সময়ের নদীর বাঁকে জীবন জাহাজের পাল ধ্রুব তারার মতো আমাদের এগিয়ে নিয়ে গেছে। প্রচণ্ড বৃষ্টিতে সে আমার ছাতা হয়ে পাশে থেকেছে, আবার প্রখর রৌদ্রে পান্থ পাদপের মতো তৃষ্ণা মিটিয়েছে। ভ্রমণ পিপাসু দুটি মন প্রাকৃতিক সৌন্দর্যে একাত্ম হয়ে তাদের রং রূপ

রস আস্বাদন করেছি। কখনো সমুদ্রের ঢেউ আছড়ে পড়েছে সমুদ্রের তটে, আবার কখনো কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্যে তাকিয়ে থেকেছি অপলক। একসঙ্গে হেঁটেছি কত পথ, তবু সেই অব্যক্ত কথন ব্যক্ত হয়নি দাম্পত্য সম্পর্কের মাঝে। না বলা কথাগুলোর আড়ালে একে অপরকে জেনেছি, চিনেছি একে অপরের মতো করে, তবু যে কথা বলা হয়নি, সেই অব্যক্ত কথা বলার কি কিছু প্রয়োজন আছে বর্তমান প্রজন্মের কাছে যা শুরুতেই বলা হয়ে যায়? আমার এতগুলো বছরের দাম্পত্য জীবন কাটিয়েও বলা হলো না সেই অনির্বচনীয় অব্যক্ত কথন, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। লিখেছেন দিলশাদ গার্ডেন, নিউ দিল্লি থেকে কিয়ামাইতি।

রেডিওতে এই নজরুলগীতিটি শুনতে শুনতে অনেক কথা মনে পড়ল। লিখছেন মানসী বড়াল, বিষ্ণুপুর রোড, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে। ছোটবেলা থেকেই বাবা মায়ের চেষ্টায় ক্লাসিক্যাল গানটা ভালোই গাইতাম। আমার কণ্ঠের এই নজরুলগীতিটি শোনার জন্য বাবা অধীর আগ্রহে অপেক্ষা করতেন। যেদিন বেতার তরঙ্গে আমার কণ্ঠের নজরুলগীতি ভেসে আসত, সেদিন বাবা রেডিওটা সবসময় নিজের কাছে রাখতেন, পরিচিতদের বলতেন, তারপর টেপ রেকর্ডারে গানগুলো রেকর্ড করে বহুদিন ধরে শুনতেন আর শোনাতেন। আমি ভীষণ লজ্জা পেতাম। এখন ছেলের কণ্ঠের গান আমাকে বোঝায় যে সন্তানের কৃতিত্বে বাবা মায়ের কত আনন্দ। মনে পড়ে বাবা বহুদিন বলেছিলেন, আমি তোর গলায় হে গোবিন্দ রাখো চরণে গানটা শুনে পৃথিবী থেকে বিদায় নেব, কথাটা যেন ভুলিস না। বাবার মৃত্যুটা আকস্মিক হলেও গাইবার যথেষ্ট সময় পেয়েছিলাম, কিন্তু গাইতে পারিনি। এখন মনে হয় যদি একবার বাবাকে কাছে পেতাম তাহলে বলতাম, বাপি তুমি আমার কাছে বারংবার যে গানগুলো শুনতে চাইতে আমি গাইতাম না, বিরক্ত হতাম, আমাকে ক্ষমা করো, এখন আমি তোমার পছন্দের গানগুলো শোনাবো। তোমাদের আশীর্বাদে গান গেয়ে অনেক সম্মাননাপত্র পেয়েছি, তোমার উজ্জ্বল হাসিমাখা মুখখানা দেখলে আমি আনন্দ পাবো, কিন্তু বলা হয় না, কারণ বাবা আর ফিরে আসেন না। অব্যক্ত যন্ত্রণাগুলো মনকে উথাল পাথাল করে। লিখছেন মানসী বড়াল, মুর্শিদাবাদ থেকে।

আজকে শেষ চিঠি আনন্দময়ী মুখোপাধ্যায় কলকাতা থেকে। আমি মা বাবার একমাত্র সন্তান, তাদের ইচ্ছে ছিল কাছাকাছি কোথাও আমার বিয়ে দেয়। হল না সেটা, সুদূর ব্যাঙ্গালোরেই থাকতে হয়। বিয়ের ছ মাসের মাথায় মা দুদিনের জ্বরে চলে গেল তারাদের দেশে। খবর পেয়ে আমার স্বামী অনিক আর আমি দুজনেই এসেছিলাম। কাজ মিটে গেলে আমি একাই রয়ে গেলাম বাবার কাছে কয়েকটা দিন। ইরামাসি মায়ের অসুখের সময় দিন রাত জেগেছে মায়ের পাশে। মাসখানেক যেতে না যেতে অফিসে বাবা পড়ে যায় মাইল স্ট্রোক। আমার যাওয়া থমকে গেল। বাবাকেও মায়ের বন্ধু ইরামাসি সেবা যত্ন করে সুস্থ করে তুলল। তারপর অনেকদিন পর

ওর ফিরে যাওয়ার মনস্থ করি। মাসিও ব্যাগ গোছাচ্ছে। আমি বলি, তুমি যেতে পারবে না। মাসি বলে, কোন সূত্রে থাকি বল, এতদিন তুই ছিলি তাই ছিলাম, এ বাড়িতে একা থাকা, সমাজ পরিজন আছে। ভেবে দেখলাম সত্যি, অসহায় একা মানুষের সেবা করতে কেউ আসুক না আসুক, কিন্তু মাসিকে মন্দ বলতে ছাড়বে না। কি করি, অনেক কষ্টে দুজনকে রাজি করিয়ে শুভক্ষণে গাঁটছড়া বেঁধে দিলাম। মায়ের চাবি মাসির আঁচলে বেঁধে প্রণাম করে চোখের জলে বললাম, মা এবার আমি আসি। এই ছোট্ট বাস্তবটুকু অনিককে কোনো দিন বলা হয়নি। কোনো দিন বলতে পারবো কি আমার স্নেহময়ী নতুন মায়ের কথা? আনন্দময়ী মুখোপাধ্যায় লিখেছেন কলকাতা থেকে। ঘড়ির সময়, চোখ রাঙাচ্ছে, জানিয়ে দিই জুলাই মাসে মাননীয় সুতে চিঠি লেখার বিষয় স্নেহ অতি বিষমবস্তু। ইমেল আইডি maninieshu@gmail.com। চিঠি পাঠাতে পারেন মাননীয়সু প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। মনে রাখবেন, জুলাই মাসে মাননীয় সুতে চিঠি লেখার বিষয় স্নেহ অতি বিষমবস্তু। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, ভালো রাখবেন। এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে মিতালী ভট্টাচার্য।

0: Good afternoon. Here's the midday weather bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and the Andaman and Nicobar Islands. Southwest monsoon has been active over Odisha and Gangetic West Bengal. Very light to moderate rain occurred at most places with heavy rain at one or two places over Darjeeling, Kalimpong, Jalpaiguri districts of Sub-Himalayan West Bengal. At one or two places over Odisha, at one or two places over East and West Midnapur, Jhargram, East and West Burdwan, Makura, South 24 Parganas districts of Gangetic West Bengal and Sikkim. And light rain also occurred with heavy rain at one or two places over Jharkhand and Bihar, and light rain occurred at most places over Andaman and Nicobar Islands. Gusty winds were recorded at one or two places over Jharkhand, Bihar, Odisha, Andaman and Nicobar Islands and Nodia and Jharkhand districts of Gangetic West Bengal. Yesterday's highest maximum temperature of 40 degrees Celsius was recorded at Naupara, plains of the Odisha region, and 25 degrees Celsius of temperature was recorded at Kalimpong, hills of Sub-Himalayan West Bengal. Chief amount of rainfall received in centimeters: Kontai 11, Bakura and Durgapur 9, Jhargram 6, Darjeeling, Jalpaiguri 6, Kalimpong 7, Mangan 3, Keunjhar and Katak 5, Sambalpur and Nimpara 5. Weather forecast for the next 48 hours says light to moderate rain or thunder shower is likely to occur at most places over the rest districts of Sub-Himalayan West Bengal, West Midnapur, Purulia, Bakura, Hugli, East Bardhaman, Nodia, Jhargram districts of Gangetic West Bengal, Andaman and Nicobar Islands, Jharkhand, Odisha, Sikkim, and light to moderate rain or thunder shower is also likely at many places over the rest districts of Gangetic West Bengal and Bihar. Weather forecast for the next 48 hours says heavy rainfall of 7 to 20 centimeters is likely at one or two places over Bihar and Odisha. Heavy rainfall of 7 to 11 centimeters is likely at one or two places over Jharkhand, Jalpaiguri, Alipurduar, Darjeeling districts of Sub-Himalayan West Bengal and West Midnapur, Jharkhand, Hooghly and Nodia districts of Gangetic West Bengal. Thunderstorm with gusty winds of 40 to 50 km per hour and lightning is likely at one or two places over Bihar, Jharkhand, Andaman and Nicobar Islands and West Midnapur, Purulia, Makura, Hooghly, East Burdwan, Nodia and Jharkhand districts of Gangetic West Bengal. Thunderstorm with gusty wind of around 30 to 40 km per hour and lightning is very likely at one or two places over all the districts of Sub-Himalayan West Bengal and the rest districts of Gangetic West Bengal. Forecast for Kolkata neighborhood says thunderstorm with rain is expected. Maximum temperature will be around 33 degrees Celsius and minimum temperature will be around 26 degrees Celsius. There's no weather warning for the fishermen of West Bengal coast, but there's weather warning for the fishermen of Andaman and Nicobar coast. Squally wind with speed reaching 40 to 50 km per hour, occasionally gusting to 60 km per hour is likely to prevail along and off Andaman and Nicobar coast from 30th of June to the 4th of July 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast on the above mentioned dates. And those, with that we end this midday news bulletin. Over the bulletin. Thank you.
1: পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সকাল 8:30টার পর্যবেক্ষণ অনুযায়ী গত 24 ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় প্রভাব লক্ষ্য করা গেছে উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গাতেই। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বেশিরভাগ জায়গায় এবং সেই সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাসহ পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির বেশিরভাগ জায়গাতে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, আবার কোনো কোনো জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে উড়িষ্যার দু একটি জায়গায়। খুব হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিও লক্ষ্য করা গেছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায় এবং সেই সঙ্গে সিকিমেরও কয়েকটি জায়গায়। খুব হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে ঝাড়খণ্ড এবং বিহারের দু একটি জায়গায়। খুব হালকা থেকে সামান্য বৃষ্টি লক্ষ্য করা গেছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কয়েকটি জায়গায়। ঝোড়ো হাওয়া বয়ে গেছে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং নদিয়া, ঝাড়গ্রাম জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায়। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা গেছে উড়িষ্যার নোয়াপোদায় 40 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন পার্বত্য অঞ্চল কালিম্পংয়ে 25 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় পোর্ট ব্লেয়ারে বৃষ্টি হয়েছে 1 সেন্টিমিটার, হাতবেতে 1 সেন্টিমিটার, কন্টাইয়ে 11 সেন্টিমিটার, ঝাড়গ্রামে 10 সেন্টিমিটার, পূর্ব বর্ধমানে 10 সেন্টিমিটার, বাঁকুড়া দুর্গাপুরে 9 সেন্টিমিটার, ক্যানিংয়ে 8 সেন্টিমিটার, পশ্চিম মেদিনীপুরে 6 সেন্টিমিটার, ঝাড়গ্রামে 6 সেন্টিমিটার, কালিম্পংয়ে 7 সেন্টিমিটার, গ্যাংটকে 4 সেন্টিমিটার, দেওঘরে 3 সেন্টিমিটার, মুজফ্ফরপুরে 10 সেন্টিমিটার, ভগবানপুর বৈশালীতে 6 সেন্টিমিটার, উড়িষ্যার বাড়িপোদায় 13 সেন্টিমিটার, সম্বলপুরে 6 সেন্টিমিটার, পুরীতে 5 সেন্টিমিটার। আগামী দুদিনে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির বেশিরভাগ জায়গায় এবং সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, ঝাড়গ্রাম জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায় এবং সেই সঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং সিকিমেরও কয়েকটি জায়গায় খুব হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কোনো কোনো জায়গায় এবং সেই সঙ্গে বিহারেরও কয়েকটি জায়গায়। আগামী দুদিনে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে 7 থেকে 20 সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার এবং উড়িষ্যার 2-1টি জায়গায়, 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলাসহ পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির কয়েকটি জায়গায়, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এবং নদিয়া জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির 2-1টি জায়গায়। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিহার, ঝাড়খণ্ড, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ জেলা সহ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং ঝাড়গ্রাম জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কয়েকটি জায়গায়। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কয়েকটি জায়গায়। কলকাতা ও তার আশেপাশে আগামী দুদিনে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। যারা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে মাছ ধরতে যান আগামী

দিনে তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। যারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জী উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে, ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার অথবা কখনো কখনো ঘণ্টায় 60 কিলোমিটার বেগেও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। একটু পরেই রয়েছে সাঁওতালি অনুষ্ঠান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় রয়েছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয় পাঠদানে গরিফা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মিতা দাস এবং সঙ্গে 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, বিখ্যাত সাঁওতালি ভাষার কবি ডক্টর দমন সাহুর সমীর বলবেন, সঙ্গে কথা বলবেন পরিমল হেমব্রম। এবং পরে সন্ধ্যে 6:15 সাঁওতালি অনুষ্ঠানে 1855 সালে সাঁওতাল বিদ্রোহের হুলের উপর নির্মিত নাটক রচনা ও প্রযোজনা পরিমল হেমব্রম। 6:40 কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর। এরপর শুনবেন কৃষি কথার আসর, বর্ষাকালে গবাদি প্রাণীর রোগ ও প্রতিকার বিষয়ে ডক্টর ইন্দ্রনীল সামন্তর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠানের ঘোষণা। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

আকাশ বাণী কলকাতা পঞ্চায় মরাগেল তুরুই কেটুটে তুরুই মিটারিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহবেনা সান্তাড়ি আখড়া।

1856 সাল রিয়া 27 জানুয়ারি সংগ্রামপুর লড়াই। ইংরেজ ক্যাপ্টেন সাজস্তে সান্তাল ফুত কো গজ হচয়েনা। সংগ্রামপুর রিয়া হরিয়র ডাহি হড়পনা আরা মায়ামতে গাবাওনা। হড়পন কো হরুয়েনা আর লড়াই হ মুচাদ এনা। মেনখান হড়পনা অন্তর রে লড়াই কথা গা গাবান কাতে তাহেনা।

1855 ছাপান্ন সালে ব্রিটিশ শাসন খন ভারত দিশম ফুরগল লাগি সিধু কানুয়া আয়ুরতে হড় হপন কে লড়াই লেদা ওনা হুল রিয়া কথা দো নাগাম সাকাম রে সোনা আখরতে ঝাক ঝাক অল মেনা।

আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিও ঘড়িতে এখন সময় 3:36।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:15। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন। প্রতিদিনের মতোই আজও আমরা এক নজরে চোখ বুলিয়ে নেব আজকের আমাদের বিশেষ বিশেষ খেলার খবরগুলোতে। তাহলে শুরুতেই চলে যাই এক নজরে। এশিয়ান গেমসে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক কিন্তু থাকছেন হরমনপ্রীত কৌরই। আসলে বেশ কিছুদিন ধরে চিন্তাভাবনা করা হচ্ছিল যে হরমনপ্রীত অধিনায়ক থাকবেন কি না, কিন্তু হরমনপ্রীতই থাকছেন পরবর্তী অধিনায়ক। উইম্বলডনের প্রথম রাউন্ড কিন্তু পেরিয়ে গিয়েছেন নোভাক জকোভিচ এবং ইয়ানিক সিনার। ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় চলে গেছে ব্রাজিল, মরক্কো, প্যারাগুয়ে। জাপানকে শেষ মুহূর্তের গোলে পরাজিত করে প্রি কোয়ার্টার ফাইনালে চলে গেছে ব্রাজিল। তবে টাই ব্রেকারে ছিটকে গেছে জার্মানি এবং নেদারল্যান্ডসও।

বন্ধুরা, আপনারা জানেন যে রমরমিয়ে চলছে ফিফা বিশ্বকাপ। তবে আমরা শুরুতেই বিশ্বকাপের আলোচনায় না গিয়ে আজ আতশকাচের তলায়তে দেখে নেব ভারতীয় মহিলা ক্রিকেটের অধিনায়ক কে হলেন এবং কীভাবেই বা হলেন সেই প্রসঙ্গে। তাহলে আমরা আজ চলে যাই এবার আতশকাচের তলায়। প্রশ্ন উঠেছিল টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পরেও কি হরমনপ্রীত কৌরকেই অধিনায়ক রেখে দেওয়া হবে ভারতীয় ক্রিকেট দলের। সেই প্রশ্নের জবাব কিন্তু এবার দিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। হরমনপ্রীতের ওপরই ভরসা রেখেছেন তারা। বিশ্বকাপ থেকে বিদায়ের দুদিন পর এশিয়ান গেমসের জন্য ভারতের মহিলা দল ঘোষণা করেছে বোর্ড। 15 জন ক্রিকেটারকে নেওয়া হয়েছে দলে। টি টোয়েন্টি বিশ্বকাপে যে দল গিয়েছিল সেখান থেকে মাত্র একজন ক্রিকেটারের বদল করা হয়েছে। জাস্তিকা ভাটিয়ার বদলে নেওয়া হয়েছে জি কমলিনীকে, অর্থাৎ দ্বিতীয় উইকেট রক্ষক বদল করেছে বোর্ড। বাকি দল একই রয়েছে। বিশ্বকাপের মাঝে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন স্পিনার শ্রেয়াঙ্কা পাটিল, তার বদলে প্রেমা রাওয়াতকে নেওয়া হয়েছিল দলে। এশিয়ান গেমসের দলে অবশ্য ফিরিয়ে নেওয়া হয়েছে শ্রেয়াঙ্কাকে, তবে তার আগে তাকে ফিটনেস পরীক্ষায় পাশ

উঠতে হবে, নইলে শ্রেয়াঙ্কার বদলে অন্য কাউকে নিয়ে যাওয়া হবে এশিয়ান গেমসে। দলের অধিনায়ক হরমনপ্রীত, সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা, ব্যাটিং এর দায়িত্বে রয়েছেন শেফালি বর্মা, জেমাইমা রড্রিগেজ, ভারতী ফুলমালিরা, উইকেট রক্ষক বাংলার রিচা ঘোষ, অলরাউন্ডার হিসেবে রয়েছেন দীপ্তি শর্মা, স্পিন আক্রমণের দায়িত্বে দীপ্তির পাশাপাশি শ্রীচরণী, রাধা যাদব এবং শ্রেয়াঙ্কা তারাও রয়েছেন। পেসার হিসেবে রয়েছেন রেণুকা সিং ঠাকুর, নন্দিনী শর্মা, ক্রান্তি গড় এবং অরুন্ধতী রেড্ডি। আগামী 19 সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ান গেমস। এবারের প্রতিযোগিতা হবে জাপানে, মহিলাদের পাশাপাশি ভারতের পুরুষ দলও খেলবে সেখানে, সেই দল অবশ্য আগেই ঘোষণা করে দিয়েছে বোর্ড।

ক্রিকেটের পর এবার একটু টেনিসের আসরে। ফুটবল বিশ্বকাপ তো চলছে, কিন্তু উইম্বলডনও শুরু হয়েছে গতকাল থেকে। তো সেখানে উইম্বলডনের প্রথম রাউন্ডেই কিন্তু জিতে গিয়েছেন নোভাক জকোভিচ। জীবনের 25তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে এবারের উইম্বলডনে নেমে প্রথম ধাপটা পেরিয়ে গিয়েছেন নোভাক জকোভিচ চীনা প্রতিদ্বন্দ্বী উ জিবিংকে। 6-4, 5-7, 6-4, 6-4 গেমে হারিয়েছেন তিনি। এছাড়া উইম্বলডনের প্রথম রাউন্ডেই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে কিন্তু ইয়ানিক সিনারকে। পুরুষদের শীর্ষ বাছাই সিনার, তাকে লড়াই করতে হয়েছে 5 সেট, ছিটকে গিয়েছেন ক্যাসপার রুড। তবে সহজেই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ড্যানিল মেদভেদেভ, স্টেফানো সিসিপাস। মহিলাদের সিঙ্গেলসে প্রথম রাউন্ডের বাধা অতিক্রম করেছেন শীর্ষ বাছাই এরিনা সাবালেঙ্কা এবং নাওমি ওসাকা। সার্বিয়ার অবাছাই খেলোয়াড় মায়োমির কেচমানোভিচকে হারাতে 5 সেট লড়াই করতে হয়েছে ইয়ানিক সিনারকে। এটিপি ক্রমতালিকায় 47 নম্বরে থাকা 26 বছরের কেচমানোভিচ প্রথম সেট জিতে নেন 6-4 ব্যবধানে। দ্বিতীয় সেট 6-3 ব্যবধানে জিতে সমতা ফেরান সিনার। তৃতীয় সেটে আবার হতাশ হতে হয় বিশ্বের 1 নম্বরকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হেরে যান সিনার। তার পক্ষে ফল 6-7, 6-7। 1-2 ব্যবধানে পিছিয়ে থাকা সিনার শেষ 2টি সেটে নিজেকে উজাড় করে দেন। চেনা টেনিস খেলে তিনি জিতে নেন 6-2, 6-3 ব্যবধানে পরপর 2টি সেট। শেষ পর্যন্ত সিনারের পক্ষে ম্যাচের ফল দাঁড়ায় 4-6, 6-3, 6-7, 6-2, 6-3। সিনার লড়াই করে জিতলেও স্ট্রেট সেটে হেরে গেলেন 11 নম্বর বাছাই রুড। তাকে 6-4, 6-2, 7-6, 9-7 ব্যবধানে হারিয়েছেন পোল্যান্ডের অবাছাই খেলোয়াড় হুবার্ট হুরকারাজ। সহজে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ড্যানিল মেদভেদেভ। মারিন সিলিচকে 6-1, 6-2, 6-4 ব্যবধানে হারিয়েছেন তিনি। সিসিপাস 6-1, 6-4 ব্যবধানে জিতেছেন ফ্রান্সের অবাছাই খেলোয়াড় হুগো গাস্তোর বিরুদ্ধে।

0: ফিফা বিশ্বকাপ চলছে এবং নকআউট পর্বও কিন্তু শুরু হয়ে গিয়েছে গতকাল থেকে। আমরা আজ সেসব খবরেই চোখ রাখব। তবে বিশ্বকাপে কিছু অভিনব ঘটনা কিন্তু প্রতি বছরই ঘটে আসছে, তো সেসব ঘটনা নিয়েই আমাদের বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপের রঙ্গমঞ্চে। এবার আমরা চলে যাব পুরোপুরি বিশ্বকাপের আসরে।
1: বিশ্বকাপ রঙ্গমঞ্চে
0: ফুটবল ম্যাচে শৃঙ্খলা বজায় রাখা কিন্তু অত্যন্ত জরুরি, কিন্তু 2006 সালে পর্তুগাল এবং নেদারল্যান্ডসের মধ্যেকার রাউন্ড অফ 16-এর ম্যাচটি পুরোপুরি বিশৃঙ্খল হয়ে পড়েছিল। সেই ম্যাচে রেফারি রেকর্ড সংখ্যক 16টি হলুদ কার্ড এবং 4টি লাল কার্ড দেখিয়েছিলেন। খেলা শেষ হওয়ার সময় দেখা যায় প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা মাঠের পাশে পাশাপাশি বসে গল্পগুজব করছেন, কারণ ততক্ষণে তাদের অনেকেই মাঠ থেকে বেরিয়ে যেতে হয়েছিল। এ ঘটনা কিন্তু

ঘটেছে এবং সেটি ঘটেছিল 2006 সালে। বেশ মজার ঘটনা কিন্তু, তাই না? চলে যাব বেশ কিছুদিন আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ফিফার সহসভাপতি ও তোরিনো বারাসি অত্যন্ত গোপনে সে সময় বিশ্বকাপ

না পারে সেই জন্য। তিনি আশঙ্কা করেছিলেন দখলদার বাহিনী এই খাঁটি সোনার ট্রফিটি নিয়ে যেতে পারে, সেই জন্য তিনি লুকিয়ে রেখেছিলেন। এবং এই তার এই কৌশলী পদক্ষেপের কারণেই কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতেও ট্রফিটি সম্পূর্ণ নিরাপদে ছিল। চলে আসবো 1966 সালের ঘটনায়। ইংল্যান্ড যখন টুর্নামেন্টটি আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল, তখন লন্ডনের একটি প্রদর্শনী থেকে মূল ট্রফিটি, যার নাম জুলে রিমেটভ ট্রফি, সেটি চুরি হয়ে যায়। পুলিশের ব্যাপক তল্লাশি সত্ত্বেও কোনো হদিশই পাওয়া যায়নি। কয়েকদিন পর এক ব্যক্তি তার পিকলস নামের কালো সাদা কুকুরটিকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন রাস্তায়। বাগানের ঝোপের নিচে লুকোনো পুরনো খবরের কাগজে মোড়ানো একটি প্যাকেট শুকে খুঁজে বের করে সেই কুকুরটি। সেটি ছিল সেই হারিয়ে যাওয়া বিশ্বকাপের ট্রফি। পিকলস জাতীয় নায়কের মর্যাদা পেয়েছিল, এমনকি তাকে আনুষ্ঠানিক উদযাপনের ভোজসভাতেও আমন্ত্রণ জানানো হয়। বেশ অভিনব কিন্তু, তবে পিকলসের জন্যই কিন্তু ট্রফিটি আবার উদ্ধার হয়েছিল।

চলে যাব এবার বিশ্বকাপের অন্যান্য খবরে। অবশেষে বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে উঠল ব্রাজিল। গতকাল জাপানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 2-1 গোলে জিতে গেছে তারা। শেষ মুহূর্তে গোল করে দলকে শেষ বেলায় তুললেন গ্যাব্রিয়েল মার্তিনেলি। পিছিয়ে পড়েও জিতল ব্রাজিল। তবে গোটা ম্যাচে যা খেলেছে তারা, তার জন্য অবশ্য তারা কিন্তু তাদের ফর্ম অনুযায়ী খেলতে পারেনি। তবে প্রশংসাপ্রাপ্য জাপানের, মন জয় করা ফুটবল খেলেছে তারা। এই ম্যাচের পর মোটেও খুশি নন ব্রাজিলের সমর্থকরা এবং ব্রাজিলীয় খেলোয়াড়রাও। ম্যাচটি জিতেছে তারা ঠিকই, কিন্তু কঠিন দলের সামনে পড়লে যে ব্রাজিলের সমস্যা হতে পারে সেটা কিন্তু এই ম্যাচে বোঝা গিয়েছে। খেলার 29 মিনিটে জাপানের কাইশু সানো প্রায় 40 গজ দৌড়ে প্রথম গোলটা যখন করেছেন, তখন এবং তার পরেও মনে হয়েছিল জাপান হয়তো পরবর্তী রাউন্ডে চলে যেতেই পারে। কিন্তু শেষ রক্ষা হয়নি। 56 মিনিটে হেড দিয়ে গোল করে ক্যাসেমিরো সমতা ফিরিয়ে নেন। পরে সংযুক্ত সময়ের 6 মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি জয়সূচক গোলটি করেন। ফলে ব্রাজিলের কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়ার নিশ্চিত হয়ে গেলেও জাপান এবারও পৌঁছতে পারল না শেষ 16-তে। এদিকে ভালো খেলেও গোল খাওয়ার রোগ এই জার্মান দলের কাছে নতুন নয়। বিশ্বকাপ শুরুর আগেই ফুটবল বিশেষজ্ঞদের একাংশ আশঙ্কা প্রকাশ করেছিলেন সেরকমই। সেই আশঙ্কা যে অমূলক ছিল না তা গ্রুপ পর্বেই প্রমাণ করে দিয়েছিল ইকুয়েডর। দক্ষিণ আমেরিকার আর এক দেশ প্যারাগুয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে দিল 4-বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। নাটকীয় ম্যাচে টাইব্রেকারে হেরে গেলেন জোশুয়া কিমিচরা। জোড়া শট আটকে প্যারাগুয়ের জয়ের নায়ক অরল্যান্ডো গিল। হাবার্টসের প্রথম শট আটকে দিয়ে জার্মানিকে চাপে ফেলে দেন গিল। আবার নিক ওয়েল্টমেটকে রুখে দেন চতুর্থ শটে। ফলে জার্মানি কিন্তু হেরে যায় প্যারাগুয়ের কাছে এবং শেষ 16-এ পৌঁছতেও তারা ব্যর্থ হয়। ইসমাইল সাইবারির শট জালে জড়াতেই স্বপ্নপূরণের আশা শেষ হয়ে যায় কমলা বাহিনীর। আরও একবার টাইব্রেকারের দুঃস্বপ্ন কাটিয়ে উঠতে পারল না তারা। 2014-2022 সালের পর 2026 সালের বিশ্বকাপেও সেই টাইব্রেকারেই হেরে বিদায় নিতে হলো নেদারল্যান্ডসকে। এবারের গ্রুপ অফ 32 থেকেই তারা বিদায় নিল। একই দিনে জার্মানির পর বিদায় হলো বিশ্ব ফুটবলের আরও এক শক্তির। এগিয়ে গিয়েও মরক্কোর কাছে হারতে হলো তাদের। মরক্কোর রক্ষাকর্তা হয়ে দেখা দিলেন সেই ইয়াসিন বেনো। গত বিশ্বকাপে টাইব্রেকারে স্পেনের স্বপ্ন তিনি শেষ করে দিয়েছিলেন। এবার তার হাতেই আটকে গেলেন টাচেরা। যদিও দুদলের পারফরমেন্সই টাইব্রেকারে বেশ খারাপ, তবে 3-2 গোলে শেষ পর্যন্ত জিতে গেছে মরক্কো।

0: বিশ্বকাপ নিয়ে এবং এই রাউন্ড অফ 32 নিয়ে কি বলছেন আমাদের বিশেষজ্ঞরা আমরা শুনে নেব। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন ভারতের মানে বাংলার বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। আসুন শুনি বিশেষজ্ঞদের নিয়ে একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। জমে উঠেছে বিশ্বকাপের নকআউট পর্ব। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির যেমন অগ্নি পরীক্ষা, তেমনই তুলনামূলক ছোট দলরা হয়ে উঠতে পারে এবার জায়ান্ট কিলার। তবে বাকি আর কারা নকআউট পর্বের পরের রাউন্ডে যাবে আর কারাই বা বিদায় নেবে তা আমরা জেনে নিতে চেষ্টা করেছিলাম ফুটবল বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে। প্রাক্তন ফুটবলার শুভ কুমার জানালেন,
1: দেখো নকআউটে যেটা আমি দেখছি মোটামুটি যা আছে একমাত্র পর্তুগাল আর ক্রোয়েশিয়া পড়ে গেছে। ঠিক আছে, পর্তুগাল ক্রোয়েশিয়ার মধ্যে আমরা জানি দুটো দলই যথেষ্ট ভালো দল এবং রোনাল্ডোর এটা শেষ বিশ্বকাপ, একটা তো সে ছাপ রাখার চেষ্টা করবেই। হ্যাঁ, গত ম্যাচটায় আমার নিরিখে খুব একটা মনোপ্রত খেলা আমার লাগেনি। তো দেখো না, এখানে নকআউট ম্যাচ, এই ম্যাচ হারলেই জানে ওই বড় আসর থেকে বিদায় নিতে হবে। তো রোনাল্ডো নিশ্চয়ই একটা তার ছাপ রাখবে এবং ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তার যে স্বজাত ফর্ম সেটা সে বজায় রাখবে। হ্যাঁ, তো ক্রোয়েশিয়ার এই রোনাল্ডোর ক্ষেত্রে এটা বলতে পারি। আর মোটামুটি যদি তুমি দেখো, আমার মনে হয় দেখো মেসি তো একটা ফুটবলের ঈশ্বর। তো দেখো ফুটবল এমন একটা ম্যাচ না, আর ওই যে গোলাকার বস্তুটার না, ও কোনো চোখ নেই জানো তো, ও কার পায়ে কখন থাকে বুঝতে পারা যায়। ও যে মেসির পায়ে আছে না কঙ্গোর কার কঙ্গ মানে কেভারদের কোনো প্লেয়ারের পায়ে আছে এটাও জানে না। অতএব এটা একটা খুব দুশ্চিন্তার ব্যাপার। এবার সেরকম দেখো ফুটবল ম্যাচ সেরকমভাবে প্রেডিকশন করা যায় না, কিন্তু ধারে ভারে ফুটবল ঘরানা, ফুটবল ঐতিহ্য, ফুটবল শিল্পী, এদিক দিয়ে আর্জেন্টিনা অনেক অনেক এগিয়ে এবং মেসি যে টাইপ ফর্মে আছে তাতে ম্যাচটা হয়তো আর্জেন্টিনা জিতে যাবে। কিন্তু কেপ ভার্দেও কিন্তু যেভাবে এবারে ওয়ার্ল্ড কাপটা খেলছে এবং তারা তিনটে ম্যাচই ড্র করেছে এবং এখনো পর্যন্ত তারা ওয়ার্ল্ড কাপে অপরাজিত। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কেপ ভার্দে কিন্তু, এবং সবচেয়ে বড় কথা কি জানো তো, এই আর্জেন্টিনা ব্রাজিল এই জাতীয় টিমের এগেনস্টে যে সমস্ত টিম খেলতে নামে না, তাদের একটা এক্সট্রা মোটিভেশন থাকে যে আমি মেসির এগেনস্টে খেলছি, আমি কার এগেনস্টে খেলছি, আমি মেসির এগেনস্টে খেলছি, তার আমার যে ক্যাপাবিলিটি তার চেয়ে তারা ছাপিয়ে যায়। ধরো যেটা আমি মাঠে 100% দিই তার জায়গায় আমি 200% নিজের সেই নিজের পারফরমেন্সটাকে প্রডিউস করো, তার ফলে একটা অতিমানবের জায়গায় চলে যেতে পারে। তো সেটা যদি কেপ ভার্দে এসে যায় তাহলে কিন্তু আর্জেন্টিনা একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে, এটা আমি বলতে পারি। আর্জেন্টিনা কিন্তু যদি খুব সহজভাবে ম্যাচটা নেয় তাহলে কিন্তু হবে না, এবং সুযোগ এবং মেসি নির্ভরতা একটুখানি কাটাতে হবে। লাস্ট ম্যাচটা আমরা দেখেছি মেসি প্রায় 60 মিনিটে মাঠে নেমেছে, 60 মিনিটের মাঠে 60 মিনিট আর্জেন্টিনা মেসিকে ছাড়া খেলেছে, কিন্তু ভালো, যথেষ্টই ভালো খেলেছে। এবং আর্জেন্টিনা সেই রিজার্ভ মানে যে বেঞ্চ মানে রিজার্ভ বেঞ্চ আমরা যেটা বলি সেটাও প্রায় ফার্স্ট টিমের মতন শক্তিশালী একটা দল। কিন্তু এই কেপ ভার্দের মতন টিমেরা, তারা একটা তথাকথিত ছোট দল, তারা কিন্তু এই বড় মঞ্চে নিজেদেরকে মেলে ধরবার জন্য এবং এই সমস্ত মেসির মতো একটা প্লেয়ারের ইংরেজি খেলার মধ্যে তারা কিন্তু জ্বলে উঠলেও উঠতে পারে। আমরা দেখেছি লাস্ট ম্যাচে ফ্রান্স এমবাপ্পে গোল করতে পারেনি, ডেম্বেলে হ্যাটট্রিক করে দিয়ে চলে গেছে। ফ্রান্স একটা কিন্তু কম্বাইন্ড টিম হিসাবে খেলছে। ঠিক আছে, তো ফ্রান্সের কাছে আমার মনে হয় না খুব একটা 32 এর বাঁধা পেরোতে অপেক্ষা, মানে টেনও একটুখানি প্রবলেম হতে পারে, কারণ অস্ট্রিয়া টিমটাকে আমি আর্জেন্টিনা এগেনস্টে দেখেছি। হ্যাঁ, অস্ট্রিয়া কিন্তু খুব একটা খারাপ নয়। ঠিক আছে, স্পেন যদি কিন্তু ম্যাচটাকে একটু হালকা ভাবে নেয়, কিন্তু সবচেয়ে বড় কথা না, স্পেনের যে ফুটবলটা সেটা কিন্তু আমরা স্পেনের সেই ফুটবলটাকে আমরা দেখতে পাচ্ছি না, যে ফুটবলটা আমরা টিকি টাকাকে দেখেছি, যে আমরা ইনিয়েস্তা, বুসকেস, রামোস এদের খেলা দেখেছি তো আমরা, তো সেই জায়গা থেকে কিন্তু স্পেন সেই জায়গাটায় কিন্তু নেই, মানে সেই জায়গাটা সেই ফুটবলটা কিন্তু আমরা লাস্ট তিনটে ম্যাচে দেখতে পাইনি। অর্থাৎ স্পেনেরও কিন্তু অস্ট্রিয়া গার্ডটা খুব একটা সহজ হবে বলে আমার মনে হচ্ছে না।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: বিরতির পর আমরা আবার শুনব বাংলার ফুটবলাররা, প্রাক্তন ফুটবলাররা কি বলছেন বিশ্বকাপের এই রাউন্ড অফ 32 নিয়ে।
3: দালে, দালে,
0: প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন বলছেন, পরের রাউন্ডে কে যাবে বলা কিন্তু বেশ কঠিন।
3: গ্রুপ টপ করবে কে, কোয়ালিফাই করবে কে, ফাইনাল খেলবে, নো মানে কেউ জানে না, নোবডি নোস, খুব ডিফিকাল্ট।
0: আরেক প্রাক্তন ফুটবলার রহিম নবী জানালেন,
4: অনেক পরে নামার পরেও যেভাবে ফিকিক এবং যে বুদ্ধি, যে স্মার্টনেস দিয়ে যেভাবে গোলটা করেছে, আমরা সবাই মনে করি বল এয়ারে যাবে। মেসি কিন্তু যে ফিকিকে গোল করেছে, হাঁটুর সমান মেরেছে বলটা, মানে গোলকিপার ভাবছে ওপর দিয়ে আসবে কিন্তু পুরো গ্রাউন্ডে লেভেলে, এটাই এটাই মেসি। এখন টাফ আছে, এখান থেকে বলা খুব মুশকিল। যারা দেখো প্রথম 42টা টিমের মধ্যে খেলে খেলে এখানে কোয়ালিফাই করা, তারপর আবার 32টা টিম, তারপর আবার থার্ড প্লেস থেকে আসবে, মানে এবারে অনেকগুলো খেলা খেলতে হবে প্রত্যেককে। তা পর্তুগাল যে আমি বলবো না যে খুব খারাপ খেলছে, মেসি হয়তো রোনাল্ডো গোল পেয়েছে ঠিকই, কিন্তু কোথাও মনে হয় রোনাল্ডোর জন্য টিমটা যেন মনে হয় একটু খেলতে পারছে না, কেন কোথাও মনে হয় একটু ভয় ভয় আছে। দেখা যাক এবার লাস্ট অব্দি কী হয়। না ওরম কিছু না, পর্তুগাল তো ভালো টিম, কিন্তু এবারে অনেকে অনেকেই চাইছে যেন পর্তুগাল চ্যাম্পিয়ন হোক রোনাল্ডোর জন্য। আমাদের মধ্যে দেখো আমি আর্জেন্টিনা প্রত্যেকটা প্লেয়ারই যেহেতু অলরেডি কোয়ালিফাই করে গেছে বলে মেসিকে অনেক পরে নামিয়েছে, আর টিমটা পুরোপুরি মেসির ওপর নির্ভর করছে।
0: প্রাক্তন ভারতীয় ফুটবলার অলোক মুখোপাধ্যায় লিওনেল মেসিকে বললেন ধ্রুব তারা।
5: মেসি তো নামিনে 10 মিনিট নেবে তাতেই একটা গোল করবে, মেসি হলো ধ্রুব তারা। ও স্কিল যে মরে যায় না তার, যার জন্য প্রমাণ মেসি আজকে তারও 39-40 বছর বয়স, সে ওয়ারাস রোনাল্ডো খেলছে, কিন্তু রোনাল্ডোকে দেখে আমার মনে হচ্ছে না যে ও ফিট আছে। আর সবচেয়ে বড় যদি মেসির টিমের প্রত্যেকটা প্লেয়ার ভালো ফিট আছে এবং কোয়ালিটি অফ প্লেয়ার, যেখানে মেসির খেলতে অনেক সুবিধা হচ্ছে, আর আরও সুবিধা হচ্ছে মেসির স্কিল অনেক বেটার এবং পাসিং ও শুটিং দেখার মতো, এখনো পর্যন্ত আমাকে ইমপ্রেস করতে পারিনি, কারণ ব্রাজিল এমন কিছু খেলিনি।
0: প্রশান্ত চক্রবর্তী কথা বলেছিলেন।
6: দেখো ব্রাজিলের একটা নিজস্ব ঘরানা আছে, সেটা হচ্ছে যে এরা এতগুলো বিশ্বকাপ জিতেছে, তাদের সাপোর্টার বেশ সারা পৃথিবীতেই তাদের সাপোর্টার, এবং তাদের সাপোর্টারদের প্রচুর হিউজ চাহিদা, প্রেশারটা একটা বড় ফ্যাক্টর। এবং সবচেয়ে বড় কথা ব্রাজিল যে কাজটা করেছে, এবারে আনচলত্তিকে কোচ নিয়েছেন, আমার মনে হয় আনচলত্তি পৃথিবীর মধ্যে এখন অন্যতম শ্রেষ্ঠ কোচ। তার কারণ ওনার সাফল্য, ওনার ব্যাকগ্রাউন্ড, কিন্তু ব্রাজিলের ন্যাশনাল টিমের হয়ে উনি এই প্রথম কাজ করছেন। ব্রাজিল যে কটা ম্যাচ খেলছে সেটা হচ্ছে ব্রাজিলের ডিফেন্স এবং মিডফিল্ডটা কিন্তু খুব ভালো অর্গানাইজ করেছে, মানে হয়তো গোলটা জাপানের সাথে গতকাল খেলে খেয়েছে খেলার দিকে, কিন্তু তারপরে তারা ডিফেন্সের যে ল্যাপটা কিন্তু হয়নি, ল্যাপসটা মেকআপ হয়েছে। ফর ওপরে যেটা সব থেকে চোখে পড়েছে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই ব্রাজিল টিমের ওপরে বল ধরার প্লেয়ার একজন দরকার, নেইমার যদি ফিট থাকতো তাহলে আমি এই টিমটাকে নিয়ে বাড়ি ধরতাম। কিন্তু মুশকিল হয়েছে কি, ভিনিসিয়াস ওই সাপোর্টটা ওপরে পাচ্ছে না, যার ফলে ভিনিসিয়াস যখন একা মানে 16 রান করে বা নিজে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করেও বেরিয়ে যাচ্ছে, তখন বেরিয়ে যাচ্ছে, তার পারফরমেন্সটা কমফোর্টেবল হচ্ছে। কিন্তু সে জায়গায় আমার মনে হয় যদি ভিনিসিয়াসকে সাপোর্ট দেয়, নেইমার না হলে যদি অন্য কেউ হয় সেক্ষেত্রে তোমার খুব ইম্পর্টেন্ট হয়ে দেখা দেবে কিন্তু ব্রাজিলের পরবর্তী ম্যাচ, স্পেশালি রাউন্ড 16 অর্থাৎ কোয়ার্টার ফাইনাল। জাপানের সাথে ব্রাজিল, জাপান খুব ভালো খেলেছে বলেই কিন্তু ব্রাজিলের পারফরমেন্সটা দেখে মনে হচ্ছে, তা নয় কিন্তু জাপানের এই উত্থান সত্যি আগামী দিনের জন্য কিন্তু একটা বিরাট বার্তা নিয়ে আসছে এশিয়ান ফুটবলের জন্য। তার কারণ জাপান ফুটবল বিশ্বে তাদের প্রজেক্ট 240 মানে 2040 ওয়ার্ল্ড কাপের ওরা ফাইনাল খেলবে, এই প্রজেক্ট ধরে ওরা এগোচ্ছে, সুতরাং ওরা ঠিক ঠিক স্টেপেই যাচ্ছে। আর ব্রাজিল সম্বন্ধে যত বল, ব্রাজিলের তো একটা ঘরানা আছে, সেই হিসেবে ম্যাচটা হয়েছে, তবে জাপানের পারফরমেন্সকে মানে সত্যি ছোট করা যাবে না, জাপান অসাধারণ লড়াই করেছে এবং ইঞ্জুরি টাইমে গিয়ে ব্রাজিল
7: জার্মানি বর্তমানে 14 বিশ্বকাপ জয়ের পর জার্মানির সেই সাফল্য নেই।
6: দেখো আপস অ্যান্ড ডাউন আছে, কোনো কোনো সময় বাঞ্চ ভালো প্লেয়ার আছে সে তারা ট্রেনিং এ চলে যায়। জার্মানির ফুটবল বিশ্বকাপে পারফরমেন্স হচ্ছে 4 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন তারা, সুতরাং তাদের পারফরমেন্সকে ছোট করে দেখার কোন জায়গাই নেই, অসাধারণ একটা ফাইটিং স্পিরিট নিয়ে খেলে প্রত্যেকটা বিশ্বকাপে।
7: প্যারাগুয়ের সাথে ল্যাকিংটা হয়ে গেল কোথায়?
6: ল্যাকিংটা হয়েছে কিন্তু একটু পেশাদার মানে একটু ম্যাচিউরিটি। প্যারাগুয়ের এই টিমটা কিন্তু যথেষ্ট ভালো খেলেছে, ল্যাটিন আমেরিকা কাপেও খেলেছে, এবং ওদের অনেকগুলো ছেলে বাইরে বিভিন্ন জায়গায় টপ টপ লিগে খেলে। সেই জায়গা থেকে জার্মানি দেখো টাইব্রেকার ইজ এনিবডিজ গেম, তাহলেও কিন্তু যে ম্যাচ খেলেছে প্যারাগুয়েনরা কিন্তু কালকে ফাইট করে জার্মানির থেকে ম্যাচ করছে।
7: মরক্কোর এই উত্থান এবং নেদারল্যান্ডের
6: দেখো মরক্কো বিগত দু বছর মানে দুটো ওয়ার্ল্ড কাপে দুর্দর্শ পারফরমেন্স করে যাচ্ছে এবং লাস্ট ইয়ারে তারা সেমিফাইনাল ছিল। ওই একই কথা বলবো মরক্কো টিমের অনেক প্লেয়ার, ওই বাঞ্চ অফ প্লেয়ার বলে না, একসাথে ভালো ভালো কিছু প্লেয়ার এবছরে বিশ্বকাপ টিমে আছে এবং মরক্কোর বেশ কিছু ভালো ভালো ছেলে বিশ্বের বিভিন্ন টপ লিগে খেলে, যার ফলে ওয়ার্ল্ড কাপের মতো মানে হাই লেভেল টুর্নামেন্টে তাদের খেলতে খুব একটা অসুবিধা হচ্ছে না। এবং সত্যি কথা বলতে কি মরক্কো প্রথম ম্যাচ থেকেই কিন্তু নিজেদেরকে মেলে ধরেছে অসাধারণ ভাবে, মানে একজন একে অপরকে সাহায্য করছে, মাঝমাঠ এবং ডিফেন্সের মধ্যে কোনো ল্যাক থাকছে না, কোনো গ্যাপ থাকছে না, কাউন্টার অ্যাটাক বেস ফুটবল খেলছে এবং যেটা সবথেকে খেলা বেশি ওভারল্যান্ডিং করে জোন ভিত্তিক ফুটবল খেলছে, যার ফলে তাদের খেলা এবছর গত বছরের থেকেও মানে গত ওয়ার্ল্ড কাপের থেকেও কিন্তু তাদের খেলায় যথেষ্ট বৈচিত্র্য আছে এবং দেখা যাচ্ছে।
8: বন্ধুরা আপনারা শুনলেন ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 32 নিয়ে বিশেষজ্ঞদের মতামত, সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। তবে ক্রীড়াঙ্গনের সময় কিন্তু একেবারে শেষ বন্ধুরা, আবার ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে কথা হবে আগামীকাল। আজ ক্রীড়াঙ্গন এ পর্যন্তই।

এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন নবনীতা রাহা। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রী কুশান্ত মিত্র, গ্রাম নেতাজিনগর, ডাকঘর গঙ্গানগর, থানা মধ্যমগ্রাম, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে শ্রী রাকেশ মিত্র রোগাটি গড়ন, বয়স ৯ বছর, উচ্চতা ৩ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, ২০২৬ ৭ জুন তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী শাহিদুল ফকির, ধারসা মুক্তিরপুর, ডাকঘর কদমপুকুর, থানা রাজারহাট, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে কুমারী তোফা খাতুন রোগাটি গড়ন, বয়স ১৬ বছর ১১ মাস, উচ্চতা ৫ ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, ২০২৬ ৩রা জুন তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ, মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা ৭ লক্ষ ২৭ থেকে জানাচ্ছেন যে কশিশ কুমারী মাঝারি গড়ন, ১৯ বছর বয়স, উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা হিন্দি, ২০২৬ ৩১ মে তারিখ কুলটি থানা থেকে নিখোঁজ হয়েছেন। দেবদাস হালদার, গ্রাম কলদিয়া, থানা মগরাহাট, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন তিনি, খুকুমণি কয়াল ওরফে খুকুমণি হালদার রোগাটি গড়ন, বয়স ২০ বছর, উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, ২০২৬ ২৩শে এপ্রিল তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। মনিরুল ইসলাম, গ্রাম ঘুনি মণ্ডলপাড়া, ডাকঘর ঘুনি, থানা ইকো পার্ক, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে মমতানা পারভিন, বয়স ১৫ বছর, উচ্চতা ৪ ফুট ৯ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, ২০২৬ ১লা জুন তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী বুদ্ধদেব হাজরা, গ্রাম অনাদিবাবুর বাগান, থানা কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান থেকে জানাচ্ছেন যে শ্রী বিশ্বজিৎ হাজরা রোগাটি গড়ন, বয়স ২৩ বছর, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, ২০২৩ সালের ৪ মে তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা ৭ লক্ষ ২৭ অথবা মিসিং পার্সনস স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা ৭ লক্ষ ১। নিরুদ্দেশ

0: সম্পর্কিত ঘোষণা শুনলেন। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন বিদ্যার্থীদের জন্য
1: অনুষ্ঠানে আজ শুনবেন একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয় আলোচনা। সঙ্গে রয়েছেন গুরিফা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মিতা দাস এবং দুই শিক্ষার্থী।
2: আমি মোনালিসা সরকার, আমি নৈহাটি গরিফা হাই স্কুল থেকে এসেছি।
3: আমার নাম অদিতি দে, আমি নৈহাটি গরিফা হাই স্কুল থেকে এসেছি।
4: তাহলে আজকের সংস্কৃত ক্লাস শুরু করি। দ্বিতীয় সেমিস্টারের সিলেবাসের মধ্যে তোমাদের একটা গদ্য, একটা পদ্য, একটা নাটক থাকে। তো যে নাটকটা আছে সেটা হচ্ছে দানবীরহ কর্ণ। আচ্ছা, আমরা কর্ণ চরিত্রটা কোন গ্রন্থের মধ্যে পাই?
3: মহাভারত।
4: মহাভারতের মধ্যে পাই। আচ্ছা, মহাভারত কার লেখা?
3: কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস।
4: শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তার এই যে পুরো নামটা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কেন হয়েছে জানো তোমরা?
3: যমুনার তীরে জন্ম হয়।
4: না, কৃষ্ণ হচ্ছে তার গায়ের রংটা কালো ছিল বলে কৃষ্ণ, দ্বীপে জন্ম হয়েছে বলে তার নাম দ্বৈপায়ন, আর বেদব্যাস হয়েছে তিনি বেদকে, আমরা জানি বেদের চারটে ভাগ এখন পাই, এই চারটে ভাগ প্রথম দিকে একটা গ্রন্থ ছিল, একত্রে ছিল, বেদকে তিনি সর্বপ্রথম চারটে ভাগে ভাগ করেছেন বলেন, তাই এটা উপাধি ধরে নিতে পারো। তো মহাকবি ভাস, আমরা কালিদাসের সমতুল্য কবি ধরি মহাকবি ভাসকে, যার 13টা নাটক পাওয়া যায়, গবেষক গণপতি শাস্ত্রী তার লেখা 13টা নাটক আবিষ্কার করেছেন। তার মধ্যে অনেক বিতর্ক আছে, যে অনেকে বলেন সব নাটক তার লেখা নয়, অন্য কবির লেখা। যাই হোক, আমাদের সিলেবাসের মধ্যে যেহেতু নাটকটা রয়েছে আমরা সেটা নিয়েই আলোচনা করি। সংস্কৃত সাহিত্য ভাণ্ডারকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি, শ্রব্য কাব্য আর দৃশ্য কাব্য। তো দৃশ্য কাব্য মানে হচ্ছে যা দেখা যায়। দানবীরহ কর্ণ এটা একটা নাট্যাংশ, একটা বড় নাটকের একটা অংশ। তো এই নাট্যাংশটা, নাটক বা যেটাকে আমরা সংস্কৃততে বলি, নাটক বলি না আমরা, দৃশ্য কাব্য বলি, যা চোখে দেখা যায়, মঞ্চের উপর একটা ঘটনাকে কয়েকজন চরিত্র উপস্থাপিত করেন কথোপকথনের আকারে, এবং দর্শকরা মঞ্চের সামনে যে চেয়ার থাকে, সে আসন থাকে, সে আসনে বসে সেই নাটকটা তারা দেখেন, উপভোগ করেন। তো সেরকমই দানবীরহ কর্ণ হচ্ছে একটা নাট্যাংশ, একটা মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমাদের সিলেবাসের মধ্যে যতটুকু দেখছো তোমরা আমাদের পাঠ্য, ততটুকুন কিন্তু নয়, নাটকটা অনেকটা বড় নাটক। আমরা একটা বড় গ্রন্থ থেকে মহাকবি ভাস মহাভারত অবলম্বনে কর্ণ ভারম নামে একটা নাটক রচনা করেছেন, সেখান থেকে কিছুটা অংশ নিয়ে আমাদের দ্বিতীয় সেমিস্টারের সিলেবাসের মধ্যে ঢুকানো হয়েছে। ঢুকে তার একটা আলাদা নামকরণ করা হয়েছে দানবীরহ কর্ণ, দানবীর কর্ণ। আমি যদি এটাকে বাংলায় ব্যাখ্যা করি, দাতা কর্ণ বা দানবীর কর্ণ এরকম ভাবে। তাহলে আরেকবার যাই, আমরা সংস্কৃত সাহিত্য ভাণ্ডারকে দুটো ভাগে ভাগ করি, দৃশ্য কাব্য আর শ্রব্য কাব্য। দৃশ্য কাব্য কাকে বলি? যা দেখা যায়, দৃশ ধাতু, দৃশ ধাতু মানে দেখা, পশ্যতি জানো তোমরা, দৃশ ধাতু মানে দেখা, যা দেখা যায় অর্থাৎ আমরা যা চোখের সামনে দেখতে পাই এবং তারা যে কথা বলছে সেটাকে কানেও শুনতে পাই, সেটাই দৃশ্য কাব্য। সংস্কৃত নাটককে দৃশ্য কাব্য বলে, রূপক বলে। তো প্রায় কালিদাসের, মহাকবি কালিদাসে আমাদের বাংলা সাহিত্যে যেমন রবীন্দ্রনাথকে দিয়ে শুরু হয়, তেমনি সংস্কৃত সাহিত্যেও মহাকবি কালিদাসকে দিয়ে শুরু হয়। কালিদাসের সমতুল্য কবি ধরা হয় ভাসকে, বানানটা আমি বলে দিই ভয়াকার দন্তস্ব, তাকেও মহাকবি সম্বোধন করা হয় ভাস। মহাভারত অবলম্বনে একটা নাটক লিখেছেন কর্ণ ভারম, সেখান থেকে কিছুটা অংশ নিয়ে আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড করা হয়েছে। যেটুকু অংশকে সিলেবাসে নেওয়া হয়েছে সেইটুকু অংশের একটা আলাদা নামকরণ করা হয়েছে, সেই নামটা কি দেওয়া হয়েছে? দানবীরহ কর্ণ। তাহলে কর্ণ ভারম নাটক কোন গ্রন্থ অবলম্বনে রচিত হচ্ছে বলো?
2: মহাভারত।
4: মহাভারত, দেখো তোমরা কিন্তু বলে যে কর্ণ চরিত্রকে আমরা মহাভারতের মধ্যে পাই। আর কটা নাটক আমি বললাম ভাষের, কটা নাটক আবিষ্কার হয়েছে?
2: ১৩টি।
4: ১৩টি নাটক আবিষ্কার হয়েছে। অনেকে বিতর্ক আছেন, অনেক পণ্ডিত বলেন যে না, ১৩টা নাটকই ভাষের নয়। তো সে বিতর্ক আমরা যাচ্ছি না, যখন ভাষ নিয়ে আমরা শুধুমাত্র সাহিত্য ইতিহাসে ক্লাস করব তখন বলবো। আমরা এখন দানবীরহ কর্ণে নাট্যাংশটা নিয়েই আলোচনা করব। একটু টেক্সটটা পড়ি শোনো। আরেকটা বলি, এই যে কর্ণভারম নাটকটাকে বলি, নাটকের এই নাটকটা কোন শ্রেণী? ব্যয়ক শ্রেণী। সংস্কৃত নাটকের অনেকগুলো ভাগ আছে, এটাকে যদি আমরা বলি ব্যয়ক শ্রেণীর, বয়জফলা আকার অন্তস্তয় ওকার গ। এবার যদি জিজ্ঞেস করো যে ব্যয়ক বলতে কি বোঝায়, বৈচিত্র্যপূর্ণ একাঙ্ক নাটককে নাট্য পরিভাষায় ব্যয়ক বলা হয়। যদি তোমাদের পরীক্ষায় আসে, তোমাদের তো

0: সেমিস্টারে এমসিকিউ নয়, 2 নম্বরে 4 নম্বরে বড় প্রশ্ন আসে, তো 2 নম্বরের প্রশ্নের মধ্যে আসতেই পারে কর্ণভারম বা দানবীর কর্ণ নাট্যাংশটি কোন শ্রেণীর নাটক?
1: ব্যয়ক শ্রেণীর নাটক।
0: তাহলে ব্যয়ক শ্রেণী বলতে কি বুঝি, কাকে বলি আমরা ব্যয়ক শ্রেণী? বৈচিত্র্যপূর্ণ একাঙ্ক নাটককে, বৈচিত্র্যপূর্ণ একাঙ্ক নাটককে নাট্য পরিভাষায় অর্থাৎ নাটকের ভাষায় ব্যয়ক শ্রেণী বলা হয়। বৈচিত্র্যপূর্ণ একাঙ্ক নাটককে নাটকের পরিভাষায় ব্যয়ক শ্রেণী বলা হয়। আচ্ছা, আমরা একটু তাহলে মূল পাঠে চলে যাই। তার আগে একটু বলে রাখি, কর্ণ চরিত্র সম্পর্কে একটু বলে রাখি যে মহাভারতের একটা উজ্জ্বল চরিত্র কিন্তু কর্ণ। তিনি যেমন, তার মধ্যে যেমন কর্তব্যবোধ ছিল, তিনি যেমন দানশীল ছিলেন এবং তিনি কিন্তু তেমনি বীর ছিলেন। আমাদের পরীক্ষায় আসতেই পারে যে কর্ণ চরিত্রের মাহাত্ম্য বিচার করো বা কর্ণ চরিত্র আলোচনা করো। তা তোমরা কিন্তু এটা বলছো যে কর্ণ মহাভারতের এক উজ্জ্বল চরিত্র। তিনি যেমন একাধারে কর্তব্য পরায়ণ ছিলেন, কর্তব্যবোধ তার প্রবল ছিল, তিনি দানশীল ছিলেন, তিনি বীর ছিলেন এবং তিনি কৃতজ্ঞ ছিলেন। এইগুলো হচ্ছে কর্ণ চরিত্রের বৈশিষ্ট্য। আর দানবীর কর্ণ নাটকের কেন্দ্র চরিত্রের নাম বলো?
1: কর্ণ।
0: আমরা নামকরণের মধ্যে নামটা পেয়ে যাচ্ছি, কর্ণ। আচ্ছা, এই কর্ণ বানানটা দন্তন্য দেব না মধুর্ণ দেব?
1: মধুর্ণ।
0: তাহলে একটু মূল পাঠে যাই। নেপথ্যে ভোহ কর্ণ মহত্তরং ভিক্ষাং যাচে। নেপথ্যে মানে, নেপথ্যে শব্দটা মানে আড়ালে। মঞ্চ তৈরি হয়েছে, নাটকটা কোথায় উপস্থাপিত হয়, কোথায় উপস্থাপন করা হয়, কোথায় অভিনয় হয় নাটকটা? মঞ্চের উপরে। মঞ্চের উপরে তখনও সেই কণ্ঠস্বর, মঞ্চের বাইরে থেকে কণ্ঠস্বরটা ভেসে আসছে। নেপথ্যে মানে আড়ালে, ভোহ কর্ণ মহত্তরং ভিক্ষাং যাচে। ওহে কর্ণ, আমি একটা বড় রকমের ভিক্ষা চাই। তখনও কিন্তু কে কথাটা বলছে দেখা যায়নি। আমরা যদি নাটকটা দেখি, সামনে থেকে দেখি, যদি ইমাজিন করি, ভেবে নিই যে আমরা নাটকটা দেখছি পড়ার সাথে সাথে, তাহলে আমরা তখনও পর্যন্ত এই কণ্ঠস্বরের কে অধিকারী, কে কথাটা বলছে তাকে কিন্তু দেখতে পাইনি। কর্ণ আকর্ণ, অয় বীর্যবান শব্দ। কর্ণ মঞ্চে ছিলেন, তিনি আড়াল থেকে আসা এই কথাটা শুনলেন, আকর্ণ শুনলেন, শুনে বললেন বীর্যবান শব্দ, একটা তেজস্বী কণ্ঠস্বর, কণ্ঠস্বরের মধ্যে একটা তেজস্বী ভাব রয়েছে। শ্রীমান ঈশ ন কেবলং দ্বিজ বড় যস্মাৎ প্রভাব মহান আকর্ণ সর্মস্য ধীর নিনদং চিত্রা পৃতাঙ্গা ইব উৎকর্ণ স্তিম তাঞ্চি তাক্ষ বলিত গিবা পৃতরাগী অরণা স্থিস্ত সবঙ্গ সাঙ্গ যষ্টি সহসা জান্ত মমইতে হয়া। দেখো, এই কণ্ঠস্বরটা শোনা মাত্রই কর্ণের সাথে যে ঘোড়াগুলি ছিল তাদের কি হচ্ছে, তাদের কি রিয়াকশন, সেটা বোঝাচ্ছে। আবার টেক্সটটুকু আমি মূল পাঠটুকু আরেকবার বলি, দেখো। শ্রীমান এসো ন কেবলং দ্বিজ বড়, মানে ইনি যে দ্বিজ মানে ব্রাহ্মণ, ইনি যে একজন ব্রাহ্মণ শ্রেষ্ঠ তা নন, উনি শুধুমাত্র একজন জাতিতে ব্রাহ্মণ বা ব্রাহ্মণ শ্রেষ্ঠ এরকম নন। কেন? যস্মাৎ প্রভাব, যার প্রভাবে, শুধুমাত্র গলার স্বর শুনে, তাকে না দেখেই, মহান আকর্ণ সরমস্য ধীর নিনদং চিত্রা পৃতাঙ্গা ইব, কর্ণের যে ঘোড়াগুলি ছিল সেগুলো কি করলো, তাদের কানটা খাড়া হয়ে গেল। মহান আকর্ণ সরমস্য ধীর নিদন চিত্রার পৃতাঙ্গাইব, তাদের কানটা খাড়া হয়ে গেল, তারা চিত্রের মতন স্থির হয়ে দাঁড়িয়ে পড়লো। ঠিক আছে। উৎকর্ণ স্তিম তাঞ্চি তাক্ষ বলিত গিবা পৃতাগ্রি অননা স্থির তন্ত সবঙ্গ সাঙ্গ যষ্টি সহসা জান্ত মমইতে হয়া। আর কি হলো, তাদের চোখের যে চঞ্চল দৃষ্টি সেটাও স্থির হয়ে গেল। আর কি করলো তারা, দেবে ঘোড়া গরু এরা তো ঘাড় ঘুরিয়ে মুখ ঘুরিয়ে দেখতে পারে, এবং তারা এতটাই চিত্রের মতো স্থির হয়ে গেল যেন মনে হচ্ছে তারা ঘাড়টাকে স্থির রেখে শুধু মুখের সামনের অংশটুকু একটু ঘুরিয়ে দেখতে চাইছে যে কণ্ঠস্বরটা কোথা থেকে ভেসে আসছে। তখনও কিন্তু, আবারও বলছি, তখনও কিন্তু এই কণ্ঠস্বরের যে অধিকারী তিনি কিন্তু মঞ্চে প্রবেশ করেননি, তার চেহারা কিন্তু কর্ণের যে ঘোড়াগুলি তারা কিন্তু দেখেনি, শুধুমাত্র তার গলার স্বর শুনেই ঘোড়াগুলি এইরকম একটা রিয়াকশন, কান দুটো খাড়া হয়ে গেল, চোখের দৃষ্টি স্থির হয়ে গেল, তারা কি করলো, ছবির মতন নিশ্চল হয়ে দাঁড়িয়ে পড়লো। শুধুমাত্র কোন অংশটুকু তাদের নড়লো, তারা ঘাড়টাকে ঠিক রেখে মুখের সামনের অংশটুকু সামান্য পেছন দিকে ফিরিয়ে তারা দেখার চেষ্টা করলো এই কণ্ঠস্বরের উৎস কোথায়। মানে এটা কর্ণ শুধুমাত্র ভালোভাবে পর্যবেক্ষণ করছেন যে কণ্ঠস্বর শুনেই তার ঘোড়াদের কি প্রতিক্রিয়া। আহুতং সবিপ্র। আচ্ছা ঠিক আছে, বিপ্র মানে কি? বিপ্র মানে, এর আগেও ক্লাসে বলে গেছি আমি, বিপ্র মানে ব্রাহ্মণ। আমি ব্রাহ্মণ মানে আরেকটা বলেছি বলো, আহুতম সব বিপ্লব, ঠিক আছে, সেই ব্রাহ্মণকে ডাকো, নন অহম এব আহু আমি, কাউকে তিনি রাজা, তিনি কাউকে একটা নির্দেশ দিতেন, আচ্ছা ঠিক আছে ব্রাহ্মণকে ডেকে আনো। কিন্তু কিছুক্ষণ পরে তার মনে হলো না না ঠিক আছে আমি নিজে

0: তাকে ডেকে আনছি, ভগবান ইত ইত। ব্রাহ্মণ তো তাকে ভগবান সম্বোধন করলো, ভগবান আসুন আসুন এখানে এখানে, অর্থাৎ কর্ণ যেখানে বসেছিলেন
1: সেখানে
0: আসার জন্য তাকে আহ্বান জানলেন। কারণ রাজা নিজে গিয়ে কাউকে, সেরকম যদি অতিথি না হন, সেরকম যদি বিশেষ কেউ না হন, রাজা নিজে গিয়ে তাকে ডেকে আনছেন, তাকে আহ্বান জানাচ্ছেন তার কাছে, এটার মধ্যে নিশ্চয়ই এমন কি বিশেষত্ব কাজ করলো আমরা দেখলাম। কেন কর্ণ এটা করলেন, নিজে উঠে গিয়ে কেন তাকে ডেকে আনলেন সে ব্রাহ্মণকে? যেহেতু শুধুমাত্র আড়াল থেকে তার কণ্ঠস্বর শুনেই তার ঘোড়াদের যে প্রতিক্রিয়া সেটা শুনে কর্ণ এইটুকু অনুধাবন করতে পেরেছিলেন যে এ যেসে লোক নয়, এ এমন একজন ব্যক্তিত্ব যার প্রতিক্রিয়ায় আমার ঘোড়াগুলি এরূপ আচরণ করছে। ঠিক আছে, তোমরা বলো তো একবার, ঘোড়াগুলি কণ্ঠস্বর শুনে ঘোড়াগুলি কিরকম আচরণ করছিল?
1: ঘোড়াগুলি স্থির হয়ে গেছিল,
0: স্থির দাঁড়িয়ে পড়লো,
1: স্থির দাঁড়িয়ে পড়লো। ঘোড়াগুলি চঞ্চল দৃষ্টিও স্থির হয়ে গেছিল এবং তারা সামান্য ঘাড়টুকু সোজা রেখে তারা মুখটাকে সামান্য বেঁকে দেখার চেষ্টা করছিল যে কণ্ঠস্বরের উৎস কোথা থেকে।
0: উৎস তত প্রবিশতি ব্রাহ্মণ রূপেণ শক্র। শক্র কার নাম? শক্র বলতে আমরা কাকে বুঝি?
1: ইন্দ্র।
0: ইন্দ্রকে বুঝি। দেখো ইন্দ্র দেবতাদের রাজে, ইন্দ্রকে আমরা জানি দেবতাদের রাজে ইন্দ্র। তোমাদের আরো একটা কথাই বলি যে ইন্দ্র যে, ইন্দ্র যে, এটা কিন্তু একটা পোস্টের নাম, একটা পদের নাম। যেমন আমরা বলি না মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যেরকম বলি, সেরকম দেবতাদের রাজার যে পদটা সে পদের নাম ইন্দ্র। ইন্দ্র তাহলে আমাদের যাই যিনি মুখ্যমন্ত্রী হন বা প্রধানমন্ত্রী হন তার তো একটা নাম থাকে আলাদা, সেরকম ইন্দ্রের নাম কি?
2: দেবরাজ
0: শক্র। এবার ইন্দ্র দেবতাদের রাজা হয়েও কর্ণের কাছে কিন্তু নিজের বেশে আসেননি, নিজের পরিচয় আসেননি, কিভাবে এসেছেন?
1: ব্রাহ্মণ
0: রূপে নভিষ্যতি, ব্রাহ্মণের রূপ ধরে এসেছেন। নিজের পরিচয় তিনি কর্ণের কাছে গোপন রাখলেন। শক্র ভো মেঘা সূর্যেন এব নিবর্ত গচ্ছন্ত ভবন্ত। তিনি কি বললেন? ওহে মেঘ, তিনি মেঘের রথে চড়ে এসেছেন। আমরা যদি কর্ণভারণ মূল বইটা পড়ি, সেই মূল বইটার মধ্যে দেখতে পাবো তিনি মেঘের রথে চড়ে আকাশের এই প্রান্ত ও প্রান্ত ঘুরে বেড়ান। মেঘ হচ্ছে তার প্রধান পুরুষ, মানে সহায়ক বলতে পারো। আমরা যখন মেঘদূতম পড়তাম, আগের সিলেবাসে মেঘদূতম ছিল, তোমাদের এই সেমিস্টার হওয়ার আগের সিলেবাসে মেঘদূতম ছিল, কালিদাসের মেঘদূতমে। তো মেঘের যখন আমরা চরিত্র পড়েছি বা মেঘের গুণাবলী বর্ণনা করেছি, তখন বলা হতো মেঘ ইন্দ্রের প্রধান পুরুষ, মানে মেঘ ইন্দ্রের প্রধান সহায়ক। আমরা যেমন বলি না অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলি, সেরকম তিনি মেঘের রথে চড়ে এসেছেন। বলছেন সূর্যেন এব নিবর্ত গচ্ছন্ত ভবন্ত। ওহে মেঘ, তোমরা সূর্যের সাথে ফিরে যাও। কর্ণম উপকর্ণ, কর্ণের কাছে এসে ভো কর্ণ মহত্তরম ভিক্ষাং যাচে। ওহে কর্ণ, আমি তোমার কাছে একটা বড় ভিক্ষা চাই। এইবার দেখো তার কথা শুনে কর্ণ কি বলছে। দৃঢ়ং প্রীত অস্মি ভগবান। হে ভগবান, যেহেতু ব্রাহ্মণ তাকে ভগবান সম্বোধন করছে, হে ভগবান আপনি আগে আমার প্রতি খুশি হন, প্রীত হন, খুশি হন। কেননা দেখো এইখানটায় আমরা কিন্তু শর্ট কোশ্চেন আসে, আমি যে জায়গাটা পড়াচ্ছি। কর্ণ এবার ব্রাহ্মণ রূপে শক্রের কাছে নিজের পরিচয় দিচ্ছে। জাত কৃতাত্ম গহনাম গণনাম অহম অত্তলোকে রাজেন্দ্র মণি মৌলি রঞ্জিত পাদ পদ্মা বিপ্র ইন্দ পাদ রজসাতু পবিত্র মৌলি কর্ণ ভবন্তম অহম এব নমস্করমি। আরেকবার বলি, জাত কৃতাত্ম গণনাম অহম অদ্যলোকে রাজ ইন্দ্র মণি মৌলি রঞ্জিত পাদ পদ্মা বিপ্র ইন্দ পাদ রজসাতু পবিত্র মৌলি কর্ণ ভবন্তম অহম এব নমস্করমি। দেখো কর্ণ নিজের যে পরিচয় দিচ্ছেন যে আমরা কাউকে নমস্কার করি আবার কারো নমস্কার নিই, তাই তো? আমরা যেমন কাউকে প্রণাম করি, আমাদের যারা শ্রদ্ধাশীল, আমাদের যারা শ্রদ্ধেয় ব্যক্তিরা আছেন তাদেরকে যেমন আমরা প্রণাম করি, তাদের চরণে হাত দিয়ে যেমন আমরা নমস্কার করি, তেমনি আমরাও তো প্রণাম নিই, আমরা যারা বড়রা আছে আমরা প্রণাম নিই। সেরকম বলছে অহম অদ্যলোকে কৃতার্থ, আমি এই জগতে কৃতার্থ। কেন কৃতার্থ? জাত রাজেন্দ্র মণি মৌলি রঞ্জিত পাদ পদ্মা, যখন আমার অধীনে যে অঙ্গ মানে ছোট ছোট রাজ্যের রাজারা আছে তারা যখন আমাকে প্রণাম করে, এবং দেব রাজাদের প্রত্যেকের মাথায় তো মুকুট থাকে, রাজমুকুট থাকে, এবং সেই রাজমুকুটে বিভিন্ন ধরনের মণিমুক্ত খচিত থাকে, বিভিন্ন পাথর থাকে, তো তার একটা ছটা বেরোয়, তার একটা আলোর বিচ্ছুরণ হয়। কেউ যখন, কোন রাজা যখন তার মুকুট রাজমুকুট পরিহিত অবস্থায় কর্ণকে প্রণাম করছে এবং তার রাজমুকুটে যে পাথরগুলো রয়েছে তার থেকে যে দামি দামি মণিমুক্ত পাথর রয়েছে তার থেকে যে আলো বিচ্ছুরিত হচ্ছে সেটা কর্ণের চরণ দুটোকে আলোকিত করছে। এই একটা গেল কর্ণকে যারা নমস্কার করছে তারা। পাল্টা বিপ্র ইন্দ্র পাদ রজসাতু পবিত্র মৌলি, সেরকম ভাবে কর্ণ যখন ব্রাহ্মণ শ্রেষ্ঠদের প্রণাম করছেন এবং সে ব্রাহ্মণ শ্রেষ্ঠরা যখন

0: তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন, তখন কর্ণের মস্তক পবিত্র হচ্ছে। এই রকম একজন আমি আপনাকে নমস্কার জানাই, অর্থাৎ আমার মস্তক ব্রাহ্মণ শ্রেষ্ঠদের পদধূলিতে, আমার মস্তক পদধূলিতে ধন্য এবং তাদের আশীর্বাদে আমার মস্তক ধন্য। উল্টো দিক থেকে আমাকে যখন আমার অধীনে রাজারা আমাকে প্রণাম করছে বা আমার অধীনে আরো যারা রাজন্যবর্গ রয়েছে তারা প্রণাম করছে, তখন তাদের রাজমুকুটে যে মণিমুক্ত রয়েছে তার আলোচ্ছটায় আমার পাদপদ্ম রঞ্জিত হচ্ছে। পাদপদ্ম বলছি এখানে, বলতো এই শব্দটার মানে আমাকে একটু বোঝাও।
1: পাদপদ্ম মানে
0: পাদপদ্ম কথাটা কেন বলছে? দেখবে আমরা বলি শ্রীকৃষ্ণের চরণ পদ্ম, কেন বলছে বলতো? কথাটা খুব সুন্দর কথা। গীত গোবিন্দের মধ্যে আমরা এই পাদপদ্ম কথাটা খুব পাই। জয়দেব গোস্বামী গীত গোবিন্দ আছে তার মধ্যে, অর্থাৎ পাদুটিকে পদ্মের সাথে তুলনা করছে। পাদপদ্ম পদ্মফুল অত্যন্ত সুন্দর, পদ্মফুলের সাথে তার নিজের চরণ দুটিকে তুলনা করছে। তাহলে কর্ণকে যারা প্রণাম করছে তারা কর্ণকে প্রণাম করে যেমন তারা ধন্য হচ্ছে, কর্ণের চরণ দুটো যেমন তাদের রাজমুকুটে মণিমুক্তর আলোচ্ছটায় বিচ্ছুরিত হচ্ছে, আলোকিত হচ্ছে, রঞ্জিত হচ্ছে, তেমনি কর্ণ যখন ব্রাহ্মণ শ্রেষ্ঠদের প্রণাম করছেন এবং তাদের, তারা তো আমরা যখন কাউকে আশীর্বাদ করি ছোটদের, তাদের মাথায় হাত রেখে তো আশীর্বাদ করি এবং তাদের আশীর্বাদে তাদের পদধূলিতে কর্ণের মস্তকও ধন্য হয়েছে। এরকম একজন আমি আপনাকে আহ্বান জানাচ্ছি। কাকে আহ্বান জানাচ্ছি?
2: ব্রাহ্মণকে।
0: ব্রাহ্মণের প্রকৃত পরিচয় কি? ইন্দ্র। আমরা ইন্দ্র তো তার পদটার নাম আমি বললাম, আর তার নামটা কি বলো?
2: শক্র।
0: শক্র, খুব ভালো। আচ্ছা, যতটা পড়লাম এর মধ্যে কি কোনো তোমাদের প্রশ্ন আছে? কিছু বলবো? রিভাইজে যাবো, একবার রিপিটে যাবো, হবে? আচ্ছা, শক্র আত্মগতম কিন্ন খুলুময় বক্তব্যম। এই রে, আমাকে তো প্রণাম করেছে, এবার আমি কি বলি? তাই আমরা যখন কাউকে প্রণাম করি বা প্রণাম নিই তাকে তো একটা আশীর্বাদ করতে হয়। কর্ণ তো প্রণাম করেছেন, কি বলি? যদি দীর্ঘায়ু ভবতি বক্ষে, যদি বলে তুমি দীর্ঘায়ু হও, দীর্ঘজীবী হও, যেহেতু দেবতাদের রাজা তার আশীর্বাদ ফুলে যাবে, দীর্ঘায়ু ভবিষ্যতি, তাহলে তো দীর্ঘজীবী হয়ে যাবে। যদি ন বক্ষে, যদি কিছু না বলি, মূঢ় রীতি মাং পরিভবতি, যদি আমি কিছু না বলি তাহলে তো আমাকে মূর্খ ভাববে, প্রণাম করলাম অথচ কিছু বললো না, তাহলে আমাকে মূর্খ ভাববে। তসমাদ উভয়ং পরিফৃত্ত কিন্ন খুলু বক্ষে আমি। তাহলে এই দুটোকে বাদ দিয়ে, মানে আমরা নাটকটা শুরুতেই নাটকটার বিষয়বস্তু যদি বলে দিই, একটু সংক্ষেপে বলে দিই, আদতে কর্ণের কাছে এসছে কেন, শক্র এসছে কেন, তার কবচকুণ্ডল নিতে। এখন এসেই তো বলতে পারে না দাও দাও তোমার কবচকুণ্ডল দাও দাও, সেটা তো বলতে পারে না, কারণ কর্ণকে তো মেরে ফেলাটা তার শরীর থেকে এই দুটো জিনিস আলাদা করতে পারলেই কর্ণের মৃত্যু হবে। সেখানে সে জিনিস না নিয়ে আরো কর্ণকে উল্টে যদি বলি তুমি দীর্ঘায়ু হও, তাহলে তো বিপরীত হয়ে গেল বিষয়টা। আবার যদি কিছু না বলি
2: তাহলে ব্রাহ্মণকে মূর্খ
0: মনে করবে। তাহলে তসমাদ উভয়ং পরিফৃত্ত, তাহলে দুটোকে বাদ দিয়ে কিন্ন খুলে বক্ষে আমি, তাহলে আমি কি বলি? ভবতু দৃষ্ট। আচ্ছা ঠিক আছে, দেখি। প্রকাশ্যম, প্রকাশ্যম মানে এটা, এইটুকু কথা মনে মনে ভাবলো। প্রকাশ্যে বলছেন, ভোহ কর্ণ, সূর্য ইব, চন্দ্র ইব, হিমবান ইব, সাগর ইব, তিষ্ঠ তো তেজস। ওহে কর্ণ, সূর্যের মতো, চন্দ্রের মতো, হিমালয়ের মতো, সমুদ্রের মতো তোমার যশ স্থায়ী লাভ করবে। কারণ আমরা জানি পৃথিবী যতদিন থাকবে ততদিন সূর্য থাকবে, চন্দ্র থাকবে, হিমালয় পর্বত থাকবে। তা তুমি মরে গেলেও তোমার যশ বা খ্যাতি পৃথিবীতে রয়ে যাবে। আরেকবার বলি, সূর্যের মতো, চন্দ্রের মতো, হিমালয়ের মতো, সাগরের মতো তোমার যশ স্থায়ী হোক। ঠিক আছে, কার কার মতো?
2: সূর্যের মতো, চন্দ্রের মতো, হিমালয়ের মতো, আর সাগরের মতো তোমার যশ স্থায়ী হোক।
0: স্থায়ী হোক, তাহলে দেখো দীর্ঘজীবীর বর দিল না। কারণ আমরা তো জানিস মানুষ মারা যায় কিন্তু তার গুণাবলী রয়ে যায় পৃথিবীতে, তার কাজ রয়ে যায় পৃথিবীতে, না হলে আমরা এতগুলো বছর পরে মহাপুরুষদের স্মরণ করি কেন? তাদের যে কাজ রয়ে গেছে পৃথিবীতে আমাদের জন্য, তারা যা করে গেছেন সেইগুলোকে স্মরণ করে আমরা তার জন্মদিন পালন করি বা মৃত্যুদিন পালন করি, তাই তো? কর্ণ মরে যাবে যাবে, কিন্তু কর্ণের যে গুণাবলী সেগুলো পৃথিবীতে রয়ে যাবে, তাতে অসুবিধা নেই। কর্ণ এবার বলছে, ভগবান কিংন বক্তব্যম দীর্ঘায়ু ভবিতি। কই, আমাকে তো দীর্ঘজীবী হওয়ার কথা বললেন না, কারণ আমরা জানি বয়স্কদের প্রণাম করলে তারা কি বলেন? বেঁচে থাকো, বেঁচে থাকো, অথবা এতদেব শোভনম। আবার পরক্ষণে তার মনে হলো, না না আমার ঠিক আছে, যা বলেছেন উনি, এখন যে আশীর্বাদ করবে এটা তার ব্যাপার, ঠিক আছে যা বলেছেন হবে। কুত, কেননা ধর্ম হি যত্নই পুরুষেন সাধ্য, ভুজঙ্গ জিউ বা চপলা নিপশ্রিয়, তস্মাৎ প্রজা পালন মাত্র বুদ্ধিয়া, হতেশু দেহেশু কুণা ধরেন্ত। এই যে তোমাদের লাস্ট লাইনটা, এটা তুলে কিন্তু ভাব সম্প্রসারণ আসে, হতেশু দেহেশু গুণা ধরন্তে। কি বলছে দেখো, ধর্ম হি যত্নই পুরুষেন সাধ্য।

0: ভুজঙ্গ জিহ্বা চপলা নিপশ্রিয় তস্মাত প্রজা পালন মাত্র বুদ্ধিয়া হতেশু দেহেশু গুণা ধরন্তে। দেখো মানুষ অনেক যত্ন করে ধর্মকে অর্জন করে। এবার যদি তোমরা বলতে চাও ধর্ম বলতে কি বুঝি, ধৃধাতু থেকে ধর্মের উৎপত্তি, ধর্ম শব্দটা উৎপত্তি, মানে আমাদের যে একজন মানুষ হিসাবে আমাদের যে কর্তব্যবোধ দায়িত্ববোধ আমাদের প্রতিদিনের যে কাজ, কারণ পুরাণে বলা হয়েছে যে অনেক জন্ম পরে, যেহেতু পুরাণের কথা তাই তোমাদের বলছি, অনেক জন্ম পরে মানব জন্ম আমরা পাই, অনেকগুলো জন্ম পেরিয়ে এসে মানব জন্ম আমরা পাই, মানে শ্রেষ্ঠ জন্ম আমরা পাই, মানব জন্ম মানে শ্রেষ্ঠ জন্ম, এর থেকে উন্নত জন্ম আর নেই। তো সেক্ষেত্রে সেই জন্ম পেয়ে যদি আমরা আমাদের পালনীয় কর্তব্যগুলো না করি, আমরা যদি প্রতিদিন নিজেকে সৎ না রাখি, আমাদের কর্তব্য কর্মে অবিচল না রাখি, নিজেকে যদি দানশীল না করে তুলি, তাহলে তো মানব জন্ম বৃথা। এটা তো সবার মধ্যে থাকে না, সবাই পারে, আমরা সমাজে আমাদের চারিদিকে যদি তাকাই সবাইকে দেখি এই কাজগুলো করতে, দেখি না আর কি। ভুজঙ্গ জিহ্বা চপলা নিপশ্রিয়, মানে ভুজঙ্গ সাপের জিভের মতো, রাজার যে সম্পদ সেটা তো সাপের জিভের মতো চঞ্চল, সাপের জিহ্বার মতো রাজার যে সম্পদ সেটাও তো চঞ্চল। যদি রাজার রাজকোষে প্রচুর অর্থ থাকে, রাজভাণ্ডারে প্রচুর অর্থ থাকে, কারণ আমরা যদি চারিদিকে তাকিয়ে দেখি বাস্তবের মাটিতে পা রাখি, দেখবে খুব ধনী লোকের যেমন গরিব হতে সময় লাগে না, তেমনি আবার গরিব লোকের ধনী হতে বেশি সময় লাগে না। সে রাজ সম্পদ হোক আর সাধারণ মানুষের সম্পদ হোক, সম্পদ মাত্রই চঞ্চল। তার সাথে তুলনা করা হলো
1: সাপের সাথে,
0: সাপের জিহ্বার সাথে তুলনা করা হলো, শুধু সাপ বলো না,
1: সাপের জিহ্বার সাথে তুলনা করা,
0: সাপের জিহ্বার সাথে তুলনা করা হলো। গুণা দেহেশু হতেশু ধরন্তে, আর একটা কি একটু আমি যেটা বললাম, আমরা মরে যেতে পারি, মরে তো যাবই, কারণ আমরা জানি মানুষ মাত্রই মরণশীল, কিন্তু মরে যাবার আগে আমরা যে যে কাজগুলো করে গেলাম, আমরা মরে গেলেও সে কাজগুলো কিন্তু পৃথিবীতে রয়ে যাবে, এবং সে কাজের জন্যই আমাকে মানুষ কি করবে,
1: স্মরণ করবে।
0: তাহলে আমাদের মানে কিভাবে এটা কর্ণ, দেখো নিজে এটা কিন্তু কর্ণ নিজেকে বোঝাচ্ছে না, বলে না নিজেকে বোঝানো, যে শক্র তাকে দীর্ঘজীবী হওয়ার বর দিলেন না, আশীর্বাদ করলেন না, তখন কর্ণ কিন্তু প্রথমে মন খারাপ করলেন, কিন্তু কর্ণ এমন একজন মানুষ, এমন একজন মানে অনন্য চরিত্রের অধিকারী, ব্যক্তিত্বশীল মানুষ, তখন তিনি নিজেকে বোঝাচ্ছেন যে ইন্দ্র যদি আমাকে দীর্ঘায়ু হওয়ার বর দিতেন, দীর্ঘজীবী হওয়ার বা অমর হওয়ার বর দিতেন, তাহলে এবার আমি কি করতাম। কারণ আমরা জানি যত দিন যায় আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ গুলোর কাজ করার ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে, তাই না? শরীরে যত বয়স বাড়বে তত আমাদের অঙ্গ প্রত্যঙ্গের এই চোখের পাওয়ার কমে যাবে, হার্টের প্রবলেম দেখা যাবে, লিভারের প্রবলেম দেখা যাবে, তাহলে দীর্ঘজীবী বেশি দিন বেঁচে থেকে তো শরীরের যন্ত্রণা বাড়িয়ে লাভ নেই। কর্ণ কিন্তু নিজে নিজেকে বোঝাচ্ছেন, তার থেকে যতদিন আয়ু আছে আমি যদি কাজ করে যাই সৎভাবে, একনিষ্ঠ ভাবে প্রজাদের কল্যাণের জন্য, এবং আমার প্রতি যারা কর্তব্য দেখিয়েছে, আমার আমাকে যারা সহায়তা করেছে তাদের দানের যে প্রতিদান, সহায়তা করা, সেগুলো যদি করে যেতে পারি, তাহলে আমি যতদিন বেঁচে আছি ততদিন যদি আমি ভালো কাজ করে যেতে পারি এবং সেই কাজগুলোই পৃথিবীতে রয়ে যাবে, তাতে শরীর পৃথিবীতে থাকুক আর না থাকুক,
2: সবাই স্মরণ করবে,
0: সবাই স্মরণ করবে। এই যে আমি একটু আগে বললাম যে আমরা কিছু মহাপুরুষের মহামানবের জন্মের 150-200 বছর পরেও তাকে স্মরণ করি, তার জন্মদিন পালন করি, তার ফটোতে মালা দিই, কেন মানুষটাকে স্মরণ করি, কেন
2: কর্মের জন্য,
0: তার কর্মের জন্য স্মরণ করি। তাহলে এইটার মধ্যে দিয়ে কিন্তু একটা বিষয় আরো পরিষ্কার করে একটা বার্তা দিতে চেয়েছেন নাট্যকারী ভাষ, হয়তো কর্ণের মাধ্যমে এই বার্তাটা সমাজকে দিতে চেয়েছেন, বা আমরা যারা পাঠক, তোমরা যারা ছাত্রছাত্রী, তোমাদের এই বার্তাটা হতে দিতে চেয়েছেন যে দীর্ঘজীবী হওয়ার থেকে আমরা মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম পেয়েছি, এবং সেই জন্ম পাওয়ার যে বেনিফিটটা, যে উপকারটা, যতদিন বেঁচে আছি আমরা কিন্তু মানুষের মতন কাজ করে যাব। ঠিক আছে, যাবো আরেকবার, তাহলে আরেকবার রিভাইজে যাই। দানবীরহ কর্ণ, এই যে নাট্যাংশটা কোন মূল গ্রন্থ কি?
2: কর্ণভারম।
0: কর্ণভারম কার লেখা?
2: মহর্ষি ভাষ।
0: না মহর্ষি বলো না,
1: মহাকবি।
0: মহাকবি ভাষ। এই যে তুমি মহর্ষি শব্দটা বললে, এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? তুমি শব্দটা বলেছো বলে আমি জিজ্ঞেস করলাম। এই সন্ধি বিচ্ছেদ হবে মহাযুক্ত ঋষি, মহান যে ঋষি তিনি মহর্ষি। আচ্ছা, আমি এতক্ষণ ধরে যা বোঝালাম তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো?
1: না ম্যাম।
0: ঠিক আছে,
1: হ্যাঁ,
0: তাহলে যে কথাগুলো কর্ণের মাধ্যমে নাট্যকার আমাদের বলতে চেয়েছেন, সেগুলো তোমরা যারা শিক্ষার্থীরা আছো একটু মনে রাখার চেষ্টা করো, এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করো। তাহলে আজকের মতন ক্লাস শেষ করছি। হ্যাঁ
1: হ্যাঁ ম্যাম,
0: নমস্কার।
3: এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনছিলেন একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয় আলোচনা। সঙ্গে ছিলেন গরিফা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মিতা দাস এবং দুই শিক্ষার্থী।

0: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
8: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

0: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই রয়েছে সাঁওতালি অনুষ্ঠান।

6:15 সাঁওতালি অনুষ্ঠান। 1855 সালে সাঁওতাল বিদ্রোহের ওপর হুলের উপর নির্মিত নাটক, রচনা ও প্রযোজনা পরিমল হেমব্রম। সন্ধ্যে 6:40 কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। বর্ষাকালে গবাদি প্রাণীর রোগ ও প্রতিকার বিষয়ে ডক্টর ইন্দ্রনীল সামন্তর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। এই অনুষ্ঠান শুনবেন কৃষি কথার আসরে। 7:10 তর্জা গান পরিবেশনায় কমল মণ্ডল ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, বলবেন দেবর্ষী ঘোষ। 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। রাত 8:30 কথায় কাহিনী, নাটক ঝি, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া, ব্যাংক ব্যবস্থার ইতিহাস, এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন বিজিতেন্দ্র মণ্ডল, ডেপুটি জেনারেল ম্যানেজার ইউকো ব্যাংক, এবং অধ্যাপিকা ডক্টর সুপর্ণা নন্দী পাল। শুনবেন দ্বিতীয় পর্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন অনিরুদ্ধ ভট্টাচার্য। 9:30 শ্রবণী, কথিকা স্মরণে বরণে অমিয় চক্রবর্তী, বলবেন শুভব্রত বন্দ্যোপাধ্যায়। এরপর স্বরচিত কবিতা পাঠে রাজীব কর। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 নজরুলগীতি পরিবেশন করবেন নবনীতা মণ্ডল। 10:45 আধুনিক গান রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়। 11:00 লোকগীতি পরিবেশন করবেন সৌমিক দাস। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ বাজিয়ে শোনাবেন অভিষেক লাহিড়ী। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজকের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।

0: আকাশবাণী কলকাতা পনসাই মরগেল তুরুই কেটুডে তুরুই মিটারিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহব এনা সিঙ্গার বেড়ারিয়া সান্তাড়ি আখড়া। নিতোক দো আজম তাবুন পে ডমন সাহু সমীর বাবদে মিদবার কথা।
1: তেহেঞ্জ ইংরেজি জুন চাঁদোনা পেগেল মাহিত তেহেঞ্জ মাহিত জতম হরগে হুল মাহা মেনতেবন বাড়ায়া মেনখান আইমা কোকে বাংবন বাড়ায়া গেয়ারেসায় বাগেপন সাল রেনা তেহেঞ্জ মাহিত রে জানাম লেনায় নিউম উরুম পাথাম সাসা পাড়াউইজ অনলিয় অনড়িয় ডক্টর ডমন সাহু সমীর না ঝাড়খণ্ড পনত গোড্ডা জেলার না পান্ডা নিতুমন আতোরে সমীর জিদয় জানাম লেনা আপাত নিতুম দো দয়াল সাহু আর এঙ্গাত দো পিয়াসী দেবী গেয়ারেসায় পেগেল মিদ সাল রে লক্ষ্মী আপার প্রাইমারি স্কুল রেকো ভর্তি লেদেয়া নডে দো সান্তাড়ি আর হিন্দি পড়াও রেনা ব্যবস্থা তাহেকান খাতির বানার পার্সি থেকে সেচেদ দয় হাতাও লেদা গেয়ারেসায় পেগে মরে সাল রে দো আপার প্রাইমারি আর গেয়ারেসায় পেগে এআই সাল রে দো মিডিলে পাস লেদা ইনা তাইনম গোড্ডা হাইস্কুল খন গেয়ারেসায় পৌনগে বার সাল রে সান্তাড়িতে ম্যাট্রিকে পাস লেদা ভাগলপুর তেজনারায়ণ জুবলি কলেজ রে ভর্তি লেন রেহ ভারত ছাড়ো লড়াওনারে সেলেট খাতির ওড়া এ রুয়ার হেজনা আর চাষ কামিরে জহরেনা ডাব্লিউজি আর্চার সাহেবা ট্রাইবেল ল এন্ড জাস্টিস পতব অল রে সমীরজিয়া কাজাক জপড়াও তাহেকেনা ভারত দিশম ফুরগল কাতে আর্চারা সুপারিশতে সমীরজি দো পাথাম সাপড়া কামি নাম কেদা ওনা পাথাম রেনা নিতুম দো হর সংবাদ লেতারগে পেগেল তুরি সেরমা ধুরিয়ে হর সংবাদ পাথাম সাপড়াও কাতে গেয়ারেসাই ইরেলগে পে সাল রে কামি খনে জিরো হেনা হর সংবাদ পাথাম রিনিজ সাসা পাড়াউ লেখাতে তাহেন অক্তে সমীরজি দো অথম সান্তাড়ি অনলিয় অনহিয়ে বেনাম হটো কাট কোয়া ডক্টর ডমন সাহু সমীরা সাহেদ জিয়ন তজবিজ কাতে নেয়ার লেখান নামোয়া যে সান্তাড়ি সমুং দো বাং হিন্দি অঙ্গিকা ভোজপুরি মৈথিলি খোট্টা এমান পার্সি তহ অথম অনড়হে অনল কাহিনী কয় অল আকাদা সান্তাড়ি দো আজা গ পার্সি বাংকান রেহ সান্তাড়িতে যা পতব কয় অল আকাদা অনাক মুদরে আদমাক দো নঙ্কা গিদ্রে কোয়া রস্ক পুথি পৈলো হাটিং দশার হাটিং তেসার হাটিং দো ১৯৪১ সাল রে ছাপা আকানা সেদাই গাতে ১৯৪৮ সাল রে ছাপা আকানা আকিল মার্শাল পে হাটিং তে ১৯৫৫ সাল রে ছাপা সদর আকানা বুল মুন্ড ১৯৫৯ সাল রে ছাপা আকানা সেতা অনড়ে পুথি দো ১৯৮৮ সাল রে ছাপা আকানা মায়াজাল কাহিনী তুমল ১৯৭৭ সাল রে ছাপা আকানা সান্তালি কাথনি আর গাথনি ১৯৭৭ সাল রে ছাপা আকানা তুনখি লেখান জামুয়া সান্তাড়িতে গে আড়ে গোটাং পতবে অল আকাদা সান্তাড়িতে তর্জমা আকাদায় গেল গোটাং পতব সাপড়াও আকাদায় তুরুই গোটাং পতব সান্তাড়ি সাতামাতে হিন্দিতে অল আকাদায় এআই গোটাং পতব গেলবার গোটাং শিল্প হামেটিজ ডমন সাহু সমীর্দ গেয়ারেসায় আরেগে ইরল সাল রে কেন্দ্রীয় সাহিত্য একাডেমি পাহাটা খন ভাষা সম্মান শিল্প ক চালাকাও দেয়া সমীরজি আবতালারে বানুগে রেহ সান্তাড়ি সাহেদ রে আজা অথম এনেম খাতির ৫০ দশক রিনিজ অনলিয় অনড়িয়ে লেখাতে সান্তাড়ি সাহেদ রে জায়জুগ জিয়ড়ে তাহেনা
0: আজম কে তাবনাপে ডমন সাহু সমীর বাবদে মিদবার কথা লই কেদায় পরিমল হেমব্রম নিতোক দো আজমগত আপেকিন গাপনা আখড়া কামিহরা গাপনা সান্তাড়ি আখড়া রে দেপে আজমা পূর্ণচন্দ্র সরেনা সাঁওতেন কোয়া সেরিঞ্জ বিশ্বনাথ টুডু আর সাঁওতেন কোয়া সেরিঞ্জ সেরিঞ্জ বেগর আর পে আজমা ডোমান হাসদা আর সাহেদ কামি নোয়া সাতাম বাবদে থুতি থুতিয়ায় বৈদ্যনাথ মুর্মু আজম কে তাবন আপে গাপনা আখড়া কামিহরা আর মিদ ঘড়িক তায়ম খবর
2: আকাশবাণী কলকাতা খবর পাড়াবিং অলোক সরেন কেন্দ্রীয় চাষ আর চাষি ভালো ডিপার্টমেন্ট মন্ত্রী মানতান শিবরাজ সিং চৌহানে মেনকাদা যে চাষবাস ঠাঁও রেয়া উত্নাও বেগর বিকশিত ভারত নিউমানা জসরে অহগে সেটের গানোয়া হরিয়ানা পনত হিসার রে সাপড়াও ক্ষেত বাঞ্চাও জারপা কামিহরা রেয়া মুচাদ আনা তেহেঞা আখড়ারে আজা লেকচার রে মানতান চৌহানে মেনকাদা যে সরকার নঙ্কান মিদ মোবাইল

0: সাল জুলাই চাঁদরিয়া তুরুই মাহিত
1: চেত খবর
2: মহেশ দরগা আর কেনারাম ভকত মিলেও কাতে আম গাছি আতরনি গর্বু মাঝি আর পিপিড়া আতরনি হাড়মা মাঝি চিতান থানারে দমে নাহা চারকিন চালাওয়েদা
1: নাহা চারকিন চালাওয়েদা মেনকান চেত খাতির
2: গর্বু চিতান দো এড়ে এড়ে খুন রেনা কই কলা দেয়া কাদা
1: এড়ে খুন রেনা কই আর হাড়মা
2: উনি তো কেনারাম ভকত হাসা বায়ওয়ালা একান্তে
1: ও বুঝাও কাদেন
2: বাড়ায় কানা গাপাগে মহেশ দরগা দো রাক্ষসি থান লেখাতে গর্ভু আর হাড়মা ভাগলপুরতে ইদি কিনা
1: দো নিদ গে সানাম কো সাপড়া মেটাকম মহেশ দরগা দো গাপা রাক্ষসি থান ঠেন ধারাময়া
0: দশার হিলো মেনেক জুলাই চাঁদরিয়া এআই মাহি লাটা আর গাজার তেপেরে রাক্ষসি থান আড়েপাশে সিধু কানু আর হুলগারিয়ে কো মহেশ দারোগা দারামে লাগি তাঁড়া রেকো তাহেনা অক্ত সেটেরেন খান সিপাহী কো আতে মহেশ দারোগা গর্ভ আর হাড়মা তল কাতে সেটেরেন সাঁও সাঁওতে আঁ সারাতে হুলগারিয়ে কো সামাং রেকো থিঙ্গুইনা মহেশ দারোগা চমকাও গটে নাহয়

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। পঞ্চায়েতি রাজমন্ত্রক আজ নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গ্রামসভায় জনগণের কম অংশগ্রহণ বিষয়ক একটি জাতীয় সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে। নীতি আয়োগের সদস্য ডক্টর আর বালসুব্রমণিয়াম এই প্রতিবেদনটি প্রকাশ করেন। এই সমীক্ষাটিতে গ্রামীণ ভারতে অংশগ্রহণমূলক গণতন্ত্র, স্থানীয় স্তরে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ এবং স্থানীয় নেতৃত্বে পরিচালিত উন্নয়নের একটি প্রাণবন্ত প্রতিষ্ঠান হিসেবে গ্রাম

0: সভাকে শক্তিশালী করার লক্ষ্যে তথ্য প্রমাণ ভিত্তিক একটি কর্ম পরিকল্পনা তৈরি করা হয়েছে। এই উপলক্ষে পঞ্চায়েতি রাজ মন্ত্রকের সচিব বিবেক ভরদ্বাজ জানান, গত এক দশকে দেশের গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগ, জল ও বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করা হয়েছে। অন্নপূর্ণা যোজনায় আগামীকাল দ্বিতীয় পর্যায়ের সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে কর্মসূচি সূচনা করবেন। রাজ্যে 1,20,00,000 যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী আজ বাঁকুড়ায় হুল দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে জানিয়েছেন। আদিবাসীদের অধিকার রক্ষা এবং উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বাঁকুড়ার মুকুটমণিপুরে একলব্য মডেল আবাসিক বিদ্যালয় মাঠে আজ হুল দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী হুল বিদ্রোহে শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করেন। মুখ্যমন্ত্রী হবার পর এই প্রথম বাঁকুড়া সফরে গিয়ে আজ তিনি বলেন, অটল বিহারী বাজপেয়ী সাঁওতালি ভাষা অলচিকি লিপিকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করেছেন। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির আসনে বসানো হয়েছে জনজাতি কন্যা দ্রৌপদী মুর্মুকে। আদিবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার রক্ষার লক্ষ্যে রাজ্য মন্ত্রিসভাতেও ক্ষুদিরাম টুডু, জুয়েল মুর্মু, বিশান লাহাদের মতো একাধিক আদিবাসী প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে ডায়মন্ড হারবার সিজিএম আদালতে 14 দিনের জেল হেফাজত দিয়েছে। ফলতা থানার চালুয়ারি গ্রামের এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে ঘরবাড়ি ভাঙচুর, জোরপূর্বক জমি দখলের জন্য তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও বিজেপি নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন দিলীপ মণ্ডল। কোচবিহারের দিনহাটায় শিশুমঙ্গল সমিতির দুর্নীতি মামলায় প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে আজ দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়। এর আগে আবাস যোজনায় টাকা আত্মসাতের অভিযোগে জেল হেফাজতেই ছিলেন তিনি। এবার তাকে নতুন করে শিশুমঙ্গল সমিতির দুর্নীতি মামলায় হেফাজতে নিল পুলিশ। কোচবিহারের বলরামপুরের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সোলাডাঙ্গা গ্রামে 2 মাস আগে নির্মিত তোর্ষা নদী বাঁধে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। নদীর জলস্তর বাড়তে বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। এর জেরে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বাঁধ নির্মাণে দুর্নীতি হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। ঐতিহাসিক হুল দিবসে আজ রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহাবিদ্রোহের আগে 1855-তে উপনিবেশিক শাসন ও দেশের জমিদার মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে আজকের দিনে সিধু ও কানহু মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এই উপলক্ষে আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ভারতীয় জাদুঘরে 2টি সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মশালায় অংশ নেন বাঁকুড়া ও পুরুলিয়ার আদিবাসী শিল্পীরা। সেখানে 50 জন সবর ছাত্রছাত্রীর সামনে দেশের আদিবাসী আন্দোলনের ঐতিহ্যকে তুলে ধরা হয়। দুপুরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জের ক্যাম্পাসে বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামীণ সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধে 7:35।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন কৃষিকাজের জন্য জল হাওয়া খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির বেশিরভাগ জায়গায় এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, ঝাড়গ্রাম জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায়। হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলির বাকি অঞ্চলেও। কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর শুনলেন। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক আজও আবার উপস্থিত হয়ে গেছি আরও একটি নতুন অনুষ্ঠান নিয়ে, নতুন বিষয় নিয়ে। তার আগে বন্ধুরা কেমন আছেন সেটা বলুন। নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন, আর ভালো না থাকলেও ওই যে বলি আমি প্রত্যেকটা অনুষ্ঠানে যে ভালো থাকার চেষ্টা কিন্তু আমাদের করতেই হবে, ভালো থাকতে হবে। জানি গরমটা ভীষণ পড়েছে, গরমে সবাই আপনারা হাঁসফাঁস করছেন, আর এই গরম চলে যাওয়ার পরপরই আবার আজকাল দেখা যাচ্ছে গরমের মাঝে মাঝেও কিন্তু ভীষণ বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রবল তিন চার দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, এবং বর্ষাকাল তো এর পরপরই আসছে। তো এই সমস্ত কথা চিন্তা করে আমার যে সমস্ত বন্ধুরা গবাদি প্রাণীর পালন করেন তাদের জন্য আজকের অনুষ্ঠানটি মূলত আমরা সাজিয়েছি। আমরা জানি যে ঋতুভেদে নানা রকম রোগ জ্বালায় গবাদি পশু পাখি আক্রান্ত হয়, এতে দুধ, মাংস, ডিমের উৎপাদন ব্যাহত হয় এবং খামার বন্ধুরা লোকসানের সম্মুখীন হতে পারে। আর এই কারণেই কিন্তু একটু আগে ভাগে জেনে নেওয়া দরকার যে আমাদের যে গবাদি প্রাণীরা রয়েছে তারা বর্ষাকালে কি কি ধরনের রোগে আক্রান্ত হতে পারে, কি করেই বা আমরা বুঝব যে তারা কি রোগে আক্রান্ত হয়েছে এবং কিভাবে তার প্রতিকার করব, প্রতিরোধ করব, এই সমস্ত বিষয় আজকে আমরা যদিও স্বল্প পরিসর, সেই স্বল্প পরিসরের মধ্যে একটু জেনে নেওয়ার চেষ্টা করব, বুঝে নেওয়ার চেষ্টা করব। এবং এই সমস্ত কিছু সুন্দর করে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য আজকে কিন্তু আমাদের সাথে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং অধ্যাপক ডক্টর ইন্দ্রনীল সামন্ত। ডক্টর সামন্ত, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই।
3: নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধুরা।
2: ডক্টর সামন্ত, যেমন বলছিলাম যে এই বর্ষাকালে কিন্তু আমাদের যে গবাদি প্রাণীরা থাকে তারা প্রায়শই বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, তো বর্ষাকালীন রোগ বলতে আমরা কি বুঝি, মূলত কোন কোন রোগগুলোকে বুঝি?
3: যেসব খামারি বন্ধুরা গবাদি পশু পাখি পালন করেন তারা প্রায় সকলেই জানেন যে ঋতুভেদে কিছু রোগের বৈচিত্র্য দেখতে পাওয়া যায়, অর্থাৎ গ্রীষ্মে একরকম, বর্ষায় একরকম, শীতের প্রারম্ভে আর একরকম, আবার শীতের শেষটায় অন্যরকম। তো এইভাবে এই যদি ঋতুভেদে আমরা রোগগুলোকে সাজাই তাহলে বর্ষাকালে বা বর্ষা শুরু হওয়ার ঠিক আগে যে ধরনের জীবাণু বা বিষাণুঘটিত বা পরজীবীঘটিত রোগ গবাদি পশু সবচেয়ে বেশি আক্রান্ত হয় সেগুলোকেই আমরা বর্ষাকালীন রোগ বলে ধরে থাকি।
2: আর এই রোগগুলো মোটামুটি জীবাণুঘটিত রোগ, সেটা আমরা চিনব কি করে?
3: হ্যাঁ, জীবাণুঘটিত রোগ বেশ কয়েক প্রকারের হয় যেটা গবাদি পশু পাখিতে দেখতে পাওয়া যায়। যেমন তার মধ্যে আছে মূলত তড়কা বা অ্যানথ্রাক্স, গলা ফোলা বা যেটাকে শুদ্ধ ভাষায় বলে হিমোরেজিক সেপ্টিসেমিয়া, বজবজ বা ইংরেজিতে যাকে বলে ব্ল্যাক কোয়ার্টার, এছাড়া হচ্ছে পালান প্রদাহ বা ঠুনকো রোগ বা যেটাকে সহজভাবে আরও বলে ম্যাস্টাইটিস, তাছাড়া আছে উদরাময় বা ডায়রিয়া, নিউমোনিয়া, এই ধরনের রোগগুলো দেখতে পাওয়া যায়।
2: আচ্ছা,
3: এখন এইগুলো এই কিছু কিছু রোগের ক্ষেত্রে কিছু স্পেসিফিক বা নির্দিষ্ট লক্ষণ আছে যেখান থেকে বোঝা যায় যে এই রোগটাই হয়েছে। যেমন ধরি আমরা তড়কা নিয়ে আলোচনা করি, তড়কা রোগটা সাধারণভাবে অ্যানথ্রাক্স নামে পরিচিত ব্যাসিলাস অ্যানথ্রাসিস বলে একটা জীবাণু, এর দ্বারা সংঘটিত হয়। এখন এই রোগে সাধারণভাবে কোনো লক্ষণ প্রকাশ করার আগেই প্রাণীটা মারা যেতে পারে।
2: আচ্ছা,
3: যদি মারা যায় তাহলে দেখা যায় যে এদের যে সমস্ত ছিদ্রপথ আছে, ধরা যাক সেটা নাসিকারন্ধ্র হতে পারে বা পায়ু ছিদ্রও হতে পারে, সেখান থেকে কিন্তু কাঁচা রক্ত বেরোয়। এটা একটা খুব সুনির্দিষ্ট লক্ষণ যেখান থেকে বোঝা যায় যে গরুটা তড়কা রোগে আক্রান্ত।
2: কিন্তু এটা আগে থেকে একেবারেই বোঝা যায় না?
3: যদি আগে থেকে হয় তাহলে দেখা যায় যে প্রবল জ্বর, তার সাথে পাতলা পায়খানা এবং সাথে সাথে মৃত্যু। এবার প্রবল জ্বর, পাতলা পায়খানা, এটা অন্য আরো নানান রকম রোগে হয়েই থাকে, অতএব সেটা যে শুধু তড়কা রোগের জন্য হয়েছে এটা বলা খুব মুশকিল।
2: মানে আগে থেকে বুঝে আলাদা করা যাচ্ছে,
3: আগে থেকে বুঝে ক্ষেত্রে খুব একটা আলাদা করা যাচ্ছে না। তবে মৃত্যুর পরে ওই যে কাঁচা রক্ত বেরোয় এবং এই যে রক্তটা জমাট বাঁধে না, এটা থেকে বোঝা যায় যে এটা তড়কা রোগে আক্রান্ত।
2: তো এই রোগটা কি একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীতে বিস্তার করতে পারে?
3: নিশ্চয়ই একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীতে ছড়াতে পারে। শুধু তাই নয়, এই রোগাক্রান্ত প্রাণীর মাংস যদি কেউ খুব একটা ভালো সিদ্ধ না করে রান্না করে খায় তাহলে কিন্তু মানুষের দেহও ছড়াতে পারে। এবং এরকম প্রচুর আউটব্রেকের ইতিহাস জানা যায় যেখানে এই ধরনের প্রাণী যেগুলো মারা গেছে তাদেরকে হয়তো জমিতে পুঁতে দেওয়া হয়েছে, সেই জমি খুঁড়ে অনেক সময় তারা বের করেছে

0: এবং প্রাণীর দেহ সেখান থেকে তারা মাংস খেয়েছে এবং এই রোগে আক্রান্ত হয়েছে।
1: অর্থাৎ এরকম যদি একটি প্রাণীকে দেখা যায় খামারে, তাহলে সেই প্রাণীটি মৃত্যুর পরে হলেও তাকে আলাদা করে দেওয়া প্রয়োজন, তাই তো?
0: অবশ্যই অবশ্যই তাকে আলাদা করে দেওয়া প্রয়োজন, এবং এর প্রতিরোধে কি করা উচিত সেটা আমরা আরো পরে আলোচনা করব। এছাড়া একটা রোগের কথা বলি, গলা ফোলা বা যেটাকে বলে হিমোরেজিক সেপ্টিসেমিয়া, এটা পাস্টুরেল্লা নামক একটা জীবাণু দ্বারা ঘটে এবং এতে প্রচন্ড জ্বর হয়, ঝিমুনি হয়, মাংসপেশি কাঁপতে থাকে। আর এছাড়া যেটা দেখা যায় লক্ষণ, মূল লক্ষণ যেটা, চোয়ালের নিচের অংশটা ক্রমশ ফুলতে থাকে।
1: আচ্ছা।
0: এবং সেটা হাত দিয়ে চাপ দিলে একটু থলথল করতে থাকে, তারপরে ক্রমশ পুরো মুখটা ফুলে যায় এবং তার সাথে রক্তযুক্ত পাতলা পায়খানা হয়। আর যদি উপযুক্ত চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু প্রাণীর মৃত্যু অবধি ঘটতে পারে।
1: আচ্ছা।
0: এখন এই গলা ফোলা রোগ সেটা যে শুধু বর্ষাকালে হয় তা নয়, কিন্তু বর্ষার শুরুতেই দেখা যায় যে এই রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। এরকম আরেকটা রোগ হচ্ছে বজবজের। বজবজের অন্য নাম হচ্ছে বাদলা। বাদলা কেন বলে, কারণ বাদল দিনে খুব বেশি হয়। তো এতে প্রচন্ড জ্বর হয়, তাছাড়া শ্বাসকষ্ট হয়, খোঁড়াতে থাকে, মাংসপেশির কোনো একটা জায়গা ফুলে যায় এবং সেখানে যদি হালকা চাপ দেওয়া হয় তখন একটা বজবজ শব্দ হয়। ব্যাপারটা কিছুই নয়, ওখানে জীবাণুগুলো আসলে বংশবৃদ্ধি করে এবং তারা সেখানে কিছু গ্যাস উৎপাদন করে যেটা মাংসপেশিতে জমা থাকে এবং যার ফলে এই আওয়াজটা হয়।
1: তাই সাধারণ ভাষায় এটাকে বজবজ,
0: সাধারণ ভাষায় এটাকে বজবজ বলে। এটা থেকে আমাদের খামারি বন্ধুরা খুব সহজেই রোগটাকে শনাক্ত করতে পারবে এবং সেই তৎক্ষণাৎ এটার চিকিৎসার ব্যবস্থা করা উচিত। সেটা আপনি নিকটবর্তী সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্রে তাকে নিয়ে যান এবং এর চিকিৎসার ব্যবস্থা করুন, কারণ যথাসময় চিকিৎসা না হলে কিন্তু এই প্রাণীরও মৃত্যু ঘটতে পারে।
1: আচ্ছা।
0: এরপর আসছে পালান প্রদাহ বা ঠুনকো রোগ, এটা অন্যভাবে ম্যাস্টাইটিস বলে। এটা সারা বছরের রোগ, বছরে যে কোনো সময়ই হতে পারে, তবে বর্ষাকালে কিন্তু এর প্রাদুর্ভাবটা বেশি। বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা এটা সংগঠিত হয়, তার মধ্যে স্টাফাইলোকক্কাস, স্ট্রেপটোকক্কাস, ইকোলাই, মাইকোপ্লাজমা প্রভৃতির দ্বারা হয়। এটার মূল লক্ষণ যেটা আমার মনে হয় সব খামারি বন্ধুই জানেন, সেটা হচ্ছে পালানটা ফুলে ওঠে এবং তার সাথে দেখা যায় যে ওটা হালকা গরম হয়ে গেছে এবং ওটা যদি একটু হাত দিয়ে স্পর্শ করা হয় তাহলে প্রাণীটা যন্ত্রণায় ছিটকে ওঠে, তার মানে ওটা প্রচন্ড ব্যথা হয়। আর দুধ বেরোনো বন্ধ হয়ে যায় বাঁট দিয়ে, তার বদলে কিছু রক্ত বা পুঁজ এগুলো বেরোতে থাকে। আর অনেক সময় বাঁটটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, মানে বাঁটের যে মুখটা বা ছিদ্রটা ওটা কিন্তু একেবারেই বন্ধ হয়ে যায় এবং সাধারণভাবে খামারি বন্ধুরা এটাকে কানা বাঁটও বলেন, মানে যেহেতু ওই বাঁটটা থেকে আর কোন রকম দুধ পাওয়া যাচ্ছে না।
1: আচ্ছা।
0: এছাড়া বর্ষাকালে জীবাণু ঘটিত রোগ বলতে আরেকটা হয়, সেটা বাছুরের উদরাময় বা বলে হয় কাফ কলিবাসিলোসিস। এটা ইকোলাই নামক একটা জীবাণু দ্বারা সংগঠিত হয় এবং এতে বাছুরের প্রচন্ড পরিমাণে পাতলা পায়খানা, দুর্গন্ধযুক্ত পায়খানা হয় এবং চিকিৎসা না করলে কিন্তু এটা মৃত্যু অবধি ঘটতে পারে। এই ধরনের জীবাণুঘটিত রোগগুলো সাধারণত বর্ষাকালে দেখতে পাওয়া যায়।
1: আপনি বলছিলেন কিছু বিষাণুঘটিত রোগের কথা।
0: হ্যাঁ, বিষাণুঘটিত রোগ,
1: বিষাণুঘটিত রোগ বলতে প্রাণীর কি, গবাদি প্রাণীর কোন কোন রোগের কথা বলছেন বা এগুলো কিভাবে হয়?
0: বিষাণুঘটিত রোগ বলতে মূলত বর্ষাকালে যেটা দেখা যায় সেটা হচ্ছে এঁসো বা খুরিয়া, আর পিপিআর, এটা মূলত ছাগলে দেখতে পাওয়া যায়। আর হয় বোভাইন ভাইরাল ডায়রিয়া বলে একটা রোগ হয়, যেটা গবাদি পশুতে বা গরু বা মোষের মধ্যে দেখতে পাওয়া যায়।
1: আচ্ছা।
0: এঁসো রোগের লক্ষণ খুব নির্দিষ্ট, যে যারা বাড়িতে গবাদি পশু রাখেন বা গরু পালন করেন তারা প্রায় সবাই জানেন যে এঁসো রোগে কী কী লক্ষণ হয়, তাও আমি একবার এটা বলে দিই। সেটা হচ্ছে যে একটা তো জ্বর হয়, খাওয়াতে অনীহা দেখতে পাওয়া যায়, লালা নিঃসরণ হয় মুখ দিয়ে, এছাড়া হচ্ছে মুখ আর পায়ের খুরের ফাঁকে বা পালানে ছোট ছোট ফোসকা পড়ে প্রথম দিকে, তারপরে ফোসকাগুলো ফেটে যায় এবং ঘা তৈরি হয়।
1: আচ্ছা।
0: তো মুখে এরকম ঘা তৈরি হলে বা জিভের উপরে এরকম ঘা তৈরি হলে চিবাতে খুব অসুবিধা হয় এবং খাওয়ার ইচ্ছাটা চলে যায়, প্রাণীটা খুব দুর্বল হয়ে পড়ে। পায়ের খুরের ফাঁকে যদি ঘা তৈরি হয় তাহলে চলাফেরা করতে অসুবিধা হয়, আর পালানে যে ঘা তৈরি হয় সেখান থেকে আবার ওই পালান প্রদাহ বা ঠুনকো রোগ এটা হয়ে যেতে পারে। এখন এছাড়া ছাগলে এই সময় একটা বিশেষ লক্ষণ, রোগ লক্ষণ দেখতে পাওয়া যায় যেটাকে বলে পিপিআর। পিপিআর শব্দটা বাংলা শব্দ তো একেবারেই নয়, এটা অ্যাকচুয়ালি একটা ফরাসি শব্দ।
1: আচ্ছা।
0: এর নাম হচ্ছে পেস্টিডিস পেটিটস রুমিনেন্স। এটা একটা বিষাণুঘটিত

0: রোগ, একটা প্যারামিক্সো ভাইরাস গোত্রের একটা বিষাণু এটা করে।
1: হুম,
0: বর্ষার শুরুতে এই রোগের প্রাদুর্ভাব ঘটে এবং বহু ছাগলের একসাথে মৃত্যু হয়।
1: আচ্ছা,
0: রোগের প্রাথমিক দশায় জ্বর, সর্দি, কাশি, হাঁচি ইত্যাদি দেখতে পাওয়া যায়।
1: হুম,
0: ক্রমশ সর্দির ধারাটা মোটা হতে থাকে।
1: হুম,
0: মুখের চারিদিকে ছোট ছোট গুটি দেখতে পাওয়া যায়, যেগুলো অনেক সময় ফেটে গিয়ে ঘায়ের আকার নেয়। আর রোগের শেষের দিকে প্রচণ্ড পাতলা পায়খানা এবং তারপরে মৃত্যু। অতএব উপযুক্ত সময় চিকিৎসা না করলে কিন্তু ছাগলটি বাঁচিয়ে রাখা সম্ভব না।
1: মানে এটাও একটা ভয়ঙ্কর দিকে যেতে পারে।
0: এটাও একটা ভয়ঙ্কর দিকে যেতে পারে।
1: আচ্ছা, আর এটাও কি একটা পশু থেকে আর একটা পশুতে ছড়ায়?
0: এটা মারাত্মকভাবে একটা পশু থেকে আর একটা পশুতে ছড়ায়।
1: হুম,
0: তবে এটা এখনো অবধি কিন্তু মানুষের দেহে ছড়ানোর সেরকম কোনো রিপোর্ট নেই বা জানা যায়নি।
1: মানে খামারে একটা পশু থেকে
0: খামারে একটা
1: পশু
0: ছাগল
1: মধ্যে
0: থেকে
1: ছড়িয়ে
0: একটা
1: যেতে
0: ছাগলের
1: পারে,
0: মধ্যে অবশ্যই ছড়াতে পারে।
1: সেই জন্য সতর্ক থাকা খুব প্রয়োজন।
0: সেই জন্য সতর্ক থাকতে হবে এবং দরকার হলে ওই অসুস্থ ছাগলটাকে প্রথমেই আলাদা করে দিতে হবে,
1: হুম,
0: না হলে ওটা থেকে আবার সুস্থ ছাগলের দেহ এটা ছড়িয়ে পড়তে পারে।
1: ঠিক ঠিক, এবং তাতে খামার বন্ধুরা বিশেষ ক্ষতির সম্মুখীন
0: বিশেষ
1: হতে পারে।
0: ক্ষতির অবশ্যই সম্মুখীন হবেন।
1: ঠিক। আচ্ছা, কৃমি তো একটা খুব বড় ধরনের সমস্যা, তাই না, গবাদি পশুর ক্ষেত্রে? তো এই যে গবাদি পশুর দেহে যে কৃমির সংক্রমণ হয়, সেটাও কি বর্ষাকালে বাড়ে বা তার প্রভাবটা কিরকম?
0: মূলত গবাদি পশুতে তিন ধরনের কৃমি সংক্রমণ দেখতে পাওয়া যায়, গোল কৃমি, চ্যাপ্টা কৃমি আর ফিতা কৃমি। এখন গোল কৃমির আবার দুটো ভাগ আছে, একটা বড় গোল কৃমি, একটা ছোট গোল কৃমি। বড় গোল কৃমিটা 6 মাস বয়স পর্যন্ত বাছুরে হয় এবং দেখা যায় যে বাছুরটা ক্রমাগত রোগা হতে থাকে আর পেটটা মোটা হয়ে ঝুলে পড়ে, পাতলা পায়খানা তো হয়ই। আর ছোট গোল কৃমির ক্ষেত্রে এটা বড় গরুতে দেখতে পাওয়া যায়, লোমটা খসখসে হয়ে যায়, যদি দুধ দেওয়া গাভী হয় তাহলে দুধের পরিমাণ কমতে থাকে। আর চ্যাপ্টা কৃমিটা হচ্ছে বর্ষাকালে মূলত হয়,
1: আচ্ছা,
0: এবং এখানে পাতলা জলের মতো পায়খানা হয়, পেটে গ্যাস হয়, ঘরঘরে শব্দ হয় এবং শরীরে জলের অভাব দেখতে পাওয়া যায়।
1: আচ্ছা,
0: আর ফিতা কৃমি আর একটা হয় যেটা প্রায় সারা বছরই হতে পারে, সেখানে গরুটা ধীরে ধীরে রোগা হয়ে যায় এবং লেজ দিয়ে মলদার ঘষতে থাকে। এটা একটা খুব ভালো লক্ষণ যেটা থেকে বোঝা যায় যে এটা ফিতা কৃমি দ্বারা আক্রান্ত। প্রথম দিকে পায়খানাটা শক্ত হয়, পরে পাতলা হয়ে যায়, আর পায়খানার সাথে সাদা ফিতের মতো কৃমির খণ্ড বেরিয়ে আসতে থাকে, যেখান থেকে বোঝা যায় যে এটা ফিতা কৃমি দ্বারা আক্রান্ত।
1: আচ্ছা, তো ডক্টর সামন্ত, আমরা তো অনেকগুলো রোগের কথা শুনলাম এবং কোনোটি জীবাণু ঘটিত, কোনোটি বিষাণু ঘটিত বা কৃমির সংক্রমণ, তো এই সমস্ত রোগগুলোর তো কোনো না কোনো রকমভাবে প্রতিরোধ করা যাবে, এবং সেই প্রতিরোধ করতে আমরা কিভাবে পারি সেটা যদি একটু বলো।
0: দেখুন, জীবাণু ঘটিত রোগের প্রতিকার করতে গেলে মূলত আমাদেরকে সেটা কিছু ওষুধ আছে যেটা ব্যবহার করে রোগটা হয়ে যাওয়ার পর তার চিকিৎসা করা যায়। বিষাণু ঘটিত রোগের ক্ষেত্রে ওরকম কোনো চিকিৎসা কিন্তু নেই। এটা মানুষের ক্ষেত্রেও সত্যি এবং এটা পশু পাখির ক্ষেত্রেও সত্যি। সাধারণভাবে প্রতিকার করতে গেলে আমরা অ্যান্টিবায়োটিক ইত্যাদি ব্যবহার করে থাকি, তবে আজকাল অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারে নানান রকম নিষেধাজ্ঞা জারি হচ্ছে, কারণ এই অ্যান্টিবায়োটিক অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে তাতে জীবাণুগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়, ফলে পরবর্তীকালে তখন আর অ্যান্টিবায়োটিকগুলো কাজ করতে পারে না, বা অতএব আমাদের খুব সুচিন্তিতভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করতে হবে।
1: আচ্ছা, আর যেটা বলছিলেন আপনি যে আমরা আগে থেকে যদি কোনো ব্যবস্থা করতে পারি অসুখগুলোকে, যাতে আমরা,
0: অবশ্যই অবশ্যই আগে থেকে ব্যবস্থা করা মানে হচ্ছে সবচেয়ে ভালো ব্যবস্থা সেটাই, যাতে রোগ না হয়। কারণ রোগ হয়ে যাওয়ার পরে তার চিকিৎসার থেকে রোগটাকে যদি প্রতিরোধ করতে পারি তাহলে সেটাই সবচেয়ে ভালো। যেমন হচ্ছে তরকা রোগের কথা আমরা আলোচনা করেছি, তো তরকায় কিন্তু একটা খুব ভালো টিকা পাওয়া যায় যেটাকে বলে অ্যান্থ্রাক্স স্পোর ভ্যাকসিন। এটা একটা জীবন্ত টিকা যেটা গরু ছাগল ভেড়াতে 1 মিলিলিটারে চামড়ার নিচে দেওয়া যায়। সাধারণত বর্ষার আগেই দেওয়া হয়, বছরে একবার দেওয়া হয়, যেটা গরু মোষ বা বাছুরের ক্ষেত্রে 5 ml মাত্রায় দেওয়া হয় চামড়ার নিচে, এটাও বর্ষার আগে বছরে একবার। আর বাছুরের ক্ষেত্রে 6 মাস বয়সের আগে এটা দেওয়া হয়ে থাকে। বাদলা রোগেরও এরকম একটা টিকা আছে যেটা ছাগলের 2 ml চামড়ার নিচে প্রয়োগ করা হয়। পালান প্রদাহ রোগের সেরকম ভাবে কোনো টিকা পাওয়া যায় না, তার কারণটা বলে দিই, এটা হচ্ছে বহু জীবাণু দ্বারা সংগঠিত হয়।
1: আচ্ছা,
0: তো যার ফলে

0: যে কোনো টিকা একটা নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে কাজ করে, যেহেতু এখানে অনেকগুলো জীবাণু আছে সেই জন্য পালন প্রদায়ের ক্ষেত্রে ওরকম কোনো টিকা পাওয়া যায় না। সাধারণভাবে কিছু নিয়মাবলী আমাদের মেনে চলা উচিত, যেমন বাঁট ও পালানটা ভালো করে কোনো একটা অ্যান্টিসেপটিক দ্রবণ দিয়ে ধুয়ে ফেলতে হবে। পালানে কখনোই দুধ জমতে দেওয়া উচিত নয়, কারণ দুধ জমে থাকলে সেখানে জীবাণুরা দ্রুত বংশবিস্তার করতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুধ দোয়ানোর আগে এবং পরে হাত ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করা উচিত।
1: অর্থাৎ এটা একটা দৈনন্দিন পরিচর্যা,
0: কারণ হাত থেকে কিন্তু বহু জীবাণু পালানের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।
1: আর আপনি উদারাময়ের কথা বলছিলেন, সেক্ষেত্রে কি করা যেতে পারে?
0: উদরাময় যদি প্রথম দিকে ধরা পড়ে তাহলে আমরা তার উপযুক্ত অ্যান্টিবায়োটিক সহযোগে চিকিৎসা করতে পারি। আর যদি দেখা যায় যে স্লাইড টেস্ট বলে একটা টেস্ট বা পরীক্ষা হয়, যেখান থেকে বোঝা যায় যে এটা পরজীবী সংক্রান্ত কিনা বা কৃমি সংক্রান্ত কিনা, তাহলে সেই ধরনের ওষুধ প্রয়োগ করা যেতে পারে। এর জন্য আপনারা নমুনা সংগ্রহ করে নিকটবর্তী প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে পারেন, ওনারা পরীক্ষা করে আপনাদের বলে দেবেন যে এটা কি ধরনের উদরাময় ঘটেছে। এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে মূলত জীবাণুঘটিত রোগের কিভাবে টিকাকরণের মাধ্যমে আমরা তাকে প্রতিরোধ করতে পারি। এবারে আসি বিষাণুঘটিত রোগের কথায়।
1: ঠিক আছে,
0: এসো বা খুরিয়ার কথা আমরা বলছিলাম। এসো বা খুরিয়ার ক্ষেত্রে একটা FMD অয়েল অ্যাডজুভ্যান্ট ভ্যাকসিন পাওয়া যায়, যেটা বছরে দুবার নিতে হয়, বর্ষার আগে আর শীতের আগে। গরু মোষের ক্ষেত্রে সাধারণত 10 মিলিলিটার প্রয়োগ করা হয় মাংসপেশিতে, ছাগলে 5 মিলিলিটার প্রয়োগ করে মাংসপেশিতে। এছাড়া এসো বা খুরিয়া রোগের ক্ষেত্রে যে ক্ষতগুলোর কথা আমি বললাম, যে বা ঘায়ের কথা বললাম, সেখানে পটাশের লেই বা ফিটকিরি জল ব্যবহার করা যেতে পারে। রোগাক্রান্ত গরু বা গরুকে আলাদা রাখতে হবে, গোয়াল ঘর অবশ্যই পরিষ্কার রাখতে হবে, এবং রোগাক্রান্ত গরু যদি মারা যায় তাহলে তাকে চুন সহ 3-4 ফুট গভীরে পুঁতে ফেলতে হবে। এই ধরনের সাবধানতাগুলো কিন্তু নিলে ভবিষ্যতে এসো রোগের হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এরপর আসি PPR বা ছাগলের যে রোগের কথা বলেছিলাম, এর সঠিক কোনো চিকিৎসা নেই, কারণ আগেই বললাম এটা একটা বিষাণুঘটিত রোগ। তবে লক্ষণ ভিত্তিক কিছু চিকিৎসা করা যায়, যেমন উদরাময় হলে তার উদরাময় প্রতিরোধ করার জন্য কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। এছাড়া লেভামিজল বলে একটা ড্রাগ এখানে প্রয়োগ করা হয়, তাতে কি হয় না, এটা যে সার্বিক ইমিউনিটি সেটা অনেকটা বেড়ে যায় এবং তাতে দেখা যায় যে PPR রোগ প্রতিরোধ করতে পারছে। তবে টিকাকরণ হচ্ছে এই রোগ থেকে মুক্তি পাওয়ার একটা অন্যতম উপায়। PPR এর টিকা হচ্ছে 1 ml মাত্রায় চামড়ার নিচে দেওয়া হয় বর্ষার আগে বছরে একবার,
1: মানে এটা প্রতিবছর,
0: এটা প্রতিবছরই দিতে হবে।
1: আচ্ছা,
0: এবং টিকার সার্থকতা বজায় রাখতে সাধারণভাবে টিকাটাকে কিন্তু ঠান্ডায় রাখার ব্যবস্থা করতে হবে। এটা সব রকম টিকার ক্ষেত্রেই প্রযোজ্য, তবে PPR এর ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য, কারণ এটা একটা জীবন্ত টিকা।
1: আচ্ছা,
0: অতএব এটা যদি আমরা অত্যধিক তাপমাত্রায় বাইরে নিয়ে এসে টিকাকরণটা করি তাহলে কিন্তু অনেক সময় টিকা কার্যকরী হয় না। আর এই ধরনের টিকাগুলো, এই PPR বা এসো বা খুরিয়া রোগের টিকা কিন্তু সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্র থেকে দেওয়া হয়ে থাকে, অতএব তাদের সাথে যোগাযোগ করলে তারা এই ব্যবস্থাটা করতে পারেন।
1: আচ্ছা, আপনারা তো দীর্ঘ দিন ধরে এই বিষয় নিয়ে কাজ করছেন এবং খামার বন্ধুদের সঙ্গে ওতপ্রোতভাবে আপনারা যুক্তও রয়েছেন। আমরা মোটামুটি গরু ছাগলের কথা বললাম, কিন্তু শুরুতে আমরা বলছিলাম যে পশু পাখি অর্থাৎ মানে হাঁস মুরগির কথাও এর মধ্যে কিছু ক্ষেত্রে এসে যায়। খামার বন্ধুরা হাঁস মুরগিও তো পালন করেন, তো সেক্ষেত্রে হাঁস মুরগির ক্ষেত্রে মূলত আমরা কি কি অসুখ বর্ষাকালে দেখতে পাই বা কতটা তারাও এর মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেটা যদি অল্প পরিসরে বলে দেন।
0: হাঁসের কথা যদি বলেন, হাঁসের রোগ জ্বালা কিন্তু খুব কম, মানে হাঁসে সাধারণভাবে কিছু নির্দিষ্ট রোগ হয়, যেমন হচ্ছে একটা সবুজ পায়খানা বলে একটা রোগ হয়ে থাকে যেটা হাঁসে দেখতে পাওয়া যায়, ডাক প্লেগ বলে একটা রোগ হয় যেটা হাঁসে পাওয়া যায়। এছাড়া খুব হাঁসের মধ্যে খুব একটা রোগ জ্বালা দেখতে পাওয়া যায় না, যদি না আপনার খাবারে কোনো ঘাটতি থাকে। যেমন ধরুন ঘাটতি বলতে কি, যদি ভিটামিনের ঘাটতি থাকে বা মিনারেলের বা খনিজ পদার্থের ঘাটতি থাকে তাহলে কিছু লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে। যেমন হচ্ছে যে যে ডিম পারবে হাঁস, সেই ডিমের খোসা পাতলা হয়ে যায়।
1: আচ্ছা,
0: ডিমের খোসা পাতলা হওয়ার অনেক রকম কারণ আছে, তার মধ্যে একটা কারণ অবশ্যই ক্যালসিয়ামের ঘাটতি। আর এছাড়া হচ্ছে

0: ডাক প্লেগ জাতীয় কিছু ভাইরাসের বা বিষাণুর আক্রমণের ফলেও এটা হয়ে থাকে। তো এছাড়া কিন্তু হাঁসের ক্ষেত্রে খুব একটা রোগ জ্বালা দেখতে পাওয়া যায় না, যে কারণে হাঁসে একমাত্র ডাক প্লেগের টিকা সরকারিভাবে উপলব্ধ এবং এই টিকা যথাসময়ে প্রয়োগ করা হয়ে থাকে। এটা সারা বছরই দেওয়া হয় বা প্রতিটা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কোনো একটা নির্দিষ্ট দিনে, যেটা ডাক্তারবাবুরা ঠিক করে নেন যে কবে দেবেন, তো সেই নির্দিষ্ট দিনে আপনার হাঁস মুরগি ইত্যাদিকে নিয়ে যদি আপনারা সেখানে যান তাহলে এই টিকাকরণটা করা হয়ে থাকে।
1: আচ্ছা,
0: আর কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারবাবুরা গ্রামে এসে একটা ক্যাম্প করেন যেখানে হাঁস মুরগির টিকা তারা প্রদান করে থাকেন।
1: আচ্ছা,
0: মুরগির কথা যদি বলেন, মুরগির কিন্তু সারা বছরে অনেক রকম রোগ হয়, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে রানীক্ষেত বা যেটা ঝিমুনি রোগ। রানীক্ষেত সারা বছরই হয়ে থাকে, তবে বর্ষাকালে প্রকোপটা একটু বেশি। রানীক্ষেত একটা বিষাণু ঘটিত রোগ, এতে গোটা বাড়িতে যে কটা মুরগি আছে সবাই একসাথে আক্রান্ত হয় এবং তারা সবাই একটা ঝিমুনি ভাব লক্ষ্য করা যায়, তার সাথে নাক দিয়ে জল বেরোয় এবং পাতলা পায়খানা ইত্যাদি দেখতে পাওয়া যায়।
1: আচ্ছা,
0: আরেকটা রোগ হচ্ছে মারেক রোগ, যেটা মুরগির মধ্যে বহুলভাবে প্রচলিত। মারেক রোগের মূল লক্ষণ হচ্ছে যে একটা বিশেষ ধরনের পশ্চার বা একটা বিশেষ ধরনের দৈহিক ভঙ্গি দেখতে পাওয়া যায়, যেভাবে এরা শুয়ে থাকে, একটা পা সামনের দিকে এগিয়ে থাকে আর একটা পা পিছন দিকে এগিয়ে থাকে,
1: মানে
0: দুটো পা একসাথে দেখতে পাওয়া যায় না।
1: আচ্ছা,
0: এই ধরনের দৈহিক ভঙ্গি থেকে বোঝা যায় যে এটা মারেক রোগে আক্রান্ত। তাছাড়া হচ্ছে যে এদের চোখের যে মনিটা, এটা সাদা হয়ে যায়, এটা একটা অন্যতম লক্ষণ যেটা থেকে বোঝা যায় যে এটা মারেক রোগ দ্বারা আক্রান্ত হয়েছে। মারেক রোগের চিকিৎসা সেরকম কিছু নেই, কিন্তু মারেক রোগ প্রতিরোধ করার জন্য টিকা পাওয়া যায়, সেটা ব্যবহার করলে বা উপযুক্ত মাত্রায় ব্যবহার করলে তাহলে কিন্তু এই রোগ প্রতিরোধ করা সম্ভব। আরেকটা রোগ যেটা বর্ষাকালের দিকে একটু বেশি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ইনফেকশাস ল্যারিঞ্জো ট্র্যাকিয়াইটিস বা ILT বলে। এই রোগে কি হয় না, মুরগি গলাটা লম্বা করে শ্বাস নেওয়ার চেষ্টা করে, কারণ এদের শ্বাস নিতে খুব অসুবিধা হয়, মুখটা খুলে যায়, মুখ খুলে দিয়ে এরা শ্বাস নেয়। তো এটাও একটা বিষাণু ঘটিত রোগ এবং এরও, তবে এটার সেরকম কোনো টিকা এখনো অবধি বাজারে উপলব্ধ নয়, এবং যদি প্রথম অবস্থা ধরা পড়ে তাহলে কিছু চিকিৎসা করা যায় এবং তাতে প্রাণ বাঁচে, যদি শেষের দিকে ধরা পড়ে তাহলে সম্ভাবনা খুব কম।
1: আচ্ছা, মানে এটাও প্রাণহানিকর।
0: হ্যাঁ, এটাও প্রাণহানিকর।
1: এবার যেটা সবশেষে আপনার কাছে জানতে চাইবো ডক্টর সামন্ত, যে এই যে নানান রকম অসুখ বিসুখ আমাদের গবাদি প্রাণীদের আক্রান্ত করছে, তো সেই সমস্ত বন্ধুরা, খামার বন্ধুরা যারা এই পশুপালন নিয়ে রয়েছেন বা যাদের দিনের শেষে এদেরকে নিয়ে সংসারে একটা আয় ঢোকে, তারা যে মাঝে মাঝেই নানান রকম এই পশু প্রাণীদের অসুখ বিসুখ নিয়ে বিব্রত হন এবং তারা ক্ষতির সম্মুখীন হন, এই সময়ে তারা কোথায় গেলে সঠিক সহযোগিতা পাবেন, কিভাবে সহযোগিতা পাবেন, সেটা যদি একটু বলে দেন আমার শ্রোতা বন্ধুদের।
0: প্রথম কথা হচ্ছে যে প্রাণী চিকিৎসা যদি ভরসাযোগ্যভাবে পেতে হয় তাহলে আপনি নিকটবর্তী সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করবেন, এবং সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্রে দু রকমের ভাগ থাকে। একটা দেখবেন ওখানে ব্লক লাইফস্টক ডেভেলপমেন্ট অফিসারের একটা অফিস থাকে, যেখান থেকে আপনার প্রাণী পালন সংক্রান্ত বিভিন্ন রকম লোনের সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়। আর যদি চিকিৎসা করাতে হয় তাহলে আপনাকে যেতে হবে ব্লক অ্যানিম্যাল হেলথ সেন্টার বা অ্যাডিশনাল ব্লক অ্যানিম্যাল হেলথ সেন্টার ইত্যাদিগুলোতে। এখানে কিন্তু উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত প্রাণী চিকিৎসকরা থাকেন এবং তারা যথাযথভাবে এবং খুবই অল্প পরিমাণের একটা ফিজের পরিবর্তে তারা চিকিৎসা প্রদান করে থাকেন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই সেন্টারগুলোতে ওষুধ থাকে, যার ফলে আপনাকে বাইরে থেকে ওষুধ কেনারও খুব একটা প্রয়োজন পড়ে না। টিকা এনাদের কাছে পাওয়া যায় এবং এনাদের সাথে যোগাযোগ করলে কোনো একটা গ্রামের তরফ থেকে এরা বিভিন্ন সময় গ্রামে গিয়ে ক্যাম্প করেন।
1: আচ্ছা,
0: ক্যাম্প নানান প্রকারের হয়, শুধু যে টিকাকরণের ক্যাম্প হয় তা নয়, এরা ইনফার্টিলিটি ক্যাম্প করেন, যেখানে এরা দেখেন যে আপনার গরুর মধ্যে যদি বন্ধত্ব থাকে তাহলে তার কারণ কি, এবং সেই কারণ খুঁজে বার করে তার উপযুক্ত চিকিৎসারও এরা ব্যবস্থা করেন। এছাড়া তো হেলথ ক্যাম্প এনারা করেই থাকেন, তার সেখানেও তারা উপযুক্ত চিকিৎসা প্রদান করে থাকেন।
1: আর সার্বিকভাবে এই পশুপালন যারা করছেন তাদের জন্য মানে সারা বছর ধরে কি ধরনের পরিচর্যা তারা করতে পারে, যে পরিচর্যা করলে তারা ক্ষতির সম্মুখীন

0: কম হবেন এবং এই পশু সুস্থ থাকবে সারা বছর ধরে মোটামুটি, সেটা যদি একটু সার্বিকভাবে বলে দেন।
1: প্রথম কথা হচ্ছে, পশুপালন করলে আপনাকে তার উপযুক্ত খাওয়ার ব্যবস্থা করতে হবে। খাওয়া দাওয়া হচ্ছে একটা অন্যতম উৎস, যেখান থেকে বিভিন্ন রকমের রোগ জীবাণু ঢুকতে পারে, আর যদি উপযুক্ত পুষ্টি না পায় তাহলে রোগ জীবাণুগুলো খুব সহজেই বংশবৃদ্ধি করতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে, রোগ প্রতিরোধ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে টিকাকরণের ব্যবস্থা করা। টিকাকরণ করতে গেলে কতগুলো সাধারণ নিয়ম মানতে হয়, যেমন আপনি যদি অনেক দূর থেকে পশুটিকে হাঁটিয়ে নিয়ে যান কোনো একটা সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্রে, তাহলে তার একটু বিশ্রামের ব্যবস্থা করুন, তারপরে তার টিকা দিন। টিকাকরণের পরে প্রচুর পরিমাণে জল খাওয়ান প্রাণীটিকে, এবং প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল খাওয়ার ব্যবস্থা করুন। আর সর্বোপরি যেটা বলার, সেটা হচ্ছে যে প্রাণী আপনার বাড়ির সদস্যের মতো, অতএব তার উপযুক্ত পরিচর্যা করার দায়িত্ব আপনার। শুধুমাত্র লাভের আশায় যদি প্রাণী পালন করেন তাহলে কিন্তু সেই লাভের অঙ্কে আপনি পৌঁছতে পারবেন না, যতক্ষণ না প্রাণীটিকে আপনি আপনার বাড়ির সদস্য বলে মেনে নেবেন এবং তার উপযুক্ত পরিচর্যা ও প্রয়োজন পড়লে চিকিৎসার ব্যবস্থা করবেন।
0: মানে বাড়ির যে সন্তানটি রয়েছে বা বাড়ির যে অন্য সদস্যরা রয়েছে তাদেরকে যেমন পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়, তাদেরকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, অসুখের পূর্বাভাস দেখা গেলেই তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়, টিকাকরণের ব্যবস্থা করা হয়, এই সমস্ত বিষয়গুলি কিন্তু বন্ধুরা আপনার বাড়িতে যে গবাদি পশুটি রয়েছে তার ক্ষেত্রেও একই রকমভাবে প্রযোজ্য। অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো অনীহা বা সেটাকে একটু এড়িয়ে গেলেন সেটা করলে কিন্তু একেবারেই চলবে না, তাই তো?
1: হ্যাঁ, একদম।
0: তো ডক্টর সামন্ত, আমরা আজকে চেষ্টা করলাম এই আমাদের স্বল্প পরিসরে যতটা আমার শ্রোতা বন্ধুদেরকে জানিয়ে দেওয়া যায়, এবং আজকে আমরা মূলত আলোচনা করলাম গবাদি প্রাণীর বর্ষাকালীন রোগ প্রতিরোধ ও প্রতিকার এই বিষয় নিয়ে। এবং এই বিষয় নিয়ে আমাদের সাথে এতক্ষণ কথা বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও অধ্যাপক ভেটেরিনারি মাইক্রোবায়োলজি বিভাগ ডক্টর ইন্দ্রনীল সামন্ত। ডক্টর সামন্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে তর্জা গান। পরিবেশন করছেন কমল মণ্ডল ও সহশিল্পী বৃন্দ।

ছিল, এই তো তোমার কথার জবাবে কথাই মিঠে গেল। এদিকে আরো একটা প্রশ্ন আমার জিজ্ঞাসা করে গেল, ও বলে এমন

0: এতক্ষণ শুনলেন তরজা গান, পরিবেশন করলেন কমল মণ্ডল ও সহশিল্পীবৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। সমীক্ষা শিরোনাম, মানবীর মাঝে বাঁচিবারে চাই, বলছেন দেবর্ষী ঘোষ।
1: বেশ তিরিক্ষি মেজাজের ছিলেন ভদ্রলোক, মিশুকেও নন তেমন। স্বাভাবিকভাবেই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের মধ্যে জনপ্রিয় ছিলেন না। ফলে হঠাৎ যখন মারা গেলেন তিনি, প্রত্যাশা মাফিকই বিশেষ কোনো প্রতিক্রিয়া হয়নি কারও। পরিস্থিতিটা পাল্টে গেল কিছুক্ষণের মধ্যে। জানা গেল অনেকদিন আগেই মৃত্যুর পর নিজের দেহ দান করার অঙ্গীকার করে গিয়েছেন তিনি। তার দান করা অঙ্গে নতুন জীবন পেলেন কয়েকজন মানুষ। পৃথিবীর আলো, রূপ, রং প্রথমবারের জন্য দেখতে পেলেন কেউ। সুপারহিরো হিরোইনদের কল্পিত কাহিনী আমরা সবাই পড়েছি, দেখেছি। বীরগাথার নায়ক নায়িকা হওয়ার আবশ্যিক শর্ত মানুষের প্রাণ বাঁচানো। কিন্তু তাদের মতো অলৌকিক ক্ষমতা বা মহাপরাক্রম পাবে কোথায় সাধারণ মানুষ? তারা প্রাত্যহিক জীবনধারণের বাধ্যবাধকতায় বন্দী হয়ে থাকে, পিষ্ট হতে থাকে। গতানুগতিক জীবন কাটিয়ে একসময় চিতার আগুন বা কবরের মাটিতে বিলীন হয়ে যাওয়াই কি তাদের চিত্রনাট্যের ভবিতব্য? এখানেই যাকে বলে প্লট টুইস্ট। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বয়স নির্বিশেষে আপনাদের কাছে, আমাদের প্রত্যেকের কাছে রয়েছে রূপকথার নায়ক নায়িকাদের মতোই এক জাদুমন্ত্র, যা দিয়ে একজন অতি সাধারণ জীবদ্দশায় ব্যর্থ প্রতিপন্ন হওয়া মানুষও

0: অনেক মানুষের কাছে একজন সুপার হিরো বা হিরোইন হয়ে উঠতে পারেন, সমাজের কাছে হয়ে উঠতে পারেন দৃষ্টান্ত। সেই সঞ্জীবনী মন্ত্রই হল মরণোত্তর দেহ বা অঙ্গদান। একটা ছোট্ট সিদ্ধান্ত, সেটাই বহু মানুষের জীবনে ব্যাপক সুদূরপ্রসারী ইতিবাচক পরিবর্তন এনে দিতে পারে। কিন্তু সেই ছোট্ট সিদ্ধান্ত নেওয়াটাই অনেক সময় খুব কঠিন হয়ে দাঁড়ায়। কত সংস্কার, কত দ্বিধা, আত্মীয় পরিজনের বঙ্কিম ভ্রুক্ষেপ, সর্পিল প্রশ্নের সম্মুখীন হওয়া, কুসংস্কার অন্ধবিশ্বাসে ইন্ধন যোগায় অপপ্রচার, এমনকি শিল্প মাধ্যমও। বেশ কিছু বছর আগে নির্মিত একটি হিন্দি ছবির কথা মনে পড়ে। তাতে দেখানো হয়েছিল কর্নিয়া প্রতিস্থাপনের পর গ্রহিতার ওপর ভর করেছে নেত্রদাতার ভূত। মুক্ত চিন্তা আর শুভ বোধই পারে এই ভূত তারাতে। এই সব মিলিয়েই অঙ্গ প্রতিস্থাপনের চাহিদার তুলনায় এখনও অঙ্গদানের সংখ্যা অনেকটাই কম। তবে শুধুই তো অন্ধকার নয়, আলোর স্ফুলিঙ্গও আছে। চরম প্রতিকূলতা, বৈরিতা বা শোকের আবহেও সেই শুভ বোধ জাগ্রত থেকেছে অনেক মানুষের অন্তরে, মৃতদের পরিজনদের মধ্যে। যুদ্ধে নিহত প্যালেস্তিনীয় শিশুর দান করা অঙ্গে প্রাণ বাঁচে ইসরায়েলি শিশুদের, আবার নিহত ইসরায়েলি সেনার অঙ্গ প্রাণ বাঁচায় প্যালেস্তিনীয় শিশুদের। এভাবেই যুদ্ধের নৃশংসতাকে তুচ্ছ করে শাশ্বত মানবিকতার জয়গান করে মরণোত্তর অঙ্গদান। কেরলের আলিনের কথা ভাবুন। 10 মাসের আলিন শেরিন আব্রাহাম ভারতের কনিষ্ঠতম মরণোত্তর অঙ্গদাতা। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর তার বাবা মা অরুণ আব্রাহাম এবং শেরিন অ্যান্ড জন তার অঙ্গদান করতে সম্মতি দেন, যার ফলে 5টি জীবন রক্ষা পায়। দেশের পরিসংখ্যানও অবশ্য আশার আলো দেখাচ্ছে। কোভিডের সময়কালে স্বাভাবিকভাবেই একটু ব্যতিক্রম হলেও গত 10-12 বছরে অঙ্গদাতার সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। অঙ্গ প্রতিস্থাপনের সংখ্যাও 2013-তে 5,000-এর কম থেকে 2025-এ প্রায় 20,000 হয়েছে, অর্থাৎ প্রায় 4 গুণ বেড়েছে। 2023-এর পর থেকে প্রায় 5 লক্ষের কাছাকাছি মানুষ অনলাইনে মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার করেছেন। আমাদের একটু সচেতনতা, একটু সদিচ্ছা কত মানুষের জীবন বদলে দিতে পারে, আক্ষরিক অর্থেই তাদের জীবন দান করতে পারে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এ আকাঙ্ক্ষা তো আমাদের সবার। মৃত্যু অমোঘ, তাকে ঠেকানোর উপায় আমাদের নেই, কিন্তু মৃত্যুর পরেও মানবের মাঝে যে বেঁচে থাকা তা সম্ভব করে তুলতে পারে মরণোত্তর অঙ্গদান। এ এক মৃত্যুঞ্জয়ী উপহার।
1: শুনলেন সমীক্ষা, শিরোনাম মানবের মাঝে বাঁচিবারে চাই, বললেন দেবর্ষি ঘোষ।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষিত যুবকদের কেবলমাত্র নিজেদের উন্নতির জন্য কাজ করা উচিত নয়, বরং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অবস্থার উন্নয়নে এবং জাতি গঠনেও অবদান রাখা উচিত। ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, সরকার দেশের দুর্ঘটনা ও ভূমিধসপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে সেখানকার উন্নয়নের কাজে 50,000 কোটি টাকা অর্থ বরাদ্দ করেছে। জেনারেল ধীরাজ শেঠ আজ দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি আগামীকাল 3 দিনের সফরে নতুন দিল্লিতে আসছেন। ভারত রোয়িং বিশ্বকাপে প্রথমবার সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে। আসছি বিস্তারিত খবরে। বিশাখাপত্তনমে অন্ধ্রপ্রদেশের কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন শিক্ষাকে একটি সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের মাধ্যম হিসেবে ব্যবহার করে। তিনি বলেন, শিক্ষিত যুবকদের কেবল নিজেদের উন্নতির জন্যই কাজ করা উচিত নয়, বরং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অবস্থার উন্নয়নে এবং জাতি গঠনেও অবদান রাখা উচিত। রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সামাজিক পরিবর্তনের অগ্রদূত হয়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার

0: লক্ষ্য কেবল কর্মসংস্থান নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং তা সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনৈতিক অগ্রগতিকে শক্তিশালী করতে সহায়তা করবে। তিনি বলেন, প্রতিটি শিক্ষিত যুবকের উচিত পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আসতে সাহায্য করা এবং 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যে অবদান রাখা।
1: तेजी से बदलते हुए परिवेश में अपने आप को प्रासंगिक बनाए रखने के लिए युवाओं को कौशल विकास के नई उभरते क्षितिजों पर विशेष ध्यान देने की आवश्यकता है। मैं आशा करती हूं कि विश्वविद्यालय ने आपको इस तरह से सक्षम बनाया होगा और नवाचारी सोच तथा आत्मविश्वास के बल पर आप सफलता की ओर बढ़ सकेंगे।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। তিনি অবৈধ অভিবাসন, শোষণমূলক কার্যকলাপ, মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন দেশের সম্মিলিত দায়িত্বের উপর গুরুত্ব আরোপ করেন। নতুন দিল্লিতে আয়োজিত হিউম্যান রিসোর্স মোবিলিটি ফোরামে বক্তব্য রাখার সময় ডক্টর জয়শঙ্কর অভিবাসন সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থায় রূপান্তরের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ও সরঞ্জামের ব্যবহারের উপর বিশেষ জোর দেন। বিদেশমন্ত্রী বলেন, নিরাপদ ও বৈধ অভিবাসনের জন্য ই মাইগ্রেট প্ল্যাটফর্ম চালুর পর থেকে এ পর্যন্ত 50 লক্ষেরও বেশি এ সংক্রান্ত ছাড়পত্র প্রদান করা হয়েছে।
2: One key pillar which has brought about a transformation in the governance of migration has been the use of digital systems and tools. India's commitment to safe and legal mobility is reflected in the e-migrate platform, and since its inception, more than 5 million immigration clearances have been issued. This digital ecosystem has become a global example of leveraging technology to protect migrant workers while facilitating mobility.
0: কেন্দ্রীয় সরকার পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী 15 জুলাই পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল পণ্যের উপর বহিঃশুল্ক সম্পূর্ণ মকুব করার কথা ঘোষণা করেছে। আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে সাম্প্রতিক গোলযোগের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার জানিয়েছে। অভ্যন্তরীণ বাজারে সরবরাহ যাতে অব্যাহত থাকে সে ব্যাপারে ভারতীয় পেট্রোলিয়াম কোম্পানিগুলিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। পাশাপাশি এই সময়কালে এলপিজি গ্যাসের উৎপাদন বাড়ানোর জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন, একটি শক্তিশালী অর্থনীতি বলিষ্ঠ প্রতিরক্ষা সক্ষমতার ভিত্তি। গুজরাটের ভদোদরায় আয়োজিত ভাইব্র্যান্ট গুজরাট রিজিওনাল কনফারেন্সের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, রাসায়নিক, ইলেকট্রনিক্স, জাহাজ নির্মাণ এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে শক্তিশালী অবস্থানের কারণে গুজরাট শীঘ্রই প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে একটি আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হবে। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশের দ্রুত স্বনির্ভরতার অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি।
3: 2014 में हमारा डोमेस्टिक डिफेंस प्रोडक्शन अप्रॉक्सिमेटली 46,000 करोड़ था, लेकिन आज हमारा डिफेंस प्रोडक्शन बढ़कर 1,78,000 करोड़ रुपए तक पहुंच चुका है। इसके अलावा भारत का डिफेंस एक्सपोर्ट अप्रॉक्सिमेटली 39,000 करोड़ का कर लिया है और आत्मनिर्भरता के इस लक्ष्य को प्राप्त करने में गुजरात अपनी बहुत ही महत्वपूर्ण भूमिका का निर्वाह कर सकता है।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন FCRA 2.0 পোর্টাল এবং ইলেকট্রনিক ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড বা EOCI উদ্বোধন করেছেন। শ্রী শাহ এ প্রসঙ্গে বলেন, FCRA এর আগের পোর্টালের মাধ্যমে অনুদান পেতে যাদের অসুবিধা হতো, নতুন পোর্টালটির মাধ্যমে তারা সহজেই সমস্যার সমাধান করতে পারবেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, সরকার দেশজুড়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা বা ব্ল্যাক স্পট এবং ভূমিধস প্রবণ অংশগুলো চিহ্নিত করে সেগুলির উন্নয়নের কাজে হাত দিয়েছে। এজন্য 50,000 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। নতুন দিল্লিতে আজ সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী গডকরি বলেন, রাস্তায় সঠিক নির্দেশ চিহ্ন, লেন চিহ্নিত করা, আন্ডারপাস সহ আন্তর্জাতিক মানের সড়ক প্রকৌশল ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রয়াস চালানো হচ্ছে। ত্রিপুরায় 3 দিনের সফরে আজ কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আগরতলা পৌর নিগমের মহিলা কাউন্সিলর এবং স্থানীয় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ত্রিপুরাকে একটি আদর্শ রাজ্যে রূপান্তর করা এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য বাস্তবায়নে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। জেনারেল ধীরাজ শেঠ আজ দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন তিনি। পুনের খড়কওয়াসলায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র জেনারেল শেঠ 1986 সালের ডিসেম্বরে সশস্ত্র বাহিনীতে প্রবেশ করেন। প্রায় চার দশকের দীর্ঘ ও গৌরবময় সামরিক কর্মজীবনে তিনি রণকৌশলগত কার্যকলাপ, কৌশল নির্ধারণ সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক ফরমেশন বাহিনী সুদর্শন চক্র কোরের নেতৃত্ব দিয়েছিলেন। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি আগামীকাল সন্ধ্যায় তিন দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার বিষয়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হবে। এরপর তাকাইচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। গোটা দেশজুড়ে যথাযথ মর্যাদায় আজ হুল দিবস পালিত হচ্ছে। আদিবাসী বিদ্রোহের নেতা ও তাদের স্মরণীয় বীরত্বকে আজ নানা অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। হুল দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিধো কানহু, চাঁদ ভৈরব, ফুলো ঝানো এবং সেই সব সাহসী আদিবাসী যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, যারা বিদেশি শাসনের অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ সচেত ম্যাঙ্গালুরু উপকূলের অদূরে সামুদ্রিক উদ্ধার অভিযান চালিয়ে ভারতীয় মাছ ধরার নৌকা আইএফবি মঞ্জুমাথা থেকে ছজন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় বাহিনী জানিয়েছে, গতকাল উত্তাল সমুদ্রে নৌকাটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরে জল ঢুকতে শুরু করলে রিমোট অপারেটেড লাইফ বয় ব্যবহার করে ওই মৎস্যজীবীদের উদ্ধার করা হয়। তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান ও স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য নিউ ম্যাঙ্গালুরুতে নিয়ে আসা হচ্ছে। ভারত ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF কে সন্ত্রাসবাদে অর্থ সাহায্য এবং অর্থ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি অপরিহার্য স্তম্ভ হিসেবে অভিহিত করেছে। উল্লেখ্য, সংস্থাটি এর আগে পাকিস্তানকে গ্রে লিস্টে অন্তর্ভুক্তির পর FATF-এর সমালোচনায় সরব হয় পাকিস্তান। সেই প্রেক্ষিতেই ভারতের এই বিবৃতি। রাষ্ট্রসংঘে আফগানিস্তানের স্থায়ী মিশন পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলার তীব্র সমালোচনা করেছে। আফগান ভূখণ্ডে সব ধরনের সামরিক হামলা অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে পাকিস্তানকে। উল্লেখ্য, গত 28 জুন রাতে আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় 36 জন সাধারণ নাগরিক নিহত হন, 163 জন আহত হন। আফগান মিশন জানিয়েছে, এই হামলা আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন এবং তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এ ব্যাপারে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে উপযুক্ত ব্যবস্থা নিতে রাষ্ট্রসংঘ ও বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। লেবাননে বর্তমান সংকট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জন্য সংযুক্ত আরব আমিরশাখী একটি মানবিক ত্রাণ সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে খাদ্য, বস্ত্র, ওষুধসহ অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রী। ভারত রোয়িং বিশ্বকাপে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে। রোয়িংয়ে আন্তর্জাতিক মঞ্চে এটাই দেশের প্রথম সোনা জয়। সুইজারল্যান্ডের লুসার্নে আয়োজিত তৃতীয় রোয়িং বিশ্বকাপে পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস বিভাগে ভারতের দুই খেলোয়াড় লক্ষ্য এবং উজ্জ্বল কুমার সিং প্রতিযোগিতায় দেশকে প্রথম সোনা এনে দেন। ফিনিশিং লাইনে পৌঁছতে তারা সময় নেন 6 ঘন্টা 26 মিনিট 9 সেকেন্ড। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাউন্ড অফ 32 এর ম্যাচে নরওয়ে আইভরি কোস্টের মুখোমুখি হবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্য ম্যাচে ফ্রান্স খেলবে সুইডেনের বিরুদ্ধে। ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষিত যুবকদের কেবলমাত্র নিজেদের উন্নতির জন্য কাজ করা উচিত নয়, বরং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অবস্থার উন্নয়নে এবং জাতি গঠনে অবদান রাখা উচিত। ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ রাত 8:00 রয়েছে আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, 8:15 শহর কলকাতা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। রাত 8:30 কথায় কাহিনী নাটক ঝি, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া, ব্যাংক ব্যবস্থার ইতিহাস, এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন বিজিতেন্দ্র মণ্ডল, ডেপুটি জেনারেল ম্যানেজার ইউকো ব্যাংক এবং অধ্যাপিকা ডক্টর সুপর্ণা নন্দীপাল। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন অনিরুদ্ধ ভট্টাচার্য। 9:30 শ্রবণী পত্রিকা শীর্ষক অনুষ্ঠান, কথিকা স্মরণী বরণে অমিয় চক্রবর্তী, বলবেন শুভব্রত বন্দ্যোপাধ্যায়। এরপরে স্বরচিত কবিতা পাঠে রাজীব কর। রাত 10টায় বাংলা ছায়াছবির গান। 10:30 নজরুল গীতি, শিল্পী নবনীতা মণ্ডল। 10:45 আধুনিক গান পরিবেশন করবেন রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়। রাত 11টায় লোকগীতি সৌমিক দাস। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ বাজিয়ে শোনাবেন অভিষেক লাহিড়ি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজকে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা শুনলেন। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ রাত 8টায় রয়েছে ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইট অনুষ্ঠানের বাংলা রূপান্তর, রাত 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিষেক মণ্ডল, রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা।
5: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
6: কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
7: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
8: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
9: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
10: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
6: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
7: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
11: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
12: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
13: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়, খরচ কমান বৃক্ষ নয়, ময়লা সরান সবুজ নয়। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়, খরচ কমান বৃক্ষ নয়, ময়লা সরান।
4: এখন সংবাদ।
14: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। আদিবাসীদের অধিকার রক্ষা এবং উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার বদ্ধপরিকর, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঁকুড়ায় হুল দিবসের অনুষ্ঠানে তিনি আজ জনজাতি সম্প্রদায়ের জন্য একাধিক কর্মসূচির কথা ঘোষণা করেন। হুল দিবসে রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন। অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় পর্যায়ে আগামীকাল 1,20,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। গ্রামীণ এলাকায় আগামীকাল থেকে চালু হতে চলেছে ভিভিজি রামজি প্রকল্প। রাজ্যে IAS আধিকারিকদের সরকারি গাড়িতে অশোক চক্র সম্বলিত নতুন প্রতীক পতাকা ব্যবহারের নির্দেশ। পশ্চিমবঙ্গে উপযুক্ত বনাঞ্চলে বৈজ্ঞানিক পরিকল্পনার ভিত্তিতে বাঘ ফিরিয়ে আনার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনে অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের হাসপাতালে মৃত্যু। আসছে বিস্তারিত খবরে। আদিবাসীদের অধিকার রক্ষা এবং উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বাঁকুড়ার মুকুটমণিপুরে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের মাঠে আজ হুল দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজকের বিকশিত ও স্বাধীন ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল জনজাতিদের আন্দোলনের মধ্যে দিয়ে। অটল বিহারী বাজপেয়ী সাঁওতালি ভাষা ও অলচিকি লিপিকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করেছেন। আদিবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার

0: রক্ষার লক্ষ্যে রাজ্য মন্ত্রিসভাতেও ক্ষুদিরাম টুডু, জুয়েল মুর্মু, বিশাল লামাদের মতো একাধিক আদিবাসী প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে জনজাতি সম্প্রদায়ের মানুষরা বঞ্চিত থেকেছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। শ্রী অধিকারী আরও বলেন, কেন্দ্রীয় সরকারের ধরতি আবা জনজাতি ও গ্রামীণ উৎকর্ষ অভিযানের আওতায় বর্তমান রাজ্য সরকার আদিবাসীদের উন্নয়নে সব রকম পদক্ষেপ নিচ্ছে। জঙ্গলমহল এলাকায় মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নিরসনে আগাম সতর্কতামূলক ব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রাচীন আদিবাসী গোষ্ঠীদের জন্য আগস্ট মাস থেকে একাধিক কর্মসূচির ঘোষণা করেছেন তিনি। আদিবাসী এলাকার বিশেষ উন্নয়নে 350 কোটি টাকার আলাদা প্যাকেজ বরাদ্দ হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি আরও বলেন, জয় জোহার সামাজিক সুরক্ষা প্রকল্পের ভাতা 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। রাজ্যে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যে সমস্ত ভুয়ো জাতিগত শংসাপত্র তৈরি হয়েছে সে ব্যাপারে তদন্ত চলছে বলেও তিনি জানান।
1: এই রাজ্যে হাজার হাজার ভুয়া ST সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমাদের মন্ত্রী এবং দপ্তর প্রত্যেকটা ভুয়া ST সার্টিফিকেটের বিরুদ্ধে তদন্ত করছে এবং দোষী সাব্যস্ত হলে যিনি সার্টিফিকেট দিয়েছেন আর যিনি নিয়েছেন দুজনকেই জেলে পাঠানো হবে।
0: ঐতিহাসিক হুল দিবসে আজ রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহাবিদ্রোহের আগে 1855-এ ঔপনিবেশিক শাসন ও দেশের জমিদার মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে আজকের দিনে সিধু ও কানহু মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এই উপলক্ষে আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ভারতীয় জাদুঘরে দুটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মশালায় অংশ নেন বাঁকুড়া ও পুরুলিয়ার আদিবাসী শিল্পীরা। সেখানে 50 জন সবর ছাত্রছাত্রীর সামনে দেশের আদিবাসী আন্দোলনের ঐতিহ্যকে তুলে ধরা হয়। পূর্ব মেদিনীপুরের এগরা 1 নম্বর ব্লকে হুল দিবসের অনুষ্ঠানে যোগ দেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। অধ্যক্ষ বলেন, সমাজের কেউ যাতে পিছনের সারিতে না থাকেন সেই চেষ্টাই করছে রাজ্য সরকার।
2: আমরা তো সবাইকে নিয়ে চলতে চাই, সবাইকে নিয়ে উন্নতি করতে চাই। পশ্চিমবঙ্গের লক্ষ্য হচ্ছে এটাই, শুধু তাই না, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সেই একই লক্ষ্য। আমাদের দুজন মন্ত্রী করা হয়েছে, যে দুজন মন্ত্রী আছে একজন হচ্ছে উত্তরবঙ্গে থেকে আরেকজন হচ্ছে আপনার পুরুলিয়া থেকে, তারা এ বিষয়ে তাদেরকে গাইড করা হচ্ছে যে পরিকল্পনা আছে। তাছাড়া কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্প আছে, যে প্রকল্পগুলো বিগত দিনে এখানে ব্যবহার করা হয়নি, এখানে এগুলো আনা হয়নি, তার ফলে মানুষের দুর্দশা আরো বেড়েছে।
0: অন্নপূর্ণা যোজনায় আগামীকাল দ্বিতীয় পর্যায়ের সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে কর্মসূচির সূচনা করবেন। রাজ্যে 1,20,000,000 যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী আজ বাঁকুড়ায় হুল দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে জানিয়েছেন।
1: এই রাজ্যে 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় 1,20,000,000-এর বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। এর মধ্যে 5,00,000 আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে
0: যারা নির্ধারিত পোর্টালে সফলভাবে নাম নথিভুক্ত করেছেন এবং যাদের আবেদন যাচাই প্রক্রিয়ায় অনুমোদিত হয়েছে তারাই এই দফায় টাকা পাবেন। প্রথম পর্যায়ে প্রায় 28,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। সরকার জানিয়েছে, যাদের আবেদনপত্রে ত্রুটি রয়েছে তারা তা সংশোধন করে পুনরায় আবেদন করার সুযোগ পাবেন। রাজ্যে গ্রামীণ এলাকায় আগামীকাল থেকে কেন্দ্রের বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন VBG রামজি প্রকল্প চালু হতে চলেছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রকল্পের জন্য মোট খরচের 60% অর্থ 8,508 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। অন্যদিকে রাজ্য সরকার 5,672 কোটি টাকা বরাদ্দ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রামীণ পরিকাঠামো, পানীয় জল সংক্রান্ত কাজসহ মোট 4টি ক্ষেত্রে এই প্রকল্পে শ্রমিকরা কাজ করবেন। প্রকল্প চালু হলে রাজ্যের 2,56,00,000 জব কার্ডধারী শ্রমিক উপকৃত হবেন বলে সরকারিভাবে জানানো হয়েছে। মাস্টার রোল বন্ধ হয়ে যাওয়ায় 15 দিনের মধ্যেও তারা যদি সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে মজুরির টাকা না পান তবে শ্রমিকরা ক্ষতিপূরণ পাবেন। রাজ্য সরকার বিভিন্ন শিল্প ও পরিষেবা ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের আগামীকাল থেকে নতুন ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর করতে চলেছে। নতুন কাঠামো অনুযায়ী এ এবং বি এই দুটি জোনে ভাগ করে ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়েছে। জোন এ তে অদক্ষ বা আনস্কিল্ড শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি 10,558 টাকা বা দৈনিক 406 টাকা এবং জোন বি তে সেই মজুরি হবে 9,760 টাকা বা দৈনিক 375 টাকা। জোন এ তে কর্মরত সেমিস্কিল্ড

0: শ্রমিকদের মাসিক ন্যূনতম বেতন 11,615 টাকা এবং জোন বি তে 10,733 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে স্কিল্ড বা দক্ষ শ্রমিকদের জন্য জোন এ তে ন্যূনতম মাসিক মজুরি 12,777 টাকা এবং জোন বি তে 11,807 টাকা করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে আইএএস আধিকারিকদের সরকারি গাড়িতে বিশ্ব বাংলার ব প্রতীকযুক্ত পতাকার পরিবর্তে নেভি ব্লু রঙের পতাকায় অশোকচক্র সহ ভারতীয় প্রশাসনিক পরিষেবার প্রতীক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পদমর্যাদা অনুযায়ী পতাকার আকার আলাদা হবে। পতাকা শুধুমাত্র সরকারি কাজে ব্যবহৃত গাড়িতেই লাগানো যাবে। সর্বভারতীয় সাংস্কৃতিক সংগঠন সংস্কার ভারতী রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে রাজ্য সরকারের কাছে একটি সাংগঠনিক প্রস্তাবপত্র জমা দিয়েছে। প্রস্তাবগুলির মধ্যে রয়েছে কলকাতায় মহারাজ শশাঙ্কের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন, বাংলা চলচ্চিত্রের স্বচ্ছ ও যোগ্যতাভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা চালু, ঐতিহাসিক মন্দিরগুলির সংরক্ষণ ও ডিজিটাল নথিভুক্তিকরণ এবং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে পৃথক লোকসংস্কৃতি একাডেমি গঠন। পশ্চিমবঙ্গে উপযুক্ত বনাঞ্চলে বৈজ্ঞানিক পরিকল্পনার ভিত্তিতে বাঘ ফিরিয়ে আনার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন। কলকাতায় আজ দেশের অন্যতম প্রধান প্রাণী বৈচিত্র্য গবেষণা প্রতিষ্ঠান জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার 111তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিন দিনের ট্যাক্সোনমি সামিটের উদ্বোধন করেন তিনি। মন্ত্রী বলেন, রাজস্থানের সরিষ্কা টাইগার রিজার্ভে 2008 সালে একটিও বাঘ ছিল না। বর্তমানে সেখানে প্রত্যাবর্তন কর্মসূচির ফলে 56টি বাঘ রয়েছে। 2014 সালের পর থেকে দেশে টাইগার রিজার্ভের সংখ্যা 47 থেকে বৃদ্ধি পেয়ে 58, এশীয় সিংহের সংখ্যা 523 থেকে বৃদ্ধি পেয়ে 891 এ দাঁড়িয়েছে। তিনি জানান, জীববৈচিত্র্য সংরক্ষণকে আরও শক্তিশালী করতে কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও বৈজ্ঞানিক সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করে চলেছে। বিধানসভা ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বরের নমুনা পরীক্ষায় কোনো স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলা রেগুলার বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। এই মামলায় ইতোমধ্যেই 31 জুলাই পর্যন্ত রক্ষাকবচ পেয়েছেন অভিষেক। এরপরেও কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করার ক্ষেত্রে অসুবিধা কোথায় সেই প্রশ্ন তোলেন বিচারপতি। এইভাবে তিনি তদন্তের পথে বাধা সৃষ্টি করছেন বলে বিচারপতির পর্যবেক্ষণ। এদিকে বিধাননগর আদালত আজই অভিষেকের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার সময়সীমা 8 জুলাই পর্যন্ত বাড়িয়েছে। 21 জুলাই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবসে জনসভা করা যাবে না বলে মমতা ব্যানার্জী পন্থী তৃণমূল কংগ্রেস এবং দলের বিদ্রোহী শিবিরকে জানিয়েছে কলকাতা পুলিশ। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। রেললাইন সংলগ্ন ঝুপড়ির বাসিন্দা বছর 38 মানু বিবি কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে কলকাতায় 8, হলদিয়া মহকুমা হাসপাতালে 6 এবং তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন চিকিৎসাধীন। দুর্গাচক থেকে হলদিয়া স্টেশন পর্যন্ত রেল চলাচল বন্ধ রয়েছে। মৌসুমী অক্ষরেখা এবং সক্রিয় ঘূর্ণাবর্তের ফলে আগামী 3রা জুলাই নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আদিবাসীদের অধিকার রক্ষা এবং উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার বদ্ধপরিকর বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় পর্যায়ে আগামীকাল 1,20,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন আজকের প্রসঙ্গ। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ।
2: জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চোখের রোগ ও তার চিকিৎসা নিয়ে এবারে আজকের প্রসঙ্গে শুনবেন বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব।
3: নমস্কার, শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। জুন মাসটি ক্যাটারাক্ট মান্থ হিসেবে চিহ্নিত। চোখের নানান সমস্যা, রোগের প্রতিকার, তার চিকিৎসা, সাবধানতা, এইসব নিয়েই আমাদের আজকের আলোচনা। অনুষ্ঠানটির প্রথম পর্ব আমরা শুনেছি আগেই, আজ শুনবেন দ্বিতীয় তথা চূড়ান্ত পর্ব। আমাদের সঙ্গে রয়েছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর মুখার্জি। নমস্কার ডাক্তারবাবু।
4: নমস্কার।
3: আপনার সঙ্গে কথায় আগেও এসেছে যে কিভাবে চোখ বাঁচানো দরকার, আরেকবার যদি আপনি পুরোটা একটু বলে দেন শ্রোতাদের জন্য, চোখ বাঁচাতে কী কী দিকে লক্ষ্য দেওয়া উচিত?
4: প্রথম কথা হচ্ছে দেখতে হবে যে খাদ্য তো আমি বলেইছি কী কী খাওয়ার চোখের জন্য ভালো। যেসব ফল বা সবজি কাটলে সেটা ভিতরটা হলুদ, সেগুলো সবই চোখের জন্য ভালো। তার মধ্যে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে, যেটা রেটিনারও ভালো রাখে, লেন্সকে ভালো রাখে এবং চোখের সামনের অংশে কর্নিয়াকেও ভালো রাখে। অর্থাৎ আম, গাজর, টমেটো, পেঁপে, কুমড়ো, ডিমের কুসুম, এইগুলো কাঁচা অথবা সেদ্ধ। ভাজা কুমড়োতে কোনো উপকার হবে না, কাঁচা অথবা সেদ্ধ খেলে সেটা চোখের জন্য ভালো। এবং সবুজ শাকসবজি, এগুলো সব চোখের জন্য ভালো। এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার দাওয়া, সেগুলো চোখের জন্য ভালো। এছাড়া যেটা আমরা বলি যে অ্যালকোহল না খাওয়া এবং ধূমপান না করা, দু নম্বর চোখে যেন আঘাত না লাগে, তিন নম্বর সূর্যের আলো শরীরের জন্য ভালো কিন্তু সরাসরি চোখের লেন্সের জন্য বা চোখের জন্য ভালো নয়, কাজে সূর্যের আলোতে বেরোতে গেলে গগলস ইত্যাদি পরা দরকার। নোংরা হাত চোখে না দেওয়া, এটা আমরা বাচ্চাদের প্রায় বলে থাকি স্কুল কলেজের বাচ্চাদের, যে সাবান দিয়ে হাত না ধুয়ে চোখ কচলানো, নোংরা হাত চোখে না দেওয়া, এতে সংক্রমণ যেমন হয় তেমনি চোখের সামনের অংশ যে কর্নিয়া যেটা কিনা স্ফেরিক্যাল সেইটা একটা ফুচকার ঠোঙার মতন কনিক্যাল হয়ে যায়, তখন যে অসুখটা হয় তার নাম কেরাটোকোনাস। সেটা সারাতে বিরাট পয়সা খরচা হয় এবং যেটা কতখানি দৃষ্টি ফিরবে সেই বিষয়ে অনেক সন্দেহ থেকে থাকে। ডু নট রাব ইয়র আইস, আমরা বলি বাচ্চাদের, ঘষবেন না চোখের সামনের অংশটা, এটা সাংঘাতিক খারাপ জিনিস করে। এছাড়া হচ্ছে ধুলোবালি থেকে প্রোটেকশন, এবং যে বডি স্পোর্টসে যেখানে কন্ট্যাক্ট স্পোর্টস, যেখানে আঘাত লাগতে পারে সেটা একটা দেখতে হবে। এবং আরেকটা জিনিস, আমি নিজে আমাদের বাড়ির কাছাকাছি একটি অর্থোপেডিক সংস্থার সাথে যুক্ত, যেখানে আমাকে প্রায় যেতে হয়, আমাকে রেফার করা হয় কেস দেখার জন্য, যেটা আজকে এই সুযোগে আমি বলে নিই, হেলমেট না পরে বাইক চালানো এতে যে কত বড় ক্ষতি হয় চোখের জন্য, মাথার জন্য, মৃত্যু পর্যন্ত ডেকে আনে। এবং একটা জিনিস হয় এখানে, সেটা বলে টোনি, ট্রমেটিক অপটিক নার্ভ ইঞ্জুরি। চোখ সম্পূর্ণ ঠিক আছে, চোখ ডান দিক বাদিক ঘুরছে, চোখ সম্পূর্ণ ঠিক আছে, চোখ একদম সাদা, কিন্তু অপটিক নার্ভ যেটা চোখ থেকে আলোটা ব্রেনে নিয়ে যাচ্ছে সেটা ছিঁড়ে গেছে, জাস্ট মাথা ইঞ্জুরির জন্য। হেলমেট না পরে তারা বাইকে চড়েছেন বা স্কুটারে চড়েছেন, পড়ে গিয়ে আঘাত লেগেছে। একটা কথা জনসাধারণ জানা উচিত যে মানুষ এমনি দাঁড়িয়ে থাকা অবস্থায় পড়ে গেলে যতখানি লাগে, হেলমেট না পরে যদি চলমান গাড়ি থেকে পড়ে তাহলে 8 গুণ বেশি ইম্প্যাক্ট হয়। এবার আঘাতটা দুপ্রকার হয়, সরাসরি চোখে লাগলো অথবা মাথার ডান দিকে বা বাঁ দিকে লাগলো, সেখান থেকেও শিয়ারিং ফোর্সে অপটিক নার্ভটা ছিঁড়ে যায়। এই এন্টিটিকে বলে টনি, TONI, ট্রমেটিক অপটিক নার্ভ ইঞ্জুরি, সারা জীবনের মতন আর দৃষ্টি ফিরবে না। কাজে হেলমেট না পরে দয়া করে গাড়ি চালাবেন না।
3: চোখের যে রোগ, ছানিটা তো একটা বড়, আর আঘাত থেকে একটা মারাত্মক বিপদ আসতে পারে, এগুলো আর চোখের কোন রোগ সেগুলো খুব সাধারণ, মানে বেশি দেখা যায় এরকম কিছু আছে?
4: অন্ধত্ব তো একটা প্রধান কারণ হচ্ছে ছানি, যেটা বলেছি। এছাড়া হচ্ছে কর্নিয়া রিলেটেড ব্লাইন্ডনেস, চোখের সামনের অংশে যে স্বচ্ছ অংশটি আছে আমাদের মাছের আশের মতন, সেখানে যদি কোনো ওপ্যাসিটি হয়, ইনফেকশন হয়, ফাঙ্গাল ইনফেকশন, গ্রামের দিকে ভীষণ হয় হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, কারণ ধান খেতে কাজ করে সেখান থেকে তুষ এসে গিয়ে চোখে লাগছে, সেখান থেকে হচ্ছে, এই কমন কজ অফ ব্লাইন্ড। এছাড়া গ্লকোমা, গ্লকোমা যেটাকে হিন্দিতে বলে কালামতিয়া, এই গ্লকোমা হচ্ছে সাইলেন্ট কিলার, বিশেষ করে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা। কোনো রকম ব্যথা হবে না, লাল হবে না, আস্তে আস্তে চোখের ফিল্ড অফ ভিশন কমতে থাকবে। অর্থাৎ এই ডাক্তারবাবুরা যেটা পড়ান ওই ABCD চার্টে, স্নেলস চার্টে, সেটা পড়ে দিচ্ছে কিন্তু পাশ দিয়ে মানুষ গেলে বুঝতে পারছে না, এটা আস্তে আস্তে ফিল্ড অফ ভিশনটা কমতে থাকে। অনেক রকম গ্লকোমা আছে, মূলত প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা, অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা। অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা মূলত যাদের হাই প্লাস পাওয়ার তাদের হওয়ার সম্ভাবনা থাকে, প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা কিন্তু সেরকম কোনো নির্দিষ্ট কিছু নেই। কাজে রুটিনলি এটা আমরা একমাত্র ভিতরে যখন অপটিক নার্ভটা দেখি যন্ত্র দিয়ে, স্লিট ল্যাম্প দিয়ে, তখন আমরা বুঝতে পারি মানুষটি অ্যাঙ্গেল গ্লকোমায় আক্রান্ত কিনা। এবং চোখের প্রেশার সেখানে একটা ফ্যাক্টর কাজ করে সেটা আমরা দেখি, এবং আমরা ফিল্ড টেস্ট করে দেখি একটি যন্ত্রে যে ফিল্ড লস হচ্ছে কিনা। এটা 40 ঊর্ধ্বে একবার করে, বিশেষ করে যারা ডায়াবেটিক এবং যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের দেখানো উচিত। পরিবারে যদি গ্লকোমা থাকে তাহলে অবশ্যই দেখানো উচিত, এবং কারো যদি গ্লকোমা হয়ে থাকে সেখানে সিবলিং অর্থাৎ ভাই বোনেদের অবশ্যই দেখানো উচিত। যেমন কোনো, আমি বলছি একটি কথা, কোনো মহিলার যদি ব্রেস্ট ক্যান্সার হয় তাহলে তার নিজের বোনেদের এবং সমস্ত মাস্তুত বোনেরা তাদের পরীক্ষা করা উচিত। তেমনি গ্লকোমা যদি কারো হয় তাহলে সমস্ত তাদের ভাই বোন যারা আছে প্রত্যেককে দেখানো উচিত।
3: আপনার কথা শুনেও যেটা মনে হচ্ছে যে গ্লকোমার সঙ্গে বংশগত ব্যাপার একটা যোগাযোগ থাকতে পারে, আর কোনো কারণ?
4: গ্লকোমা অনেক সময় হয় আঘাত লাগলে, আঘাত লাগলে গ্লকোমা হয়, সেখান থেকে অ্যাঙ্গেল রিসেশন গ্লকোমা বলে, সেটাও একটা গ্লকোমার কারণ। এছাড়া যেটা বলেছি যে চোখের চাপ বেড়ে গেলে গ্লকোমা হচ্ছে, এগুলো তো গ্লকোমার কারণ আছে।
3: কারোর যদি বেশ কম বয়স

0: এসে ওই অনেক সময় হয় না যে চোখে একটা আঘাত লাগলো, কখনো হয়তো গল্প করছে হাতের কনুই লেগে গেল, সেটা দিয়ে অনেক দিন ভুগছে, থেকে থেকে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, বা যেটা দেখেছি যে একটা আলাদাভাবে কোনো লেয়ারের ব্যবস্থা করা হলো যেটা আবার সার্জারি করা হলো, বা পেন্সিলের খোঁচা ছোটবেলায়। তো এগুলোর ক্ষেত্রে সময় সময় দেখিয়ে যাওয়াই কি একমাত্র উপায় না আরও কিছু করা?
1: না, বাচ্চাদের যেটা ওই বললেন যে আঘাত, তো সেটা স্কুলে আমরা প্রচুর, প্রায় বাচ্চারা আসে স্কুলে আঘাত লেগেছে। আরেকটা হয়, মা ঠাকুমারা বাড়িতে পান খাচ্ছেন, লাইম ইঞ্জুরি, ফ্রেশ লাইম ইঞ্জুরি সাংঘাতিক, বা আপনার বাথরুম পরিষ্কার করতে গেছে, সেখানে যে অ্যাসিড দিয়ে পরিষ্কার করছে সেটা ছিটকে চোখে লাগছে, এগুলো আমরা প্রচুর পেয়ে থাকি। তো বাচ্চাদের এইসব থেকে দূরে রাখা উচিত, এবং যাদের চশমা আছে, চশমা কিন্তু অনেকাংশে বাঁচিয়ে দেয় চোখটাকে এইসব কাজ করার সময়, বাথরুম পরিষ্কার ইত্যাদি, বা কোনো অ্যাসিড নিয়ে যখন পরিষ্কার করছি কিছু, তখন চোখে চশমা পড়ে নেওয়া উচিত।
0: রেটিনার যে আজকাল আমরা অনেক সময় দেখি রেটিনাল ডিট্যাচমেন্ট, তো এইগুলো কতটা সারানো সম্ভব? মানে আমি বলছি বিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞান কতটা উন্নতি করেছে যে চোখের ক্ষেত্রে, যেটা আপনি বললেন না, মানে অন্ধত্ব হওয়াটা খুব সাধারণ ঘটনা বলে মনেই হচ্ছে, তো অন্ধত্ব নিবারণ করার ক্ষেত্রে, আঘাত লাগা এই সব ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের কি এরকম কোনো নতুন দিক, নতুন এ আছে যেটা করে সারানো যায়?
1: আমরা যখন প্রথম ডাক্তারি পড়তে শুরু করেছি তখন এই রেটিনা সার্জারি এত উন্নত হয়নি, এখন সাংঘাতিক উন্নতি হয়েছে রেটিনা সার্জারি, এবং সারা ভারতবর্ষে অজস্র ভালো ভালো রেটিনা সার্জন হয়েছেন। আমাদের কলকাতায় তো অজস্র ভালো রেটিনা সার্জনস আছেন। রেটিনা কিন্তু একদিনে ছেড়ে না, রেটিনা কিন্তু তার আগে আপনাকে চিহ্ন দেবে, সাইন দেবে। এটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, আমি এই পরিপ্রেক্ষিতে জানিয়ে রাখি, আপনার রেটিনা ছিটছে কি না সেটা একজন মানুষ বুঝতে পারবে। প্রথমে সে আলোর ফ্ল্যাশ দেখবে, বিদ্যুৎ চমকের মতন দেখবে, বা কালো কালো জিনিস চোখের সামনে ভেসে বেড়ায়, এটা অনেকেরই হয়, এটাকে ফ্লোটার্স বলি আমরা, একটা দুটো জিনিস ভেসে বেড়াচ্ছে, চিন্তা করার কিছু নেই। কিন্তু যদি অসংখ্য হয়ে যায়, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম চোখের সামনে অজস্র ফ্লোটার্স ঘুরে বেড়াচ্ছে, সেইটা একটা সাইন যে রেটিনা কোনো জায়গায় ছিটছে, বা কালো পর্দা মতন কিছু নেমে এসে চোখের দৃষ্টিটাকে কমিয়ে দিল, এইটা কিন্তু একটা সাইন যে রেটিনা ছিঁড়ে আসছে। তখনই সাথে সাথে রেটিনা সার্জনকে পিপুল ডাইলেট করে, ওষুধ দিয়ে মনিটাকে বড় করে পরীক্ষা করার দরকার। প্রাথমিক অবস্থায় সার্জনরা যেটা দেখেন যে একটা হোল হয়েছে বা ব্রেক হয়েছে রেটিনায়, সেইখানটা যদি লেজার দিয়ে সিল করে দেওয়া যায় তাহলে সেখান থেকে আর ডিট্যাচমেন্টটা হয় না, কারণ লেজার করে সিল করতে হার্ডলি লাগে আপনার 10 মিনিট খুব বেশি হলে, কিন্তু ডিট্যাচমেন্ট সার্জারি যেটা সেটা প্রায় 1.5 থেকে 2 ঘন্টার সার্জারি, তার কষ্ট অনেক বেশি। কাজেই প্রাথমিক অবস্থায় যদি ভালোভাবে সেই সচেতনতা মানুষের মধ্যে থাকে যে হ্যাঁ আমার রেটিনাটা মনে হচ্ছে যেন কিছু একটা হয়েছে, বিশেষ করে যারা হাই মায়োপ অর্থাৎ হাই মাইনাস পাওয়ার, তারা অবশ্যই গিয়ে রেটিনা সার্জনকে দেখাবেন, এটা বলা উচিত। হানি আসছে সেটা বুঝবে হচ্ছে, প্রথম হচ্ছে আলোর চারপাশে 6টা দেখবেন, হ্যালো গ্লেয়ার এগুলো দেখবেন, গাড়ির হেডলাইট চোখে পড়লে অসুবিধা হবে বুঝতে, কোনো লেখা যেটা আগে আমি পড়তে পারছিলাম এখন পড়তে গেলে আরও বেশি আলো লাগছে এরকম মনে হবে, কালার বুঝতে অসুবিধা হবে, অনেকের ডিপ্লোপিয়া হয় দুটো করে দেখেন, এইগুলো হচ্ছে ছানির সাইন। মানুষ এগুলো দেখলে যেন অবশ্যই চোখের ডাক্তারকে দেখান যে লেন্সে পরিবর্তন আসছে কি না। একটা জিনিস বলা খুবই দরকার, এই উদাহরণটা আমরা সব সার্জনদের পক্ষ থেকে আমি বলছি, বটি দিয়ে শশা কাটা আপেল কাটা সোজা, কিন্তু ডাব কাটা কঠিন, কারণ ডাব শক্ত, তেমনি ছানি যদি আপনি ফেলে রাখেন, মানুষের শরীরে দুটো জিনিস কিন্তু মৃত্যুদিন অবধি বাড়ে সাইজে, একটা পুরুষদের প্রস্টেট আর নারী পুরুষের চোখের লেন্স, এ কিন্তু মোটা হতে থাকবে, শক্ত হতে থাকবে। কাজেই ক্যাটারাক্ট হলে করিয়ে নিন, ফেলে রাখবেন না, ভয়ের কিছু নেই, ব্যথা লাগে না, জীবনে একবারই করতে হয়, সাকসেস রেট খুব ভালো। আপনি যদি ভয়ের চোটে ফেলে রাখেন ছানি, তার ছানিটা শক্ত হয়ে গিয়ে যেটা হবে, ফেকো করার সময় প্রচুর পরিমাণে আমাদের এনার্জি লাগে, সেই এনার্জির কারণে সামনের উপরের যে কর্নিয়া সেটাখানে সেখানে জল জমে যেতে পারে, এবং দৃষ্টি যেটা অন্য মানুষের সাধারণ যাদের Grade 2 বা Grade 1 ক্যাটারাক্টে পরদিন ঝকঝকে দেখছেন মানুষ, একটা আনন্দে খুশিতে ভালো লাগছে তার, যাদের বেশি শক্ত হয়ে গেছে ক্যাটারাক্ট, তাদের ক্ষেত্রে ক্যাটারাক্ট অপারেশনের পরে অনেক দিন সময় লাগে দৃষ্টি ফিরতে। কাজেই ছানি হলে প্রথম প্রথম অবস্থাতেই করিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। জুন মাসে আমরা প্রতি বছর এটা পালন করে থাকি ছানি সচেতনতা মাস হিসেবে, মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা বাড়ানো এবং অপারেশন সংক্রান্ত ভীতি সরিয়ে দেওয়া। থিম হচ্ছে, ইংরেজিতে এরা বলেছেন যে প্রোটেক্ট ইউর ভিশন অ্যান্ড লার্ন অ্যাবাউট ক্যাটারাক্ট, অর্থাৎ নিজের দৃষ্টিকে আপনি বাঁচান এবং ছানি কি সে ব্যাপারে জানুন, বি ইনফর্মড অর্থাৎ খবরাখবর নেবেন এই ব্যাপারে, এবং প্রোঅ্যাক্টিভ অর্থাৎ নিজে গিয়ে চক্ষু পরীক্ষা করান ডাক্তারের কাছে। এবং আমাদের দেশে একটা আছে যে গরমকালে ছানি অপারেশন করব না, শীতকালে করব, এটা নয়, সারা বছর ধরে ছানি অপারেশন করা যায় এবং ব্যথা কিছু সেরকম লাগে না। আজকাল

0: চোখের নানান সমস্যার কথা, চোখের যত্ন কিভাবে নেওয়া হবে তার কথা, কোন কোন দিকে আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার এবং কি কি চিহ্ন উপসর্গ দেখা গেলে আমাদের সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন, সেসব নিয়ে আমরা চক্ষুরোগ বিশেষজ্ঞের কথা শুনলাম। জুন মাসটি ক্যাটারাক্ট মান্থ হিসেবে চিহ্নিত, বারবার বলা হয়েছে। চোখ সম্বন্ধে সচেতন হন, চোখের যত্ন নিন, চোখকে ভালো রাখুন, সার্বিকভাবে ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, নমস্কার।
1: নমস্কার। শুনলেন বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বললেন সুস্মিতা মণ্ডল। আজ ছিল দ্বিতীয় তথা শেষ পর্ব।

0: এতক্ষণ শুনলেন আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ।
1: আমি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর ইলোরাশ্রী চক্রবর্তী। অনেক মহিলারা ভাবেন মাসিক উঠে গেছে, মেনোপজ হয়ে গেছে, মানে সব পার্ট চুকে গেল। এটা কিন্তু খুব ভুল ধারণা। কিছু না হলেও বছরে অন্তত একবার ডাক্তারকে দিয়ে পরীক্ষা করানো এবং কিছু পরীক্ষা, তার সঙ্গে একটা সোনোগ্রাফি, যে জরায়ু ওভারি সব ঠিক আছে কিনা, একটা প্যাপসমিয়ার, ভেতর থেকে স্রাব নিয়ে যে টেস্টটা হয়, ক্যান্সারের আশঙ্কা আছে কিনা, ব্রেস্ট নিজে তো দেখবেনই মাসে একবার করে, হাতের চেটু দিয়ে বুকের উপরে একটু ফ্ল্যাট করে চেপে ধরে দেখা হাতে কোনো টিউমার জাতীয় কিছু লাগছে কিনা, বছরে একবার অন্তত ম্যামোগ্রাফি বা সোনোগ্রাফি করে ব্রেস্ট দেখে নেওয়া, আর কিছু রক্ত পরীক্ষা, সুগার আছে কিনা, কোলেস্টেরল বাড়লো কিনা, একটা ইসিজি, হার্টের কিছু হলো কিনা, আর একটা হচ্ছে হাড়গুলো পলকা হচ্ছে কিনা, BMD বলে, সেটারও টেস্ট হয়। এগুলো করতে পারলে খুব ভালো, যদি কিছু হয় সাথে সাথে চিকিৎসা হবে। যদি কখনো ব্লিডিং হয় সেটাকে কখনো অবহেলা করবেন না, সাথে সাথে ডাক্তারের কাছে আসবেন, দেখাবেন, এইগুলো মাথায় রাখবেন। সুস্থ থাকুন, খুব ভালো থাকুন।
2: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার। স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে শহর কলকাতা।
3: আষাঢ় দিনে মেঘাচ্ছন্ন আকাশ, মাঝে মধ্যেই ঝরছে ঝিরঝির ঝমঝম বৃষ্টি, জল জমেছে বিভিন্ন জায়গায়, তার মধ্যেই ছাতা মাথায় বেরিয়ে পড়েছেন শহরবাসীরা, বেরিয়ে পড়েছি আমরাও। গত কয়েকদিনে গেছি শহরের বিভিন্ন জায়গায় আয়োজিত বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। সেই সব অনুষ্ঠানের শব্দচিত্র আপনাদের কাছে পৌঁছে দিতে শুরু করছি আজকের শহর কলকাতা। এই অনুষ্ঠানে থাকছে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় স্মরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। 25শে জুন ছিল দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে 24শে জুন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সভাঘরে তাঁর স্মরণে আয়োজিত হয় মনোজ্ঞ অনুষ্ঠান। সম্মাননা প্রদান করা হয় রত্না মিত্রকে। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভবিষ দাস। আয়োজনে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় স্মৃতি সংসদ। রত্না মিত্র বলেন,
4: যে অভিজ্ঞতার মুখোমুখি আমি সেটি খানিকটা বিহ্বল করে দেওয়া, কারণ আমি জানি না এই সম্মানের যোগ্য আমি কিনা আদৌ। এই যে বাচিক শিল্প, আমি নিজেকে শিল্পের জায়গাতে ভাবতেই পারি না, কারণ আমি একজন কবিতা অনুরাগী মানুষ। একেবারে আর শৈশব আমাদের পরিবারে সাহিত্য পাঠের একটা বিষয় ছিল, মাকে নিজের মনে কবিতা পড়তে শুনেছি, সেখান থেকে আমার ভেতরে কবিতার প্রতি ভালোবাসা। এবং আবৃত্তির মঞ্চে আমি প্রথম আসি।

0: এক দূরবীন পাতি পড়ে আমার তৈরি একটি স্ক্রিপ্ট, তাতে যারা অংশগ্রহণ করছিলেন পঙ্কজ সাহা, পঙ্কজ তার পরিচালনায়, তাদের একজন অসুস্থ হয়ে পড়েন। পঙ্কজটা আমাকে বললেন যে স্ক্রিপ্টটা তো তোমার লেখা, তুমি একটু পড়ো না, তুমি একটু বলে দাও, তোমাকে তো কষ্ট করতে হবে না মুখস্থ করতে। তো আমি সেটা রবীন্দ্র সদন মঞ্চে একটি অনুষ্ঠানে করেছিলাম। সেই সূত্র ধরে পরের বছর আমার কাছে রবীন্দ্র সদন কর্তৃপক্ষের কাছ থেকে চিঠি আসে মঞ্চে আবৃত্তি করার জন্য, সেটা 1979 সাল। তো আমি এইরকম ভাবে আবৃত্তির জগতে চলে এসেছি। আমি আবৃত্তির মানুষ বলে আজও নিজেকে মনে করি না, কারণ আমি আমি ভীষণ কবিতার মধ্যে, যে কবিতার মধ্যে আমার বিশ্বাসকে খুঁজে পাই, আমার দর্শনকে খুঁজে পাই, আমার আমার জীবনকে যুক্ত করতে পারি, আমি সাধারণত সেই কবিতাই বলি। আমি কখনো মনোরঞ্জনের জন্য কবিতা নির্বাচন করে আজ পর্যন্ত কবিতা বলিনি, কিন্তু প্রায় 45 বছর মানুষ আমায় শুনেছেন, সহ্য করেছেন, এটা আমার পরম প্রাপ্তি। এবং তারই কারণে আজকে হয়তো আরো বড়, মানে যাদের যারা এই পুরস্কার বা সম্মান আগে পেয়েছেন, তাদের কারো সঙ্গে একাশনে বসার কোনো যোগ্যতা আমার নেই, আমার শুধু ভালোবাসাটুকু আছে। যাকে দূর থেকে দেখে শ্রদ্ধা এবং খানিকটা ভয় মিশ্রিত একটা অনুভূতি হতো, সেই দেবুদা দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, এক মঞ্চে আমরা বসে এক স্ক্রিপ্টে আমরা কাজ করেছি, এটা পরম প্রাপ্তি। আজকে তার নামাঙ্কিত একটি শ্রদ্ধা স্মরণ আমি পেলাম, এ আমার পরম প্রাপ্তি। আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা।
1: অনুষ্ঠানের অংশ বিশেষ।
2: যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে, খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত, কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়, সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার, আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ বনে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার, অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস।
3: ভাঙা কুঁড়ে ঘরে থাকি, পাশে এক বিরাট প্রাসাদ প্রতিদিন চোখে পড়ে, সে প্রাসাদ কি দুঃসহ স্পর্ধায় প্রত্যহ আকাশকে বন্ধুত্ব জানায়, আমি তাই চেয়ে চেয়ে দেখি, চেয়ে চেয়ে দেখি আর মনে মনে ভাবি, এই অট্টালিকার প্রতি ইটের হৃদয়ে অনেক কাহিনী আছে অত্যন্ত গোপনে, ঘামের রক্তের আর চোখের জলে, তবু এই প্রাসাদকে প্রতিদিন হাজারে হাজারে সেলাম জানায় লোকে, চেয়ে থাকে বিমোহর বিস্ময়ে।

0: আমি তাই এ প্রাসাদে এতকাল ঐশ্বর্য দেখেছি, দেখেছি উদ্ধত এক বনিয়াদি কীর্তির মহিমা। হঠাৎ সেদিন চকিত বিস্ময়ে দেখি অত্যন্ত প্রাচীন সেই প্রাসাদের কার্নিশের ধারে অশ্বত্থ গাছের চারা। অগ্নি পৃথিবী আমার চোখের আর মনের পর্দায় আসন্ন দিনের ছবি মেলে দিল একটি পলকে। ছোট ছোট চারা গাছ, রসহীন খাদ্যহীন কার্নিশের ধারে বলিষ্ঠ শিশুর মতো বেড়ে ওঠে দুরন্ত উচ্ছ্বাসে। হঠাৎ চকিতে এই শিশুর মধ্যে আমি দেখি এক বৃদ্ধ মহিরুহ শিকারে শিকারে আনে অবাধ্য ফাটল, উদ্ধত প্রাচীন সেই বনিয়াদি প্রাসাদের দেহে। ছোট ছোট চারা গাছ নিঃশব্দে হাওয়ায় দোলে, কান পেতে শোনে প্রত্যেক ইটের নিচে ঢাকা বহু গোপন কাহিনী, রক্তের ঘামের আর চোখের জলের। তাই তো অবাক আমি, দেখি যত অশ্বত্থ চারায় গোপনে বিদ্রোহ জমে, জমে দেহে শক্তির বারুদ, প্রাসাদ বিদীর্ণ করা বন্যা আসে শিকারে শিকারে। মনে হয় এই সব অশ্বত্থ শিশুর রক্তের ঘামের আর চোখের জলের ধারায় ধারায় জন্ম, ওরা তাই বিদ্রোহের দূত।
1: 25শে জুন সল্টলেকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের ঐক্যতান প্রেক্ষাগৃহে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবেশিত হয় গান, আবৃত্তি ও কবিতা পাঠ, আয়োজনে শিল্পী মন। অনুষ্ঠানের অংশ বিশেষ
2: যন্ত্রণার কান্না শুধু ছিল না।

শহর কলকাতা আজ এই পর্যন্তই। আবার কথা হবে আগামী মঙ্গলবার রাত 8:15 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা সুদীপ্তা ভাদুড়ী, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টানটান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক অঝোরে, ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম, এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
7: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কথায় কাহিনী।
6: কথায় কাহিনী প্রযোজনা আশিস গিরি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প

বংশে সৎপুরুষে কেহ চাকরি করে নাই, তাই প্রথম চাকরি পাইয়া ভয় হইয়াছিল। না জানি কত লাঞ্ছনা গঞ্জনাই ভাগ্যে আছে। মার্চেন্ট অফিসে কেরানির চাকরি, যাহা চেষ্টায় ও সুপারিশে চাকরি পাইয়াছিলাম, তিনি অফিসের বড়বাবু, আমার পিতৃবন্ধু, নাম গণপতি সরকার। ভেলকি টেলকি দেখাইতে পারিতেন কিনা বলিতে পারি না, কিন্তু তাহার চেষ্টায় সহজেই চাকরি জুটিয়াছিল। এমনকি আমাকে কর্তৃপক্ষের সহিত দেখা সাক্ষাৎ করিতে হয় নাই। গণপতিবাবুর চেহারাটি ছিল তাহার পাকানো উড়ানি চাদরের মতোই ধোপ দুরস্ত এবং শীর্ণ নমনীয়তায় বঙ্কিম। তাহাকে নিংড়াইলে একবিন্দু রস বাহির হইবে এমন সন্দেহ কাহারও হইত না। ক্রমশ জানিতে পারিয়াছিলাম তিনি বিলক্ষণ রসিক লোক, কিন্তু তাহার সরসতা ছিঁচকে চোরের মতো এমন অলক্ষে যাতায়াত করত যে সহসা ধরা পড়িত না। তাহার একটি মুদ্রা দোষ ছিল। কথা বলিবার পর তিনি মাঝে মাঝে মুখের বাম ভাগে এক প্রকার ভঙ্গি করিতেন, তাহাতে তাহার কণ্ঠের অধরষ্টের প্রান্ত হইতে চোখের কোণ পর্যন্ত গালের ওপর একটি অর্ধচন্দ্রাকৃত ভাঁজ পড়িত। এই ভঙ্গিটিকে

হাসিও বলা যায় না, মুখবিকৃতি বলিলেও ঠিক হয় না। যেদিন প্রথম অফিস করিতে গেলাম, গণপতিবাবু আমার সাজ পোশাক পর্যবেক্ষণ করিয়া বলিলেন, আর সব ঠিক আছে, কিন্তু লপেটা চলবে না, কাল থেকে শু পরে আসবে, চলো তোমাকে বড় সাহেবের সঙ্গে দেখা করিয়া আনি, সাহেবের সামনে বেশি কথা কইবে না, তিনি যদি রসিকতা করেন বিনীতভাবে মুচকি মুচকি হাসবে, বলিয়া তিনি সেই গালের ভঙ্গি করিলেন। বেশ ভয় ভয়েই সাহেবের সম্মুখীন হইলাম। তাহার খাস কামরায় প্রবেশ করিয়া কিন্তু একেবারে অবাক হইয়া গেলাম। সাহেব মোটেই নয়, ঘোরতর কালা আদমি, চণ্ডীর মহিষাসুরকে জলজ্যান্ত নরমূর্তিতে কল্পনা করিলে ইহার চেহারাখানা অনেকটা আন্দাজ করা যায়। বেঁটে, মোটা, গজস্কন্ধ, চক্ষু দুটি কুঁচের মতো লাল, তাহার উপর বিলাতি পোশাক পরিয়া অপূর্ব খোলতায় হইয়াছে। বয়স অনুমান করা কঠিন, তবে 40-এর নিচেই। প্রকাণ্ড টেবিলের সম্মুখে বসিয়া একমুখ পান চিবাইতেছেন এবং দেশলাইয়ের কাটি দিয়া দাঁত খুঁজিতেছেন। পরেতে জানিতে পারিয়াছিলাম, মিস্টার ঘনশ্যাম ঘোষ একজন অতি তুখর ও কর্মনিপুণ ব্যবসায়ী, বছরে বাদ দুই বিলাত যান, সেখানে কোম্পানির বিলাতি কর্তৃপক্ষ তাঁহার কথায় ওঠে বসে। বস্তুত বিলাতি সৌদাগরী অফিসে একজন বাঙালির এমন অখণ্ড প্রতাপ আর কখনো দেখা যায় নাই। আমার সহিত প্রথম সাক্ষাতে এমন ব্যবহার করিলেন যে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। ভয় তো দূর হইলই, ইনি যে একজন অত্যন্ত কদাকার ব্যক্তি এ কথাও আর মনে রহিল না। কথা রমায়িকতায় মুহূর্তের মধ্যে আমাকে বশীভূত করিয়া ফেলিলেন। এই যে বড়বাবু, হ্যাঁ বুঝেছি বুঝেছি, এই যে বড়বাবু, এটি বুঝি আপনার অ্যাসিস্ট্যান্ট? বেশ বেশ, দাঁড়ায় রইলে কেন, বসো বড়ো, আপনি আপনার কাজে যান না, তারপর বিয়ে থাক করেছো নাকি? বেশ বেশ, আরে তোমাদেরই তো বয়স, এখন চাকরি হলো আর কি, হ্যাঁ মন ঘামিয়ে কাজ করবে, ব্যাস দেখতে দেখতে উন্নতি। আমার অফিসে কাজের লোক পড়ে থাকে না, নাও নাও নাও, পান খাও পান। আরে লজ্জা কিসের, তোমরা হলো ইয়াং ডাল্ট, নতুন বিয়ে করেছো, পান খাও তাকে আর আমি জানি নে। আমার অফিসে ডিসিপ্লিনের অত বাড়াবাড়ি নেই, নাও নাও নাও খাও। তারপর সুখ স্বপ্নের মতো দিনগুলি কাটিতে লাগিল। আহা, চাকরি যে এত মধুর তাহা কোনোদিন কল্পনা করি নাই। কাজকর্ম এমন কিছু নয়, একজন সাধারণ বুদ্ধিসম্পন্ন লোক 2 ঘন্টার মধ্যে সমস্ত দিনের কাজ শেষ করিয়া ফেলিতে পারে। তারপর অখণ্ড অবসর, সমবয়স্ক সহকর্মীদের সঙ্গে গল্পগুজব, বারান্দা গিয়ে সিগারেট টানা, কর্তা প্রায় ডাকিয়া পাঠান, তাহার সামনে চেয়ারে গিয়ে বসি, তিনি পান দেন, খাই, কখনো বাড়ি হইতে ভালো পান সাজিয়া তাহাকেও দিই, তিনি খুশি হইয়া খুব রঙ্গতামাশা করেন, কখনো বা রাত্রির কথা জিজ্ঞাসা করেন, তাহার হাসি তামাশা একটু আদিরস ঘেঁষা সন্দেহ হইল বাড়ি উপাদেও। বস্তুত তিনি যে অত্যন্ত নিরহংকার অমায়িক প্রকৃতির মানুষ এ বিষয়ে আমার কোনো সন্দেহই রহিল না। গণপতিবাবু কিন্তু মাঝে মাঝে আমাকে সতর্ক করিয়া দিতেন, ও হে বাবাজি একটু সামলে চলো, কর্তা তোমাকে ভালো নজরে দেখছেন, খুবই আনন্দের কথা, কিন্তু যতটা রয়স হয় ততটাই ভালো, আজকাল পেয়ে যেন বাড়াবাড়ি করে ফেলো না, নিজের পজিশন বুঝে চলো, কর্তা লোক খারাপ নয়, কিন্তু কথায় বলে বড়র পীড়িত বালির বাঁধ। লক্ষ্য করিয়াছিলাম তিনি কর্তার সহিত প্রভুবৃত্তের সম্বন্ধেও একেবারে তিনি খাঁটি রাখিয়াছেন, কর্তাও তাহার সহিত হাস্য পরিহাস করতেন, কিন্তু তিনি বিনতভাবে মুচকি মুচকি হাসি ছাড়া আর কোনো উত্তর দিতেন না। মাস তিনে কাটিবার পর একদিন দুপুরবেলা অবকাশের সময় কর্তার ঘরে গিয়েছি, ঘরে পা দিয়াই কেমন যেন অস্বস্তি বোধ করিলাম। কর্তা নিজের চেয়ারে ঘাড় গুঁজিয়া বসিয়াছিলেন, আমার সাড়া পাইয়া চোখ তুলিলেন, তাহার চোখ দেখিয়া থমকিয়া গেলাম, জবা ফুলের মতন লাল চোখে আমাকে কিছুক্ষণ নিরীক্ষণ করিয়া কর্কশ কণ্ঠে বলিয়া উঠিলেন, কি চাও, এ ঘরে তোমার কি দরকার? তাহার এরকম কণ্ঠস্বর
কখনো।

নাই, থতমত খাই গেলাম। আগে আমি তিনি লাফাইয়া উঠিয়া গর্জন করলেন, পান চিবতে চিবতে পাঞ্জাবি উড়ি আপিস এসছো? এটা কি তোমার শ্বশুর বাড়ি পেয়েছো ছোকরা? গায়ে ফুঁদে ইয়ারকি মেরে বেড়ানোর জন্য আমি তোমাকে মাইনে দিই? যাও টুলে বসে গিয়ে কাজ করো। তোমার মতো পুঁচকে কেরানির খবর না দিয়ে আমার ঘরে ঢোকা কোন সাহসে? ফের যদি এরকম বেচাল দেখি দূর করে দেবো। হুঁচট খাইতে খাইতে ঘর হইতে বাহির হইয়া আসিলাম। এ কি হইল? নিঃসারে নিজের জায়গায় গিয়া বসিলাম। অভিভূতর মতো আধ ঘন্টা কাটিয়া গেল। আমি নতুন লোক, তাই বড়বাবুর পাশে আমার আসন। চোখ তুলিয়া দেখিলাম তিনি গভীর মনোযোগের সঙ্গে খসখস করিয়া লিখিয়া চলিয়াছেন, আর সকলে নিজ নিজ কাজে মগ্ন, কেহ মাথা তুলিতেছে না। আমি কাঁদো কাঁদো হইয়া বলিয়া উঠিলাম, কি হয়েছে কাকাবাবু? তিনি লেখা হইতে চোখ না তুলিয়া চাপা গলা বলিলেন, কাজ করো, কাজ করো, কাজ করো। সেদিন সন্ধ্যার পর গণপতিবাবুর বাসায় গেলাম। তক্তপোষের উপর বসিয়া তিনি তামাক খাইতেছিলেন। সদয় কণ্ঠে বলিলেন, এসব বাবাজি। কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলাম। লজ্জায় ধিক্কারে মুখ দিয়া কথা বাকি রহিল না। শেষে অতি কষ্টে বললাম, কি হয়েছে আমায় বলুন, আমার কি কোনো দোষ হয়েছে? তিনি বললেন, না তোমার দোষ কি? তবে বলেছিলুম বড়োর পীড়িতির বালির বাঁধ। এর মধ্যে কোনো কথা আছে? আপনি আমাকে সব খুলে বলুন কাকাবাবু। তিনি কিছুক্ষণ এক মনে ধূমপান করিলেন। খুলে বলবার মতো কথা নয় বাবাজি। না, আপনাকে বলতেই হবে, কেন উনি আজ আমার সঙ্গে অমন ব্যবহার করলেন? তিনি দীর্ঘকাল নীরব হইয়া বসিয়া রহিলেন। কেবল তাঁহার গালে মাঝে মাঝে খাঁচ পড়িতে লাগিল। বলুন কাকাবাবু। তুমি ছেলের মতন, তোমার কাছে বলতে সংকোচ হয়, আসল কথা ঝি বলিয়াই তিনি চুপ করিলেন। তাহার গালে একটা বড় রকম খাঁচ পড়িল। কিন্তু ঝি কথাটি ঠিক শুনিয়াছি কিনা বুঝিতে পারিলাম না। সবিস্ময়ে জিজ্ঞাসা করিলাম, কি বললেন কাকাবাবু? ঝি? গণপতিবাবু ঊর্ধ্ব দিকে তাকাইয়া বলিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কদিন থেকে বড় সাহেবের মন ভালো যাচ্ছে না আয়া, জানো আয়া? যে সব ঝি সাহেব যে ছেলে মানুষ করে, আমাদের বড় সাহেবের ছেলের আয়া হপ্তাখানেক হলো চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে। মাথা গুলাইয়া গেল। গণপতিবাবু এসব কি আবলতা বলবো কি চেয়েছেন? বুদ্ধিভ্রষ্টের মতো বললাম, কিন্তু কিন্তু কিছু যে বুঝতে পারছি না কাকুবাবু। গণপতিবাবু তখন বুঝাইয়া দিলেন। স্পষ্ট কথায় অবশ্য কিছুই বলিলেন না, কিন্তু ভাবে ভঙ্গিতে অর্থপূর্ণ ভ্রু বিলাসে সময়োচিত নিরবতা এবং গালের বিচিত্র ভঙ্গি দ্বারা সমস্তই ব্যক্ত করিয়া দিলেন। সংক্ষেপে ব্যাপার এই, আমাদের বড় সাহেব বছর তিনেক আগে বিপত্নিক হন। তাহার পত্নী একটি পুত্র প্রসব করিয়া সতিকা গৃহেই মারা যান। তারপর হইতে শিশুকে লালন পালন করিবার জন্য ঝি অর্থাৎ আয়া রাখা হয়। সেই ব্যবস্থাই এখনো পর্যন্ত চলিয়া আসিতেছে। ঘনশ্যামবাবু অত্যন্ত যত্ন সহকারে ঝি নির্বাচন করিয়া থাকেন, কিন্তু কোনো কারণে ঝি মনের মতো না হইলে কিংবা ছাড়িয়া গেলে সাহেবের মেজাজ অত্যন্ত খারাপ হইয়া যায়, এমনকি তাহার স্বভাব একেবারে বদলাইয়া যায়। গত কয়েক মাস এক খ্রিস্টান যুবতী কাজ করিতেছিল, কিন্তু সে বিবাহ করিবার অজুহাতে কাজ ছাড়িয়া চলিয়া গিয়াছে। অথচ মনের মতো নতুন ঝি পাওয়া যাইতেছে না, তাই এই অনর্থ। থ হইয়া বসিয়া রইলাম। এও কি সম্ভব, এই কারণে মানুষের চরিত্রে এমন পরিবর্তন ঘটিতে পারে? কিন্তু গণপতিবাবু তো গুল মারিবার লোক নন। তবু এক সংশয় মনে জাগিতে লাগিল। বলিলাম, আচ্ছা মানে কিন্তু উনি আবার বিয়ে করলেন না কেন? এ প্রশ্নের সদুত্তর গণপতিবাবু দিলেন, ঘনশ্যামবাবু শ্বশুর অদ্যাপি জীবিত, তিনি পশ্চিমবঙ্গের একজন প্রকাণ্ড জমিদার, তাহার সন্তান সন্ততি কেহ জীবিতে নাই, একমাত্র দৌহিত্রই অর্থাৎ ঘনশ্যামবাবুর পুত্রই তাহার উত্তরাধিকারী। কিন্তু শ্বশুর মশাই জানায় দিয়েছেন যে জামাতা বাবাজি যদি পুনরায় বিবাহ করেন, তাহলে তিনি তাহার সম্পত্তি দেবোত্তর করিয়া এক দুঃসম্পর্কের ভাগ্নেকে সেবায় নিযুক্ত করিবেন। সমস্তই পরিষ্কার হইয়া গেল। তবু একটা গোলচোখো রুদ্ধশ্বাস বিস্ময় মনকে আবিষ্ট করিয়া রাখিল। এমন সব ব্যাপার যে দুনিয়ায় ঘটিয়া থাকে তাহার অভিজ্ঞতা একেবারেই ছিল না। তারপর পাঁচ ছয় দিন কাটিল। আপিসে যতক্ষণ থাকি কাঁটা হইয়া থাকি, কি জানি কখন আবার মাথার উপর হুড়মুড় শব্দে আকাশ ভাঙিয়া পড়িবে। ইতিমধ্যে দু তিনজন সহকর্মীর সামান্য ত্রুটির জন্য অশেষ লাঞ্ছনা হইয়াছে।
চাকরি যে কি বস্তু।

তাহা হাড়ে হাড়ে বুঝিতে আরম্ভ করিয়াছি। সেদিন আপিসে গিয়া সবেমাত্র নিজের আসনে বসিয়াছি, আর দালি আসিয়া খবর দিল বড় সাহেব তলব করিয়া আছেন। পীড়া চমকাইয়া উঠিল, এই রে, না জানি কোথায় কি ভুল করে বসিয়াছি, আজ আর রক্ষা নেই। ফাঁসির আসামির মতো কর্তার ঘরে গিয়ে ঢুকলাম। তিনি নিজের চেয়ারে বসিয়া হেঁট মুখে দেরাজ হইতে কি একটা বাহির করিতেছিলেন। মুখ না তুলিয়াই প্রফুল্ল কণ্ঠে বলিয়া উঠিলেন, হে হে, এই যে শৈলেন, লখনৌ থেকে ভালো জর্দা নিয়েছি, দেখো দেখি খে, মুক্ত ভস্ম মেশানো জর্দা, হে, বড় গরম জিনিস, হে হে। দেড় ঘন্টা ধরিয়া এইভাবে চলিল, যেন এ মানুষ সে মানুষ নয়, ইনি যে কাহারো সহিত দৃঢ় ব্যবহার করিতে পারেন কল্পনা করাও কঠিন। কোথায় সে খুঁড়িত ব্যাঘ্রের মতো হিংস্র দৃষ্টি, কোথায় সে কর্কশ দুঃসহ গলার আওয়াজ! তিনি আবার আমাকে তাহার সহৃদয়তার প্রবল প্লাবনে ভাসাইয়া লইয়া গেলেন। তিনি মন্দ লোক এ কথা আর কিছুতেই ভাবিতে পারিলাম না। ফিরিয়া আসিয়া নিজের আসনে বসিতে বসিতে উত্তেজনা সংহত কণ্ঠে বলিলাম, কাকাবু কাকাবু, ব্যাপারখানা কি? গণপতিবাবু কলমে একগাঠি চুল জড়াইয়া গিয়েছিল, সেটিকে নিভ হইতে সন্তর্পণে মুক্ত করিয়া অবিচলিতভাবে আবার লিখিতে আরম্ভ করিলেন। আমার মুখের দিকে মুখ না ফিরাইয়া ঘষা গলায় বলিলেন, ঝি পাওয়া গেছে, ঝি বলিয়া আবার গালের সেই ভঙ্গি করিলেন।

0: কথায় কাহিনীতে শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প ঝি, পাঠে অরুময় বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা আশিস গিরি।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীর বাঁধতে। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
2: আকাশবাণী কলকাতা, এখন অর্থনীতির দুনিয়া।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় ব্যাংক ব্যবস্থার ইতিহাস। আলোচনায় অংশগ্রহণ করছেন ইউকো ব্যাংকের প্রাক্তন ডেপুটি জেনারেল ম্যানেজার বিজিতেন্দ্র মণ্ডল এবং অধ্যাপিকা ডক্টর সুপর্ণা নন্দী পাল। আজ শুনবেন আলোচনার দ্বিতীয় পর্ব।
3: বিংশ শতাব্দীতে যদি আমরা দেখি, এই সময় কিন্তু আধুনিক ব্যাংকিং ব্যবস্থা কিন্তু ক্রমশ পরিবর্তন হতে হতে নতুন রূপ নিচ্ছে। যেরকম আমরা দেখি বাণিজ্যিক ব্যাংকের বিকাশ, আমরা প্রাইভেট ব্যাংকিং থেকে বাণিজ্যিক ব্যাংক,
4: কিছুটা সরকারি ব্যাংকও দেখলাম,
3: সরকারি ব্যাংক দেখলাম, তো এখানে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলো কি করতো, ধরুন
4: মানে ওই আমানত সংগ্রহ, ঋণদানের বাইরেও
3: গিয়েও তারা কিন্তু বাণিজ্য করার জন্য যত রকমের সুযোগ সুবিধা তৈরি করা যায়। যেমন ঋণ প্রক্রিয়া, দেখুন বাণিজ্যতে যেটা ব্যাংকিং এর সাপোর্ট দরকার ছিল সেটা হচ্ছে মানে বিভিন্ন রকমের ঋণ প্রকল্প, যেগুলো খুব স্বল্প সময়ের, এবং ধরুন আমরা যেটা ইংরেজিতে বলি ট্রানজাকশন রিলেটেড, আমি একটা বাণিজ্য করব তার জন্যই আপনি আমাকে কিছু টাকাকে লগ্নি করলেন বা আপনি আমাকে ঋণ দিলেন, আমি সেই কাজটা করে দেওয়ার পরে যে টাকাটা উদ্বৃত্ত অর্থ আমি আপনাকে মিটিয়ে দিলাম এবং আমি কিন্তু সেখান থেকে আপনাকে ইন্টারেস্ট সুদ যেগুলো দরকার সেগুলো দিলাম। এই জিনিসগুলো কি করে হতো, দেখুন ফ্লোরেন্সে বা ওই ডাচ ব্যবস্থাতেও সব জায়গায় কিন্তু এই জিনিসগুলো দেখা যায়। এবার এই সময় যেটা দরকার ছিল যে টাকা পয়সা যখন একজন ব্যবসা বাণিজ্য যারা করেন তারা পেমেন্ট করবেন কি করে দেবেন, তো সেই সময় ড্রাফট প্রথা চালু হয়।
4: হ্যাঁ,
3: যে তারা একটা
4: মানে সেটা চতুর্দশ শতাব্দী থেকে শুরু হয়েছিল অল্প,

0: অল্প অল্প, কিন্তু এসবে একদম পূর্ণ রূপ
1: পূর্ণ রূপ পায়।
0: যেখানে এখানে ফর্মাল সিস্টেম যেটা বলি, ড্রাফট ইস্যু করা যেত, মানে তারা ব্যাংক একটা কাগজে তারা প্রমিসারি নোট বা বিল অফ এক্সচেঞ্জ যেটা আমরা বলছি ওরকম ড্রাফট তৈরি করে দিত, এবং তাতে কি হতো, এক দেশ থেকে আরেক দেশে আমি যখন দ্রব্য পাঠাচ্ছি সেই ড্রাফটের বিনিময়ে আমি অর্থ লেনদেন করা যেত,
1: লেনদেন করা যেত।
0: এবং এই যে চেক অথবা ড্রাফট,
1: মানে একটা ব্যাংকের যে ড্রাফট আরেকটা ব্যাংকে জমা পড়লো, এই যে ক্লিয়ার করা,
0: হ্যাঁ এই এই সময় কিন্তু ক্লিয়ারিং হাউসও তৈরি করা,
1: এটা তো আন্তর ব্যাংক ক্লিয়ারিং হাউস।
0: আমরা আন্তর ব্যাংকের যে লেনদেন
1: লেনদেন,
0: আমি আপনার ব্যাংকের আমানতকারী, সে চাইছে যে আপনার কাছে আমানতকারীর কাছ থেকে কিছু টাকা সে পাবে, কি করে পাবে, এটা একটা ফর্মাল সিস্টেমের মধ্যে এলো। এবং ক্লিয়ারিং হাউসের সমস্ত ব্যাংকগুলো, সেই এলাকার যত ব্যাংক সেই ক্লিয়ারিং হাউসে সবাই যোগদান করে এবং কিছু সিকিউরিটি রাখতে হতো। এই ক্লিয়ারিং হাউসে কিন্তু জাস্ট যোগদান করলেই হতো না, তারা যে টাকা দেবে, মনে করুন একটা হিসেব নিকেশের মতো হতো, তো তারা কিছু টাকা পেত এবং আমি কিছু পেতাম, দিনের শেষে
1: ব্যালেন্স যেটা থাকবে সেইটাই হচ্ছে
0: তার নামে সেই ক্লিয়ারিং হাউসে রয়ে যাবে। ব্যাংকগুলো কিন্তু ক্লিয়ারিং হাউসের অ্যাকাউন্টে টাকা রাখতে হতো, সেই সিকিউরিটি টাকা শুধু নয়, তারা কিছু সিকিউরিটি রাখতে পারত, অন্য কিছু রাখতে পারত, যেগুলো ব্যাংকের কাছে
1: দলিল
0: হতে পারে সেরকম কিছু রাখতে পারত। এবং এই সময় আপনি এই জিনিসগুলো কোথায় কোথায় দেখছেন, চালিতেও যে ব্যাংকিং এর কথা বললাম সেখানেও দেখছেন, হল্যান্ডে দেখলাম সেখানেও দেখছি, আমরা ইংল্যান্ডে দেখলাম সেখানেও দেখছি, ইভেন উপনিবেশিক ব্যাংকগুলোতেও এই একই মডেল ক্লিয়ারিং হাউস দেখতে পাই। এখানে উল্লেখ্য দেখবেন আপনি সবচেয়ে বড় প্রাচীনতম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা SBI, ব্যাংক অফ ক্যালকাটার নামে যাত্রা শুরু করে। 1809 সালে এর নাম পরিবর্তন করে ব্যাংক অফ বেঙ্গল রাখা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের ব্যাংকার হিসাবে কাজ করতে এবং উপনিবেশিক প্রশাসনে অর্থায়নের জন্য তিনটে শক্তিশালী প্রেসিডেন্সি ব্যাংক এবাদেও তৈরি করা হয়েছিল।
1: না মানে এইটা ব্যাংক অফ বেঙ্গল হলো, এটাই ব্যাংক অফ ক্যালকাটা প্রেসিডেন্সি অফ ব্যাংক অফ প্রেসিডেন্সি ব্যাংক বেঙ্গল, আর সেরকম প্রেসিডেন্সি ব্যাংক ম্যাড্রাস এবং বম্বে, এই তিনটে প্রেসিডেন্সি ব্যাংক হয়েছিল। পরবর্তীতে আবার একত্রিত হয়ে ইম্পেরিয়াল ব্যাংক হয়, এবং এই ইম্পেরিয়াল ব্যাংকই আমাদের স্টেট ব্যাংক হয়। এই যে আমরা এতক্ষণ ঊনবিংশ শতক অবধি ইতিহাসটা আলোচনা করেছি, তার যে বিবর্তন বিংশ এবং একবিংশ শতাব্দীতে হয়েছে সেটা কিন্তু এতদিন ধরে চলতে থাকা যে ব্যবস্থা, তার একটা বৈপ্লবিক পরিবর্তন আমরা বিংশ শতাব্দীতে পৃথিবীতে দেখতে পাই, এবং একবিংশ শতাব্দীতে আরো বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। অর্থাৎ সেটা ব্যবস্থাটা, কাগজ ভিত্তিক যে ব্যবস্থা এতদিন চলছিল সেখান থেকে ডিজিটাল শিল্পে রূপান্তরিত হয়েছে। বেশিরভাগ দেশ বিংশ শতাব্দীতে যে কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা সেটা যেমন চলছিল, আবার বিংশ শতাব্দীর একটু পরের দিকে দেখা গেল যে সবাই ব্যাংক সংস্কার শুরু করলো, অর্থাৎ কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসারও একটা প্রবণতা পরবর্তীতে আর্থিক সংস্কারের হাত ধরে দেখা গেল বিশ্বের বিভিন্ন দেশে। আমরা যদি ওই সময়টার অর্থনৈতিক যে অবস্থা দেখি, খুবই একটা মন্দা আর্থিক যে সংকট এই সময়টায়, মানে বিংশ শতাব্দীর, হ্যাঁ ওয়ার্ল্ড দুটো বিশ্বযুদ্ধ তো বিংশ শতাব্দীতে হয়েছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, কিন্তু 1907 এর একটা অর্থনৈতিক সংকট ছিল 14-17, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, তার পরবর্তীতে 30-এর দশকে যে আমাদের গ্রেট ডিপ্রেশন যেটাকে বলা হয়, 30-এর দশকের মহামন্দা, এই যে পুরো ব্যাপারটা, এটা বিশ্বব্যাপী আর্থিক সংকট তৈরি করেছিল এই এই সমস্যাগুলো। এবং মার্কিন যুক্তরাষ্ট্র 1913 সালে আর্থিক ব্যবস্থাকে স্থিতিশীল করতে এবং তারল্য বা লিকুইডিটিটাকে এনশিওর করার জন্য ফেডারেল রিজার্ভ সিস্টেম প্রতিষ্ঠা করে। কেননা যখন ডিপ্রেশন চলছিল তখন প্রচুর ব্যাংক মানে ফেল করছিল বা ব্যর্থ হচ্ছিল, এবং মার্কিন যুক্তরাষ্ট্র 1933 সালে সেই জন্য আরেকটা আইন পাশ করে যেটাকে ব্যাংকিং আইন গ্লাস-স্টিগল বলা হয়। এটার মাধ্যমে বাণিজ্যিক যে ব্যাংকিং এবং বিনিয়োগ ব্যাংকিং এই দুটোকে আলাদা করা হয়, যাতে করে সাধারণ গ্রাহকদের আমানত সুরক্ষিত থাকে। কারণ বাণিজ্যের তো ওঠানামা লেগে থাকছে, যেহেতু ডিপ্রেশনের সময় ঝুঁকি তো অনেক বেশি, তো ন্যাচারালি সাধারণ গ্রাহকদের আমানতকে সুরক্ষিত রাখার জন্য এটা করা হয়। এবং ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন সেই সময় প্রতিষ্ঠা হয় আমানতকারীদের সুরক্ষার জন্য, ঝুঁকি এড়ানোর জন্য। এবং মূলত বিংশ শতাব্দীর মাঝামাঝির আগে পর্যন্ত ব্যাংকগুলো দেখা যেত কর্পোরেট সংস্থাকে বা ধনীদের তাদের মানে পরিষেবা দিত, কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে ব্যাংকের ব্যবসা বাড়াতে গেলে মধ্যবিত্ত শ্রেণীকেও ইনক্লুড করতে হবে, তাহলে পরিষেবার ধরনটাও পাল্টাচ্ছে এবং ছোট ছোট ট্রানজাকশন দরকার পড়ছে, সেক্ষেত্রে আমরা দেখব যে আরো অন্যান্য কিছু ইনস্ট্রুমেন্ট

0: আর্থিক উপকরণের আবির্ভাব, যেরকম ক্রেডিট কার্ড একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার, 1950 আমরা একটা যেমন ডাইনার্স ক্লাব কার্ড, 1958 সালে আমেরিকা কার্ড, এগুলো ভোক্তাদের যে কেনাকাটার যে ধরন সেটা পদ্ধতি সেটাকে প্রভাবিত করে, বদলে দেয়। এবং আর একটা বিষয় হচ্ছে প্লাস্টিক,
1: প্লাস্টিক মানি মানে আমরা মুদ্রার মানে মানে কাগজের মুদ্রা থেকে প্লাস্টিক মানিতে চলে গেল।
0: হ্যাঁ, এবং নগদ অর্থের উপর যে নির্ভরশীলতাটা সেটা কমতে থাকে। এবং এই সময় ব্যাংকগুলো যেহেতু ব্যক্তিগত ঋণ, ছোট ছোট ঋণ এবং বন্ধকি ঋণ এই সময় শুরু করে। এবং ভারতেও প্রেসিডেন্সি ব্যাংকের যে উত্তরসূরিরা তারাও মানে আধা কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করতে শুরু করে। আমরা দেখি 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠিত হয়, আবার ভারতের স্বাধীনতা 47 সালে হওয়ার পরে 48 সালে শিল্প নীতি যে প্রথম নেওয়া হয় সেটাতে প্ল্যান করা হয় যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হবে, অর্থাৎ সেখানে ব্যক্তিগত বা বেসরকারি ক্ষেত্রও থাকবে, সরকারি ক্ষেত্রও থাকবে। আর সরকারি ক্ষেত্রটা যেহেতু পরিকল্পনাধীন অর্থব্যবস্থা, তাই অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রে ঋণের যোগান নিশ্চিত করাটা খুব জরুরি, এবং সেটা করতে গেলে তার উপর সরকারি নিয়ন্ত্রণ জরুরি। এই সময়ই সরকারের নিয়ন্ত্রণে ব্যাংকে আনার কথা ভাবা হয়। এবং আরেকটাও কথা যে এই সময় ব্যাংকগুলো সাধারণত ওই শহর কেন্দ্রিক ছিল, বণিক কেন্দ্রিক ছিল, যেখানে শিল্প ছিল, শহর ছিল, সেইখানে লিমিটেড ছিল।
1: এই সময় আমি যদি আপনাকে আরো একটু ডিটেইলে গিয়ে বলতে পারি,
0: আপনি আপনার অভিজ্ঞতা থেকেও সেটা বলতে পারবেন।
1: হ্যাঁ, যে আমরা যখন ব্যাংকে ঢুকেছি 1990 সালের আশেপাশে, তো সেই সময় আমরা দেখতাম যে ব্যাংক কিন্তু ক্রমশ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন দিকে এগোচ্ছে আস্তে আস্তে, এবং সেক্ষেত্রে ব্যাংকের শাখা বিস্তার হলো। মানে আমরা যখন ব্যাংকে, যখন আমরা সরকারি ব্যাংকে কর্মচারী হিসেবে জয়েন করি, প্রচুর ছেলেপেলেরা,
0: হ্যাঁ, তার আগেই তো আপনার ব্যাংক জাতীয়করণ হয়েছে, যে কারণটা বললাম যে অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রে ঋণ দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ ছিল।
1: এইভাবে ব্যাংক কিন্তু ক্রমশ তাদের বিস্তার ও বিভিন্ন দিকে তারা ছড়িয়ে পড়ছিল। ব্যাংকিং কেবলমাত্র যে ধনীদের হাতে টাকা তুলে দেওয়া নয়, সাধারণ যে চাষি মজুর, যারা ছোট ছোট ব্যবসাদার বা ছোট স্মল এন্টারপ্রেনার, বা যারা কুটির শিল্প এবং বিভিন্ন রকমের যে জাতীয় শিল্পের মধ্যে যারা যুক্ত ছিল, তাদের প্রত্যেককেই যাতে তারা তাদের নিজেদের কাজকর্ম ঠিক মতো করতে পারে,
0: সেই জন্য ঋণের যোগান। কারণ আমরা জানি যে স্মল স্কেল সেক্টর হচ্ছে এমপ্লয়মেন্ট মানে জেনারেশনের একটা বড় ক্ষেত্র, সেখানে আর্থিক যোগান প্রয়োজনীয়। আর মূলত অর্থব্যবস্থাটা কৃষি ভিত্তিক অর্থব্যবস্থা, তাই কৃষিতে ঋণ দান জরুরি ছিল, যেটা বেসরকারি ব্যাংক করছিল না, সেটা একটা কারণ। আবার ওই সময় কিন্তু দুটো যুদ্ধ ফাইন্যান্স করতে হয় এবং তার জন্য অর্থের প্রয়োজন ছিল, এবং সরকারের কোষাগারে খুব চাপ ছিল। এই সব কিছু মিলিয়েই কিন্তু জাতীয়করণ হয়েছিল।
1: আমরা স্ট্যাটিস্টিক্স দেখি যে আমাদের যে ব্যাংকিং সব মিলিয়ে আমাদের যে সংগৃহীত অর্থ, তার কিন্তু 95% আমাদের সরকারি ব্যাংকেই কিন্তু রাখা থাকতো।
0: হ্যাঁ, এটা তো একটা উদ্দেশ্যই ছিল, কেননা দেশীয় মহাজনরা তো এক্সপ্লয়েট করতো ওই ক্ষেত্রগুলোকে, তারা তো আনঅর্গানাইজ সেক্টর, তারা তো ঋণ দিত অনেক বেশি সুদের হারে,
1: যে সহজ ঋণের প্রকল্প তৈরি করা, এবং সেক্ষেত্রে দারিদ্র দূরীকরণ নীতি, তারপরে আপনার যে সবুজ বিপ্লব বলুন,
0: সবুজ বিপ্লবে একটা বড় অর্থায়ন হয়েছিল। কারণ সবুজ বিপ্লব ছিল মানে ইম্প্রুভ টেকনোলজি, যেখানে প্রচুর বিনিয়োগ করতে হতো, হাই ভ্যারাইটি সিডস, ফার্টিলাইজার, এগুলো কিনতে, তারপরে আপনার ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টস, যেগুলো মেকানাইজেশন হয়েছিল এগ্রিকালচারে, তার জন্য কিন্তু অনেক অর্থের দরকার ছিল। যে কারণে আমরা দেখি যে ভারতবর্ষের সবুজ বিপ্লব সাফল্য সেখানেই হয়েছিল যেখানে এই বিনিয়োগটা সম্ভব হয়েছিল, উত্তর ভারতের দিকে আমরা বেশি দেখি। আর একটা জিনিস দরকার ছিল, কেননা আর্থিক সংস্কার শুরু হয়েছিল 91 সালে, এবং যখন গ্লোবালাইজেশন হলো তখন এই প্রোটেকশন কিন্তু চলে গেল, ক্রমাগতভাবে বিদেশি ব্যাংক আসতে শুরু করলো, এবং ভারতের ব্যবসায়ীরাও বা ব্যাংক ব্যবসাও বিদেশে ছড়াতে শুরু করলো। এই ক্ষেত্রে ব্যাংকের পুঁজির সেফটির জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু ওই ব্যাসেল অ্যাকর্ড চলে আসে 1988 সালে,
1: সমস্ত
0: আন্তর্জাতিক ক্ষেত্রে,
1: কিন্তু নিজের ব্যাংকও নিজেদের আমানত তৈরি করবে, ক্যাপিটাল আনবে,
0: মানে ব্যাংক বিনিয়োগ ব্যবসায় নিয়োজিত হলো। আমরা যে আজকাল যে ব্যাংকে মিউচুয়াল ফান্ড এটসেট্রা দেখি, সেইগুলো কিন্তু ওই সময়ের হাত ধরেই শুরু হয়। তো সুতরাং আমরা বিংশ শতাব্দী জুড়ে একটা বড় পরিবর্তন লক্ষ্য করি ব্যাংকিং ব্যবস্থাতে।
1: যদি ব্যাসেল অ্যাকর্ড যদি দেখেন, এটা প্রথমে কি ছিল, ব্যাংকিং সংস্থাগুলো ছিল হাইলি লিভারেজড কোম্পানি, মানে তারা 10 টাকাতে যদি তাদের ক্যাপিটাল হয়, তাদের ব্যবসা ঋণ ব্যবসা ধরুন 1000 টাকা, তারা যতটা আমানত তুলতে পারতো তার উপর ভরসা করে তারা ততটাই ঋণ দিত। এখন ব্যাসেল প্রণয়ন

0: আর উদ্দেশ্য ছিল, আপনি যদি 1000 টাকা যদি ব্যবসা করতে চান তার কমেনসুরেট আপনাকে নিজের ক্যাপিটাল আনতে হবে।
1: পরবর্তী ব্যাসেল অ্যাকর্ড গুলো বাজারের যে ঝুঁকি, পরিচালনাগত ঝুঁকি
0: দেখা যাচ্ছিল, যেরকম আমরা দেখতে পাচ্ছিলাম যে রেট অফ ইন্টারেস্ট যদি বেড়ে যায় তাহলে কিন্তু অনেক সময় ব্যবসা কিন্তু ফেল করে যেতে পারে।
1: তার কারণ অলরেডি তো ব্রেটন উড ভেঙে গেছে, ব্রেটন উড সিস্টেম পতন ঘটেছে, ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটে চলে এসেছে এবং রেট অফ ইন্টারেস্টও বাজার নির্ধারিত, সেখানে আর কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণটা নেই।
0: এবার যদি মনে করুন যে ব্যাংক পরিচালনার ক্ষেত্রে যদি কোনো ভুল হয়, কোনো ফ্রড হয়, সেটা হচ্ছে অপারেশনাল রিস্ক, মানে যেটা
1: হ্যাঁ যেটা পরিচালনগত যে
0: তার জন্য একটা রিস্ক হতে পারে। বাজারের যদি
1: ক্রাইসিস বললাম, হ্যাঁ বাজার ঝুঁকি, পরিচালনগত ঝুঁকি এবং ঋণ ঝুঁকি,
0: ঋণ ঝুঁকি,
1: তিনটে ঝুঁকি, তিন ধরনের ঝুঁকি, হ্যাঁ এইটা ঝুঁকি। এইবারে আমরা একটুখানি একবিংশ শতাব্দীর যেটা আমরা রানিং শতাব্দী আর কি চলছে
0: ডিজিটাল ব্যাংকিং এ আসছে,
1: সেইখানে আমাদের বলা দরকার যে একবিংশ শতাব্দীতে আমাদের ব্যাংকিং সিস্টেমটা পুরো মানে ম্যাক্রো ইকোনমিক রিফর্মের হাত ধরে যে ব্যাংকিং রিফর্ম হয়েছিল, পরে সেটা ডিজিটাল প্রযুক্তি তার সঙ্গে যুক্ত হলো। আমরা কয়েকটা কথা বলে নিই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, স্মার্ট চ্যাটবট এর ব্যবহার, ব্লকচেইন ডিস্ট্রিবিউটেড যে লেজার টেকনোলজি, এই মোবাইল ব্যাংকিংকেই তো সেফ করার জন্য এআই রিলেটেড যে বিভিন্ন টুল যেগুলো এই ডিজিটাল ব্যাংকিংকে সাপোর্ট করবে বা সেফ রাখবে, হ্যাঁ সেই জন্য দরকার। তার জন্য ওই বায়োমেট্রিক আঙুলের ছাপ বা মুখমণ্ডলের চিত্র এগুলো পাসওয়ার্ড ভিত্তিক ব্যবস্থা থেকে আবার এগিয়ে গেল। সুতরাং যে সম্মিলিতভাবে এটা বলা যেতে পারে যে একবিংশ শতাব্দীতে ব্যাংকিংটা হয়ে গেল হাইপার পার্সোনালাইজড, অতি ব্যক্তিগতকৃত, ডিজিটাল ফার্স্ট ইকোসিস্টেম। আর্থিক অন্তর্ভুক্তি আরো বাড়লো, রিয়েল টাইম প্রক্রিয়াকরণ ঘটলো এবং কঠোর নিয়ন্ত্রক ব্যবস্থাও তার সঙ্গে যুক্ত হলো। এর সঙ্গে আমরা কিছু চ্যালেঞ্জেরও সেই কারণে সম্মুখীন, নতুন ধরনের চ্যালেঞ্জ, সেটা হচ্ছে সাইবার নিরাপত্তা, যেটা আর একটা হচ্ছে ফিনটেক প্রতিযোগিতা, আরো অন্যান্য সংস্থা যারা ব্যাংকিং এই ক্রেডিটে আসছে, ক্রেডিট ব্যবসায় আসছে। আর একটা হচ্ছে যে ওপেন ইকোনমিতে ভূ রাজনৈতিক যে অস্থিরতা এবং তার সঙ্গে সঙ্গে সুদের হারের যে প্রবল ওঠানামা, এই অবস্থাতে সেটাকে স্থিতিশীল রাখা একটা বড় চ্যালেঞ্জ ব্যাংকিং ব্যবস্থার সামনে।
0: আমরা ব্যাংকিং ব্যবস্থার ইতিহাস আমরা যখন আমরা আলোচনা করতে গিয়ে এটা দেখলাম যে যে মূল পাঁচটা যে ধারা আমরা বৈশিষ্ট্য যেখান থেকে আমরা শুরু করেছিলাম
1: সেই বৈশিষ্ট্যগুলো এখন রয়েছে, কিন্তু তার টেকনোলজিক্যাল চেঞ্জ ঘটেছে,
0: ব্যবহারিক রূপ
1: বদলেছে।
0: ধন্যবাদ,
1: অনেক ধন্যবাদ, নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় ছিল ব্যাংক ব্যবস্থার ইতিহাস। আলোচনায় অংশগ্রহণ করলেন ইউকো ব্যাংকের প্রাক্তন ডেপুটি জেনারেল ম্যানেজার বিজিতেন্দ্র মণ্ডল এবং অধ্যাপিকা ডক্টর সুপর্ণা নন্দী পাল। আজ শুনলেন আলোচনার দ্বিতীয় পর্ব। অর্থনীতির দুনিয়া আজ এই পর্যন্তই। প্রযোজনা শেহনাজ আব্দুর রউফ, সম্পাদনা সুরঞ্জন দাস।
3: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য, রাগ পুরিয়া। তবলায় সঙ্গতে রয়েছেন ইমন সরকার, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ পুরিয়ার আগে খেয়াল শুনলেন শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য। তবলায় সঙ্গত করলেন ইমন সরকার, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী। শ্রবণীতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রবণীতে রয়েছে একটি কথিকা, স্বরচিত কবিতা পাঠ এবং অনুবাদ কবিতা।

0: অমিয় চক্রবর্তী, এই নামটি শুনলেই কারো কারো বিদ্যুৎ চমকের মতো মনে পড়বে তিনটি শব্দ, মেলাবেন, তিনি মেলাবেন। কিন্তু অমিয় চক্রবর্তীকে শুধু এই তিনটে শব্দের সীমায় তো আর বেঁধে ফেলা যায় না। এমনকি যে অসামান্য কবিতায় এই শব্দগুচ্ছ ছিল, সেই সঙ্গতি কবিতাটিও তাঁর একমাত্র পরিচায়ক নয়, তাঁর ব্যাপ্তি ছিল বিশাল। সাহিত্য একাডেমি বা পদ্মভূষণ পুরস্কারও হয়তো তার সম্পূর্ণ পরিচয়ের জন্য যথেষ্ট নয়। 2026-এ 125 বছর পূর্ণ হল অমিয় চক্রবর্তীর। আজ শ্রবণীতে শুনুন তাঁকে নিয়ে একটি কথিকা, অমিয় চক্রবর্তী, বুদ্ধির বিচিত্রতা। বলছেন শুভব্রত বন্দ্যোপাধ্যায়।
1: অমিয় চক্রবর্তী বিশ্বাস করতেন নিজেকে জড়িয়ে থাকা শিল্পীর পক্ষে শাস্তি, ছড়িয়ে যাওয়া ছাড়িয়ে চলাই তার ধর্ম। অমিয় চক্রবর্তী এই নামটির আগে ইচ্ছে করেই কোনো পরিচিতির বেড়াজাল তোলা হল না, কারণ প্রাথমিকভাবে এবং শেষ পরিচয়ে তিনি শিল্পী, আর নিজেকে ছড়িয়ে দেওয়া এবং ছাড়িয়ে চলাতেই তাঁর আনন্দ, সার্থকতা। তবু আমরা জানি তাঁর পরিচয় এক নয়, বিবিধ। তিনি অধ্যাপক, চিন্তক, ভ্রামণিক, রবীন্দ্রনাথের সাহিত্য সচিব এবং সর্বোপরি কবি। জীবনচর্যার নানাবিধ উপকরণকে তিনি মেলাতে পেরেছিলেন সহজে। আবার এই বাক্যটি উচ্চারণ করেই খানিক থমকে দাঁড়াতে হয়। কবির সমগ্র কাজ, ভাবনা, পড়াশোনা প্রায় সবই ফিকে হয়ে গিয়ে সমস্ত খ্যাতি বুঝি থেমেছে এই একটিমাত্র পংক্তিতে এসে, মেলাবেন তিনি মেলাবেন। আগু পিছু, ঝোড়ো হাওয়া, পোড়ো বাড়ির দরজা, সুর বেসুর কিছু নয়, কেবল তিনটি শব্দ। তারা আজও এতটাই জনপ্রিয় যে একেবারে হালের বাংলা ছবির সংলাপেও মোটা দাগের হাস্য

রস নিয়ে উপস্থিত হয় এই তিনটি শব্দ। সংলাপ যারা শুনছেন এবং হাসছেন এবং হাততালি দিচ্ছেন, তারা কি একবারের জন্যেও শুনেছেন অমিয় চক্রবর্তীর নাম অথবা সঙ্গতি শিরোনামের কবিতাটি? এমন বিস্মৃতির আবহ তৈরি করে দেওয়ার জন্য অবশ্য আমরাই দায়ী, তাই আরও বেশি করে অমিয় চক্রবর্তীর জন্মের 125তম বছরে তাকে নিয়ে চর্চা করা উচিত, পড়া প্রয়োজন তার লেখাগুলি, জানা কর্তব্য তার মেধাবী দিন যাপনের ঝলকগুলি। 1938 অমিয় চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থ খসড়া প্রকাশের পরেই বুদ্ধদেব বসু দ্বিধাহীনভাবে বলেছিলেন, বিস্ময়কর বই, খুলে পড়তে বসলে পাতায় পাতায় মন চমকে ওঠে, এ একেবারেই আধুনিক, একেবারেই অভিনব। এমন আধুনিক ছাঁচে ঢালাই করা মন এবং বহির্মুখী দৃষ্টিভঙ্গি অমিয় চক্রবর্তী অর্জন করে নিয়েছিলেন সহজ স্বাভাবিকতায়। সলতে পাকানোর সূচনা ছাত্রাবস্থা থেকেই। পাটনা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অনার্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে 1926 সেখান থেকেই এমএ। তারও কত আগে 1916 সালেই তিনি রবীন্দ্রনাথকে লিখেছিলেন চিঠি। 1921 থেকেই অমিয় চক্রবর্তীর জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছিল শান্তিনিকেতন। তারপর একে একে সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ বিদ্যায়তনগুলিতে তিনি পড়াশোনা করেছেন এবং ভবিষ্যতে অধ্যাপনা। নিজেকে ক্রমাগত ছাড়িয়ে যাওয়ার সাধনা করে গিয়েছেন অমিয় চক্রবর্তী, সমগ্র বিশ্বকে করে তুলেছিলেন তাঁর আপন ভূমি, আর পাশাপাশি বারে বারে ফিরে এসেছেন রবীন্দ্রনাথের কাছে। আমরা ভুলতে পারি না তিন প্রশ্ন কবিতায় রবীন্দ্রনাথের প্রতি তাঁর শ্রদ্ধা। অমিয় চক্রবর্তী লিখেছিলেন, রবীন্দ্রনাথ দাঁড়ালেন নিউ ইয়র্কের ষাটতলা বাড়ির ছায়ায়, কে উঁচু উচ্চতা, চূর্ণ চূর্ণ হল দৈত্য রাজ্যে, কোটি জ্বলন্ত ডলার অর্কের আলো নেভা কালো ছাইয়ে জমল তুচ্ছতা, গান জেগে রইল মহাকালের মায়ায়, চৈতন্যের শুভ্র স্তম্ভ কবির উদ্ভাবনায়। মহাকালের মায়ায় শেষমেশ জেগে থাকে কবির গান, তাঁর সৃষ্টি। বিশ্বপথিক অমিয় চক্রবর্তী এসেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্বের সান্নিধ্যে, কথা বলেছিলেন তাদের সঙ্গে, আদান প্রদান হয়েছিল ভাবনা চিন্তা দর্শন। অল্প বয়স থেকেই তাঁর পত্রালাপ চলত রবীন্দ্রনাথ, জর্জ বার্নার্ড শ, এইচ জি ওয়েলস, রোম্যানোলা প্রমুখ ব্যক্তিত্বের সঙ্গে। কেবল সাধারণ বাক্যবিনিময় নয়, রীতিমতো মতের আদান প্রদান চলত সেখানে। সাহিত্য স্রষ্টাদের পাশাপাশি পাশ্চাত্য সঙ্গীতের বিখ্যাত কম্পোজার, বেহালাবাদক, পিয়ানোবাদক, কন্ডাক্টরদের সঙ্গেও অমিয় চক্রবর্তী কথাবার্তা বলেছিলেন তাঁর দীর্ঘ বিদেশ প্রবাসের সময়ে। প্রবল আত্মবিশ্বাসে তিনি বলতে পারেন, বিদেশি ক্লাসিক্যাল সঙ্গীত এতই ভালো শুনেছি, বাখ, বেটোফেন, ব্রামস, মোৎসার্ট ইত্যাদি, যে যখন ইউরোপে মার্কিনে এলাম তাঁদের সঙ্গীত রচনা আমার খুবই পরিচিত ছিল। অমিয় চক্রবর্তী লিখেছিলেন, পশ্চিমী মার্গসঙ্গীতে আমি অভিষিক্ত, বড় বড় সঙ্গীত স্রষ্টা প্রায় অনেকেরই সঙ্গীত আমার বিশেষ জানা, সঙ্গে সঙ্গে ভায়োলিন ও পিয়ানোর শ্রেষ্ঠ বাদক যেমন ক্রাইসলার, এর সঙ্গে একই জার্মান জাহাজে রবীন্দ্রনাথের সঙ্গে ব্রেমেন হাভেন থেকে নিউ ইয়র্কে আসি সে অনেক কথা, যেমন হাইফেজ ভায়োলিন, যেমন গিজকিং পিয়ানো, রুবিনস্টাইন পিয়ানো, কাসালস চেলো, এদের প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত পরিচয় হয়েছে। রুশ পিয়ানিস্ট গিলেলস আর রিক্টার, পাস্তেরনাকের বন্ধু, সমাধিস্থানে যাবার সময় তিনি বিদায় সঙ্গীত বাজিয়েছিলেন পাস্তেরনাকের ঘরে বসে। কত অনায়াসে তিনি লিখে যেতে পারেন স্বনামখ্যাত শিল্পীদের নাম, বেহালাবাদক ফ্রিৎজ ক্রাইসলার, ইয়াশা হাইফেৎস, পিয়ানিস্ট ওয়াল্টার গিজেকিং, আর্থার রুবিনস্টাইন, এমিল গিলেলস, স্বায়াতোস্লাভ রিক্টার, চেলোবাদক পাবলো কাসালস প্রমুখর কাজের সঙ্গে অমিয় চক্রবর্তীর ঘনিষ্ঠ পরিচয় ছিল। চেলো, বেহালা, পিয়ানোর পাশাপাশি তাঁর ভালো লেগেছিল ডেনিস ব্রেইনের ফ্রেঞ্চ হর্নবাদন। রক অ্যান্ড রোল, ব্লুজেও অনভিজ্ঞ ছিল না অমিয় চক্রবর্তীর কান, কিন্তু সেগুলি তাঁর মনের খুব কাছাকাছি আসতে পারেনি। বিশ্বের নানা দেশের সঙ্গীতে লোকজ উপাদান বিশেষভাবে আকৃষ্ট করেছিল অমিয় চক্রবর্তীকে। এমনকি এই বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথাও হয়েছিল রাশিয়ার অত্যন্ত প্রতিভাবান কম্পোজার ডিমিট্রি শস্টাকোভিচের সঙ্গে।
শস্তাকোভিচ অমিয় চক্রবর্তীকে জানিয়েছিলেন,

0: আমেরিকার সঙ্গীত কীভাবে সরাসরি আফ্রিকা থেকে ধার না করে প্রয়োজনীয় সাঙ্গীতিক উপাদানগুলি আপন করে নিয়েছিল ত্রিনিদাদ বা জামাইকার অধিবাসীদের কাছ থেকে। নিজের সঙ্গীত সম্পর্কেও ভলগা নদীতে মাঝিদের দাঁড় টানার ছন্দ ও গানের প্রভাবের কথা জানিয়েছিলেন শস্টাকোভিচ। এমন যোগাযোগের অভিজ্ঞতা কজন বাঙালির হয়? আসলে নিজেকে ছাড়িয়ে যাওয়ার এবং ছড়িয়ে দেওয়ার মন্ত্র তিনি রবীন্দ্র সান্নিধ্যেও উপলব্ধি করতে পেরেছিলেন গভীরভাবে। অমিয় চক্রবর্তীর বিদেশ ভ্রমণ, শিক্ষালাভ, অধ্যাপনা এসবই কতখানি যে প্রভাব ফেলেছিল তাঁর কাব্যচর্চাতেও তা খানিক আলগোছে কেবল কবিতা শিরোনামগুলির দিকে তাকালেই স্পষ্ট হয়। পারাপার কাব্যগ্রন্থের ছড়ানো মার্কিনি অংশটি সেই ব্যাপ্তি ও বিস্তৃতির এক অসাধারণ উদাহরণ। মাঠের পথে, জাহাজ নৌকোর ঘাটে, প্লেনের উচ্চ হাওয়ায় তিনি ঘুরে বেড়িয়েছেন এবং আবার ফিরেও এসেছেন তাঁর শিকড়ে। উপলব্ধি করেছিলেন স্তরে স্তরে লোকালয়ের দান অন্তর্জীবনে পূর্ণ হল। সত্যিকারের আন্তর্জাতিক ব্যক্তিত্ব বলতে যা বোঝায় অমিয় চক্রবর্তী ছিলেন তাই। নইলে কজন বাঙালির ভাগ্যে আর অ্যালবার্ট আইনস্টাইন, রবার্ট ওপেনহাইমারের আমন্ত্রণে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজের ফেলো পদে নিযুক্তির মতো ঘটনা ঘটে? তবু বাঙালি কি তেমনভাবে মনে রেখেছে অমিয় চক্রবর্তীকে? 1938, তখন অমিয় চক্রবর্তী পাঞ্জাবে। সেই বছরের 3 জানুয়ারি রবীন্দ্রনাথ একটি চিঠি লিখেছিলেন তাকে, বলেছিলেন, পাঞ্জাব প্রবাস তোমার কাজে লাগবে, বিচিত্র অভিজ্ঞতা সংগ্রহ করতে পারবে, বুদ্ধিমান বাংলার পরিচয় যথেষ্ট পেয়েছ, আর না হলেও চলবে, পাকা বুদ্ধির ঠেলায় জাতটাকে ফুটির মতো ফাটিয়ে তুলেছে, এইবার পচবার সময় এলো, সেই রঙই ধরেছে। এখানে কেউ কারো চেয়ে কম নয়, অথচ নিজেদের শ্রেষ্ঠতা যথার্থভাবে প্রমাণ করতে না পেরে সংসারে কেবলই হটে যাচ্ছে, তাই গাজিয়ে উঠছে, ঝাঁজিয়ে উঠছে কুৎসা গ্লানি, প্রতিহত অহংকারের তীব্র জ্বালা, নিন্দার বাজারদর অত্যন্ত চড়ে গেছে। এই নিন্দার বাজারদর অমিয় চক্রবর্তীকে ছুঁতে পারেনি, কিন্তু তাই বলে তিনি স্বদেশকে ভুলে বা উপেক্ষা করে থাকেননি কখনো। পারাপার কাব্যগ্রন্থের ভারতীয় অংশের 5টি কবিতা, অন্নদাতা, অন্নদাও, 1350, দূরের ভাই এবং নিমন্ত্রণ রঙিন মোটা তুলট কাগজে 5টি ফোল্ডার আকারে 1350-এর মন্বন্তরের সময় ছাপা হয়েছিল, আর তার সঙ্গে ছিল বিজ্ঞপ্তি, অন্নার্থীর সাহায্য কল্পে এই কবিতা বিক্রি করা হবে। ফোল্ডারগুলির প্রতিটির মূল্য ছিল 4 আনা। প্রচ্ছদ এঁকে দিয়েছিলেন যামিনী রায়, রমেন্দ্রনাথ চক্রবর্তী, বি উটেথ। অন্নদাতা কবিতার কয়েকটি পংক্তি মন্ত্রের মতো নিষ্ঠুর ইতিহাসকে মূর্ত করে, আবার বিবৃত করে কাব্য সুসময়। পাথরে মোড়ানো হৃদয় নগর, জন্মে না কিছু অন্ন, এখানে তোমরা আসবে কিসের জন্য, এইভাবে শুরু হয় কবিতাটি। তারপর দ্বিতীয় স্তবকে এসে কবি লেখেন, আসো যদি তবে সাবল হাতুড়ি, আনো ভাঙবার যন্ত্র, নতুন চাষের মন্ত্র, গ্রামে যাও, গ্রামে যাও, 1 লাখ হয়ে মাঠে নদী ধারে অন্ন বাঁচাও, পরে সাড়ে সাড়ে চাবে না অন্ন, আনবে অন্ন ভেঙে এ দৈত্যপুরি, তোমরা অন্নদাতা জয় করো এই শান বাঁধা কলকাতা। কেবল শান বাঁধা কলকাতা নয়, অমিয় চক্রবর্তী স্বয়ং জয় করেছিলেন সমগ্র বিশ্বই। মেধায় পাণ্ডিত্যে হয়ে উঠতে পেরেছিলেন এক বিশ্ব নাগরিক, এক আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, এবং সব কিছুকে ছাপিয়ে তিনি একজন সংবেদনশীল মানুষ, যাকে চিনতে এতটুকু ভুল করেননি রবীন্দ্রনাথ। রোগশয্যায় গ্রন্থ উপহার দেওয়ার সময় রবীন্দ্রনাথ অমিয় চক্রবর্তীকে লিখে দিয়েছিলেন, অকৃত্রিম তোমার মিত্রতা, তোমার বুদ্ধির বিচিত্রতা, ভুয়ো দর্শনের তব দান, বন্ধুত্বেরে করে মূল্যবান। এই ব্যক্তি অমিয় চক্রবর্তীর শ্রেষ্ঠ পরিচয়।
1: শুনলেন কথিকা, অমিয় চক্রবর্তী বুদ্ধির বিচিত্রতা, বললেন শুভব্রত বন্দ্যোপাধ্যায়। কথিকা থেকে এবারে আপনাদের নিয়ে যাই কবিতা পাঠের আসরে। শুনুন স্বরচিত কবিতা পাঠ কবি রাজীব করের কণ্ঠে।
2: মৃদুলতা, তুমি যত স্বর

পড়াবে, আমি তত মৃদু কণ্ঠ হব। চড়তে চড়তে তোমার গলা যখন চিরে যাবে আর তুমি রুদ্ধবাক হয়ে পড়বে, তখনই আমি স্বর তুলব, এতটাই তুলব যে তুমি বধির হয়ে যাবে। একে যদি প্রতিশোধ বলো, বলো নিষ্ঠুরতা, তবে তাই। আমিও কণ্ঠবান মানুষ, দৃঢ় স্বরতন্ত্রী, একথা নরম করে বলি যত বিশ্বাস করো না। অনৃত উঁচু স্বরগুলি আসলে চিলের চিৎকার, পৃথিবী তো চায় পাতার ফিসফাস, কথা হবে দোয়েল কোয়েল, স্বর হবে ছলাত ছলাত। মুখরতা যদি মোলায়েম না হয়, কিসের উৎসব, কি হেতু বেঁচে থাকা? অনন্ত জল মুহূর্ত জন্মায় প্রতিটি মুহূর্তে এবং মরে যায় মুহুর্মুহু, বিন্দু বিন্দু মৃত্যু গড়ে দেয় আয়ুপথ। জীবন্ত মৃত মুহূর্তের সংকলন শুধু, বেঁচে থাকা অনন্ত জল, প্রকৃতির অনাবিল আহ্বান। সে যেমন ডাকে উতল করে রাখে, ভালোবাসা মাখায়, তেমনটি পারে না কেউ। তারপর অবধারিত একদিন নিপবনে আমাদের মিলন কুঞ্জ, ঝুলন পূর্ণিমা রাতে অনিঃশেষ প্রণয় দোলা। কি অপূর্ব সেই সব তিথি, কিছুই মনে পড়ে না তোমার? ভরা বর্ষায় পূর্ণ বসন্তে সে আড় বাসিটি উন্মাদ, তারই তো সুরমোহন তোমাকে এনেছিল আন পথে, সজল শ্রুতি ছুঁয়ে দ্বিধ মর্মে সে বাঁশি তোমাকে দিয়েছিল পাখির ডানা। মাত্র কয়েকটা জন্মযুগ, কয়েকটা মাঠ ঘাট বিপিনের ব্যবধান, ভুলে গেলে সব? এই যে রোজ চলে যাও আমার বাড়ির পথ পেরিয়ে, পদচ্ছন্দে পথ মোহময়, গন্ধ ভাসে হাওয়ায়, আমি নেমে আসি পথে, পাশাপাশি হেঁটে যাই অনন্ত অলক্ষে। এই আমাদের অগ্রাণু জন্ম, চিনতে পারছো না? ধুলো তোমাকে জড়ায় পায়ে পায়ে, অদৃশ্য হাওয়া জড়িয়ে ধরে নিবিড়। আমি তবে ধুলোর চেয়ে অধম, হাওয়ার চেয়ে লীন, দস্যুর মতো বৃষ্টি ঝাঁপায় তোমার ললিত গায়ে, ছুঁয়ে দেয় সকল গোপন, বাধা তো দাও না তাকে। খুশি হও তবে, কেবল আমি পাশে হেঁটে গেলেই নীরব সন্দেহ। এই তো এলো সঘন বৃষ্টি, বিষাদ মেদুর আনন্দ, যেন জন্মান্তরের সখা আমার। বৃষ্টিপথ ধরে আয়ুপথ পার হয়ে কে আমাকে নিয়ে যায় পূর্ব প্রপূর্ব জন্ম জীবনের ছায়াচ্ছন্ন গভীরে? সে কি বৃষ্টি, নাকি মেঘ, নাকি অনন্ত জল? প্রবল, নাতিপ্রবল এবং মৃদুল, কোন পতনের বৃষ্টিতান দুয়ারে বিছায় প্রশান্তি? দূরের গাছেরা মাথা নাড়ে, হাত নাড়ে, ডাকে, যাব, ছুটে যাব, কিন্তু কোন পথে? জনসাপদ, দুর্গ প্রাচীর পার হয়ে যাবার অবকাশ আছে বুঝি আজও? আছে কি ধৌত হবার শরীর, যারা কাছে থাকে, ছোট ছোট গাছ, গাছে গাছে ফুলের নৃত্যকলা? কোনো এক জন্মে আমি কি ছিলাম তাদের ভ্রমর সঙ্গী? পাতা ও পতঞ্জলের ছলকে ওঠার খেলা, মেশা আর নামেশার খুনসুটি, এ যদি জীবন না হয়, জীবন তবে কি? নিসর্গের বিপুল অনাবিল উঠোনের এক কোণে মাঝে মাঝে চুপ করে বসে থাকে মানুষ জন্মটি, এই তার যথেষ্ট প্রতিষ্ঠা।
তবু প্রতিষ্ঠার অন্যতম।

0: রূপ খুঁজে খুঁজে এত শেদ জল কলুষ কলমস, সুখ যে চাবুক ব্যথার উপশম পথে এসো তুমি দুঃখ রাতের গান। জন্মান্তর গামী প্রতিটি বৃষ্টি দিন ছিন্ন করে ভেজা পথ ধরে চলে যায় ঘন সম্পর্করা, কিছু মায়া নবীন পাতার মতো ভিজে ওঠে তোমার মুখ, দিকপল বে নামে কামনা বাসনা জল, ভেসে যায় মহেন্দ্র তিথি জেগে ওঠে রসাতল। হে বীজ মনে রেখো, সব উদ্ভিদই মাটি ভেদ করে ওঠে না, কেউ কেউ ওঠে ইট পাথর ফাটিয়ে, অনেকেই পাঁক থেকে মাথা তোলে, জলে জেগে থাকে কেউ, ঢেউ তাকে ছোটায় দিক বিদিক। আসল কথা, ভিত যেমনই হোক, কঠিন সরল যৌগিক, নিচের গভীর অন্ধকার থেকে তোমাকেই ঠিক চিনে নিতে হবে প্রকৃত আলোর দিক। আলোকে আড়াল করতে চায় অনেকেই, কৃষ্ণ মেঘ কালো হাত কলুষ হৃদয়, কোনো আড়ালই দীর্ঘস্থায়ী নয় জেনে তোমাকে অবুজ থেকে সবুজ হতে হবে, ক্রমশ সবুজ পাতা মেলতে হবে চোখের, ফুল ফোটাতে হবে ভুলের ভেতর থেকে, মনে রাখতে হবে ফল ফলুক না ফলুক তুমি জীবন্ত। সব উদ্ভিদই বনস্পতি হয় না, কারো কারো তুঙ্গ বৃহস্পতি বঞ্চিত, সবার গল্পই আলাদা, কেউ পর্ণমোচী কেউ ঔষধি, গুল্ম হোক লতা হোক অথবা বৃক্ষ, কিছু একটা হয়ে ওঠো শরীরে আনো প্রাণরস। চারুলতা আর সমী বৃক্ষের পাশে যদি দুর্বা হয়েও জাগো, তবু যেন তুমি বিশ্ব অরণ্যের অংশ। ফিরতে চাই, নিজের কাছে ফিরতে পারছি না, ক্ষুদ্র ক্ষুদ্র ঝুটঝামেলা টেনে নিচ্ছে, ফেরার পথে বাজার বসেছে বড্ড ভিড়। নিজের কাছে ফেরা মানে গাছের গল্প শোনা, সে গল্প বহুদিন শোনা হচ্ছে না। মেঘ করছে বৃষ্টি পড়ছে, গাছেরা ওয়াতি হচ্ছে, তাদের লাবণ্যের খবর নেওয়া হচ্ছে না। পাথরের ওপর বসছি, পাথরের পাশে বসছি, পাথর পালিশ করছি, পাথরে পাথর ঘষে পাথরেই পরাণমণি জাগানোর চেষ্টা করছি। রাস্তায় সভ্যতার চোকলা পড়ে আছে, পা পড়লেই আলুর দম। বারবার মনে হচ্ছে নিজের কাছে ফিরতে হবে, নিজের কাছে ফিরতে না পারলে কেউ বেঁচে থাকে না, বেঁচে না থাকাটা মরে যাওয়ার চেয়েও কষ্টের। সাবধানে যেও, খেলা ভাঙার আগেই একে একে চলে যাচ্ছ তো, সাবধানে যেও, লিখে রাখছি তোমাদের বিদায় গাথা, আমারটাও লিখবে কেউ হয়তো। আমিও তো যাব, এখনই অথবা একটু পরে, খেলা যে নিরন্তর পুরোটা কেউ দেখে যেতে পারে না, তা বলে এত তাড়াতাড়ি চলে যেতে হবে? তোমাদের জন্য কষ্ট লিখছি সন্ধের নিঃসঙ্গতায় বসে, সাবধানে যেও, আমার ম্লান আলো যতদূর যেতে পারে বিছিয়ে দিয়েছি, তারপর তারপর কি আমিও জানি না। মানুষ এক অসহায় পরিশেষ, যে তোমাদের একে একে নিয়ে যাচ্ছে সেই শুধু একমাত্র সহায়।
1: শুনলেন কবি রাজীব করের স্বরচিত কবিতা পাঠ।

কবিতার আবহে আমরা রয়েছি, এবারে শোনাবো অনুবাদ কবিতা। প্রথমে অসমীয়া ভাষার কবিতার অনুবাদ, কবি ডক্টর বিনয় কুমার মজুমদার।

0: অনুবাদ এবং পাঠে শ্যামশ্রী রায় কর্মকার।
1: নিম গাছটি নতুন নতুন পাতা মেলছে, নিম গাছটি নতুন নতুন পাতা মেলছে। মেয়েটি যখন ফুটপাথে হেঁটে যাচ্ছে, লুইত দিঘলি পুকুরের দিকে যায়, তার পোশাক নিম পাতায় ভরা। আমাদের গ্রামের স্কার্ট পরা মেয়েরা রাত দিন নিমের সিনেমা দেখে, সিনেমা দেখলে গুঞ্জন উড়বেই। মা ডেকে বলেন, নিম পাতার পোশাক পরতে বলেছি, না পড়লে মজা টের পাবে। বার্ট অ্যান্ড রাসেল অ্যালিসকে রাত্রিবেলা কি বলেছিলেন, শিবকে ভাম খেতে দেখেও পার্বতী কেন কখনো তা স্পর্শ করেননি। মাতৃভূমিতে লক্ষণ রেখা টেনে বিপ্লবী সৈনিক সীমান্তে লড়াই করে, মাসমাইনের দিনে এটিএম বুথের সামনে থেকে স্ত্রীকে ফোন করে, নিমডাল দিয়ে দাঁত মেজো, স্মরণ করিয়ে দেয় তোমার দাঁতের ব্যথা আছে, অনুভব করে স্ত্রীর অশ্রু বয়ে যাচ্ছে তার মোবাইল স্ক্রিনে। সৈনিকের চোখে অশ্রু মানায় না, নিম গাছ সাক্ষী রেখে একটু না কেঁদে সে সাগরকে প্রশ্ন করে, নদী যত দিয়েছে তোমাকে, তুমি কি অর্ধেকও তাকে ফিরিয়ে দিয়েছ।
0: অসমিয়ার পর এবারে শুনুন পাঞ্জাবি কবিতার অনুবাদ, কবি রণধীর সিং। অনুবাদ এবং পাঠ করেছেন পূর্বা মুখোপাধ্যায়।
2: পত্রখানি অলিখিত, ব্যস্ত ছিলাম, ব্যস্ততাময় আমার সময় ব্যর্থ হল অজস্র বার, লিখতে তোমায় পত্রখানি, শব্দ রচতে কাব্য বুনতে ব্যর্থ হল, বয়ন বেলা আমায় নিয়ে পৌঁছে দিল গোরখটিলায়, কর্ণচ্ছেদন ঘটল আমার, কানফাটা সেই আমি আবার ছিটকে এলাম গলির পরে গলির পথে রমতা রমতা, ফাটা এ কান জুড়ব বলে ব্যস্ততাময়, ব্যস্ত আমার অশান্ত এ আকুল হৃদয় তখন চাইছে প্রেমকে যোগে যোগকে প্রেমে রূপান্তরে। আবার আমার ঘুম ভেঙেছে অন্যখানে দৃশ্যপারে, মশক নিয়ে দাঁড়িয়েছিলাম পথের ধারে, বাবা ঘনিয়া পরম সাধক সেই যেখানে জখমদেরকে জল বিলোচ্ছেন, তেষ্টা জুড়ে জল বিলোচ্ছেন, আমি তখন খানিক দূরে সরে যাচ্ছি, অন্য অঙ্কে মন বসাচ্ছি, কে শত্রু আর কেই বা মিত্র যোগ বিয়োগের হিসেব কষে দেখতে পাচ্ছি, এবং তখন থমকে যাচ্ছে তোমার প্রতি পত্রখানির অক্ষর দল, অলিখিত অলিখিতই থমকে যাচ্ছে অসমাপ্ত আমার সেই আকুল ইচ্ছে, তবুও সে তো হারাচ্ছে না, ইচ্ছে আমার হারাচ্ছে না, সময় কেবল হারিয়ে যাচ্ছে অনেকখানি, কিন্তু আমি হাল ছাড়িনি, একদিন তাই এই আমাকে টানতে টানতে তোমার দ্বারে পৌঁছেছিলাম, পরক্ষণে চমকে দেখি স্বমহিমায় পথের লীলা, অর্ধ অন্ধ আমায় ওরা ছিনিয়ে নিল, উন্মাদ দল প্রবল দার্ঢ্যে ভাঙতে গেল বসত, এবং রমণীদের ছিঁড়ে খুঁড়ে শিশুদেরকে অনাথ করে ওরা প্রবল ক্ষমতাময়, একটিমাত্র ভ্রান্তি আমায় ছিনিয়ে নিচ্ছে, ছিনিয়ে নিচ্ছে আমার থেকে, যোগ দিয়েছি ওদের দলে যোগ দিয়েছি, তাই তো তোমায় হয়নি লেখা, হয়নি লেখা পত্রখানি, অসমাপ্ত তোমায় দেওয়ার পত্রখানি, কিন্তু জানি লিখবো আমি সুনিশ্চিতে, লিখবো লিখবো পত্রখানি, যখন আবার শ্বাস নিতে স্থির দাঁড়িয়ে ভাববো এই তো আমার পত্র দেওয়ার সঠিক সময়, তোমায় দেওয়ার সময় হলো, শব্দ দিয়ে রং ফোটাতেই চেয়েছিলাম, কিন্তু হঠাৎ আমার দুহাত ফাঁস হয়ে হায় জড়িয়ে নিল আমার গলা, জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে খাক হয়ে খাক করলো আমায়, আরো কত জন যে তাদের স্বর হারালো। হ্যাঁ, অভিযোগ যথাযথই, তোমার সামনে নত জানু ক্ষমা প্রার্থী, আশায় আছি এই শতকে এই বছরেই শেষাবধি লিখব আমি অলিখিত তোমায় দেওয়ার পত্রখানি।
0: শুনলেন অসমীয়া এবং পাঞ্জাবি ভাষার কবিতার অনুবাদ যথাক্রমে শ্যামশ্রী রায় কর্মকার ও পূর্বা মুখোপাধ্যায়ের কণ্ঠে। শ্রবণী আজ এই পর্যন্ত। শ্রবণী শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গান শুনবেন। জুলফিকার ছায়াছবি থেকে পরপর তিনটি গান শুনুন। প্রথম গান অনুপম রায়ের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গান শুনছেন। এক্স ইকুয়াল টু প্রেম ছায়াছবি থেকে পরের গান সামন্তক এবং শাহানা বাজপাইয়ের দ্বৈত কণ্ঠে।

বাংলা ছায়াছবির গান শুনলেন এতক্ষণ, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন নজরুলগীতি শুনবেন নবনীতা মণ্ডলের কণ্ঠে।

0: নজরুলগীতি শুনলেন নবনীতা মণ্ডলের কণ্ঠে, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশি

0: ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম, এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
2: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আধুনিক গান শুনবেন রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। প্রথম গানটির গীতিকার অজয় দাশ।

0: নমস্কার, আমি ডাক্তার রুনা বল, প্রফেসর গাইনোকোলজি অ্যান্ড অবস্টেটিক্স, NRS মেডিকেল কলেজ, কলকাতা। আমি আপনাদের গর্ভাবস্থায় কিছু সাবধানতার কথা ছোট করে বলতে চাই। গর্ভাবস্থা যে 9 মাস, সেই সময় কিন্তু পরিবারের সকলে প্রস্তুত হয়ে থাকবেন যে গর্ভবতী মায়ের কোনো রকম সমস্যা হলে তাকে কোথায় নিয়ে যেতে হবে। সরকার কিন্তু এখন বিনা পয়সায় পুরোপুরি গর্ভাবস্থার যে পরিষেবা সেটা দেওয়া হয় সরকারি সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে, হাসপাতালে। সুতরাং আপনারা যান, পেয়ে যাবেন অ্যাম্বুলেন্স, নিশ্চয় যান, তার ফোন নাম্বার নিয়ে রাখবেন, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে কোথায় যেতে হবে সেটা জেনে রাখবেন, এবং অবশ্যই বাড়িতে ডেলিভারি করাবেন না। ডেলিভারি করানোর জন্য অবশ্য অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। বাড়িতে ডেলিভারি করালে প্রচুর সমস্যা হয়। স্বাস্থ্যকেন্দ্রে ডেলিভারি করাবেন। গর্ভাবস্থায় যা যা টিকা দেওয়া দরকার, যেমন টিটেনাসের 2টো টিকা এখন মোটামুটি সবাই জানেন, টিকাগুলো ঠিকমতো সময় নেবেন যাতে মায়ের সুস্থ সন্তান জন্মগ্রহণ করে। ডাক্তাররা যা ওষুধ দেবেন সেই ওষুধগুলো সম্পূর্ণভাবে খাবেন। যদি কোনো রকম সমস্যা হয় পেটের ছবি করতে বললে ছবি করবেন, রক্ত পরীক্ষাগুলো করবেন, ব্লাড গ্রুপ এবং অন্যান্য যা যা রক্ত পরীক্ষা করাবেন, যতবার চেক আপ করাতে বলবে সব রকম চেক আপ করাবেন। আশা করি মা ও বাচ্চা দুজনেই সুস্থ থাকবে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন লোকগীতি শুনুন সৌমিক দাসের কণ্ঠে।

এতক্ষণ লোকগীতি শুনলেন সৌমিক দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন শরদ, শিল্পী অভিষেক লাহিড়ি। প্রথমে শুনবেন রাগ রাগেশ্রী এবং শেষে রাগ ঝিঞ্ঝটি। তবলায় সঙ্গতে রয়েছেন অরিন্দম চক্রবর্তী।

0: এতক্ষণ শুনলেন রাগ রাগেশ্রী, এখন রাগ ঝিঞ্ঝটি। শুনছেন সরোদ শিল্পী অভিষেক লাহিড়ি।
1: এবারে নতুন একটা হচ্ছে, প্লাস আমাদের একটা ওখানে গ্রুপ।

0: crores. Union Minister for Development of the Northeastern Region, Jyotir Aditya Sindhya, has reviewed the evolving flood situation across the region following incessant rainfall. In a social media post, Mr. Sindhya said he took stock of the ground situation, including ongoing rescue, relief and restoration effort, and assured every possible government support to safeguard lives and restore normalcy at the earliest. In the FIFA World Cup, the round 32 match between Ivory Coast and Norway is underway in Texas, USA. Norway lead 1-0 at halftime after Antonio Nusa scored a stunning goal in the 39th minute. In another round of 32 encounter, France will take on Sweden at 2:30 a.m. Indian time. Earlier, Morocco and Paraguay advanced to the round of 16. And that is the end of the news bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন জানিয়ে দেব পয়লা জুলাই বুধবার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কী কী অনুষ্ঠান রয়েছে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ছটায় সুভাষিত ডাক্তার বিধানচন্দ্র রায়ের রচনা থেকে পাঠ, সঙ্গীতাঞ্জলি সকাল ছটা বেজে পাঁচ মিনিটে। 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা অবৈধ ও অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ, এই বিষয়ে বলবেন ডক্টর তাপস কুমার ঘোষাল। 6:40 আপনার স্বাস্থ্য শুনবেন কথিকা চিকিৎসক দিবস, বলবেন ডক্টর ইন্দ্রনীল সেন। প্রাত্যহিকী সকাল 6:45 উপস্থাপনায় থাকবেন অয়ন্তিকা ঘোষ এবং কার্তিক ঘোষ। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন মহুয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে। জানাও জানা সকাল 8টায় বন মহোৎসব কথিকা প্রথম পর্ব, বলবেন অধ্যাপক সুপ্রীতি পাল। নজরুল গীতি সকাল 8:05 ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা কথিকা বিস্তৃত বাঙালি বীরেন্দ্রনাথ সরকার, বলবেন রজত চক্রবর্তী। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। 9টায় গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। গানে গানে শেষাংশ সকাল 9:30। 10টায় গানের ভেলা উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা সরকার। যুববাণীর অনুষ্ঠান বেলা 11টায় সৃষ্টি, উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী এবং অস্মিতা রায়, অতিথি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। 12টায় শ্যামাসঙ্গীত শুনবেন দীপাবলি দত্তের কণ্ঠে। 12:15 লোকগীতি পরিবেশনায় লালন একাডেমির শিল্পীরা। 12:33 গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন, বিষয় ঋতু পরিবর্তনে শিশুদের ভাইরাল ইনফেকশন, তার প্রতিরোধ ও প্রতিকার, এই বিষয়ে ডক্টর কল্লোল পালের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন চৈতালি মল্লিক। বাংলা ছায়াছবির গান বেলা 1টায় মহিলা মহল, 1:45 অদ্বিতীয়া, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। 2:05 প্রত্যাশা, বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান। 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন বুধাদিত্য মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য, বিষয় একাদশ শ্রেণীর সংস্কৃত, উপস্থিত থাকবেন রানাঘাট ভারতীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মীনাক্ষী ভট্টাচার্য এবং দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি শুনবেন পূর্ণচন্দ্র সোরেন ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ শুনবেন কথিকা ডোমান হাঁসদা ও তাঁর সাহিত্যকর্ম, বলবেন ডক্টর বৈদ্যনাথ মুর্মু। লোকগীতি শুনবেন বিশ্বনাথ টুডু এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:38 কৃষি কথার আসর, জাতীয় চিকিৎসক দিবস, আলোচনায় ডক্টর শঙ্কর ঘোষ, বংশীবদন চট্টোপাধ্যায় এবং রামরঞ্জন দাস রায়। টেকসই পরিবেশের লক্ষ্যে বৃক্ষরোপণ, আলোচনা সুভাষিস ঘোষ, শ্যামল জানা এবং সুব্রত চক্রবর্তী। সন্ধ্যে 7:30 সমীক্ষা, রাত 8টায় নানা রঙের গান। 8:30 আইনি কথা, বিষয় নতুন ফৌজদারি আইন, এই বিষয়ে।

অধ্যাপিকা অর্জিতা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন তনয়া বিশ্বাস। শুনবেন প্রথম পর্ব, প্রযোজনায় দুর্বাদে। নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। 9:30 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 নজরুলগীতি শুনবেন ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের।

সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল ও ঠুমরি, শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত বি আর দেওধার। 6:25 রবীন্দ্রসঙ্গীত মহুয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে। 6:35 রামচরিত মানস শুনবেন 158 পর্ব। 6:45 ভজন দীপাবলী দত্তের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সায়নী মজুমদার। 8:30 রজনীকান্তের গান শুনবেন কুন্তল চক্রবর্তীর কণ্ঠে। 8:50 লোকগীতি পরিবেশনায় লালন একাডেমির শিল্পীবৃন্দ। 9:10 রাসধারা, উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা ভট্টাচার্য। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সরফরাজ আহমেদ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী অনুব্রত চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রজনীকান্তের গান শুনবেন কুন্তল চক্রবর্তীর কণ্ঠে। 5:20 উদ্বসী, উপস্থাপনায় দেবিকা গুপ্তা। 6:10 বার্তা, 6:30 গুলগুলশান। সন্ধে 7:10 ভজন শুনবেন দীপাবলী দত্তের কণ্ঠে। 7:30 দর্পণ, উপস্থাপনায় দেবিকা গুপ্তা। রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 হরাইজন ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। রাত 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম 1 জুলাই বুধবার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কি কি অনুষ্ঠান রয়েছে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে সাধারণত মেঘলা আকাশ থাকবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। দিনে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 25.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 97%, সর্বনিম্ন 80%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 3.4 মিলিমিটার। মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তায় জানানো হয়েছে যে আগামী 2 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের কোনো সতর্কবার্তা নেই, কিন্তু আগামী 3 থেকে 4 তারিখ ঝোড়ো আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকতে পারে। ঘণ্টায় ঝোড়ো হওয়ার গতিবেগ 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগামী 3 থেকে 4 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার খবর এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:18 হয়ে 50 সেকেন্ড। জয় হিন্দ।